0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: অনুপ ঘোষালের কণ্ঠে শুনছিলাম এই গানটি, আর আজ শুনছি বাঘা যতীনের কথা, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেন তিনি এত সাহসী হয়েছিলেন সেই গল্পটাই আজকে একটুখানি করার চেষ্টা করছি। জানি না কটা গল্প বলতে পারবো, মানে কটা ঘটনার কথা বলতে পারবো, তবে তার এই যে সাহসের পিছনে তো অনেক অনেক বিষয় ছিল। কলকাতায় এসে যদি খুঁজতে থাকে সেই সব মহাপুরুষদের যাদের কাছে সে ভবিষ্যৎ ভারতবর্ষকে গড়ে তোলার পদ্ধতি, স্বপ্ন এসব গড়ে তুলবে। খবর পেল সেন্ট্রাল কলেজেই যেখানে পড়ত, যদি খবর পেল যে স্বামী বিবেকানন্দ তখন কুস্তি করতে আসেন অম্বু গুহের আখড়ায়, তার ছেলে ক্ষেত্রনাথের কাছে যদি শিখতে লাগলো কুস্তির বাছা বাছা দাঁও প্যাঁচ, আর বিবেকানন্দ আসেন কিনা সেদিকেও নজর করতে লাগলো। এবার একদিন তার সঙ্গে বিবেকানন্দের দেখা হলো। কিভাবে না, স্বামীজি ভাষণ দিচ্ছেন যে কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু আমার মাতৃভূমিতেই কেবল উৎসাহের অগ্নি বিদ্যমান, এই অগ্নি জ্বালিতে হইবে। আর সেখানে স্বামীজিকে দেখলেন জ্যোতি, তিনি মুগ্ধ হয়ে গেলেন। কলকাতায় দেখা দিল মহামারী, ভগ্নী নিবেদিতার ডাকে পীড়িত জনগণের সেবা করতে জ্যোতিও এগিয়ে এলো। নিবেদিতা মুগ্ধ হলেন, এ যেন ইস্পাতের স্নায়ু, বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক, সবল পেশি, স্বামীজির প্রত্যাশা মাফিক সব কিছুই তৈরি রয়েছে এই ছেলেটির মধ্যে। তার উপরে দয়া মায়া আত্মত্যাগের আনন্দ সব সব রয়েছে ওর চরিত্রে, যেন এক অসামান্য আলো। নিবেদিতার এই ভালো লাগা জ্যোতিকে আরও ঘনিষ্ঠ করল স্বামীজির কাছে। তার চরণতলে বসে জ্যোতি জানল যে জগতের মানুষ ভারতবর্ষের কাছে চাইছে সনাতন ধর্মের দিশা, কিন্তু সেই ধর্ম চাইছে যে জনগণ, ভারতের জনগণ বিদেশের দাসত্ব ঠেলে ফেলে দিয়ে অর্জন করুক তার স্বাধীনতা। এখানেই বিভিন্ন অঞ্চলে ছোট মামার সঙ্গে জ্যোতি গড়ে তুলল ছোট ছোট সমিতি। সেখানে ফুটবল খেলা, কুস্তি লড়া এই সব ব্যাপারকে জনপ্রিয় করে তুলল, কারণ তারা বুঝল যে শক্তিশালী শরীর ছাড়া কিন্তু কখনো সাহসী হওয়া সম্ভব নয়। আবার একই সঙ্গে গীতাপাঠ, বিবেকানন্দ, বঙ্কিম, যোগেন, বিদ্যাভূষণের লেখা নিয়ে আলোচনা এসবেরও জোর দেওয়া হলো। সুরেন্দ্রনাথ ঠাকুর পড়াতে লাগলেন বিভিন্ন জায়গায় ভারতের ইতিহাস। এইভাবে তরুণরা ভাবতে শিখল দেশের কথা, আর এভাবেই তিনি তৈরি হতে লাগলেন, তৈরি করাতে লাগলেন গ্রামতে ঘরা। সেখানে এক পলিটেকনিক স্কুল খুললেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে, তার নাম যে অনেকে মিলেই কাজগুলো করেছেন। আজকে হয়তো আমরা বাঘা যতীনকে লক্ষ্য করি, কেন তিনি বাঘা যতীন হতে পারলেন সেই কথা বলছি, কিন্তু অনেক অনেক মানুষ তখন এগিয়ে এসেছিলেন। সেখানে পলিটেকনিক স্কুল তৈরি করা হলো, যে পড়াশুনোর পাশাপাশি ছাত্ররা শিখল তালাচাবি বানাতে, তুঁতের চাষ, রেশম উৎপাদন, আর দেশের লোককে ভালোবাসতে। সেখানে শ্রমিক মজুরদের জন্য, যারা সারা দিন পরিশ্রম করে, তাদের জন্য সন্ধ্যাবেলায় স্কুল বসালেন, তাদের লেখাপড়া শেখাতে শুরু করলেন, তাদেরও মাথায় ঢুকিয়ে দিলেন দেশের মঙ্গল করবার বাসনা। এমন অনেক অসংখ্য বিদ্যাপীঠ, ছোট ছোট স্কুল

তৈরি করতে আরম্ভ করলেন। এছাড়া রাজা রামমোহন রায়ের কথা তিনি শুনতেন, ঘড়ি কি বলছে, ঘড়ি বলছে 5:36 না, গল্প কিন্তু খুব বেশি আর শোনানো যাবে না। ছোট্ট একটা গল্পের কথা বলি। একদিন জ্যোতি তখন পড়াশুনো শেষ করে একটা অফিসে সে জয়েন করেছে, তার মধ্যে সে টাইপ শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদিও শিখেছে। তো যাই হোক, সেখানে হঠাৎ করে সকালবেলায় সে পুজো কর মানে পুজোতলায় দাঁড়িয়ে সে নিজেকে পরিষ্কার করছে, দাঁত মাজছে, এরপর স্নান করবে, এবার পুজোতে বসবে ইত্যাদি ইত্যাদি। তখন কয়েকজন গ্রামবাসী এসে কথাবার্তা বলছে তাদের কাছে, তাই সে শুনল যে সেখানে নাকি একটা ছোট্ট কেঁদো বাঘ এসেছে। সে ভাবলো ছোট কেঁদো বাঘ, ব্যাপারটা কীরকম জানতে হচ্ছে? তো জ্যোতির উৎসাহ দেখে গ্রামবাসীরা নিজেরাই জানালো যে কদিন ধরেই বাঘটা এর খোঁয়ার এর গোয়াল থেকে গরু, ওর খোঁয়ার থেকে ছাগল এইসব মেরে নিয়ে যাচ্ছে। তখন উনি বললেন চল তো দেখে আসি তোদের কেমন কেঁদো। বলে ধুতিটা মালকোঁচা দিয়ে ঘর থেকে একটা কুকরি নিয়ে তিনি চললেন। দিদি বাদশাদলেন, হ্যাঁ রে কোথায় চললি? দিদি তার কথা শুনে বললেন, ওরকম ন্যাড়া হাতে যাওয়াটা ভালো লাগছে না, একটা বন্দুক অন্তত সঙ্গে নেই, ভারী তো কেঁদো, ঘুরে দেখে আসি। তো যাই হোক, তখন জ্যোতির খেয়াল হলো তার বড় মামার ছেলে ফোনি, মেজো মামার ছেলে অমূল্য, তারাও ছুটতে ছুটতে আসছে, তাদের হাতে একটা পাখি মারা বন্দুক। তখন তিনি বললেন, হ্যাঁ রে তোরা এটা দিয়ে কেঁদো মারবি? বলে হাসলেন। তো যাই হোক, তিনি যাচ্ছেন যাচ্ছেন কিছু দূর গিয়ে দেখলেন যেন আখেতের আঁকগুলো একটু বেশি করে দুলছে, একটু যেন অস্বাভাবিক। তিনি তাড়াতাড়ি করে একটা ঝোপের আড়ালে গেলেন, সেখান থেকে দেখতে পেলেন, আরে কোথায় ছোট্ট, এ তো এক পেল্লায় রয়্যাল বেঙ্গল টাইগার, থাবা চেটে চেটে তার গোবদাড়ি সাফ করছে। তখন উনি বললেন, এই তোদের কেঁদো। তিনি ফিসফিস করে তার সঙ্গীদের বললেন, ততক্ষণে অমূল্য তার মামার ছেলে সে উত্তেজনার চোটে বন্দুকের ট্রিগার টিপে দিয়েছে, ওই পাখি মারা বন্দুকের। ব্যাস যেই গুলি ছুটে গর্জন হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাঘ্রমশাই ওইদিকে বিরক্ত হয়ে বিশাল গর্জন দিল হালুম করে। এরপরেই সে বন্দুকের মালিককে তাক করেই লাফ দিল, ভীষণ গর্জনে কেঁপে উঠল সব জায়গা। অমূল্যকে হাত পাচে ধাক্কা দিয়ে মানে দূরে ফেলে জ্যোতি একটু ঝুটকে দাঁড়িয়ে জয় গুরু এই বলে হুঙ্কার দিয়ে এই বাঘের দিকে ছুটলেন। একটু ইতস্তত করেই বাঘটা জ্যোতির উপরে ঝাঁপিয়ে পড়া মাত্র সে একেবারে আয় ব্যাটা এদিকে বলেই ধা করে বা বগলে চেপে ধরলো বাঘের ঘাড়টা আর ডান হাত দিয়ে চালালো ছোড়ার ঘা। এইরকম কোনো ব্যবহার তো সে কখনো মনুষ্য সন্তানের কাছ থেকে পায়নি। সে এক ঝটকায় জ্যোতিকে ফেলে দিতে চাইল, আর জ্যোতিও ততক্ষণে কুস্তির প্যাঁচ দিয়ে বাঘকে সাপটে ধরেছে মাটিতে। ব্যাস মল্লযুদ্ধ শুরু হয়ে গেল সে বাঘে আর জ্যোতিতে। একবার বাঘ জ্যোতিকে পেরে ফেলে মাটির ওপরে, আবার চোখের পলকে বাঘকে নিচে ফেলে জ্যোতি চেপে বসে তার মুখের ওপর। এইরকম করে বেশ কিছুক্ষণ চলার পর জ্যোতি বুঝতে পারল বাঘটা ক্রমে নিস্তেজ হয়ে আসছে। এইবার সেও তারও হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে, কিন্তু না, দেহের সমস্ত শক্তি এক করে সে ছোড়া সময় ডান হাতটা দিয়ে বাঘের ঘাড় মাথায় কোপ দিতে লাগলো। বাঘও মরণ কামড় বসিয়ে দিল জ্যোতির ডান হাঁটুতে। তারপরে পোষা বিড়ালের মতো ঢলে পড়ল সুন্দরবনের সেই রাজা বাঘ। টান টান হয়ে এতক্ষণে ক্লান্ত জ্যোতি বাঘটার নিথর শরীরের ওপরেই শুয়ে পড়ল। যাই হোক, এরপরে তো সাংঘাতিক এক অবস্থা। তখন তার পা পুরো মানে প্রায় ডান পাটা ঝুলছে। কোনো ক্রমে তাকে ওইভাবেই নিয়ে আসা হলো, সমস্ত লোকজনরা তাকে মাথায় করে নিয়ে এলো, তারপরে ওষুধ চিকিৎসা সব কিছু চলল, ব্যান্ডেজ করা ইত্যাদি প্রভৃতি চলতে চলতে চলতে চলতে ধীরে ধীরে তিনি সুস্থ হলেন। আর বাঘের চামড়াটা জ্যোতি উপহার দিলেন সেই ডাক্তার সুরেশবাবুকে, তিনি তাকে ভালো করে তুলেছিলেন। তো যাই হোক, এরপরই তো তার চারিদিকে নাম হয়ে গেল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেউ তো আর বলে না, সকলেই বলে বাঘা যতীন। আর এইভাবেই আসলে আজকে যে

এই কিছু কিছু গল্পের কথা, ঘটনার কথা শুনছিলাম। এটি ওনার নাতি, ওনার নাতি পৃথেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার কিছু লেখা থেকে আজকের এই গল্পটা, গল্পটা নয় কয়েকটা গল্প শোনানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘড়ি বলছে আজকে কিন্তু আর গল্প শোনানো যাবে না। দেখা যাক 7ই ডিসেম্বর তখন আবার ওনাকে নিয়ে যদি কিছু গল্প শোনানো যায়। আর এই মুহূর্তে ছোট্ট একটা গান শুনে আপনাদের লেখা, আপনাদের বার্তার অপেক্ষায় থাকবো, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। কেমন? চলুন ছোট্ট একটা গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম তৃষা পালের গলায় এই গানটি। আর এবার যারা চলে এসেছেন তাদের লেখায় চলে যাই। প্রথমে হোয়াটসঅ্যাপ পড়ি। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর, বাহ সুপ্রভাত আপনাকেও। আজ শুক্রবারের চিরন্তনীতে বাঘাযতীনের জীবনের সাহসিকতার গল্প শুনছি, গর্বে মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে, সাথে দেশাত্মবোধক গান ও শুনছে। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। চেষ্টা করলাম কয়েকটা গল্প বলার। আসলে কি জানেন তো, আমরা পরবর্তীকালে অনেককে সাহসী বলি, কিন্তু সেই সাহসী হওয়ার মূল সূত্রটা কোথায় থাকে এটা খুব জানতে ইচ্ছে করে। ছোট্টবেলা, ছোট্টবেলা, সেই ছোট্টবেলায় আমাদেরকে এক এক রকমভাবে তৈরি করে। সুপ্রভাত মেন্দ্রানী দি ভাই, গত 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতেই শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার প্রচেষ্টার সূত্রে আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতি বা বাঘাযতীনকে নিয়ে তার ছোটোবেলার দিনগুলোর উপর আলোকপাতের এই মহান প্রয়াসে অনেক অজানা ঘটনা আলোকিত হলো। নিজের প্রাণপ্রিয় মানুষদের ক্ষেত্রে ধন্যবাদ কথাটা প্রযোজ্য নয়, তাই বলি উপকৃত হলাম। সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত জানাই আপনাকেও। শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই, প্রতি সপ্তাহে শুক্র শনি রবিবার এই চিরন্তনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার সুমিষ্ট কণ্ঠে এই শিক্ষামূলক অনুষ্ঠানটি শুনব বলে। আজকে বাঘাযতীনের সাহসিকতার গল্প শুনলাম, মুগ্ধ হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন, সোমেন যাদবপুর। আচ্ছা, আপনাকে আমি মনে হচ্ছে আজ প্রথমবার পড়ছি। যাই হোক, প্রত্যেক দিন আসার একেবারে অনুরোধ জানালাম, কেমন? প্রতিদিন চিরন্তনী শুনবেন এবং অবশ্যই লিখবেন হোয়াটসঅ্যাপে বা মেসেজে। শুভ সকাল জানাই আপনাকেও, অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো বিপ্লবী ও সাহসী বাঘাযতীনকে নিয়ে গল্প গান আজকের উপস্থাপনায়, ধন্যবাদ।

আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ লেখার জন্য। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজকে বাঘাযতীনের গল্প, সাথে দেশাত্মবোধক গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে। আপনাকেও জানাই সুপ্রভাত। আমাদের নিত্যদিনের বন্ধু আপনারা, আপনারাই আমাদের উৎসাহদাতা, প্রেরণা। সুপ্রভাত, সপ্তাহের প্রথম চিরন্তনীর আসরে সুধাকণ্ঠীর পরিবেশনায় বাঘাযতীনের বিষয়ে অনেক না জানা বিষয় শুনছি, ভালো লাগছে। আমার লেখা দুলাইন, আকাশ থেকে নামলো বাদলধারা, টিনের চালে টাপুর টুপুর বোল, রাত দুপুরে কে যে নাড়ে কড়া, মনের মধ্যে উঠছে কলরোল, যতই আমি দাঁড় দিয়েছি মনে, ততই যেন জড়িয়ে ধরে স্মৃতি, আয়না কাছে ধুলোর আস্তরণে হঠাৎ আমি সবার মুখোমুখি, মনের পাতায় কে যে ছবি আঁকে, দুয়ার খুলে তাকাই পথের বাঁকে, কোনোখানে জনমানুষ নাই, পথের কুকুর জাগছে আজও রাতে, কোথাও একটা মোরগ উঠে ডেকে, ডানা ঝাপটায় রাত জাগা এক পাখি, চিরন্তনী সবার মধ্যে শুভ চেতনার উন্মেষ ঘটাক, এটাই প্রার্থনা। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ সুপ্রভাত। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ সপ্তাহের প্রথম চিরন্তনীতে আছি আর শুনছি বাঘাযতীনের জীবনের গল্প, গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। অনেক ধন্যবাদ আপনাকে, এত দূরে বসে আপনি আমাদের এত কাছাকাছি থাকেন, এত কাছে আছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত জানাই আপনাকেও। এবার কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জিতি বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি, স্বীয় কীর্তি ধ্বজা ধরি, আমরাও হব বরণীয়। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, যতীন থেকে মাস্টারদা, বিপ্লবীদের গুরু, ছদ্মবেশী গণিত শিক্ষক, অপূর্ব সেই কথন, নতুন বিপ্লবী সৃষ্টি, সুধায় অনন্য এই যাপন, তরুণদের স্বপ্ন তুমি, বাঙালির তুমি আলো, জ্যোতির জীবন সকালেতে লাগছে ভীষণ ভালো, শরৎশস্যী উমেশচন্দ্র, জ্যোতি হননি ব্যর্থ, স্বাধীনতা আন্দোলনে ভুলেন আপন স্বার্থ, প্রেরণাদায়ক জীবন কথা, সত্যের হৃদয় ছোঁয়া, দেশাত্মবোধক সুরের ডালে আজকে বিশেষ পাওয়া, বিপ্লবী অজস্র হন, অনুপ্রেরণা আগে থাকে, তাঁরই ছোঁয়ায় নবপ্রজন্ম স্বাধীনতার স্বপ্ন দেখে, গরুই নদীতে স্নান কিংবা কুকুরকে রুখে দেওয়া, ছোট থেকেই ঘুরে দাঁড়ানো, মায়ের শিক্ষা দেওয়া, স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের দিশা, এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিসা। আমরা চেষ্টা করি, আসলে সব কিছুরই না একটা সূত্র থাকে, ওই সূত্রটা খুঁজতে আমাদের অনেকেরই খুব ইচ্ছে করে, সাহসী, সেই সাহসের পিছনের প্রকৃত কারণগুলি কী একটু একটু জানার চেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে লেখার জন্য। এবারে নিবেদিতা সেন, শেওড়াপুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শুক্রবারের চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, খুব ভালো লাগে এই চিরন্তনীর অনুষ্ঠান, আজ শুনছি বিভিন্ন বিপ্লবীদের কথা, আজ একেবারে বাঘাযতীনের কথা, আজকে অন্য কারোর গল্প আর শোনাতে পারিনি, শোনাইনি। বাঘাযতীনের মায়ের অবদান কম ছিল না, তিনি যেভাবে সাঁতার শিখিয়েছিলেন তা এক ইতিহাস, আর বাঘ মারার গল্প, ছোট থেকে রামায়ণ, মহাভারত, শিবাজি, আরও ঐতিহাসিক সব গল্প শুনে বড় হওয়া, হ্যাঁ এইভাবেই বাঘাযতীন বাঘাযতীন হয়ে ওঠেন। এবারে কে লিখছেন? শুভ সকাল দিদিভাই, চিরন্তনী শুনছি, বাঘাযতীনের গল্প, বীর শহীদদের প্রণাম, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল। এবার কি লিখছেন? শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, ভোরের মিষ্টি আলোয় ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী, আরও ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী। উত্তর বাউলি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত, চেষ্টা করি আমরা নানান রকম গল্পে একেবারে একটা ইন্সপিরেশন, একটা প্রেরণা যাতে আমাদের মনের মধ্যে আসে সেটি জন্য। এবার কি লিখেছেন দেখি তো, 5:01 তখন লিখেছিলেন। আচ্ছা, সুপ্রভাত দিদি, চুপটি করে শুনতে বসলাম চিরন্তনী, শুনতে গল্প গান ভরে উঠুক অনুষ্ঠান আজ। ও আচ্ছা, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, বেশ অবশ্যই চেষ্টা করলাম একটু গল্প শোনানোর, আর এর মধ্যে দেখছি কেউ ভয়েস কল দিয়েছিলেন, আহা ভয়েস কল তো কী করে নেব, একদম হোয়াটসঅ্যাপে বা মেসেজে আপনার লেখা, আপনার মনের কথাটি লেখায় পাঠাবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রাণীদি ও চিরন্তনী, খুব

ভালো লাগলো এই স্বাধীনতার মাসের সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। আর এখন কি লিখছেন, নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদিভাই, নমস্কার আন্তে বজবজ মধ্যে যাহার বেথুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপল আদক নাম, আপনার মুখে স্বামীজি বাঘাযতীন নিবেদিতার গল্প, সময় অভাবে শোনালেন তা অল্প। ধন্যবাদ দিদিভাই, শুভ সকাল। একদম অল্প বলেই তো বারে বারে ফিরে আসতে হয় আরও অনেক গল্প নিয়ে। দেখতে দেখতে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরে গিয়ে আবার বাঘাযতীনের গল্প শোনাবো, আরও অনেক গল্প আছে। কেমন আচ্ছা, এবার কি লিখছেন, বাঘাযতীনের গল্প শুনলাম ভালো, বাঘাযতীনের গল্প শুনলাম ভালো লাগলো, তবে ঘুমের ঘরে ছিলাম, বিশহরী গান শুনতে গিয়েছিলাম, দণ্ডবৎ প্রফুল্ল রাঙা পানি। বেশ ধন্যবাদ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আর কেউ নেই দেখে নিলাম, এবার মেসেজ একটু পড়ে নিই। ঘড়িতে 5:52 হয়ে 35 সেকেন্ড। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে শরৎ শশী দেবী যতীন্দ্রনাথের কথা সাথে গানগুলি ভালো লাগলো, বন্দে মাতরম ভুলুসাহা মধ্যমগ্রাম। বেশ গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন, শুক্রবারের সিনিয়র সিটিজেনদের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই প্রভাতী শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, আজ বাঘাযতীনের জীবনের গল্প গানের ডালি খুব ভালো লাগছে, এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। এবার দু লাইন খোলা চিঠি, মাস পয়লা ভারী মজা, টানাটানি পালাই দূরে, পকেট আজ গরম, মনটা বেশ ফুরফুরে, মাসের শেষে আবার পুরনো ট্র্যাডিশন, এধার ওধার ম্যানেজ, চেনা টেনশন, আগামী দিনে আবার কথা হবে, ভালো থাকো। কেমন, বেশ শুভ সকাল। এবার কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বাঘাযতীন বায়োস্ট্রিট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। বেশ গুড মর্নিং আপনাকেও জানাই। আর কে লিখেছেন, প্রাণের প্রদীপ জ্বালিয়ে রেখো চিরন্তনীর ভোরে, প্রাণের এই আবেদন আজ সব মানুষের তরে তরে, সূর্যরাঙা আকাশ আজ বধূ বেশে সাজে, প্রাণের এই আরাধনায় আজ অগ্নিবীণা বাজে, এই প্রাণকে করি নিবেদন আজ এই ধরণীর তরে, প্রাণের এই আবেদন আজ চিরন্তনীর তরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। পায়েলও ছড়ায় ছড়ায় ছন্দে ছন্দে লেখেন, আসলে ইংলিশে লেখা থাকলে না তখন ওটা একটুখানি বুঝতে একটু সময় লাগে হয়তো, যে ঠিক এই কথাটা কি বলতে চেয়েছেন। যেমন তরেটা আমার বারবার তোড়ে হয়ে যাচ্ছিল। অনেক ধন্যবাদ পায়েল, সুপ্রভাত। এরপর দেখি, ও হোয়াটসঅ্যাপেও আবার কেউ পাঠিয়েছেন, আচ্ছা বেশ। কি ম্যাডাম, আজ শুক্রবার চিরন্তনী, শুভ সকাল, বিপ্লবীদের জানাই প্রণাম, বাঘ মেরে বিপ্লবী বাঘাযতীন, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা আজ শুনছিলাম বাঘাযতীনের গল্প। আসলে বাঘাযতীনের গল্পের চাইতেও কেন তিনি এত সাহসী হতে পারলেন, তার মূল কারণ ছিল তার মা, তার ছোট্টবেলা, তার সাহসী সব মামারা, এবং তিনি যাদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন, প্রত্যেকে তাকে তৈরি করেছে এবং বুঝিয়ে দিচ্ছেন যে শরীরটা যদি শক্তপোক্ত হয় তবেই কিন্তু মন শক্ত হয়, মন সাহসী হয়। আমাদের আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা সবাই বাচ্চাদের ব্যাপারে বড্ড বেশি প্রোটেক্টিভ, বড্ড তাদের সবসময় আগলে রাখার চেষ্টা করি, তাই কোথাও যেন তাদের আত্মবিশ্বাসটাই তৈরি হয় না যে আমরাও পারি, আমরাও সমস্যার মুখে দাঁড়িয়ে সমাধান খুঁজতে পারি। বোধহয় আমাদের বড়দের এটা বোঝানোর সময় এসে গিয়েছে, ওদের আরও একটু শক্ত সমর্থ করা দরকার শরীরে এবং মনে। আমরা কথায় কথায় বলি না, আজ বাঙালি ভীতু হয়ে যাচ্ছে, বাঙালি আজ কর্মবিমুখ হয়ে যাচ্ছে, তার মূল কারণ কিন্তু বোধহয় তাদের ছোটবেলাটা। আর সেই ভাবনা থেকেই বললাম আজ বাঘাযতীনের ছোটবেলার কথা। রবিবার ফিরে আসব, আমি চলে যাওয়ার পর ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন আরপি, আর আগামীকাল চিরন্তনীতে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। রবিবার আবার কথা হবে অন্য কারোর কথা। এখন বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: ভয় মাত্র দুটো অক্ষরের একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাই কখনো কখনো মানুষের সামনে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়ায়। পরীক্ষার ভয়, ব্যর্থতার ভয়, অন্ধকারের ভয়, মানুষ কি বলবে সেই ভয়, ভুল হয়ে যায় যদি তার ভয়, কেউ ছেড়ে যদি চলে যায় সেই ভয়। কখনো কখনো তো নিজের স্বপ্নকেই আমরা ভয় পেতে শুরু করি, ভাবি আমি কি পারব, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমার চেষ্টা বিফলে যায়। আর ঠিক তখনই, হ্যাঁ ঠিক তখনই, আমাদের কানে খুব আস্তে করে কেউ যেন বলে, থেমে যাও। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা সেই ভয়কে অন্য একটা প্রশ্ন করব, তুমি আমাকে থামাবে কেন, তুমি কে, তুমি কে, কে তুমি, যদি জিজ্ঞাসা করি তাহলে কি হবে উত্তর? উত্তর হতে পারে ভয় মুক্তি। আজ সকালবেলায় আপনাদের সকলকে স্বাগত 107 FM রেইনবোর ভোরাইতে, সঙ্গে রয়েছে আমি আরপি। হ্যাঁ, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আজকের বিষয় কিন্তু ভয় মুক্তি, সেই ভয় নিয়ে কথা, ভয় নিয়ে অভয় পথে চলা। আর সেই ভয়কে প্রশ্ন করা, তুমি আমাকে ভয় দেখানোর কে? আসুন না প্রশ্ন করি, নিজেদেরকে একেবারে আয়নার সামনে তুলে ধরি, আর ভয় ভয় করে এই ভয়ের গানগুলো শুনিয়ে দিই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ কিন্তু, হ্যাঁ আজ কিন্তু আমরা ভয়কে ভয় পাবো না, রাইট? হ্যাঁ, আজ আমরা সকালবেলায়, এই ভোরবেলায়, কেন এই ভোরবেলার পরেও আমাদের যতদিন জীবন থাকবে, যতদিন আমরা বাঁচবো, এই পৃথিবীর শব্দ স্পর্শ গন্ধকে আমরা ছুঁয়ে যাবো, আমরা চিনবো, শিখবো, আত্মস্থ করবো, সত্যি কি আমরা ভয় পাবো? না, আমরা ভয় না পাওয়ার বরং চেষ্টা করবো। কারণ ভয় কিন্তু, ভয় কিন্তু একবার যদি পায় তাহলে সেই ভয় পেতেই থাকে। আজ আমরা ভয়কে গাল দেব না, ভয় পাওয়াটাও কিন্তু অনেক সময় ভালো। কারণ ভয় সবসময় আমাদের শত্রু নয়, কখনো ভয় আমাদের সতর্ক করে, কখনো ভয় আমাদের বিপদ থেকে বাঁচায়। কিন্তু যখন আমাদের ভয় স্বপ্ন দেখতে দেয় না, চেষ্টা করতে দেয় না, সত্যি কথা বলতে দেয় না, নিজের হয়ে দাঁড়াতে দেয় না, তখন সেই ভয়কে আমাদের জয় করতেই হবে। আজ আমরা শুনব কয়েকজন মানুষের গল্প, তারা কেউ ভয় পাননি, এমন নয় তারা যে ভয় পাননি, এমন নয়, বরং তারা ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পাওয়ার পরেও তারা এগিয়েছিলেন, আর সেখানেই তাদের মহত্ত্ব। যারা মনে মনে খুব ভালো কিছু করতে চায় কিন্তু কোথাও একটা ভয় তাকে আটকে রেখেছে, হয়তো আজকের এই প্রায় এক ঘন্টা, সেই এক ঘন্টা শেষে সেই মানুষটি নিজেকেই বলবেন, আমি চেষ্টা করব, আমি ভয় পাব না, আমি পারব, পারতে আমাকে হবেই। হ্যাঁ, সেই পারতে আমাকে হবেই, সেই পারার গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ যারা আরবির সঙ্গে একেবারে একেবারে কানে কান দিয়ে রয়েছেন, প্রাণে প্রাণ যোগ করেছেন, তাদের জন্য সেই ভয় মুক্তির কথা, রাইট? প্রথম গল্প যদি বলি, ভয় কি সত্যিই এত বড়? ধরে যাক স্কুলে ঘন্টা বাজছে, ছোট্ট ছেলেমেয়েরা কলকাকলিতে একবারে ভরে উঠেছে। একটা ছেলে পরীক্ষার খাতা হাতে নিয়ে বসে আছে। পরীক্ষার প্রশ্নপত্র খুব কঠিন হয়নি, কিন্তু তার হাত কাঁপছে, কারণ সে জানে বাড়িতে ভালো নম্বর না পেলে বকুনি খেতে হবে, বন্ধুরা বেশি নম্বর পেলে নিজের মন খারাপ হবে, শিক্ষক কি বলবেন, মা বাবা কি ভাববেন, এই ভয়ে সে খাতার দিকে তাকিয়ে আছে। এমন ঘটনা কি শুধুমাত্র একজনের? না, আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা প্রায় সবাই এই ছেলেটির মতো হয়ে যাই। কখনো পরীক্ষার সামনে, কখনো চাকরির ইন্টারভিউর সামনে, কখনো মানুষের সামনে কথা বলার সময়, কখনো আবার নতুন কিছু শুরু করার আগে, আমরা অনেক সময় ব্যর্থতার চেয়ে ব্যর্থ হওয়ার ভয়েই বেশি কষ্ট পাই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, ভয় মানেই তুমি দুর্বল। হ্যাঁ, ভয় মানেই তুমি দুর্বল, এটা কিন্তু সত্যি নয়। ভয় পাওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি। সাহসী মানুষ আর ভীতু মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য অনেক সময় এটা নয় যে একজন ভয় পায় আর একজন ভয় পায় না, পার্থক্যটা হলো একজন ভয়কে দেখে পিছিয়ে যায় আর অন্যজন ভয়কে সঙ্গে নিয়ে আরও এক পা করে সামনে বাড়ায়, সামনে এগিয়ে চলে। অনেক সময় দেখবেন ভয়কে জয় করেও তবু আমাদের ভয় চায় না। শ্রাবণী সেন এ বলতে আপনার কানে শুধুমাত্র 107-এ, আজ ভয় মুক্তি এই শিরোনামে কথা বলতে বসা, সঙ্গে রয়েছে আরপি, আপনি রয়েছেন 107-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সেই ছেলের কথা যে ছেলে ভয় পেত, হ্যাঁ মারাত্মক ধরনের কিন্তু ভয় পেত। আর সেই ছেলে কে বলুন তো, কার কথা বলতে চাইছে? আর বলতে চাইছে মহাত্মা গান্ধীর কথা। হ্যাঁ, মহাত্মা গান্ধী এবং ভয়কে অতিক্রম করার গল্প আজ ভয় মুক্তির কথায়। মহাত্মা গান্ধীর জীবনের দিকে তাকালে আমরা একজন অসীম সাহসী মানুষকে দেখতে পাই, কিন্তু তার শৈশবের গল্প শুনলে ছবিটা কিন্তু একটু অন্যরকম। গান্ধীজি নিজেই তার আত্মজীবনী দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সেই বইতে শৈশবের কিছু দুর্বলতা এবং ভয় নিয়ে লিখেছেন। তিনি ছোটবেলায় খুব লাজুক ছিলেন, এমনকি মানুষের সামনে কথা বলার ক্ষেত্রেও তার অস্বস্তি ছিল। একবার বিদেশে আইন পড়তে যাওয়ার পরেও সামাজিক পরিস্থিতিতে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে তার সংকোচ ছিল। কিন্তু সেই লাজুক, হ্যাঁ সেই লাজুক ছেলেটি পরে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। কিভাবে? একদিনে কি তিনি বাজিবাদ করেছিলেন? না, ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পদক্ষেপে। আর এখানেই কিন্তু ভয়কে জয় করার প্রথম শিক্ষা। ভয়কে এক লাফে হারাতে হয় না। আজ যে কাজটি করতে ভয় লাগছে সেটির দিকে আজ এক পা এগোনোই যথেষ্ট, কাল আরও এক পা, তারপর আরেক পা। একসময় ফিরে তাকিয়ে দেখা যায় যে ভয়টাকে একসময় পাহাড় মনে হয়েছিল সেটা আসলে ছিল কয়েকটা ছোট্ট ছোট্ট পাথরের স্তূপ। গান্ধীজির জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখানেই। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে সত্যকে ভয় থেকে বড় করে দেখা। হ্যাঁ, সত্যকে বড় করে দেখা, তবেই আমরা পারব, তবেই আমরা এগোব, এগোতে আমাদের হবেই হবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: নেলসন ম্যান্ডেলার গল্পে হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু আসতেই হয়, কারণ তিনি কিন্তু ভয়কে কখনো অস্বীকার করেনি, বরং ভয়কে কিভাবে জয় করতে হয় সেই দিশা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মানুষ নেলসন ম্যান্ডেলা, এটা আমরা প্রত্যেকেই জানি। একজন মানুষ যিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছিলেন, তার জীবনের বহু বছর কেটেছে কারাগারে, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে, ভবিষ্যৎ অনিশ্চিত সেই জেনেও কিন্তু নিজের বিশ্বাস থেকে তিনি বিন্দুমাত্র সরে যাননি। ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম। হ্যাঁ, এই লং ওয়াক টু ফ্রিডমে সেটি যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন তার সংগ্রাম কোনো সিনেমার নায়কের মতো ভয় ডরহীন ছিল না। তিনি ভয়, অনিশ্চয়তা, চাপ সব কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়েছেন। একটা বহুল উদ্ধৃত ম্যান্ডেলা উক্তি আমরা পাই, শুনতে পাই, দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজন্ট ফিল অ্যাফ্রেড, বাট হি হু কনকার্স দ্যাট ফিয়ার। হ্যাঁ, বাট হি হু কনকার্স দ্যাট ফিয়ার। অর্থাৎ সাহসী মানুষ সেই নয় যে কখনো ভয় পায় না, সাহসী সেই যে নিজের ভয়কে জয় করে। এই কথাটি কিন্তু আজকের এই ভয়মুক্তি অনুষ্ঠানের হৃদয় বলা যায়, প্রাণ ভ্রমরা সেটা বলা যায়। আমরা অনেক সময় ভাবি আমার ভয় হচ্ছে, তাই আমি দুর্বল। সত্যি কি তাই? উত্তরে বলবো না, ভয় হচ্ছে বলেই তুমি দুর্বল এটা নয়। প্রশ্ন হলো ভয় পাওয়ার পর তুমি কি করছো? তুমি কি থেমে যাচ্ছ নাকি বলছো হ্যাঁ আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও আমি এগোব? এগোতে আমাদের হবেই। এবার চলে যাব কোথায় বলুন তো? আপনার ভয়ের খোঁজে। হ্যাঁ, আপনার ভয়টা ঠিক কি? হয়তো আপনি নতুন কিছু শুরু করতে চান কিন্তু ভাবছেন লোকজন কি বলবে, কেউ হয়তো একটা পরীক্ষা ভালো করতে পারেনি, এখন পরের পরীক্ষার নাম শুনলেই তার ভয় লাগে, কেউ হয়তো একবার বক্তৃতা দিতে গিয়ে ভুল করেছে, এখন মাইক্রোফোন দেখলেই তার ভয় লাগে, কেউ হয়তো কাউকে বিশ্বাস করে আঘাত পেয়েছে, এখন নতুন সম্পর্কে যেতে তার বিষম ভয়, কেউ হয়তো জীবনে একটা সুযোগ হারিয়েছে, এখন নতুন সুযোগ এলেও মনে হয় আবার যদি ব্যর্থ হই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একটি ব্যর্থতা কিন্তু আমার আপনার পরিচয় নয়। আপনি আমি একবার ব্যর্থ হয়েছি, তার মানে আমি আপনি ব্যর্থ মানুষ নই। আপনি একটি পরীক্ষায় কম নম্বর পেয়েছেন, তার মানে আপনি কম যোগ্য নন। আপনি একবার ভুল করেছেন, তার মানে আপনি ভুল মানুষ নন। ভুল হলেই জীবনের গল্প শেষ হয়ে যায় না, অনেক সময় ভুলের পরই কিন্তু গল্পের আসল পরিচ্ছেদ, আসল অধ্যায় শুরু হয়। ফিরে আসবে আরতি আপনার কানে 107 এ। এই মুহূর্তে অগ্নিশুদ্ধির গান, একটু আগে অগ্নিশুদ্ধির মুভির থেকে গান শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই মুহূর্তে আরতি মুখোপাধ্যায়। একজন বলছে তুমি ভয় করবে না, আমি পাশে আছি, আরেকজন বলছেন আমার কিসের ভয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এবার এমন একজন তরুণীর কথা বলবো যার কাছে ভয় আর সাহস দুটোই, হ্যাঁ দুটোই খুব বাস্তব ছিল। আর তার নাম আমরা প্রত্যেকে জানি, মালালা ইউসুফজাই। পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে তিনি কথা বলেছিলেন। তিনি জানতেন তার কথা বলা বেশ কিন্তু ঝুঁকির, যে কোনো সময় হামলা হতে পারে। তবু তিনি তার শিক্ষা থেকে পিছিয়ে যাননি। পরবর্তী সময় তিনি গুরুতর হামলার শিকার হয়েছিলেন তার ভাবনাকে সত্যি করে, এবং চিকিৎসার পর আবারও, হ্যাঁ আবারও কিন্তু শিক্ষার অধিকার নিয়ে বিশ্বজুড়ে কথা বলেছেন, দৃঢ় কণ্ঠে বলেছেন। মালালার গল্পকে শুধু একজন সাহসী মেয়ের গল্প বললে গল্পটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। এটা আসলে একটা প্রশ্নের গল্প, ভয় কি আমাদের অধিকার কেড়ে নেবে? মালালার উত্তর ছিল না, আমরা ভয়কে স্বীকার করব, কিন্তু ভয়কে আমাদের ভবিষ্যৎ ঠিক করতে দেব না। আজকের পৃথিবীতে আমরা অনেক ছোট ছোট ভয় নিয়ে আটকে থাকি। কেউ হাসবে, কেউ সমালোচনা করবে, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু পৃথিবীর বড় পরিবর্তনগুলো অনেক সময় শুরু হয়েছে একজন মানুষের এই সিদ্ধান্ত থেকে যে আমি চেষ্টা করব, আমি পারব। যেমন ধরা যাক সেই গল্প যদি হয় বাচেন ত্রিপালের, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। 1984 সালে বাচেন ত্রিপাল এভারেস্ট জয় করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টের চূড়োয় পৌঁছেছিলেন। কিন্তু পাহাড়ে ওঠা মানে শুধুমাত্র শারীরিক শক্তি নয়, সেখানে প্রকৃতি, আবহাওয়া, ক্লান্তি, অনিশ্চয়তা সব কিছুর সঙ্গে লড়াই করতে হয়। পাহাড়ের দিকে তাকিয়ে কেউ যদি বলে এটা খুব কঠিন তাই আমি উঠব না, তাহলে কিন্তু পাহাড়ের উচ্চতা মোটেই কমে যাবে না। কিন্তু মানুষটি যদি বলে কঠিন বলি আমি প্রস্তুতি নেব, তাহলে মানুষের ক্ষমতা বাড়বে। এই জায়গাতেই, হ্যাঁ এই জায়গাতেই ভয় আমাদের শিক্ষক হয়ে উঠতে পারে। ওই যে অনুষ্ঠানের শুরুতে আপনি বলেছিলেন যে ভয় কি কিন্তু আমরা না গালাগাল দেব না, তাকে দুর্চাই বলবো না, তাকে এড়িয়ে যাব না, বরং এই ভয় থেকেও আমাদের জীবনে শিক্ষা নেওয়ার আছে। এটা কঠিন, সাহস উত্তর দেয়। অর্থাৎ ভয় যদি বলে এটা কঠিন, সাহস কিন্তু আমাদের বুকের মধ্যের সাহস কিন্তু বলবে তাহলে আমাকে আরও তৈরি হতে দাও, আমাকে আরও প্রস্তুত হতে হবে। ভয় বলছে তুমি পড়ে যেতে পারো, সাহস বলছে তাই আমি আরও সাবধানে হাঁটব। ভয় বলবে তুমি পারবে তো, সাহস বলবে চেষ্টা না করলে জানবো কি করে। এবার ফিরে আসবে আরপি গানের পর ডক্টর APJ আব্দুল কালামের সেই গল্প নিয়ে, যে গল্প আমাদের তরুণ প্রজন্মকে অনেকটা অনেকটা পথ এগিয়ে দেয়, সেই গল্প নিয়ে ফিরে আসবে আরপি। কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে কিন্তু ঈশান মিত্র আপনার কানে শুধুমাত্র 107 ভোরাইতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সেই মানুষটির কথা যাকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রী তাদের জীবনের আদর্শ মনে করে, APJ আব্দুল কালাম। ছোট শহর রামেশ্বরম থেকে উঠে এসে তিনি ভারতের অন্যতম সেরার সেরা বিজ্ঞানী হয়েছিলেন, এমনকি রাষ্ট্রপতি পদেও কিন্তু তিনি বসেছিলেন। কিন্তু তার জীবনের পথ আর পাঁচজনের মতো মসৃণ ছিল না। ভারতের মহাকাশ গবেষণার প্রাথমিক সময়ের এক গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বিশেষ শিক্ষা দেয়, SLV-3। সেই SLV-3-র প্রথম উৎক্ষেপণ হয়েছিল 1979 সালে। না, সাকসেস পায়নি, তারপর আবারও ব্যর্থতা, তারপর আবারও ব্যর্থতা, ব্যর্থতা এসেছিল। কিন্তু সেই ব্যর্থতা শেষ হয়ে যায়নি। 1980-তে SLV-3 সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করে। এই ঘটনার সঙ্গে যুক্ত একটি নেতৃত্বের শিক্ষা কিন্তু অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। ব্যর্থতার সময় নেতৃত্ব দলের সামনে দাঁড়ায়, সাফল্যের সময় নেতৃত্ব সাফল্যের কৃতিত্ব দলকে দেয়। এখানে ভয়মুক্তির একটা অসাধারণ শিক্ষা আছে। APJ আব্দুল কালাম যখন ব্যর্থ হলেন, তার টিম যখন ব্যর্থ হল, তখন কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন তাঁর গুরুদেব। আবার তারা যখন সাকসেস পেলেন, তখন কিন্তু সেই গুরুদেব, সেই গুরু, সেই শিক্ষক এটা বললেন যে এটা আমাদের সকলের জয়। কখনো বললেন না আমার নিজের জয়, একার জয়। এটাই হচ্ছে মহত্ত্ব, এটাই হচ্ছে একজন মহৎ মানুষের পরিচয়। ব্যর্থ

তার ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে দেখা। আপনি আমি যদি ব্যর্থ হই তাহলে নিজেকে প্রশ্ন করব, আমি কি শিখলাম, পরের বার কি বদলাবো আর কিভাবে প্রস্তুতি নেব, শুধু আমি পারিনি এই বাক্যে আমরা কোনোভাবেই আটকে থাকব না। তার বদলে বরং আমরা বলি, এবার পারিনি, পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব। পরের বার না হলে তখন আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ নিতে হবে, আমি আরও একবার চেষ্টা করব, ঠিক হবে, দেখবেন সাকসেস পেতেই হবে। অবশ্য আমার চাহিদা, আমার কাজ করবার ক্ষমতা এবং আমি যে কাজটা করতে চলেছি তার মধ্যে যদি সামঞ্জস্য থাকে তাহলে কিন্তু সাকসেস আসবেই আসবে। এবার পারিনি, পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব। এই ছোট্ট পরিবর্তনই আমাদের মানসিকতার দিক দিয়ে অনেক অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। এবার খুব সহজ করে বলি, ভয়কে আমরা কীভাবে সামলাব। প্রথমত ভয়কে আমাদের চিনতে হবে, ভয়কে লুকিয়ে রাখলে চলবে না, নিজেকে বলতে হবে হ্যাঁ আমি ভয় পাচ্ছি। ভয়কে নাম দিতে পারলে ভয় অনেক সময় পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত ভয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিই। আমি পরীক্ষায় ব্যর্থ হব, এটা খুব বড় ভয়, আর এক ঘন্টা পড়ব, কই সেভাবে তো ভাবিনি, একটি অধ্যায় শেষ করব ভাবিনি, দশটি অঙ্ক করব ভাবিনি, তারপর পরের ধাপ, এবং তৃতীয়ত প্রস্তুতি নেওয়া। অনেক ভয় অজানা থেকে আসে, প্রস্তুতি অজানাকে পরিচিত করে। পরীক্ষার ভয় প্রস্তুতি নিন, বক্তৃতার ভয় অনুশীলন করুন, ইন্টারভিউ ভয় প্রশ্নের উত্তর অনুশীলন করুন। আর চার নম্বর, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলুন, আমি পারবো না, এর বদলে বলুন আমি চেষ্টা করব, চেষ্টা আমাকে করতেই হবে। এবং এর পাশাপাশি প্রয়োজন হলে সাহায্য নিন, ভয়কে একা বহন করবেন না, বরং বিশ্বস্ত মানুষকে বলুন। যেমন ধরুন এই ভয়ের কথা বলতে পারেন, শেয়ার করতে পারেন মা বাবার সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, যে মানুষ আপনাকে বোঝে, হ্যাঁ আপনাকে বোঝে, তার সঙ্গে কিন্তু আপনি আপনার ভয়ের কথা শেয়ার করতে পারেন। কখনো কখনো কখনো কিন্তু এই একটি কথাই মানুষের বুকের ভার অনেকটা কমিয়ে দেয়। অতএব আমরা সবাই জীবনে কোনো না কোনো ভয়ের সম্মুখীন হব, আর সেই ভয়কে ডেফিনেটলি কিন্তু আমরা জয় করব, জয় আমাদের করতেই হবে। অতএব আমরা বলতেই পারি, ভয় দেখাস না। ভয় ভয়ে ভয় মুক্তি কথা নিয়েছিলাম ভোরাইতে, আমি আরপি, একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন। বাগডোগরা বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে যোগ দেবার কথা। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে একটি খনিতে নৌকডুবির ঘটনায় অন্তত 47 জন প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, একটি নৌকোতে করে 80 জনের বেশি যাত্রী পারাপার করার সময় সেটি উল্টে যায়। হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আমস্টারডামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার দেবু, নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে। আর পি গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, আ ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইয়োর ফেভারিট মর্নিং শো নমস্কার কলকাতা। আমি আছি আপনাদের সঙ্গে আর পি, আর আজকের সকালটা আমরা একসঙ্গে করে তুলবো আরও একটু বেশি বেশি জয়ফুল, আরও একটু বেশি পজিটিভ। কলকাতা সকাল মানে কিন্তু একটা আলাদা ফিলিং, চায়ের কাপে ধোঁয়া, রাস্তায় মানুষের ব্যস্ততা, কোথাও বাস তারা, কোথাও আবার স্কুলের জন্য ছুটছে বাচ্চারা, আর কোথাও হয়তো কেউ হেডফোনসে আমাদের প্রোগ্রাম শুনতে শুনতে অফিসের পথে। হ্যাঁ, সেই ভোরবেলায় কু চিক চিক চিক চিক চিক চিক চিক, না না না,
3: ট্রেনে এখন আর আওয়াজটা হয় না বস,
2: এখন অন্যরকম এমন করে আওয়াজ হয়। তো যাই হোক, সো হোয়াইভার ইউ আর at home, on the road, in a bus, train, car, or simply having your morning tea, stay

উইথ আস আজকে সকালে শুরু হোক একটা সিম্পল থট দিয়ে। এভরি মর্নিং ইজ আ নিউ বিগিনিং, এভরি মর্নিং ইজ আ নিউ বিগিনিং। আর সেই থট থেকেই কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে আহা, সেই মুভির আরও একটা গান লোকচুরি খেলা শ্রেয়ার কণ্ঠে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ঘটিদা আরপির সেই ঘটিদা আজ কিন্তু মেসেজ পাঠিয়েছে, কি লিখেছে ঘটিদা, কি লিখেছে? আরে ঘটিদা যাই লিখে তাই তো ফানি অ্যান্ড হানি।
3: গুড মর্নিং, না না পকেটে নেই মানি,
2: মানে আরপির মানি নেই তো কি হয়েছে, কিন্তু কানাকানি চলবে এমন একটা কথা।

ঘটিদা আরপিকে মেসেজ পড়েছে, কি লিখেছে? শোন আরপি, কি লিখেছিলাম জানিস, কি বলেছিলাম জানিস? আমি বলছি হ্যাঁ, কি বলো বলো। বউকে বললাম, মানে ঘটিদা বলছে আর কি, বউকে বললাম চলো আজ রাতে বাইরে খেয়ে আসি। হ্যাঁ, আজ বাইরেতে খেয়ে আসি। বউ বললো কি জানি? বললো কি বললো কি বললো? কেন, আমার রান্না ভালো লাগে না বুঝি তোমার? এখন আমি বউকে কি বোঝাই, ঘড়িদা বলছে, এখন আমি বউকে কি বোঝাই বল দেখি। হ্যাঁ, রোজ রাতে আমার বাসন থালা বাসন মাজতে আমার ভালো লাগে না, কি করে বোঝাই তোর বৌদিকে বল। কুচকাটি কুচমিটি সঙ্গে আরপি, টুইকেল টুইকেল লিটল স্টার, ছেলেটা মাধুর মীরা সুপারস্টার। আর আজ আজ আজ কোন কোন কথা থাকবে, কোন কোন খবরা খবর থাকবে, আর কোন বিষয়ে আপনি টুইটে পইপে চুই চুই করে মেসেজ পাঠাবেন জানবে আরবি এক গান বিরতির পর। এই মুহূর্তে মোকাম আপনার কানে নিয়ে আসছে ভালোবাসার সেলাম জানাতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে লোকাল ফোকাস ফর কলকাতা, লোকাল ফোকাস ফর কলকাতা, রাইট রাইট। আর সেই কারণে কিন্তু কি করতে হবে, সেই কর্তব্য কাজটা করে ফেলি।
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল
2: অফিসের হালচালে যাওয়ার আগে কিন্তু, হ্যাঁ, যে কাজটা অবশ্যই অবশ্যই করা দরকার, কিন্তু ওই যে একটু কি গণ্ডগোল যে হচ্ছে, আহা হা, কি আর করা যাবে, তাকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না, রাইট। হ্যাঁ, এই মুহূর্তে যদি বাগে আসতে পারে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু শুনিয়ে দেওয়ার পালা নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
5: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: মেকআপের পর চলে আসা কিন্তু একেবারে লোকাল ফোরকাস্টে, ওই যে বলেছিলাম একটু বাগে আনা যাচ্ছে না, একটু যন্ত্রটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কি করার আছে, কিছুটি করার নেই, আমাদের একেবারে অসহায় অবস্থা। কিন্তু এই মুহূর্তে যেটা সহায় সম্বল, আকাশের কিন্তু একটু মুখ ভালো, আকাশের মুখটা একটু বেশি ঝকঝকে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, পার্টলি ক্লাউডি স্কাই, এবং সেই সঙ্গে কী থাকবে এই ব্যাপারটা কিন্তু দেখা যাবে অন্তত আফটারনুন পর্যন্ত। সেই সঙ্গে কোথাও কোথাও দু এক কষলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল ছিল 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.2, মিনিমাম টেম্পারেচার ছিল 28.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 2.1, ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 95%, মিনিমাম হিউমিডিটি 67%, রাইট। আর বৃষ্টির পরিমাণ 0.3 মিলিমিটার। নদীতে অথবা সমুদ্রে যারা মাছ টাছ ধরতে যান তাদের জন্য নো সতর্কবার্তা। ওকে, একখান জায়গা থেকে আরেকখান জায়গায় পৌঁছতে গেলে বলতে হয়

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন চ্যাম্পিয়নশিপ 2026-এর ডেইলি হাইলাইটস, সেই হাইলাইটসের পর আর পি ফিরে এলো আপনার কারণে শুধুমাত্র 107-এ। আর আপনার এই সকালবেলায় ইচ্ছেগুলো কার কীরকম, কী জানি কী জানি, কিন্তু অনুপম আর উজ্জয়িনী তারা কী বলছেন সেই ইচ্ছের কথা, লাল, নীল, সাদা নাকি হলুদ রঙের সেই ইচ্ছেগুলো।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: দুপুর হোক, রোদ্দুর হোক, শীতকাল হোক, আর যে কোনো সময়ই হোক না কেন, উত্তর কলকাতার বাগবাজার থেকে শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশনের রাস্তায় খাঁ খাঁ রোদ হোক না কেন, একটু ছায়া পেতে পার্কে ঢুকেছিল কলকাতা চাকরি করতে আসা একজন যুবক। ঢোকেই তো চমকে উঠেছে, আরে ছাউনি দেওয়া বসার জায়গা, একেবারে থরে থরে সাজানো বই, লাইব্রেরি বা পাঠাগার বললে চোখের সামনে সাধারণভাবে যে ছবিটা ভেসে ওঠে এটা ঠিক তেমন নয়। হালকা ভলিউমে চলছে কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, যারা বসে রয়েছেন তাদের কারো হাতে বই, কারো হাতে পাক্ষিক পত্রিকার সংখ্যা, কারো হাতে খবরের কাগজ, কয়েকজন পাশাপাশি বসে মৃদু স্বরে গল্পও করছেন। খুব গুরুগম্ভীর পরিবেশও নয়, আবার খোলা হাটের মুখর আড্ডাখানাও নয়। চমক চমক কিন্তু আরও বাকি ছিল। পাঠাগারের ঠিক সামনে রাখা ফুল গাছ ক্যাকটাসের পরিচর্যায় ব্যস্ত এক প্রৌঢ়, মাঝে মধ্যে উঠে তিনি চা দিয়ে আসছেন সবাইকে, আবার মন দিচ্ছেন গাছ দেখাশোনায়। খোঁজ করে জানা গিয়েছে তিনি হচ্ছেন রাজবল্লভ পাড়া মোড়ের এই জগৎ মুখার্জি পার্কের সিকিউরিটি গার্ড। নাম কি বলুন তো? নাম হচ্ছেন সত্যরঞ্জন দলি। আরও জানা গিয়েছে তার হাতেই কিন্তু তৈরি এই লাইব্রেরি, তিনি এর দেখভাল করেন। অর্থাৎ একদিকে কিন্তু নিরাপত্তা কর্মী, সিকিউরিটি গার্ড, অন্যদিকে তিনি হচ্ছেন লাইব্রেরিয়ান। কেউ কেউ বলেন বাগবাজারের নাম নাকি এসেছে বাঁক বাজার থেকে। শহর পত্তনের গোড়ায় আজকের বাগবাজারের কাছে একটি বড় সড়ো বাঁক ছিল গঙ্গার, সেই থেকেই বাঁক বাজার। আর পরবর্তী সময়ে বাঙালি তো আলসে, বাঘ উড়ে বাপরে বাপ চন্দ্রবিন্দু উচ্চারণ করে তার চেয়ে বরং বাঘ বাজার হয়ে গেল। না, বাঘ কিন্তু ছিল না, নগর কলকাতার সাংস্কৃতিক জীবন যে সব গুরুত্বপূর্ণ বাঘ এসেছে তাতে এই বাঘ বাজারের ভূমিকা সত্যি সত্যি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, নিবেদিতারা এই এলাকা থেকে নবজাগরণের অনেক অনেক আলো ফুটিয়েছেন। বিবেকানন্দ এই এলাকায় বেশ কিছুকাল কাটিয়েছেন, রামকৃষ্ণের পদচিহ্ন পড়েছে বারবার এহেন এলাকায়। এক বহিরাগত মাধ্যমিক

আস মানুষকে অন্যদের বই পড়ানোর আনন্দ, হ্যাঁ আনন্দ যে কতটা, তিনি কতটা যে আনন্দে মশগুল তা কিন্তু সত্যি মন ভরিয়ে দেবে। সত্যরঞ্জনের পাঠাগারে কিন্তু বিনামূল্যে বই মেলে, চাইলে বাড়িও কিন্তু নিয়ে যাওয়া যায়, আর পুরোটাই ডিপেন্ড করছে আপনার বিশ্বাসের ওপর। কোনো লেখালেখি নেই, লাইব্রেরি কার্ড নেই, এমনকি এই লাইব্রেরির কোনো দরজা জানলাও নেই। সত্যের নেশা হচ্ছে তার বাগানের গাছ, ফুল আর বই নিয়ে ঘুরপাক খাওয়া। তবে বই পড়া কিন্তু তার নেশা নয়, নেশা তার বই পড়া নয়। দশটা মানুষ তার চোখের সামনে বই পড়ছেন, নানা রকম আলোচনা করছেন, এটুকুই কিন্তু সত্যরঞ্জনের চাওয়া। স্যালুট স্যালুট, গুডনেস গুডনেস সত্যরঞ্জন, আপনাকে আরও একবার স্যালুট আকাশবাণীর পক্ষ থেকে, FM রেইনবোর পক্ষ থেকে। কলকাতার রাস্তায় আপনি সত্যি মহান হওয়ার পথ দেখিয়েছেন। আর এই মুহূর্তে কলকাতার গান আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজকে একদম একেবারে অন্যরকম একটা টপিক, একজনের নামে কটা সিম কার্ড, আগস্টে কিন্তু চালু হচ্ছে নয়া নিয়ম। হ্যাঁ, একজন সর্বোচ্চ কটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এই ব্যাপারে কিন্তু কেন্দ্র নতুন পদক্ষেপ নিতে চলেছে, আরও বেশি হচ্ছে সরকার। সীমা পেরিয়ে গেলে কিন্তু করা হবে পদক্ষেপ, আগামী 24th August থেকে কিন্তু লাগু হয়ে যাবে এই নিউ রুলস। টেলিকম দপ্তর তথা ডটির নির্দেশিকায় জানানো হয়েছে, কেউ নতুন সিম নিতে চাইলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে। ইতিমধ্যেই ওই ব্যবহারকারীর নামে কটি সিম কার্ড ইস্যু করা হয়েছে, আর নিয়ম অনুযায়ী একজনের সর্বোচ্চ 9টি সিম থাকতে পারে। তবে জম্মু ও কাশ্মীর, অসম কিংবা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সংখ্যা কিন্তু 6। তবে এই সীমা কিন্তু নতুন নয়, এই নিয়ম লাগু হওয়ার পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। কিন্তু এবার এই নিয়ম নিয়ে আরও করা হচ্ছে কেন্দ্র, এবার থেকে নতুন সিম সংযোগ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে ওই ইউজারের সিম সংযোগের সংখ্যা। বলে রাখি, এই সীমা কার্যকর করার লক্ষ্যে টেলিযোগাযোগ অপারেটরদের সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের তথ্য কিন্তু যাচাই করতে হবে। বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানির দেওয়া গ্রাহক সংক্রান্ত যে তথ্য এই ব্যবস্থায় একসঙ্গে করা হয়েছে, এর ফলে কোনো ব্যক্তি তার নামে অনুমোদিত নির্দিষ্ট সংখ্যক সংযোগের কোটা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন কিনা তা অপারেটররা যাচাই করবেন, আর তারপর তারা নতুন করে কানেকশন দিলেও দিতে পারেন, নাও কিন্তু দেওয়ার ক্ষমতা বা অধিকার থাকছে যদি আপনি সর্বোচ্চ সীমা ওই 6 কিংবা 9 হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু নেই। আসলে সীমান্তবর্তী এলাকায় যা ঘটার ঘটছে আঁকো দেখা হাল, আমরা দেখতে পাচ্ছি যে কতজন কত কিছু ভাবে এই এতগুলো সিম কার্ড নিয়ে এদিক ওদিক করছেন, পাচার করছেন, তাতে আমাদের যারা শত্রুপক্ষ তারা কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলুন তো আপনার কাছে কটা সিম কার্ড আছে? মানে এই এতগুলো সত্যি সত্যি কি নখানা সিম কার্ড আমাদের দরকার পড়ে? আবার বলা যে 6খানা, ওরে বাপরে বাপরে, কতগুলো পকেট তো উঁচু হয়ে থাকবে, পুরো ঢিবি হয়ে থাকবে, সত্যি কি আমাদের এতগুলো দরকার পড়ে? আজ কিন্তু একেবারে না, বেশি মাথা ঘামাতে হবে না। আপনার কাছে কটা সিম কার্ড আছে আর আপনি সত্যি কি 6-9 গণ্ডিতে আটকে থাকতে চান, নাকি আরো বেশি চাই? দিল মাঙ্গে মো, ঠিক আছে, আপনার দিল কি চাইছে সেটা জানেনি, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোন গান ওয়েট করছে আপনার জন্য, এই মুহূর্তে কিন্তু একেবারে কোন গান, আহা না, ছোট্ট একটা গান চাইছিলাম কিন্তু না, ছোট্ট একটা গানের কোনো উপায়ই পাওয়া যাচ্ছে না। ওই যে বললাম যে মাঝে মধ্যে কিন্তু কী যে হয়ে যায়, কি কথা বলি বাপু। ওকে, দেখা যাক, আমরা একটা ছোট্ট গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করছে আরবি, না তবুও তো একটু গণ্ডগোলের এদিক ওদিক হচ্ছে, কি আর করা যাবে, এসেও আসছে না, যে গিয়েও যাচ্ছে না, এমন একটা অবস্থা। ওকে, দেখা যাক পাওয়া যায় কি না, আমরা ছোট্ট একটা গানের, না এবারে বোধ হয় সত্যি শোনানো সম্ভব হবে। ওকে ওকে, শুনিয়ে দিই আর তারপর কিন্তু চলে যাবো আমরা একেবারে খবরে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন পশ্চিমবঙ্গে সফরে। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল এসএফবির সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের, সেখানে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করার কথা। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলাশাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন থেকে তিনি নাগরিকত্ব আইনের 6B ধারার আওতায় আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা পাবেন। এই লক্ষ্যে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব তৃতীয় সংশোধনী আইন 2026 জারি করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাক্রম নিয়ে কঠোর নিন্দা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় গতকাল এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্তে যাবে জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য থেকে রাজ্যকে সম্পূর্ণ মুক্ত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এজন্য প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া, বিধাননগরের বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন বসানো শুরু হচ্ছে। এই মেশিনগুলি থেকে এক টাকার বিনিময়ে পরিবেশ বান্ধব থলে পাওয়া যাবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল জানিয়েছেন যে বিশেষ ধরনের এই থলিগুলি তৈরি করা হচ্ছে ভুট্টার দানা থেকে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ওই যে একটু আগে বলেছিলাম একজনের নামে কটা সিম কার্ড, কটা সিম কার্ড। অগস্টেই কিন্তু চালু হচ্ছে নতুন নতুন নিয়ম, আর সেই নিয়মে কিন্তু কড়াকড়ি আসছে। নিয়মটা ছিল কিন্তু এবারে কিন্তু বেশ কড়াকড়ি আসছে। আপনার কটা সিম কার্ড দরকার, কাকে কাকে আপনি ফোন করবেন, ওরে বাপ রে বাপ। আর সব সিম কার্ডে কত শুনেছেন নাম কীরকম থাকে, কলের মিস্ত্রি। দেখা যাবে স্পেশাল বান্ধবীর নামে লেখা আছে কলের মিস্ত্রি। ভাবুন একবার, জানো তোমাকে কলের মিস্ত্রি ফোন করেছিল, বউ হয়তো বলছে, আর তারপর ঘটি তার যা কেস,
3: ও কলের মিস্ত্রি ফোন করেছিল, তা তুমি কি বললে,
2: দূর, মানে তার ঘটি তার বউ বলছে, দূর কলের মিস্ত্রির সঙ্গে আমি কি কথা বলবো, কিন্তু কে যে ফোন করেছিল তাকে আর ঘটি তার বউ ধরতে পারলো। তো যাই হোক, ছখানা নখানা সিম কার্ড নিয়ে আমরা কি করতে পারি,
3: সব তো পুরো পকেটগুলো
2: পুরো বডিতে যেন ঢিপি ঢিপি ঢিপি ঢিপি এমন হয়ে যায়। কি বলছেন আপনি, আপনার ঠিক কটা সিম কার্ড দরকার, আমাদের সিম কার্ড এতগুলোর প্রয়োজন কেন, আপনি কি অফিস কাজে চালান, সেখানে

লাগবে, লাগতেই পারে, কিন্তু তার জন্য তো অন্য ব্যবস্থা আছে, অন্যভাবে সেই সিম কার্ডগুলো নেওয়া যায়। আপনি কি সরকারের এই নীতিটা আপনি মানবেন নাকি মানবেন না? আপনার কটা সিম কার্ড আছে সেটাই সেই অনুসন্ধান, সেই খোঁজ, সেই গোয়েন্দাগিরি করতে চাইছে আর কি। হ্যাঁ, 9903653992 পাঠিয়ে দিন টুইটে পুই পুই চুঁই চুঁই করে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, আহা মোরে প্রিয়া, রাইট, দেবদাস মুভির সেই গান আপনার কানে। আর এই মুহূর্তে কিন্তু, এই মুহূর্তে সেই গানের রিকোয়েস্ট রয়েছে, কিন্তু সেই রিকোয়েস্টের কথায় আরও অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে, তার মধ্যে একটা ছিল, এইটা শুনিয়ে দেওয়ার পালা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। হ্যাঁ, আপনাদের পাঠানোর মেসেজ 9903650992 এই মুহূর্তে কার? সৌমির মেসেজ। সৌমি কোত্থেকে পাঠিয়েছে? বড়গাছিয়া থেকে পাঠিয়েছে। ও ট্রেনে এখন ট্রাভেল করছে, আর ট্রাভেল করতে করতে কিন্তু শুনছে FM রেইনবো। বলেছে, ওয়াও, এরকম টপিক তো কখনো পাইনি, এইরকম খানা তল্লাশি, ছানা তল্লাশি এবং গোয়েন্দাগিরি আর পিছাড়া আর কে করবে। ওকে ওকে ওকে, সৌমি যেটা বলেছে যে আমার মাত্র দুটো সিম কার্ড, আর সেই দুটো সিম কার্ডই কিন্তু নাজিয়াল হয়ে যায়। মনে হয় যে একটা সিম কার্ডই ভালো। অনেক সময় এমনও হয় যে একটা বাজছে, বেজেই চলেছে, আর একটাতে আমি কথা বলছি, তখন কিন্তু খুব মুশকিলে পড়তে হয়। তার চেয়ে বাপু একটা সিম কার্ডই ভালো। সৌমি কিন্তু বড়গাছিয়া থেকে এমনটি লিখে পাঠিয়েছে। আর ওদিকে তপু দেবনাথ শিলিগুড়ি থেকে আরপিকে শুনছে, FM রেইনবো শুনছে। ও বলছে, আমার তো এক সময় মনে হয় কোনো সিম কার্ড যদি না থাকতো না, ওই ফোনটা যদি না থাকতো না, কী ভালো না হতো। আমি মাঝে মধ্যে করি কি না, যখন বেড়াতে যাই জাস্ট ফোনটা সুইচড অফ করে রেখে দিই, তখন যে কী শান্তি লাগে ভাবতেই পারি না। লোকের যে কেন ছখানা নখানা সিম কার্ড লাগে কে জানে বাপু, তারা নিশ্চিতভাবে ভালো মানুষ নয়। এমনটি লিখে পাঠিয়েছে তপু দেবনাথ শিলিগুড়ি থেকে। ওকে, থ্যাংক ইউ। সেই সঙ্গে সঙ্গে কিন্তু রঞ্জিত মহান্তি বড়কুমারদা থেকে লিখে পাঠিয়েছেন, আমার একটাই সিম কার্ড, তাতেই আমি কিন্তু একেবারে অস্থির হয়ে যাই, আর সেই অস্থিরতা আমার ধরা পড়ে, আমার বুকের মধ্যে কিন্তু টন টন টন টন টন টন টন টন এমনটা করে। কিন্তু কেন করে আসলে এই একটা ফোনের যে এই যে ক্রিং ক্রিং ফ্রিং ফ্রিং ফ্রুং ফ্রুং ফ্রাং ফ্রাং এত যে আওয়াজ না, সেই আওয়াজগুলো ওহো এগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, লাইফটাকে পুরো খাক করে দিচ্ছে এই মোবাইল। এটা যদি বিদায় নিত লাইফ থেকে, তাহলে এর থেকে ভালো কিছু হতো না, কিন্তু এটা আবার ছাড়িয়ে আমি বাঁচতেও পারি না। কি করা যায় রঞ্জিত বাবু, হ্যাঁ একটু ব্যালেন্স আনতে হবে লাইফে আর কি। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903650992 এ। এ মুহূর্তে কলকাতার গান, কলকাতার কথা, শুধুমাত্র নমস্কার কলকাতায়।

সত্যি সত্যি চিটকোড পাঠিয়ে দিন 9903659923। প্লিজ সেখানে আবার লিখবেন না কই মিল গয়া, লিখতে পারেন কিংবা এ তুমি ক্যা হুয়া ওহো সোনু নিগম কে বলছেন আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে ঘটিদাও কিন্তু রয়েছে। ঘটিদার বক্তব্য হচ্ছে সিঙ্গেলরা দুঃখী, সিঙ্গেলরা দুঃখী, রিলেশনে যারা আছে তারাও দুঃখী। ভাবুন একবার, সিঙ্গেলরা দুঃখী, রিলেশনে যারা আছে তারাও কিন্তু দুঃখী, আর বিবাহিতরা তারা তো চিরকালই দুঃখী। গণিতের প্রশ্ন হলো, তাহলে সুখী কে এই জগতে, তাহলে সুখী কে? এমন প্রশ্ন যখন রয়েছে, ঠিক তেমনিভাবে সিম কার্ডে বেশি কথাবার্তা বলা, সেটাও কি সুখের লক্ষণ নাকি দুঃখের লক্ষণ? 9903652992 আপনার নাম্বার, আর সেই নাম্বারে টুইটি পুই পুই চুঁই চুঁই করে আসুক যত আপনার মনের কথা, আপনার মেসেজগুলো, আপনার চাওয়াগুলো, গান মিলন্তের রিকোয়েস্টগুলো। তাহলে এই মুহূর্তে এক গান বিরতি, আর আপনার গান, পছন্দের গান নিয়ে ফিরবে আর কি 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ঘড়িতা ঘড়িতা ঘড়িতা এবং অর্পিতা যখন রয়েছে তখন ঘড়িতা থাকবে না, হয় নাকি? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। ঘড়িতার বাড়িতে না প্রচুর প্রচুর সমস্যা, এই করে ঘড়িতার সঙ্গে তার বইয়ের ঝগড়া তো লেগেই থাকে, কিন্তু ঘড়িতার বউ কিছুতেই বাপের বাড়ি যেতে পারে না। আর সেইটা নিয়ে ঘড়িতা তার বন্ধুকে বলে, জানিস আমার বউ না বাপের বাড়ি যেতেই পারে না। ঘড়িতা বন্ধু জিজ্ঞেস করে, কেন বল দেখি? না আসলে আমার সঙ্গে ঝগড়া টগড়া করলেও ও কিন্তু বাপের বাড়ি কিছুতেই যেতে পারে না, এই নিয়ে না ওর মন খারাপ। তখন বন্ধু বলল, আরে দোস্ত বল না খুলে কি ব্যাপারটা। তখন ঘটিরা বলল, আরে যাবে কি করে, আমি তো নিজেই ঘর জামাই, বোঝ ব্যাপারটা। কোচ কাটে কোচ মেঠে সঙ্গে আর পিয়ার, এই মূর্তি কিন্তু আপনার গানের রিকোয়েস্টে সুকান্ত, এবং সেই সঙ্গে কিন্তু শালমলি ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে রিকোয়েস্ট। কোন গানের রিকোয়েস্ট? এই মুহূর্তে কিন্তু রিকোয়েস্ট রয়েছে দেওয়ানা মুভির শেখ ফাড়াফাড়ি গানটা, হয়ে যাক 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
3: ডাক্তার ভাষায় শুনতে বসা সেই ছবির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 ফুলপিশি ও এডওয়ার্ড, সেই ভবির গান অনিশা এবং জয়ের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে আপনাদের পাঠানোর মেসেজ 9903653992 ওকে ওকে, কত গানে যে রিকোয়েস্ট রয়েছে, ওহো ওহো, তার কোনো ইয়ত্তা নেই। সৌভিক ঢাকুরিয়া থেকে বলেছে, তিমির বিশ্বাসের কণ্ঠে একটা গান শুনতে চেয়েছে, ওকে ওকে। আর গান মিলন্তি সৌভিক না প্রতিদান, ওকে, মঙ্গলদ্বীপ জেলে, অমর খাড়া রুদ্রপুর ডোমজুর হাওড়া থেকে পাঠিয়েছেন, এইসব রিকোয়েস্ট কিন্তু সবগুলো রাখা মোটেই সম্ভব হবে না। ওকে, ওদিকে যাদবে পণ্ডা তিনি পাঠিয়েছেন কোথেকে, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, কে লিখেছেন, লিখেছেন, আমার কিন্তু একটা সিম কার্ড আছে, ওটাই যথেষ্ট, তবে দুটো সিম কার্ডের অনেক সুবিধেও রয়েছে, যেটা একটা ব্যক্তিগত আর একটা অফিসের জন্য ব্যবহার করার। ওকে, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আর সেই সঙ্গে লিখেছেন, আপনার অসাধারণ উপস্থাপনাতে কথায় গানে গল্পে ভয় মুক্তি নিয়ে অসাধারণ শিক্ষামূলক অনুষ্ঠান উপভোগ করলাম, ভীষণ ভালো লাগলো, এমনটাও বলেছেন যাদবেন্দ্রবাবু, থ্যাংক ইউ। সুপ্রভ দাদা, আজ ভোরাইতে ভয় নিয়ে অনেক কিছু শুনলাম, মোটিভেট হলাম আজ, ধন্যবাদ। টপিকের বিষয়ে আমাদের বন্ধু সৌভিক লিখেছে কসবাহালতু থেকে, লিখেছে, আমার দুটো সিম মা চলে যাবার পর সেটাও আমি ব্যবহার করি, তাই দুটো আছে, দরকার নেই এত সিম, এত আছে, ও তো আর খাবার জিনিস না যে অনেক দরকার পড়বে। ওকে, থ্যাংক ইউ এমনটা মনে করিয়ে দেওয়ার জন্য, ওটা তো খাবার জিনিস নয়। নিবেদিতা কী লিখেছে শ্যাওড়াফুলি থেকে, গুড মর্নিং অর্পিতা, আমার তো দুটো সিম কার্ড, কারণ বাড়িতে ওয়াইফাই আছে, তাই বাইরে গেলে তখন দরকার পড়ে, আজ ভোরায় খুব খুব খুব সুন্দর লাগলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড মর্নিং। আর জি জি, কী লিখেছেন, স্টুডেন্ট লেখা, হো হো, কে ভাই, কোন স্টুডেন্ট, না সেটা তো লিখতে হবে, নিজের নামটুকু না লিখলে পড়বো কী করে। সুভাষ চক্রবর্তী উত্তরবাল থেকে পাঠিয়েছেন, গুড মর্নিং আরপি আরপি আরপি, আর কে কে, প্রবলেমের জন্য প্রথম দিকে, ওকে, সিম কার্ডগুলো কাজ করতো না, ওকে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য প্রথম দিকে সিম কার্ডগুলো কাজ করতো না, এবং MNP-র সুযোগও ছিল না, বাধ্য হয়ে অন্য অপারেটরের সিম কার্ড হাতে তুলে নিই, আর সেই কারণে হয়তো আমাদের বন্ধু সুভাষের একাধিক সিম কার্ড রয়েছে। ওকে, শুভ সকাল আরপি দাদা ভাইয়ের, আসর মানে অনাবিলে হাসর রয়েছে, ভরপুর সকালবেলা, এমনই তো হওয়া উচিত, বিষয়ের কথায় কি বলেছেন, আমার নামে 4টি সিম কার্ড আছে, তবে আমি একটা ব্যবহার করি, আর বাকি 3টি সিম যেগুলো ব্যবহার করে আমার দুটো ছেলে এবং গিন্নি, তবে আমি মনে করি

0: যে আমার একটা সিমই যথেষ্ট, দ্বিতীয় কোনো সিম আমি প্রয়োজন বোধ করি না। মাধে এমনটি লিখে পাঠিয়েছেন বহরু খোসপাড়া থেকে। আপনি কি বলছেন? 9903653992 টুয়েন্টি করে পাঠিয়ে দিন আপনার মেসেজ, আপনার চাওয়া। আর এই মুহূর্তে কিন্তু গান মিলন্তের রিকোয়েস্ট রয়েছে। শুভ্রা ভুবনেশ্বর থেকে শুনছে, ভুবনেশ্বর এমস থেকে শুনছে শুভ্রা। ওয়াও, থ্যাংক ইউ। আসলে কলকাতার বাসিন্দা, এখন কর্মসূত্রে ওখানে রয়েছে। আর থেকে শুনছে এফএম রেইনবোকে শুনছে, তার গানে রিকোয়েস্ট সং গান মিলন্তিতে।
1: গান মিলন্তি, গান মিলন্তি,
0: শ্রেয়ার কণ্ঠে মেঘের পালক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: যে গানটার জন্য অন্তত অন্তত পাঁচজনের রিকোয়েস্ট রয়েছে সেই গানটা কিন্তু অবশ্যই অবশ্যই শোনাতে হবে আরপিকে। কিন্তু কারা কারা রিকোয়েস্ট করেছে? অন্তরা, অন্তরা মিত্র শ্যামনগর থেকে রিকোয়েস্ট করেছেন, একই সঙ্গে অশোক পান্ডা, প্রভাতী পান্ডা জগদ্দল থেকে রিকোয়েস্ট করেছেন, একই সঙ্গে ময়ূরী, ময়ূরী না স্যার নেম ডায়েরি, ময়ূরী মেসেজ পাঠিয়েছে সিংহবাড়ি জোড়া, কী জানি জোড়া ব্রিজ থেকে। ওকে, সেই সঙ্গে রয়েছে কিন্তু শিবু, শিবু এবং শম্ভু। ওরে বাপরে, দুই ভাই নাকি? কি জানি বাবু, এতজনের যে গানের রিকোয়েস্ট রয়েছে সে গানটা ডেফিনেটলি শুনিয়ে দিচ্ছে আরপি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টার একেবারে শেষ প্রান্তে। আর এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাব কোথায়? অবশ্যই চলে যাব ঝড় খবরে, তারপর ফিরে আসা 3-1-3 গানের হ্যাট্রিক নিয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সফরে আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SFB-র সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকও যোগ দেওয়ার কথা রয়েছে তার। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের, সেখানে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করার কথা। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকা নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন 6-লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে বলে রাজ্যের মন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, শ্যাম স্টিল বাঁকুড়ায় তাদের শিল্প ইউনিটের জন্য 15,000 কোটি, লারসেন অ্যান্ড টুব্রো 4,500 কোটি বিনিয়োগ করেছে। এছাড়াও দুর্গাপুর ইস্পাত কারখানা, লাক্স কোজি, আমুলের মতন 10টি সংস্থা রাজ্যে অর্থ লগ্নি করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরানকা ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় ডুরানকা ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান পেনাল্টি শুটআউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 10টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে। 3-1, 3-3, 3-1, 3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: মুরিশ জাভেদ, ফুলফিশি ও এডওয়ার্ড, সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107।

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে
1: FM Rainbow তে তিন একে তিন তিন একে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
2: এই সকালবেলায় ঠিক শুনতে নামার আগে হ্যাঁ ছবির নাম মুভির নাম ঠিক শুনতে নামার আগে আর সেই ছবির গান আপনার কানে শুধুমাত্র 107 এ নমস্কার কলকাতায়।

0: FM Rainbow Team, 3-1, 3-1, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: গানের হ্যাট্রিক। এই মুহূর্তে কোন মুভির গান? আহা হা হা হা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: কলকাতার খবর, রাইট? কলকাতার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান

0: গুলির নিরাপত্তা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, আর সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে লালবাজার। নির্দেশিকা জারি করা হয়েছে গতকাল। হ্যাঁ, গতকালের খবর এমনটাই কিন্তু, যাতে বলা হয়েছে এবার থেকে ব্যাংকে ব্যাংকে টহল দেবে পুলিশ, আর এই দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলোকেই। এতদিন পর্যন্ত টহলদারির দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাত দমন শাখার হাতে, এবার কিন্তু তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বা ওই লোকাল যে থানা রয়েছে সেগুলোকে। নির্দেশিকা বলা হয়েছে টহলদারি চলবে নিয়মিত, নিয়মিত ব্যাংকে পরিদর্শন করবেন টহলদার পুলিশ কর্মীরা, নির্দিষ্ট সময় অন্তরই কিন্তু যাচাই করা হবে নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংকে নিরাপত্তা কর্মী, সিসিটিভি অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও কিন্তু নিয়মিত যাচাই করা হবে। পাশাপাশি ব্যাংক যখন চালু থাকবে সেই সময় তো বটেই, খোলা ও বন্ধের সময় কিন্তু টহল নিশ্চিত করতে হবে। ওয়াও! এবং এই জন্য বুঝতেই পারছেন যে ব্যাংকের যারা কর্মকর্তা থাকবেন, নিরাপত্তা রক্ষী থাকবেন, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগটা কিন্তু থাকতেই হবে। যে যোগাযোগের মাধ্যমে 9903653992, এই যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনি যোগাযোগ করছেন আরপির সঙ্গে, FM রেইনবোর সঙ্গে, আপনার মতামত লিখে পাঠাচ্ছেন,
1: কতগুলো সিম কার্ড ঠিক দরকার আপনার,
0: ছখানা নাকি নখানা। এই অগাস্টেই কিন্তু কড়াকড়ি নিয়ম রোলস জারি করছে কেন্দ্রীয় সরকার, অতএব সিম কার্ডের সংখ্যা এতগুলো থাকলে অতগুলো দরকার নেই, কমিয়ে ফেলুন, কমিয়ে ফেলুন, লাইফটাকে জেঙ্গালিলা করে তুলুন। এমনটা বলতে বলতে কোন গান, কোন গান, এই মুহূর্তে কিন্তু মারাপ্পা শুনেই গাইছেন তাঁর নিজের খেয়ালে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গোপাল সিনে কি লিখেছেন, বসুনগর মধ্যম গ্রাম থেকে প্রিয় সংবাদ সফর আজকের বিষয়ে বলি। আমির দায়মিত্ব ও আমরা

0: আগে বেশিরভাগ বাড়িতে দেখা যেত জয়েন্ট ফ্যামিলি, ব্যাপারটা কি অনেক ও ও না না না না না, আসলে নিচের দিকে ছিল, আমি ওপর দিকের মেসেজ দেখছি। তাই বলি এটা তো টপিক ছিল না, গোপালবাবু তো এমন করে লেখেন না। ওকে ওকে ওকে, কি লিখেছেন আজকের বিষয়ে বলি, আমার সবেধর নীলমণি এক এবং একমাত্র মোবাইলে ডুয়াল সিম আছে, আর সেটা দেখি তো আমি সন্তুষ্ট।
1: তিনি একটি বেলপাতাতেই তুষ্ট।
0: কে আবার সেই মহাদেব আর গোপাল, এদিকে কিন্তু একটা সিম কার্ডই নয় দু দুটো সিম কার্ড রয়েছে, তাতে কিন্তু একেবারে সন্তুষ্ট। এই সিম কার্ডের বিষয়ে দিল মাঙ্গে মোর না কবি নেই, গোপাল এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছেন। ওকে ওকে, এখনো পর্যন্ত একটা সিম কার্ড চলছে দাদা, তামিলনাড়ু থেকে অর্জুন সিং লিখে পাঠিয়েছেন। কি হলো কি হলো না, এরকম হাত পাত লেগে গেছে আর কি। ওকে ওকে ওকে ওকে, চুপ করো চুপ করো চুপ করো। রাইট, হাত লেখে কি হতে পারে, কি হতে পারে, কত কি হতে পারে। তো যাই হোক, তামিলনাড়ু থেকে অর্জুন কি লিখেছে, এখনো পর্যন্ত কিন্তু একটা সিম কার্ড চলছে, তাও কল ধরার বা করার সময়ও পাই না, তাই অযথা অতিরিক্ত নয়, দেশের স্বার্থে এই ব্যবস্থা কিন্তু মেনে নেব, এমনটি লিখেছে আমাদের বন্ধু অর্জুন। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, সুপ্রভাত দাদা, আমার দুটো সিম কার্ড আছে দীর্ঘ 12 বছর ধরে, আর আমার কোনো সিম কার্ডের প্রয়োজন হয় না, এতেই মিটে যায়, একটা গিন্নির আর একটা আমার চিত্তব্রত জয়রামপুর হাওড়া থেকে কিন্তু এমন লিখে পাড়িছে। ওকে,
1: গিন্নির সঙ্গে বুনি বানা হয়েছে, আচ্ছা গিন্নির নামে নেই কেন, তোমার নামে কেন দুটো আছে,
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলতা বকুল তালেকে শম্ভু বলছি। হ্যাঁ শম্ভু, নিশম্ভু কি বলছো ভাই, একটা সিম কার্ড নিয়ে জের বার হয়ে যাচ্ছি গো দাদা, ফলতা বকুল তালে থেকে এমনটা কিন্তু শম্ভু লিখেছে। ওয়াও, আমার নামে 4টে সিম কার্ড আছে, লম্বা মেসেজ পাঠিয়েছে কে, আমাদের বন্ধু শাওন বারাসাত থেকে লিখেছে। আর কি কি লিখেছে জানাবে আরপি, কিন্তু তার আগে হয়ে যাক, ইচ্ছে যত উড়িয়ে দেবো।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,
4: প্রীতি মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ মোহিত চৌহানের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে আমার নামে চার চারটে সিম কার্ড আছে। কে লিখেছে এমনটা? শ্রাবণ বারাসাত থেকে লিখেছে। আর কি লিখেছে? লিখেছে একটা আবার বাবার, একটা মা, আর দুটো আমি ইউজ করি। ওকে, এটি মাঝে মধ্যে কিন্তু আমার প্রাণ জাস্ট এমনটাই ওষ্ঠাগত হয়ে ওঠে। মনে হয় এই দুটো যদি দূর করে দিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো।
3: এই আমার সঙ্গে তোমার তাহলে রিলেশনটা কি করে থাকতো,
2: সেটা তো একটা প্রশ্ন, বড় প্রশ্ন। জীবনের শান্তি পেতাম।
3: ও, শান্তি শ্মশানে,
2: তারপর যেন কি কে জানে বাপু। ওকে, নিজের মতো থাকতে পারতাম, রাইট? 2024 সালের 31 ডিসেম্বর রাত 11:45 যান্ত্রিক গোলযোগের কারণে কলকাতার একটা বিশেষ মোবাইল অপারেটরের নেটওয়ার্ক চলে যায়। অগ্নিকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতি বেশ অনেকটাই হয়েছিল, যার ফলে পুরোপুরি নেটওয়ার্ক ঠিক হতে হতে দিন দুয়েক লেগে গিয়েছিল। তার ফলে দুদিন আমি এবং আমার ফ্যামিলির সকলে কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে আইসোলেশনে চলে গিয়েছিলাম। কেউ কেউ তো এমনও ভেবে ফেলেছিল যে আমাদের নিউ ইয়ার নিউ মি ভার্সন, মনে হয় লোকচক্ষু থেকে আড়ালে চলে যাওয়া। ওহো, তা সে যে যাই ভাবুক না কেন, ওই দুদিন খুব ভালোই বুঝতে পেরেছিলাম যে জীবন থেকে ফোন আর ইন্টারনেটকে দূরে রাখলে, শুধু রেডিওর ভরসায় থাকলে কতখানি শান্তি, ওম শান্তি, ওম শান্তিতে থাকা যায়, রাইট? সমবলে গৃহপ্রবেশ মুভির সাউন্ড ট্র্যাক থেকে মেক পিয়ন গানটা শুনিয়ে দিও। শ্রাবণের রিকোয়েস্ট এমনটাই রয়েছে কিন্তু বারাসাত থেকে। আর আপনি আপনি কি পাঠিয়েছেন? ওকে, এই মুহূর্তে চটপট করে আরো একটা মেসেজ পড়েই ফেলে। সৌমেন যাদবপুর থেকে পাঠিয়ে, গুড মর্নিং আরপি দাদা ভাই, আজকের ভোরে বেশ ভালো লাগলো, তোমরা এত ভালো ভালো অনুষ্ঠান করো বলে আমাদের দিনটা এমনিতেই ভালো হয়েছে। ওয়াও দাদা, আমার দুটো না, তিনটে না, আমার ছটাও না, আমার একটাই একমাত্র সিম কার্ড আছে, ওই একটা সামলাতেই না যে হালো হয়ে যাচ্ছি দাদা। ভালো থেকে এবং ভালোবাসা নিয়ে। ভালোবাসা নিলাম বস, তোমাকে দিলাম। ওকে, বাড়িতে তিনটে মোবাইল ফোন আছে। ওকে, ল্যান্ড ফোনটা ছেড়ে দেওয়া হয়েছে, তবে আমার কিন্তু আধার কার্ড নেই, আমার নামে কোনো সিম নেই। শর্মিষ্ঠা এমনটাই অকপটে স্বীকার করেছে, মায়ের সিমটা ইউজ করে, রাইট? মায়ের সিমটা ইউজ করে আমাদের বন্ধু শাকরালের বন্ধু শর্মিষ্ঠা। ওকে ওকে, আর এই মুহূর্তে কিন্তু গান মিলন দিতে এটা মন কেমন করে গান আছে, কোন গান শোনাচ্ছে আর পি। এই মুহূর্তে কিন্তু গান মিলতে রিকোয়েস্টকে পাঠিয়েছে তিয়াশা এবং তুহিন, পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর খাকুড়দা থেকে। ওয়াও, ওদের পছন্দের গান আজ সকালবেলায় নমস্কার কলকাতায়।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এবার থেকে কিন্তু খবর খবর এবং খবর জবর খবর রয়েছে আপনাদের জন্য। কোন খবরে আরপি আপনাকে নিয়ে যাবে জানেন কি? রেকর্ড রেকর্ড রেকর্ড, 5 ঘন্টা মুখের ওপর আস্ত মৌচাক, ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ান তরুণের। আহা, মুখ জুড়ে আস্ত মৌচাক, ঠিক ঠিক করছে মৌমাছি, আর সেই মৌচাক সবের দিব্যে রিল্যাক্স মোডে কিন্তু বসে রয়েছেন একেই বিয়াং, যেন এতেই তার কিন্তু একেবারে স্বর্গসুখ। রাইট রাইট রাইট, আর তিনি অ্যাকচুয়াল নড়ছেন না, কাঁপছেন না, ওই যে বললাম এতেই যেন তার স্বর্গসুখ, ওয়ার্ল্ড রেকর্ডের অপেক্ষা। ছবিটা কিন্তু তামিলনাড়ুর তিরুনেলভেলির, আর সেখানকার রাজা বা লিউরের 27 বছরের যুবক ইশাক্কি মতো, যার ডাকনাম হচ্ছে মুরুগান। সম্প্রতি তিনি যা করে দেখিয়েছেন তা দেখে কিন্তু একেবারে আমরা থ হয়ে গেছি, অবাক হয়েছেন পতঙ্গ বিজ্ঞানীরাও। মুখের ওপর 1000 মৌমাছি নিয়ে একভাবে বসে রইলেন টানা 5 ঘন্টা 3 মিনিট, না কোনো জাদু মন্ত্র দিয়ে নয়,

স্টেপ পেশেন্স রয়েছে এবং সেই সঙ্গে ডর নেই, হাম কিসি সে কম নেই। হ্যাঁ, সাহসের জন্য কিন্তু তিনি করে ফেলেছেন নতুন বিশ্ব রেকর্ড। চোলান ওয়ার্ল্ড রেকর্ডস এবং চায়না বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে তার এই অবিশ্বাস্য কীর্তি। ভ্যালিউরের মারিয়া আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে গত 20 ফেব্রুয়ারি আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান, এবং তারপর কিন্তু সেই রেকর্ডের স্বীকৃতি এসেছে একেবারে একেবারে সম্প্রতি। মুরুগান বিশ্বাস করেন যে আমাদের পরিবেশ এবং চাষবাস বাঁচিয়ে রাখতে মৌমাছির ভূমিকা কিন্তু অপরিসীম। পরাগায়নের মাধ্যমে শস্য উৎপাদনে এরা অনুঘটকের কাজ করে, কিন্তু বিষাক্ত হুলের ভয়ে মানুষ মৌমাছি দেখলেই কিন্তু তেড়ে যায়, পিষে মারে। প্রকৃতির এই বন্ধুর প্রতি মানুষের ভয় তাড়াতেই তিনি নিজের মুখটাকে বানিয়ে ফেলেছিলেন জীবন্ত মৌচাক। তার বার্তা পরিষ্কার, সঠিক জ্ঞান আর ধৈর্য থাকলে মৌমাছি কিন্তু কখনই কখনই শত্রু নয়। তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়েও বেশ কিছুদিন ধরে মৌমাছি পালনের গুরুত্ব নিয়ে প্রচার চালাচ্ছে। মুরুগানের এই দুঃসাহসিক পদক্ষেপ যেন সেই উদ্যোগকেই এক ধাক্কায় অনেকটা অনেকটা এগিয়ে দিল, ওয়ার্ল্ড রেকর্ড করতে সাহায্য করলো মুরুগানকে। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সেই সুযোগে কিন্তু আমরা একটা বলতেই পারি বাম বাম বলে।

জিরিকি ড্রাগন বম বম বলে করে দিয়েছে একবারে মোহনবাগান, আর মোহনবাগানে ইস্ট বেঙ্গল মুখোমুখি ডুরান্ড কাপে সেই আনন্দে অনেকেই একবারে আত্মহারা, রাইট? কিন্তু ওদিকে ভয় আছে, ও বাবা, আবার সেই চিরশত্রু দুই পক্ষ কিন্তু কলকাতার মাটিতেই তারা একে অন্যের সঙ্গে লড়াই করে বাঁচতে চাই। আর ওদিকে কিন্তু লড়াইতে কার সঙ্গে, দূর খালি ঠং ঠং পং পং চং চং কত রকম আওয়াজ বেরিয়ে আছে। কে লিখেছে এমন করে? উৎপল লিখেছে বেহালাকে। কে লিখেছে? হাই অর্পিতা, ভয় নিয়ে অনুষ্ঠান আজ খুব ভালো হয়েছে ভোরাইতে, তবে শরীরে ভয় থাকা অল্প বিস্তর ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস একদম ভালো নয়। আর বিষয়ের বিষে বলেছে কি, বিরক্তিকর সারাদিন মন্দিরে ঘন্টার মতো খালি ঢাং ঢাং ঢাং ঢাং করে মেসেজ বেজেই চলেছে, মেসেজের ঘন্টা বেজেই যায়, সারাদিন কত ফোন আসে ঠিক নেই, রাতে যখন শুতে চাই কানে গরম শেক করে শুতে চাই, কান ব্যথা করে, মোবাইলে কিছু দেখার পর চোখ ব্যথা আর ঘাড় ব্যথা করে, ভালো লাগে বলো? মাঝে মাঝে ইচ্ছা হয় ফোন ভেঙে ফেলে দিই, ব্যবহার করব না, কিন্তু সব কিছু তো বুঝতেই পারছ সব কিছু ফোন নির্ভর, কি আর করা যাবে, যন্ত্রণা সহ্য করে আছি। আমি একটাই সিম ব্যবহার করি, সেই 1996 থেকে, ওই সিম এখনও ব্যবহার করছে, মাঝে আরও একটা নিয়েছিলাম কিন্তু একমাত্র সম্বল নিয়ে উৎপল রয়েছে বেহালা থেকে। ওয়াও, থ্যাংক ইউ উৎপল। আহাহা, এই মুহূর্তে কার মেসেজ? লালমোহনের মেসেজ, জালালসি বৌবাজার হাওড়া থেকে পাঠিয়েছে। এই যে গোয়েন্দা আরপি, খুঁজে বের করো তো আমার কটা সিম গিন্নি অজন্তা সকালে এক কাপ চা নিয়ে এসে বলল, এখনও এক কাপ চা দিলাম, একটা ডাবল কুসুম ডিম সিদ্ধ করতে বসিয়েছি, একটু পরে নিয়ে আসছি, আলু কষা লুচি এক থালা আনছি, তারপর এবার বলো তো আমার কটা সিম। ওরে বাবরে, ওরে ধাঁ দিয়ে দিয়েছে গো, ওরে বাপ রে বাপ, মানে এই করে সিম বের করতে হবে? বাবা, সিমের বীজ খাওয়া তার থেকে ঢের ঢের ঢের ঢের ভালো। ওকে, এই মুহূর্তে ঠিক আছে, আমরা চেষ্টা করবো ডেফিনেটলি চেষ্টা করবো। নমস্কার দাদা, ভোর থেকে অনুষ্ঠান শুনছি, ভয়ের ভালো এবং খারাপ দিক শুনলাম, আমার একটা সিম আছে, আমার একটাই সিম আছে, ওতেই কাজ চলে যাচ্ছে। উত্তম উত্তম বুড়ুল থেকে, উত্তম বুড়ুল 24 পগন থেকে কিন্তু এমনটাই রেখেছে। ওকে, উত্তমের উত্তম প্রস্তাব, আমরা সমর্থন করি, একটা সিমই যথেষ্ট, একটা মোবাইল আমার, একটা মাত্র সিম, এমন ছন্দে শুরু করেছে কে? লিখেছে শঙ্কর বারাসাত থেকে। কি লিখেছে? একটা মোবাইল আমার, একটা মাত্র সিম, তাই নিয়ে মাঝে মাঝে খায় যে হিমশিম, একা রামে রক্ষিণী সুগ্রীব দোষর, বাড়তি সিম পুষে রেখে কি হবে তা মুর, ঘরে রেখে তারা তো আর পারবে না তো ডিম, একটাই আছে একটাই থাক আমার ছোটা ভীম। ওয়াও, থ্যাংক ইউ শঙ্কর, দারুণ লিখেছো। ওকে, সুখেন্দুবাবুর মেসেজ দিনে আরও কিন্তু দারুণ লেখেন আরেকজন মানুষ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, মাঝে মাঝে দুর্গাপুরে কোথায় চলে যান সেখান থেকে মেসেজ

করেন। ওকে, ঘটি বাটি আর চটি ওরা তিন ভাই, ঘটি বাটি আর চটি ওরা তিন ভাই, দিন রাত ঘোরে পাড়াময় সুখের সীমানাই। হাসতে হাসতে বলল ঘটি, দাদা লাগছে ভয়, ঘোষণা হয়েছে নিতে হবে, হয় ছয় নয় তো নয়। খোলসা করে বলো তো বাবু ব্যাপারটা হলো কি, বলল ঘটি, কয়টা সিম জানতে চেয়েছে আর পি, নিতে পারে ছয়টা নয়টা তার বেশি নয়, একটাতেই গলদ ঘরমর, ভয়ে ভয়ে রয়, বুকে থাকা পাম্প মেশিনটা ফোনের জ্বালায় হিমশিম, ছটা নটা নিতাম আমি, হতাম যদি ভীম। ওরে বাপরে বাপ, সুকান্তবাবু দারুণ লিখেছেন, সে সঙ্গে গল্প রয়েছে, মজা রয়েছে, আরপি রয়েছে, ঘটিদা রয়েছে, ছটি রয়েছে, না পটি না কি যেন বটি, না বটিও নয়, ঘটি বাটি আর চটি রয়েছে। ওকে, সকলে ভালো থাকুক, সুখে থাকুক, আর এদিকে কিন্তু কোন গান কোন গান, মোহন বাগান জিতে যাওয়ার কারণে যাদের মনটা পুরো উড়ু উড়ু উড়ু উড়ু করছে, তাদের 11 মুভি থেকে এই গান শুধুমাত্র 107-এ।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আপনাদের পাঠানো মেসেজ, হ্যাঁ আরও কিন্তু প্রচুর প্রচুর জমে আছে, তার মধ্যে যে কথা বাঁচে আর কি শুনিয়ে দিচ্ছে পরপর। যেমন ধরা যাক, সুন্দর শুভ সকাল দাদা, আমি দুটো সিম কার্ড ব্যবহার করি, কারণ এখন যে রিচার্জের দাম বেড়েছে না, তাই একবার এটা রিচার্জ একবার ওটা রিচার্জ করি, এটাই সুবিধে পাই। প্রশান্ত, আয়ুষ, অঙ্কুশ, বাওয়ালি, বড়পোল, বেনিয়াপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছে এমনই
4: সকলে মিলে। এতগুলো মেসেজ কি ব্যবহার করে?
3: না না না, করে না করে না। আর ওইকে SSD তিনি কি লিখেছেন, মানুষ আমি বড়ই সরল, অতি সাধারণ, আমার কথাই নয় আর পি, বড়ই সর্বজন, সিম কার্ড শুধু একটি, তাতে কাছে ডিগবাজি, সদা চিন্তায় থাকি আমি, করছে বোধ হয় কার্ড সাজে, সময় পেলে অ্যাকাউন্টে হিসাবে দি মন, সবার করে দিল নাকি সারা জীবনের ধন, ভয় হয় হৃৎকম্প, গায়ে আসে জ্বর, ফোন থেকে রক্ষা করো, উল্লেখ করা ছাড়া কোনো উপায় নেই। সেই সঙ্গে উত্তরা দাস, ওরে বাপরে বাপ, অনেকদিন বাদে মেসেজ পাঠিয়েছে, শুভ সকাল, সরকারের সিদ্ধান্ত একদম সঠিক, একজন মানুষের কতগুলো সিম কার্ড প্রয়োজন হতে পারে, যত বেশি সিম কার্ড থাকবে তত বেশি ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে, তাই আমার মনে হয় সরকারের উচিত সংখ্যাটা আরও আরও কমিয়ে দেওয়া উচিত। আমার নিজস্ব সিম কার্ড বলতে গেলে আমার কর্তার নামে সিম কার্ড আমি ব্যবহার করি, মোবাইল ছাড়া আমার চলতে কোনো অসুবিধা হয় না। বহরু থেকে উত্তরা এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে। ওকে ওকে, এই মুহূর্তে শীতলতলা বাগান থেকে কি পাঠিয়েছে, বাপ্পা মাইতে পাঠিয়েছে, সেই সঙ্গে পাঠিয়েছে কে কে কে কে কে, অ্যান্ডি পাঠিয়েছে, অ্যান্ডি মেসেজ পাঠিয়েছে, ওদিকে এসো হে সুন্দর, মিনা খাঁ পাঠিয়েছে, মৌলি ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে, হুগলি চুচুড়া থেকে কে পাঠিয়েছে, পরেশ, ওকে পরেশ মেসেজ পাঠিয়েছে, সেই সঙ্গে কিন্তু কে পাঠিয়েছে, বেডি কামার্শাল থেকে পাঠিয়েছে লতা পাল, শুনছি আর পি এসআইরা, শুনছি, রীতিমতো লিখলেও পারো না, আমার দুটো সিম আছে, গণেশ মেসেজ পাঠিয়েছে, ওকে থ্যাংক ইউ সকলকে, আর থ্যাংক ইউ বলতে বলতে এই সপ্তাহে কিন্তু আর পি আসবে না,
4: ওকে এই তো হয়ে গেল চক্কর বারবলি কথা,
3: আবার কিন্তু নেক্সট উইকে আর পি আসবে আপনার কান ঝালাপালা করতে। আর তার আগে কিন্তু ফাটাফাটি একটা গান, শেরশাহ মুভির সেই ফাটাফাটি গানটা রেখে যাচ্ছে আর পি আপনার কানে শুধুমাত্র 107 জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্কফোর্স গঠন করল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর। টাস্কফোর্সের উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদেশ কুমারকে, উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে করা হয়েছে চেয়ারম্যান। কমিটিতে শিক্ষা, শিল্প ও প্রশাসনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের রাখা হয়েছে। নতুন দিল্লির যন্তর মন্ত্র দেশের অন্যান্য স্থানে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগগুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার শরণিয়া এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে খাদিজা বিবি নামে বছর 52 ওই মহিলা। বাড়িতে তার নাতির সঙ্গে থাকতেন। ভোরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের রিন ইয়ানা নাগা এবং কি নাকানিসিকো 21-16, 21-12 সেট সেটে হারিয়ে দেন। আজ কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনের জিয়া রিয়াম ও জ্যাং সুজিয়ানের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বেলা 11টায়।

0: বৈষ্ণবী সংক্রান্ত পাঠানো একটি চিঠি শেয়ার করেছেন। হিমাচল প্রদেশ বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে সিমলায় শুরু হচ্ছে। আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশনে মোট 10টি বৈঠক বসবে। প্রতিদিন সকাল 11টায় সভার কাজকর্ম শুরু হবে। ভারতের ব্রিক্স সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে 2-দিনব্যাপী পর্যটন মন্ত্রীদের বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেবেন। পর্যটন ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় একথা জানিয়েছেন। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক পোস্টে তিনি লেখেন, শ্যাম স্টিল বাঁকুড়ায় তাদের শিল্প ইউনিটের জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সংলগ্ন কৌশলগত জলপথ এখন মূলত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। খুব শীঘ্রই ওয়াশিংটন এর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও তিনি ফের জোর দিয়ে বলেছেন। মধ্যপ্রদেশে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: ঘড়ির ঘন্টা বলছে 11:03 হয়ে 10 সেকেন্ড। আর প্রত্যেক দিন এই সময় আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। গান দরিয়ায় ভাসবার জন্যে আজকেও আমরা হাজির স্টুডিওতে। স্টুডিওতে রয়েছি আমরা। আমরা কারা?
6: স্টুডিওতে রয়েছি আমরা, সোমা এবং জয়শ্রী। হ্যাঁ, সোমা আর জয়শ্রী আজকে কিন্তু একেবারে প্রকৃতির সঙ্গে মিশে যেতে চলেছে। আর সঙ্গে কে থাকছেন? সঙ্গে থাকছেন কাজী নজরুল ইসলাম। আপনারা যারা প্রত্যেক দিন শোনেন গান দরিয়া, গান দরিয়াকে ভালোবেসে ফেলেছেন অনেক দিন ধরে, তারা জানেন যে আজকে অর্থাৎ শুক্রবারে আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গী হয়ে থাকেন কাজী নজরুল ইসলাম। আর কাজী নজরুল ইসলামের সেই অফুরন্ত ভাণ্ডার থেকে, সম্ভার থেকে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট ফুল তুলে আনবো আমরা, আর সেটাকে ভিজিয়ে দেবো একটু বর্ষার জলে। কেমন হয়, ভালো হয় না?
5: কাজী নজরুল আর প্রকৃতি, এটা একটা অবিচ্ছেদ্য, যত মণিমুক্ত তিনি ছড়িয়েছেন তার মধ্যে একটা। আজকে ঠিক আপনাদের ভীষণ পছন্দের সোমা যেমন বলল, একটু ভিজিয়ে দিই, কি বলেন?

0: এলো বর্ষা। আসলে প্রকৃতি যখন নিজের ছন্দে থাকে, প্রকৃতি যখন সৃজনশীল নিজস্ব ছন্দে থাকে, সৃজনশীলতার সেই মনে আনন্দে থাকে, তখন বোধ হয় বর্ষা এমন একটি ঋতু যে প্রত্যেক কবিমন শুধু নয়, সাধারণের মনেও একটা অদ্ভুত আলোড়ন তৈরি করে দিয়ে যায়। একটা অদ্ভুত ভালো লাগা, একটা ভীষণ অন্য অন্য রকম, একটা অন্য গন্ধ, একটা অন্য অদ্ভুত ব্যাপারটাই তাই। মানে প্রকৃতি থেকে জল এভাবে এসে পড়ছে, আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, তারও নানান ধারা, নানা রকম প্রকার, সবটা মিলিয়ে মিশিয়ে বর্ষা আমাদের কাছে সত্যিই খুব সুন্দর। আর সেই বর্ষা কবিমনকে দোলায়নি, এটা কখনো হতে পারে?
1: কখনোই হতে পারে না। আর কাজী নজরুল, তিনি তো শুধু বিদ্রোহী কবিতা লেখেননি, বিদ্রোহের কবিতা লেখেননি, তিনি প্রকৃতিরও কবি। বর্ষার রূপ, রং, গন্ধ এবং স্পর্শ তার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। বর্ষার আগমন, বর্ষার ঘন ঘটা, বিদ্যুতের ঝলকানি, কদম ফুলের শোভা, এই সবই কিন্তু তার লেখায় প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনায়, বর্ণনায় ব্যবহার করেছেন তিনি। আর কি অপূর্ব সব এক একটা সৃষ্টি হয়েছে মণিমুক্ত, যা আজকে আমাদের পাথেয়। আসুন সেই বর্ষায় বারবার কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা স্নাত হই।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে গানটি আমরা শুনছিলাম, গানটা শুনতে শুনতে একটা অদ্ভুত বর্ণনা আমরা পেলাম। এই নীলাম্বরী শাড়ি পরি কে যায়, নীল যমুনায় কে যায়। দেখুন কবি মন কেমন করে যেন একটা কল্পনা তার কথায় তার সুরে আমাদের মন মস্তিষ্ক পর্যন্ত কেমন করে ছড়িয়ে দিতে পারে। কাজী নজরুলের সম্পূর্ণ সৃষ্টিকে যদি আমরা বাদই দিই, আমরা শুধু যদি তার এই প্রকৃতি পর্যায়ে এবং সেখান থেকে যদি আরও ছোট করে নিয়ে আসি, যদি এই বর্ষার শুধুমাত্র বর্ষাকে ধরি, তাহলে মোটামুটি আজকে আমরা যতগুলো গান শোনানোর বা শোনার চেষ্টা করব, সেখানে একটা জিনিস বারবার স্পষ্ট হবে, সেটা আপনারাও শুনবেন, আপনারা অনেকেই জানেন এবং নতুন করে শোনা হবে আর কি বলাই যায়। সেখানে একটা ঋতুর বর্ণনা কিন্তু শুধু নয়, তার সম্পূর্ণ সৃষ্টি জুড়ে কেমন যেমন উন্মাদনা রয়েছে, প্রেম রয়েছে, বিরহ রয়েছে, ভালো লাগা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে এবং সবথেকে বড় কথা, কোথাও কোথাও গিয়ে যেন আধ্যাত্মবাদও রয়েছে। এই প্রত্যেকটা ইমোশনকে কেমন করে যেন তিনি মিলে মিশে একাকার করে দিয়েছেন। তার বর্ণনার এই প্রত্যেকটা গানে মেঘ, বৃষ্টি, বাদল, হাওয়া, তারপরে বাজ, কদম ফুল, এই এই সব ঘটনাটা বারবার বারবার করে ফিরে এসেছে, কিন্তু বারবারই এসেছে শুধুমাত্র কোনো না কোনো রূপককে সঙ্গে নিয়ে, যে মানে প্রত্যেকটা রূপকের মধ্যে দিয়ে নজরুল আমাদেরকে পরিপূর্ণ করেছেন।
1: অবশ্যই আমরা পরপর দুটো গান শুনেছি, নীলাম্বরী শাড়ি পরে এবং রিমঝিম রিমঝিম ঘন দেবা বরষে।

এই যে রিমঝিম ঘন দেয়া বরষে আমরা এখানে যে শব্দগুলো পেলাম, সেখানে বর্ষার বৃষ্টির একটা সরাসরি আর পুরোপুরি জীবন্ত একটা ছবি যেন ফুটে উঠেছে, মানে শব্দ দিয়ে ছবি তৈরি করেছেন কাজী নজরুল। সেখানে বলা হচ্ছে যে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, আকুল শিখি নাচে ঘন দরসে। তো এই যে ঘন দেয়া বরষে, এখানে কি বলতে চাইছে যে ঘন মেঘ আকাশটাকে একেবারে ঘিরে রেখেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই দৃশ্যটা যেন চোখের সামনে চলে আসছে, একটা বর্ষার নিবিড় ঘনঘোর একটা পরিবেশের দোতক যা আমাদের প্রকৃতিকে করে তোলে সিক্ত, সুন্দর, শান্ত, স্নিগ্ধ। আর সেই স্নিগ্ধ পরিস্থিতি, স্নিগ্ধ পরিবেশকে দিতে পারে সমস্ত মলিনতাকে দূর করে, সমস্ত রুক্ষতাকে দূর করে কে আনতে পারে শীতলতা, সে হচ্ছে এই বর্ষা।

আসলে আমাদের চারপাশ জুড়ে এই মুহূর্তে যে পরিবেশের মধ্যে আমরা রয়েছি, সেখানে এই চারপাশে এই পুরো ২৪ ঘন্টায় এই যখন তখন এই রুম ঝুমঝুম করে চলেই আসছে বটে, এটা সত্যি, একদমই সত্যি। বাদল মেঘের ধারা আমাদেরকে ঘিরে রয়েছে। হ্যাঁ, এই বাদল মেঘের ধারা যখন তার নিজস্ব ছন্দ, নিজস্ব গতিকে মানে একটু বাড়িয়ে ফেলছে, হ্যাঁ, তখন আমাদের মনে হচ্ছে এই ভগবান, এবার থামলে বাঁচি, কিন্তু তা কিন্তু নয়। যেটা স্বাভাবিক, যেটা সুন্দর, যেটা হওয়া উচিত, ততটুকু যদি থাকে তাহলে সত্যি বর্ষা ঋতু বোধ হয় পুরো ঋতুচক্রের মধ্যে এমনই একটি ঋতু যা প্রত্যেকবার কবিমনকে নাড়িয়ে দিয়ে গেছে। এবং কাজী নজরুলের বর্ষার গান আমরা যত শুনব, যত আমাদের শোনা তো নিশ্চয়ই, আরও শুনব, আজকে আরও নতুন করে শোনার চেষ্টা করব, সেখানে বারবার ফিরে এসেছে মেঘের কথা। দেখো একটা জিনিস কি, মেঘ মানেই কালো, আমরা কথাতেই বলি কালো মেঘ, কিন্তু কালো মেঘ কিন্তু সবসময় দুঃখের নয়, সবসময় ব্যথার নয়, কালো মেঘ আশারও। কারণ জীবনের সঙ্গে যদি আমরা দেখি, আমরা নজরুলের প্রচুর গানে আমরা এভাবে তার ব্যাখ্যাও আমরা শুনতে পাই, আমরা শুনবার চেষ্টাও করব, আমরা যদি দেখি যে জীবনের এই কালো অধ্যায়গুলো, খারাপ অধ্যায়গুলো, যেগুলো ডার্ক চ্যাপ্টার হিসেবে আমাদের জীবনকে ঘিরে রাখে, সেটা কেটে যাওয়ার অপেক্ষাটাই শুধু করতে হয়। কারণ ওই যে বিদ্যুতের ঝলকানি, সেই বিদ্যুতের ঝলকানি কিন্তু সেই কালো মেঘকে সরিয়ে দেয়, এবং সে এই যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু একটা পরিষ্কার নীলাকাশ নিয়ে আসে। ঠিক নজরুলের গানে আমরা কিন্তু বারবার ফিরে সেই আশাবাদকেও ফিরে পেয়েছি, সেটা তো পেয়েইছি,

0: ওই যে বৃষ্টি নাবা মানেই চারপাশ ঘন মেঘ, কালো এবং অন্ধকার হয়ে যাচ্ছে। সে অন্ধকার কিন্তু ঘিরে ধরে রেখে দেওয়ার জন্যে নয়, সে অন্ধকার কিন্তু প্রত্যেকের জীবনের সেই অন্ধকার সময়টাকে এইভাবেই ধৈর্য এবং পরিষ্কার মানসিকতার দ্বারা বোধহয় কাটিয়ে ওঠা যায়, সেটাও নজরুল আমাদেরকে বারবার করে তার কলমে ধরা দিয়েছেন।
1: একদম সেই কলোনি থেকে, সেই কলম থেকে যে লেখা ঝরে পড়েছে, সেই লেখাগুলো আমাদের মনের ভেতরে কোথাও যেন নাড়া দেয়, কোথাও যেন দরজায় কড়া নাড়ে। আর সেই কড়া নাড়ার মধ্যে দিয়ে আজকে কিন্তু আমরা একগুচ্ছ সুন্দর সুন্দর মিষ্টি বর্ষার গান নিয়ে চলে এসেছি, সোমা আর জয়শ্রী। আজ রয়েছে আপনাদের সঙ্গে গান দরিয়ায়। গান দরিয়ায় আপনাদের সবাইকে অনেকটা আনন্দ, অনেকটা ভালো লাগা এবং এই বর্ষার যে ঋতু চলছে, যদিও আজকে চৌঠা ভাদ্র, মানে শ্রাবণ পেরিয়ে আমরা ভাদ্রতে পৌঁছে গেছি, কিন্তু আমরা জানি যে আষাঢ় শ্রাবণের যে বর্ষার ধারা সেটা কিন্তু ভাদ্রতেও চলতে থাকে। আর সেই রেশ ধরেই আজ আমরা বর্ষায় নজরুল বা নজরুল এবং বর্ষার যে অপূর্ব সুন্দর মেলবন্ধন তাকেই আমরা আজ ফিরে দেখছি।
0: গানে গানে কথায় কথায় কাজী নজরুলকে নিয়ে আমরা রয়েছি বর্ষা নিয়ে, এবং বর্ষার গান তো শুনবই, তার সঙ্গে সঙ্গে আরও কিছু এমন গানও রয়েছে যে গানগুলো কেমন করে যেন বর্ষা ঋতুকে কেমনভাবে প্রভাবিত করে, তেমনও কিছু গান। সোমা এবং জয়শ্রীর সাথে আপনি রয়েছেন গান দরিয়ায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: উচ্চাটানো মনও ঘরে দেয় না। এই ঠিক গানটা আমি এই কারণেই আমরা আরও গানটা শুনলাম, কারণ আমরা বর্ষার সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক সবসময় সব জায়গায় খুঁজে পাই। আর এই গানটা শুনতে শুনতে মনে হলো যে হ্যাঁ, যার জীবনে ভালোবাসা রয়েছে বা যার জীবনে প্রথম এসেছে বা যার জীবনে কল্পনায় রয়েছে, ভালোবাসা তো নানা রূপ, নানা রং, নানা বৈশিষ্ট্য, নানাভাবেই তো ভালোবাসাকে আমরা বারবার করে পেয়েছি, পাই। প্রত্যেকটা মানুষ ব্যক্তি জীবনে বারবার করে ভালোবাসে এবং ভালোবাসায় পড়ে, এটা সত্যি কথাই। সেখানে বর্ষা বোধ হয় কখনো এই ভালোবাসার সেই বিরহের জায়গাটা এই বর্ষা ঋতু বেশ করে মনে পড়িয়ে দেয়। এবং দেখুন আর একটা জিনিস, মেঘ এবং বাদল, যখন আকাশে মেঘ রয়েছে এবং সেই মেঘের সঙ্গে বাদলের একটা অদ্ভুত সম্পর্ক, কারণ মেঘ না হলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি হতে গেলে বাদল, বাদলা হতে গেলে মেঘ হতে হবে। অদ্ভুত ভালোবাসার সম্পর্ক, একে অপরকে ছাড়া তারা মানে পরিপূর্ণই, মানে একে অপরকে নিয়ে তারা পরিপূর্ণ, একে অপরকে ছাড়া তাদের অস্তিত্বের সত্যি কোনো দামই নেই সমাজের মধ্যে। কিন্তু তারপরেও দেখুন, মেঘ জমেছে মানেই সে বাদল হয়ে ঝরে পড়বে, আর সে বাদল হয়ে ঝরে পড়া মানে সে আর মেঘ নেই। তারা কি একে অপরকে পেল? হয়তো পেল, এই হারিয়ে ফেলার মধ্যেই বোধ হয় তাদের পাওয়ার সাধ্য আছে। আর সেই যে জহুরির চোখ এবং তার কলম কাজী নজরুল, তিনি বারবার করে তার কলমে এমন বহু কিছু ধরেছেন। এবং আমরা কথার ফাঁকে বলে রাখি যে আমরা আজকে বেশ কিছু গান শুনবো যে গানগুলো রাত্রিকালীন সময়কে বারবার করে তুলে নিয়ে আসছে, রাতকে বারবার করে বলছে, কিন্তু বৃষ্টি রয়েছে সেখানে। তেমন কিছু গানও আমরা শুনবো, যদিও
1: দেখো বৃষ্টি তো আর ওরকম দিন রাত দেখে আসবে না, বৃষ্টি সারাদিনে যে কোনো সময়ই আসতে পারে, আর কবির গানও কিন্তু সে যে কোনো সময় পেতে পারে, তাই না? মানে রাত্রে বৃষ্টি হচ্ছে, কবি দিনের বৃষ্টির কবিতা লিখছেন, সেটা তো হয় না। রাত্রে বৃষ্টি, সেই বৃষ্টির দৃশ্য দেখে কবির মনের যে অকারণ পুলক বা যে শিহরণ, সেটা তো সেই সময়টাকেই তুলে ধরবে, খুব স্বাভাবিক কথা। এই যে গানটা শুনছিলাম, উচাটন মনে মনো ঘরে রয় না গাড়া খাম্বাজ রাগে ধাদ্রা তালে নিবদ্ধ, এই গানটা সেখানে অবশ্যই আমরা নিজেরাও যদি নিজেদেরকে সেই জায়গাটায় বসাই যে প্রিয়া মোর, আমার তো মনটা উচাটন করছে, আমি কি করে ঘরে থাকবো, তাই না? লোক লজ্জা সুখ শয্যা গৃহকাজ সব কিছু ভুলে গিয়ে আমার এই যে নিজের গৃহে নিজে বনবাসে রয়েছি, এটা তো তোমাকে ছাড়া তো আমার ভালো লাগছে না, তাই না? মানে সমস্ত ক্ষেত্রে আসলে কি বলতো জয়শ্রী, মনের মানুষ,
0: একদমই
1: কাছের মানুষ, প্রিয় মানুষ, সেই মানুষটি পাশে থাকা এবং দূরে থাকা, দুটোর মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা কিন্তু কবিকে বড্ড নাড়া দেয়। আর নজরুল তো বারবার বর্ষার মধ্যে দিয়ে বিরহের কথা বলেছেন, বিরহে কেঁদে ফেলেছেন, আকুল হয়ে ভেসে গেছেন, সেটা রাত্রি হোক বা দিন। আবার প্রিয়ার মিলনে সেখানে যে অভিযান হয়, সে অভিযানেও কিন্তু আসে বর্ষা। তাই বর্ষা আসে সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রেমের সঙ্গে তো বর্ষার এক ওতপ্রোত সম্পর্ক।
0: আসলে কি, তুমি যে কথাটা বললে ভালোবাসার মানুষ কাছে থাক বা দূরে থাক, আমরা যেহেতু নজরুলে রয়েছি, নজরুলের বর্ষা নিয়েই কথা বলছি, কিন্তু সেখান থেকে সরে যদি একটু সাধারণে চলে আসি, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় ভালোবাসার মানুষ কাছে থাক বা দূরে থাক দামি কথা, কিন্তু ভালোবাসার মানুষ মনে থাক, মন থেকে যেন কখনো আড়াল না হয়। কারণ ভালোবাসা কখনো কোনো বিচ্ছেদের মুখ তাকিয়ে থাকে না, সেটা ভালোবাসার জন্যই ভালোবাসা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রিমিঝিম রিমিঝিম নামিল দেয়া। আসলে কাজী নজরুল আর রবীন্দ্রনাথের সঙ্গে যদি আমরা কাজী নজরুলকে পাশাপাশি কখনো বসাতে যাই, তাহলে আমরা এটা কিন্তু দেখতেই পাই যে কাজী নজরুলের বর্ষার গানের চলন আর রবীন্দ্রনাথের বর্ষার গানের চলনের মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। কাজী নজরুলের কলম সবসময় কেমন যেন একটা মেঘ, একটা বজ্র, একটা ঘন দেয়া আর কি, মানে বেশ উত্তাল একটা ব্যাপার রয়েছে। সেখানে রবীন্দ্রনাথ কিন্তু বেশ শান্ত সৌম্য এবং চলনটা বেশ শান্ত, কিন্তু তার অর্থ এটা নয় যে কাজী নজরুলের কলম এবং সুর কখনো এই ব্যথাকে ধরতে পারেনি বা এই ব্যথার মধ্যে দিয়ে যায়নি। কারণ আমরা জানি ব্যক্তিজীবনে, কাজী নজরুলের ব্যক্তিজীবনেও প্রচুর ব্যথা রয়েছে এবং সেটা আমরা এই মুহূর্তে ডিটেলসে যাব না, কম বেশি আমরা অনেকেই জানি। এবং সেখানে সন্তান শোক থেকে শুরু করে ব্যক্তি জীবনেরও অনেক কিছু রয়েছে, জীবনের টানাপোড়েন তো রয়েইছে, সব কিছু মিলিয়ে তারও বর্ষা যেন অনেক সময় বহুবার কেঁদেছে। আর সেই বর্ষা যতটা না জল ঝরেছে আকাশ থেকে মাটিতে, যতটা না মাটি ভিজেছে, যতটা না গাছের পাতা ভিজেছে, তার থেকে অনেক বেশি জল ঝরেছে নজরুলের মনের মধ্যে, ভিজেছে তার মন। গান শুনে ফিরে আসি গান দরিয়ায়। সোমা জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কৃষিপণ্যে ন্যূনতম সমর্থন মূল্যের সুবিধা যাতে ক্ষুদ্র ও প্রান্তিক সহ সমস্ত কৃষকের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংকর্ষণ অভিযানের আওতায় 2018 সেপ্টেম্বর মাসে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে একই সঙ্গে

কৃষকদের জন্য ফসলের লাভজনক মূল্য এবং সাধারণ গ্রাহকদের জন্য সুলভে খাদ্যদ্রব্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 অর্থবর্ষে 7,000 কোটি টাকা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে যাতায়াত ব্যবস্থা আরও সুগম করতে উধমপুর হয়ে জম্মু ও শ্রীনগরের মধ্যে তৃতীয় বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে ভারতীয়।

0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো চিঠির একটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীদের বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিয়ে পর্যটন ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করবেন। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় একথা জানিয়েছেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়েছে, অনেকেই তা ইতোমধ্যে পেয়েছেন, যারা এই সুবিধা থেকে বাদ পড়েছেন তাদের বিষয়টি আবারও খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 আগস্ট মধ্যরাতের পর ইসলামাবাদের সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় সেদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ দিয়েছিল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো জয়শ্রী, এই গানের মধ্যে দিয়ে যে কথা উঠলো, ফুটে উঠলো, মানে সেই পরদেশি মেঘ, মেঘদূতের কথা মনে পড়ে গেল, তাই না? মেঘ আমার মনের কথা আমার প্রিয়ার কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে, আবার প্রিয়ার মনের কথা সে আমার সঙ্গে আলাপ করতে চাইছে কিনা, দেখা করতে চাইছে কিনা, কি বলতে চাইছে সেই কথাটা ঠিক কানে কানে মেঘের কাছে বলে দিয়েছে, আর মেঘ সেই প্রিয়ার কথা পৌঁছে দিচ্ছে তার প্রিয়র কাছে। এমন করেই দূতের কাজ করছে সে, সেই পরদেশি মেঘ, চলে যাচ্ছে এদেশ থেকে সে দেশে, উড়ে উড়ে কত দূর থেকে দূরান্তরে, কিন্তু এই যে আমাদের মনের কথাগুলো নিয়ে চলে যাচ্ছে তারা। আর কবির মনের কথা, সে কথা তো কবি বলে দিয়েছে মেঘের কানে কানে, তাই তো পরদেশি মেঘের সঙ্গে কবির এতটা ভালোবাসা।
1: আসলে দেখো, আমরা ঠিক অনুষ্ঠানের একদম শুরুর দিকে আমরা বলছিলাম না যে মনের মানুষ কাছে থাক বা দূরে থাক, যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক, সে তো ঠিক কথাই, কিন্তু ব্যক্তিগত আমার মত, মনের মানুষ মনে থাক, মন থেকে যেন কখনো বাইরে না বেরোয়, মানে এমনভাবে থাক যেন সব পরিস্থিতিতেই আমি তাকে শুধুই ভালোবাসতে পারি, সে কাছে থাক বা দূরে থাক। এই যে তুমি বললে যে মেঘ বাহনের কথা, বললে যে মেঘ বাহনে করে তার ভালোবাসা সে তার পৌঁছে দিচ্ছে তার পরদেশীর কাছে। আসলে ওই যে বললাম, মনের মানুষ মনে থাক, প্রাণে থাক। নজরুল বোধ হয় বারবার, শুধু কাজী নজরুল বলবো না, যারা সৃজনশীল মানুষ, যারা গাইতে জানে, নাচতে জানে, আঁকতে জানে, বলতে জানেন, মানে যারা সৃজনশীল, এমনকি একটা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করতে পারেন, পাথরটা খোদাই করে একটা চোখ আঁকতে পারেন, রং তুলি দিয়ে একটা অদ্ভুত কিছুই নেই, একটা এমন একটা পাখি আঁকতে পারেন যে পাখিটা অনেক কথা বলতে পারে, যারা এমন ধরনের সৃজনশীল মানুষ হন, তারা বোধহয় তাদের মনের সেই জায়গাটা তার সৃষ্টির মধ্যে বারবার করে ধরা দিয়ে যান, ঠিক নজরুল যেমনভাবে ধরা দিয়েছেন গানে গানে, কথায় কথায়। আমরা আপনাদের সঙ্গে গান দরিয়ায়।

0: গানটি শুনতে শুনতে আবারও আমাদের সেই একই কথাই বারবার করে ফিরে ফিরে আসছে যে কাজী নজরুল ইসলাম তিনি তার কলমের জন্য, তার সৃষ্টির জন্য সৃষ্টিতে অনবদ্য এবং অনন্য, যাকে স্থানকাল পাত্রের গণ্ডিতে মাপা ধরা বাঁধা কোনোটাই সম্ভব নয়, সেটা বাস্তব নয়। কারণ তিনি নিজেই একটি আগুনের মানে একটা কী বলবো, আগুনের পিণ্ড, আগুনের ঝলক, যে কখনও ঝড়ের পাখির মতন কলম ধরেছেন, আবার কখনো এমন বৃষ্টিতে ভিজেছেন। অদ্ভুত ব্যাপার, কাজী নজরুলের কলমে বারবার বৃষ্টি যতবার ধরা দিয়েছে ততবারই কেমন যেন বৃষ্টির ধারাপাতের বিভিন্ন ধারায় তিনি ভেসেছেন এবং বিভিন্নভাবে তিনি নিজেকে ভেঙেছেন এবং সেখানে নিজেকে দেখেছেন। এটাই সত্যি কথা, নিজে আমি যেমন ভাবছি তেমনই তো আমার কলম আমাকে দেবে, তেমনই আমার চেতনা আমাকে যেভাবে উদ্বুদ্ধ করবে আমার সৃষ্টি তেমনই হবে। অদ্ভুতভাবে সৃষ্টির সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টির যে ধারাপাত, যার শব্দগুলো মানে জল পড়ার শব্দ, সে জল কখনো মাটিতে পড়ে, সে জল কখনো মনের একদম গহীনে পড়ে, সে জল কখনো গাছের পাতায় পড়ে, এমনভাবেই সম্পূর্ণ সৃষ্টি জুড়ে এই বৃষ্টির জল বারবার পড়ে, নানাভাবে পড়ে। কখনো আমরা তাকে নোটিস করি, কখনো আমরা তাকে ধরি, বুঝি, চেষ্টা করি, আবার কখনো লক্ষ্যই করি না। কিন্তু ওই কবিমন, কবিমন মানে ওই এমনিতেই আমরা বলি যেখানে পৌঁছোয় না রবি সেখানে পৌঁছোয় কবি, আর যখন নজরুলের কলম সেখানে ধরা দেয় সেখানে এমন অনবদ্য সৃষ্টি তৈরি হয়।
1: বর্ষার গান নিয়ে কাজী নজরুল কত রকমভাবে যে গবেষণা করেছেন এবং কত রকম সৃষ্টি করেছেন তা আজকের এই ক্ষুদ্র পরিসরে আমরা কিছুটা ধরার চেষ্টা করছি। অবশ্যই যে মেঘলা নিশি ভরে গানটা আমরা শুনলাম, সেই গানটা কিন্তু তার মধ্যে রয়েছে অদ্ভুত একটা আরবি সুর, তাই না? বেশ কিছু গানে আমরা বিদেশি সুরের ছোঁয়াচ পেয়েছি কাজী নজরুল ইসলামের বিদেশি সুরের গান, একটা বড় পর্ব বা পর্যায়, কিন্তু এই গানটার মধ্যে একটা বর্ষার গানের মধ্যে আরবি সুর, এটা একটা অদ্ভুত লাগলো। এবং সঙ্গে রয়েছে তার কাহার বা তালের চলন, অপূর্ব সুন্দর। এই গানটাতে কবি কেমন সুন্দর করে যে বলছেন যে বর্ষা নিশি ভরে কি হয়েছিল, মেঘলা নিশি ভরে, দেখ নিশি আবার ভোর, তাই না? নিশি মানে রাত্রি, আবার ভোর মানে তার মানে কি গোটা রাত ভোর তার মন কেমন করছে, কারণ কারণ কি ওই যে আমরা গান শুনেছি নজরুলের নয় কিন্তু আমরা তো শুনেছি।

এই মেঘলা দিনে একলা ঘরে কাটেন থাকে না কুমন, তাই না? সেই একই কথা। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে মেঘ করলে মনটা ছটফট করতে থাকে। আমরা কিছুক্ষণ আগে শুনিয়েছি উচাটন মন ঘরে রহে না। সুতরাং এই মেঘলা নিশে ভরে মন কেমন কেমন করতে থাকে। আর আর আর কি, আর তার জন্য যেন মন একেবারে বৈরাগী হয়ে যায় আর পৌঁছে যায় কোথায়, গেরুয়া রাঙা গিরি মাটির দেশে, মৌরি ফুলের ক্ষেতে, মৌমাছি যেখানে মেতে ওঠে। কি অদ্ভুত মৌরি ফুলের ক্ষেতের উদাহরণ দিলেন, দেখো মৌরি ফুলের ক্ষেত। সাধারণত মৌরি ফুলের ক্ষেতের কথা কি আমরা কোথাও পাই না? সর্ষে ফুল পাই, অন্য কোনো ফুল পেতে পারি, গাঁদা ফুল পেতে পারি, অন্য যে কোনো ফুল পেতে পারি, কিন্তু মৌরি ফুলের ক্ষেতের কথা বলা হচ্ছে। আর শিরিষ পাতার ঝিরঝিরানি এ এক অদ্ভুত সৃষ্টি, এবং তার সঙ্গে কামরাঙা রং শাড়ি।

আবার মেঘ, আবার বৃষ্টি। আসলে মেঘ বৃষ্টির খেলা চলতেই থাকে। আর শ্রাবণে, শ্রাবণের শেষে, ভাদ্রে, এই যে মেঘ বৃষ্টির খেলা, এই খেলা আমাদেরকে, আমাদের প্রতিদিনের বন্ধু, প্রতিনিয়ত আমরা সেই মেঘ বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলি। আর সেই চলার পথে কখনো তারা আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, কখনো একেবারে দিনের বেলা

0: সব কিছু যেন দূর করে দিচ্ছে। আসলে কবির মনেই তো আসে এগুলো। আমরা যারা সাধারণ, আমরা এত কিছু ভাবি না, এত কিছু দেখি না, আর দেখলেও সেটাকে লিপিবদ্ধ করি না। তখনকার মতো হয়তো জয়শ্রী বা সোমার কোনো কোনো সময় পথে যেতে যেতে বা জানলার ধারে বসে বৃষ্টি অঝোর ধারায় দেখতে দেখতে দু চার কলি কথা কিছু মনে পড়েও যেতে পারে ছন্দে ছন্দে, কিন্তু আমরা তো আর নজরুল হতে পারিনি, তাই আমরা তা লিপিবদ্ধ করিনি, তাই আমরা রয়ে গেছি সাধারণের দলে, আর নজরুল হয়ে রয়েছেন চিরকালীন, চিরন্তন।
1: কাজী নজরুলের কলম বিভিন্ন ধারায়, বিভিন্ন শাখায়, গানে, কবিতায়, ছোট গল্পে, নাটকে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন, সোনা ঝরিয়েছেন বলা চলে, সোনা ফলিয়েছেন বলা চলে। আসলে বর্ষার ঋতু আসতেই মনে পড়ে যায় নজরুলের গান, বর্ষার এই অঝোর ধারায় জ্বর, এবং সেই জলের কোথাও কোথাও নজরুলের বিভিন্নভাবে তার ভালো লাগার কথা, তার বিরহের কথা, তার জলের শব্দ, এবং সেই জলের শব্দ বারবার উঠে এসেছে সাহিত্যের হাত ধরে। নজরুলকে নিয়ে, নজরুলের বর্ষায় ভিজতে ভিজতে আজকে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি, ঘড়ির কাঁটাও আমাদের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা এই গানটা শুনতে শুনতে কিছুক্ষণ আগে নিজেরাই বলছিলাম যে দেখো, শুরু করলাম যখন তখন ভাবলাম এত কিছু, এখন হঠাৎ করে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে মনে হচ্ছে ওমা, তাই তার মানে এবার আমাদেরকে বুঝতে হবে যে তার এই যে বিশাল গানের ভাণ্ডার ঝুড়ি থেকে যত গান আমরা আজকে মণিমুক্তের মতন তুলেছি, অজস্রর মধ্যে থেকেও আমরা বেছেছি, তার থেকেও আপনাদেরকে চেষ্টা করব আরও কিছু গান শোনাতে। এখনও যতটা সময় আছে সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাঁটা যদিও আমাদেরকে বলছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা, কিন্তু তবুও কেমন করে যেন ফিরে ফিরে আসছি আমরা। আর কাজী নজরুল নিয়ে কথা বলতে গেলেই একটা কথা, বিশেষ করে এই পুরো অনুষ্ঠানটা যতক্ষণ চলছে আমাদের প্রথম থেকে নিয়ে নজরুলকে নিয়ে, বিশেষ করে নজরুলের বর্ষা নিয়ে কথা বলতে বলতে, তার কলমের চেতনায় বর্ষাকে ধরতে ধরতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কাজী নজরুল অদ্ভুতভাবে বাংলার শ্রাবণকে, বাংলার বর্ষাকে, বাংলার এই শ্রাবণের বাড়িধারাকে কেমন করে যেন আরবের সেই মরুভূমিতে মিশিয়ে দিয়েছেন। কেমন করে যেন একটা লম্বা রেস, একটা লম্বা জার্নি কত সহজে ছন্দে তালে কথায় সুরে বেঁধে ফেলেছেন।
2: এটা নজরুলের পক্ষেই সম্ভব,
1: এটা বোধহয় সেই কলমের পক্ষেই সম্ভব।

রাগ সঙ্গীত চর্চা করেন তারা অবশ্যই এই রাগ সম্পর্কে জানবেন, কিন্তু আমরা যারা খুব সাধারণভাবে শুধু শুনতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে গাইতে ভালোবাসি, সুরের মূর্ছনে ভাসতে ভালোবাসি, নিজেকে ভাসাতে ভালোবাসি, তারা কিন্তু এই গানের যে অদ্ভুত একটা নির্ঝরিণী রয়েছে, গানটার মধ্যে যে অপূর্ব একটা চলন রয়েছে, সেই চলনের সঙ্গে চলতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? এসো হে সজল ঘন দেয়া বেণুকুঞ্জ ছায়ায়, এসো তালো তমালো বনে, এসো শ্যামল ফুটাইয়া যুথি কুন্দ নিপকেয়া, বাড়িধারে এসো চারিধার ভাষায়, বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়, বিরহী মানে বিরহী মনে জ্বালায় আশার আলেয়া, ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া। দেখো, এই যে শ্যাম অর্থাৎ ঘনশ্যাম এবং শ্যামল, এ দুটোও যেন এই বর্ষার সঙ্গে মিলেমিশে যায়, তাই না? নিপবিথিতলে সেই শ্যাম এবং রাধিকার যে ছবি আমরা জানি, পুরাণ যে ছবি আমাদেরকে তুলে দিয়েছে, আর তার সঙ্গে এই বর্ষার শ্যাম ও ঘনঘোর, তা মিলেমিশে একাকার। সত্যি এভাবে ভাবতে গেলে যে কত আঙ্গিক ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে, আর নজরুল সেই সমস্ত রূপগুলোকে ধরেছেন, আবার আর তার সঙ্গে আছে শ্রী রাধিকার বিরহ, সেই বিরহের রূপও এই বর্ষার সঙ্গে একেবারে সম্পৃক্ত।

কাজী নজরুল, বৃষ্টি। আমরা চার্লি চ্যাপলিনের একটা ঘটনা বারবার করে এই গানটা শুনতে শুনতে আমার মনে পড়ছে। একদিন চার্লি চ্যাপলিন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন, তো তাকে প্রশ্ন করা হলো যে আপনি বৃষ্টির মধ্যে হাঁটছেন কেন? তখন চার্লি চ্যাপলিন বলেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটি এই কারণেই, কারণ আমি তো মানুষকে হাসাই, আমি জগৎকে হাসাই। আমাকে দেখে মানুষ হাসতে শেখে, আমাকে দেখে মানুষ মনের ভাব

আর কমিয়ে নিজেকে তুলে ধরতে, মেলে ধরতে শেখে। আমি তাই চাই না আমার চোখের জল কেউ দেখুক। এই বৃষ্টিতে যখন আমি হাঁটি, তখন এই বৃষ্টিতে আমি অঝোরে কাঁদি, কারণ আমার মনের ব্যথা, আমার প্রাণের ব্যথা কোথাও তো আমাকে রিলিজ করতে হবে। তো সেই মুক্তি, সেই শান্তি পাবার জন্যে আমি বৃষ্টিতে হাঁটি, যে বৃষ্টি আমার চোখের জলকে ভিজিয়ে দেয়। মানুষ দেখতে পায় না আমার চোখের জল।

কি অপূর্ব, যেমন গান তেমন তার সঙ্গে আনুষঙ্গিক কথা। খুব সুন্দর করে বললে তুমি, ভারী ভালো লাগলো এবং একদম মনটা ভরে গেল। চার্লি চ্যাপলিন হেঁটে যাচ্ছেন আর বৃষ্টি পড়ছে, সেই দৃশ্যটাও কিন্তু চোখের সামনে ভেসে উঠল। দেখো, দেখতে দেখতে আমাদের যে আজকের জার্নি, সেই জার্নির কিন্তু প্রায় শেষের দিকে পৌঁছেছি, কারণ স্টুডিও ঘড়ি বলছে 12:51 অলরেডি হয়ে গেছে। আর কাজী নজরুল ইসলামের গান, কবিতা এবং অন্যান্য লেখায় বর্ষা তো শুধুমাত্র ঋতু হিসেবে আসেনি, সে এসেছে আবেগ, অনুভূতি আর দার্শনিকতার প্রতীক হিসেবে। এসেছে বিরহী সুর, এসেছে প্রকৃতির অপার সৌন্দর্যের বর্ণনা। সব কিছু মিলিয়ে আজ আমরা ছিলাম সোমা আর জয়শ্রী।

0: বৃষ্টি ঝরুক মনে প্রাণে, বৃষ্টি ঝরুক সমস্ত চেতনায়, বৃষ্টি ঝরুক আমাদের আত্মায়, বৃষ্টি ঝরুক সৃষ্টিতে নতুন সৃষ্টির রূপ নিয়ে। এ বৃষ্টি যেন কখনো ধ্বংসাত্মক না হয়, এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়েই ঝরে। আজকে নজরুলকে নিয়ে বসে, নজরুলের কলমে, চেতনায়, সুরে এবং স্বরে বর্ষা নিয়ে আমাদের এই প্রার্থনাই থাকলো সমাজয়শ্রীর। ঘড়ির কাঁটা বলছে আমাদের আজকের মতন অনুষ্ঠান শেষ করতে হবে,
1: তাই আজকের মতো বিদায় নিচ্ছি। তবে এই মুহূর্তে গান্দরিয়া থেকে বিদায় নিলাম, আবার এক ঘন্টা বাদে দুটোর সময় আসবো বাংলা নাটক নিয়ে। সঙ্গে থাকুন সবাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের প্রথম পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। শিলিগুড়িতে সশস্ত্র সীমা

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়ী মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী ঊর্ধ্বতন আধিকারিকরা এতে যোগদান করেছেন। ভারতের সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে দুদিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীদের বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ভারতীয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দিল্লি পুলিশের সাইবার সেল একটি আন্তঃরাজ্য ডিজিটাল গ্রেপ্তারি ও সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার জন্য পাঞ্জাব ও রাজস্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছ থেকে সাইবার প্রতারণার মাধ্যমে 15 লক্ষ টাকা অর্থ লোপাট মামলার তদন্তে এই চক্রটি ধরা পড়ে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবির সদর দপ্তরে 170 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধন করার পর এক অনুষ্ঠানে বলেন, এসএসবি বিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ান অনুষ্ঠানে তুলে ধরেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। সকাল 11:45 নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের পরিষেবা, রোগীদের পরিস্থিতি এবং বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন বিভাগের চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের সঙ্গেও। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং ক্ষুদিরাম টুডু। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন গ্রামগুলিতে ভাঙনের আশঙ্কা বাড়ছে। পাশের গ্রাম লালগোলা ব্লকের তারানগরেও কিছুদিন ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। জলের স্রোত বর্ষায় ভেজা নদী পাড়ে হঠাৎ করেই ভাঙন ধরাতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের

আকেই মৌস্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগমন্ত্রী ফেডেরিকো দ্য সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এ জি মাসি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025

0: স্নাতকরা তাতে বসার সুযোগ পাবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর।

আজকের নাটক ব্যাপিকা বিদায়, রচনা অমৃতলাল বসু, প্রযোজনা বিভাস চক্রবর্তী। নাটক ব্যাপিকা বিদায়।

0: এইবার যাই।
1: আশি কথাটা কি পৌত্তলিকতা?
0: আমি কি প্রতিমা পূজার নিন্দা করি?
1: তবে
0: আশি আশি আশি
1: পুরস্কার এই হাসি হাসি হাসি
0: আর কিছু না।
1: কতবার যাও?
0: এই তো তুমি যাও বললে,
1: ওকে যাও এ যাও।
0: তবে
1: অর্থহীন।
0: ঠিক আছে, আজ তো তোমার মা আসবেন।
1: ঠিক নেই, তার পাইনি কিছু।
0: গান টান গে খানিক শিগগির ফিরব, আজ তো ছুটি। তবে একটা বড় অর্ডার।
1: গো তাড়াতাড়ি পা যে বাড়ালে, পা বাড়ালে, তবে যেতে যেতে কেন দাঁড়ালে, কেন দাঁড়ালে, বলো বলো কষ্ট হয় কি গো কষ্ট, মোড় ফিরে গলিটুকু ছাড়ালে, গলি ছাড়ালে।
0: If you had time, one could rhyme, তুমি তাড়ালে তাড়ালে তাড়ালে। এই বাধা দিলে
1: সাহেব, হাঁচি টিকটিকি মানো নাকি?
0: আগে মানতেম না, এখন মানি।
1: বটে, ক্রমে বাবুর্চিকে জবাব দেবে দেখছি।
0: না, আগে কোনো লোকসানের ভয় ছিল না, এ প্রাণেরও কোনো মূল্য ছিল না। এখন একটি গোলাপকে স্নেহ জলে চির প্রফুল্ল রাখার ভার এই প্রাণের উপর।
1: ওহো, পোয়েট্রি পোয়েট্রি কবিতা! সাবধান, যেন নোবেল প্রাইজ পেয়ে বসে না।
0: আমি নোবলার প্রাইজ পেয়ে গেছি মিনি, মিনি মিনি মিনি মাই নোবল নোবল নোবলার।
1: কবল কবল কবলার
0: ওয়াবলার
1: কি টাম্বলার
0: অফ শ্যাম্পেন মাতাল করেছো মিনি মধুর শ্যাম্পেনে।
1: নাটি, এখন এসো, আমার কবিতা করলে চলবে না, কিঞ্চিত গদ্য অধ্যয়ন করতে হবে।
0: যথা
1: শ্রীধর ঠাকুরের সঙ্গে মৎস্য পুরাণ, আর ব্রজ বাপুর্চির কাছে প্রাণী বৃত্তান্ত আদি পাঠ। তাছাড়া ভালো কথা, লীলা যে আমায় ডাকতে আসবে।
0: মিসেস লাহিড়ি, কি কি
1: ভয় কিসের? শিখে মেয়ে ইলোপ করবে নাকি? শপিং শপিং,
0: সে তোমাদের পোয়েট্রি। কি কিনতে হবে
1: বলবো কেন?
0: গোপন? আচ্ছা, আমিও কখনো কিছু গোপন করলে গোপন ভাব প্রকাশ করো না।
1: গোপন গোপন গোপন, কলহের বীজ রোপণ।
0: কলহ? রিয়েলি একদিন একটু ঝগড়া করো না, কেমন লাগে দেখি। প্রায় এক বছর হলো এমনি কপাল যে একদিনও একটু ঝগড়া শুনতে পেলাম না।
1: বেশ, খানিক ঘুরে এসো, আমি ততক্ষণ একটা ঝগড়ার প্রবন্ধ লিখে রাখি।
2: কেউ কোথাও নেই, খাই খাটি শুই, খাট পালঙ্ক কি ভুই, নেই মান অপমান, সবই সমান সবই সমান, পেটটি আছে ছোটখাটো, হলেই হলো দু এক মুঠো, গতরে নৈক ঠুঁটো, গলে পড়িনি ভাঙতে কুটো। আবার মিলেছে যে মনিব ঠাকুরন, তার শরীরে অনেক গুণ। কি গো,
1: করতে পারেন মেরে খুন, পানে থেকে খসলে চুন।
2: ও তা বই কি, আমার মা না?
1: মাকে মেয়েকে মারে না,
2: সে যে মিষ্টি, ভারী মিষ্টি। আমার একটু একটু মনে পড়ে,
1: চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি আবার বলে মনে পড়ে, কেন আমি কি মরেছি নাকি?
2: প্লিজ মা, প্লিজ

0: ওকা তো মুখে এনো না, আমি কিন্তু কেঁদে ফেলবো। আমার পলসা টিলার ধাত আছে।
1: কিসের ধাত? পলসা টিলার? গাঙ্গুলি ম্যাম হোমিওপ্যাথি করেন কি না? আমি কারুর কিছু হলে একটুতে কেঁদে ফেলতুম, তাই আমার ওই পলসা টিলার ধাত বলতেন।
2: কি রন্ধনে করিম?
0: বলছি বলছি, চমি একটু নিচে গিয়ে দেখ তো, মিসেস লাহিড়ির আসার কথা আছে।
1: যাচ্ছি মা।
0: হ্যাঁ শ্রীধর, এবার বলো।
2: অসাজুকু কি রন্ধনা করিম?
0: কি আছে তোমার?
2: লক্ষ্মী ম্যাম আছে আপনি, আপন ঘরকু অভাব কি? পোহাড় মৎস্য আছি, ডিম্ব ফাটি পড়েছি, সকালে কু ভেটকি রন্ধনা করেছি, বেশ ডাগর কন্টা খণ্ড রয়েছি, কপি আছি, মটরশুঁটি রয়েছি। আর
0: তাহলে ওই পাশে ফ্রাই করো গে, ফ্রাই বোঝো তো।
2: হ্যাঁ বুঝো না, সাত বছর মেদিনীপুরে ব্যারিস্টার দিয়ে সাহেবের ঘর কাম করেছি, সিদ্ধার ঠাকুর প্রায় বুঝে না। কালকে রই মাছ নিয়ে আসিব, বেনিঘর ভেদ করি কিমতি ফ্রাইও ভাজিব, আপনি দেখিব মা।
0: তাই করো। আর শোনো, সোনা মুগের ডাল রাঁধবে কেমন?
2: আজ দেখি।
0: হ্যাঁ, খয়রা মাছ থাকে তো একটু অম্বল রেঁধো না, আর সাহেবের জন্য ভালো করে দু চারখানা পরেটা ভেজো।
2: আচ্ছা ম্যাম সাহেব, ডিনারের হুকুম দিবেন নাকি?
0: টমেটো আছে ব্রজ?
2: হ্যাঁ আমি রাখছি না, টমেটো, রসুন, পুদিনা, সালাদ, শালগিরাম, যা বানাইতে করবেন তাই বানিয়ে দেব।
0: তাহলে কালকের যে মেনু ছিল আজও তাই থাকবে, খালি টার্নি পা টমেটো দিয়ে খানিকটা বেকন তৈরি করো তো, কাল ডিনার করতে করতে সাহেব বেকনের কথা বলছিলেন।
2: আর পুডিংটা কিসের হইব?
0: পুডিং পুডিং আজ থাক, মিসেস বোস খুব ভালো রসগোল্লা দই পাঠিয়েছেন, তাই ডিনারের সঙ্গে দিও।
2: আচ্ছা মা।
0: আচ্ছা যাও এখন। হ্যাঁ না না বাবুচি, ও বাবুচি
2: আমার ডাকছে।
0: ভুলে গেছিলাম, আজ একটি বাইরের সাহেব আমাদের সঙ্গে ডিনার খাবেন, মুরগি রোস্ট ছাড়া অন্য কিছু দুটো সাইড ডিশ করো কেমন? পুডিংও চাই, ভার্মিসেলি আছে তো,
2: থাকতে পারে। মাদুরি সাহেব আইলে তো ওর জন্য অল সারাবার বানাইয়া দিতে হইব, তাদের সাথে খাইবেন।
0: ওয়েলস র্যাবিট। আচ্ছা হ্যাঁ শ্রীধর,
2: মা জাননী
0: মা আসছেন জানো তো?
2: আমার মা জাননী সুভদ্রা মাতা, আপনি তো সুমুখে আছো।
0: না আমার মা।
2: আপনি মা সাক্ষাৎ লক্ষ্মী আছো, পরন্তু মা লক্ষ্মীর মা, সমুদ্র হাঙ্গর কুম্ভীর তুফান তরঙ্গ।
0: না না শ্রীধর, আমার মা বড় ঠান্ডা, আমি এখনো কোনো তার পাইনি, আজও পৌঁছতে পারেন কালও আসতে পারেন, এলে চৌধুরী মশাইয়ের খাবারের সঙ্গে তা যা হবার তা হবে।
2: আপন মা বিধবা পড়া?
0: হ্যাঁ, তবে ওই যে তার বুকের অসুখ, সেই জন্য ডাক্তার একটু একটু মাছ কি মাংসের শুরুয়া।
2: বুঝলো বুঝলো মা, বুঝলো বুঝলো।
0: এবার এসো, হ্যাঁ তোমরা এসো
2: যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই যাই।
0: আজই যদি মা এসে পড়েন ভালোই হবে, ডিনার টিনারটা আছে, তাহলে আমি একেবারে ফুলটির মতো হালকা হয়ে।
1: মা মা, ও মা,
0: কি হলো জমি?
1: পালান পালান, উপরে উপরে যান, আমি আমি কোথায় যাই?
0: জমি নট দ্যাট, হোয়াট ইজ ইট?
1: টিটিস টিটিস, রাক্ষস ম্যাম, ডেভিল ডেভিল।
3: ম্যাম ম্যাম
1: ম্যাম, ও ও ও ও, ইট হেল, হু ইজ দিস?
0: দারওয়ান দারওয়ান।
3: চিনতে ঘুটি জল? চিনতে পাচ্ছ মামি? আইজ ঘনশ্যাম শিকদার, ইয়র লেডিশিপ মেটার নেফু ভাগ্নে, মামা স্যার গন্ড ওয়ার
0: ঘনশ্যাম। ও তুমি এতদিন পরে কোত্থেকে এলে?
3: পশ্চিমে গেছিলুম, পুরি।
0: পুরি পশ্চিম নাকি?
3: ইয়েস, সুইসাইড হোটেলে ছিলাম।
0: ও সুইসাইড হোটেলে ছিলে বলে এই অপরূপ পোশাক পরেছো? হ্যাঁ, নইলে আগে তো তুমি বাংলা কাপড় পরতে। চমি তোমায় দেখে ভয় পেয়েছিল গনু, ও আগে তো তোমায় দেখেনি, তার উপরে এই পোশাক।
1: আমার বাবার কি ওই মুহূর্তে? তিনি জেন্টলম্যান।
3: আমি কি লেডি? এই চেয়ার আগে লাইক কার্তিক পড়ে গিয়ে
0: ছেলেবেলায় কি একটা আঘাত পেয়েছিলে না?
3: 8 বছর বয়সে যা যা জামরু রু রু
1: রু জামরুল গাছ থেকে পড়ে গিয়েছিলেন?
3: ঠিক বলেছ মামি, ত্রিলোকটি খুব বু বু বু বু
1: ধীমতি কেমন
3: ঠিক তাওড়েছ। ইনি কে কে মামি? হু ইজ ইট?
0: চমৎকার চমৎকার আমার মেয়ের, একটু লেখাপড়া জানে, আমার মেয়ের মতন।
1: মাইনে নিয়ে চাকরি করি, তবু আমার মায়ের মতো স্নেহ করেন।
3: মামি আমার কত বড় ছিলে জেন্টেলম্যান, আর তোমাকে কে না স্নেহ করবে? মামি ইজি দিদি না আই দাদা?
0: দেখে বুঝতে পারছো না তোমার চেয়ে কত ছোট?
3: আমার চেয়েও ছোট কেউ আছে?
0: গণেশ শ্যাম তুমি বড় ভালো।
3: তুমি বলো মামি, আর সবাই বোকা বলে। মামা কখন কাম ব্যাক, মানে রিটার্ন হোম?
0: এখনই আসতে পারেন, খানিক দেরিও হতে পারে।
3: কাম রাউন্ড ঘুরে আসব?
0: এসো একটু কিছু খেয়ে যাবে না?
3: এসে দিদি দিদি দিদি
1: দিদি করবেন বলছেন বুঝি?
3: হ্যাঁ থ্যাংক ইউ মিস চ চ চ
1: চমৎকার
3: মৎকার।
0: আমি তোমার সেই মিন মিন মিনি। এসো মা এসো এসো, হ্যাঁ ও ঘরে চলো।
3: মা কার মা?
1: আপনার মামির, ঠিক যেন তাসের ছবি, মুন্ডু আর চৌকো একটা খোল পরা গা,
3: কয়লার বস্তা।
1: বর্তমান আনলে দাঁড়িয়ে শুধু শুনে যান।
3: ঠিক আছে।
4: What a horrible house this yours, Mini. ভয়ানক বাড়ি ভয়ানক, গেটের পাশেই দুধারে যত জঞ্জাল, আর চাকররা একদম, আরে কতগুলো কৌড়ি নিয়ে ওই নিম গাছের নিচে বসে।
0: তা আমার কাজকর্ম সেরে গরিব, ওরা একটু জিরোবে তো?
4: জিরোবে, আরাম করবে জেন্টলম্যান যদি বাড়ির লেডি তাকে অনুমতি দেন। চাকর তো কাজের কল, কাজ করবার জন্যই তার হাত পা তৈরি হয়েছে। তার কখনো মন বলে একটা বস্তু থাকতে পারে না।
3: মাতাল নাকি?
1: চুপ।
3: গরিবের উপর কি দয়া দেখো না।
1: আপনার কি গরিবের উপর দয়া হয় নাকি?
3: হয় না, আমি নিজে গরিব।
1: দেখছি আপনার মুখের সঙ্গে মন মেলে না।
4: পুষ্পবরণ কোথা?
0: অফিসে।
4: অফিসে?
0: হ্যাঁ।
4: আজ না সানডে?
0: ওহো হ্যাঁ হ্যাঁ, ভুল বলেছি মা, আজ তো রোববারই বটে। কোথায় একটা কন্ট্রাক্টের অর্ডার আছে, সেইখানে গেছেন। তুমি আসছো শুনে তার যে আহ্লাদ মা।
4: তুমি বুঝিয়ে দিয়েছো আমি ভারী ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা স্ট্যাচু, প্রস্তর মূর্তি, কেবল তাকে অব্লাইজ করতেই আমি এসেছি। রাগারাগি হলে বাক্সের চাবি নিজের কাছে রাখো তো।
0: রাগারাগি?
4: চমকে উঠলে যে
0: না, তা মানে রাগারাগি কার সঙ্গে হবে?
4: যার সঙ্গে হওয়া ন্যাশনাল, ক্যাশ বাক্সের চাবিও তো রেগে টেগে ফেলে দাও না।
0: রাগারাগি আমাদের তো নেই মা, টাকা তিনি রাখেন, চাবি তাঁরই কাছে থাকে, আমি যখন যা চাই তিনি আমার হাতে দেন।
4: মিসেস রয়, যে স্ত্রী স্বামীকে আপনার টাকা আপনার হাতে রাখতে দেয়, ক্যাশের চাবি নিজের কাছে রাখে না, সে কি কি বলবো আমি। চাবি হচ্ছে স্বাধীনতার ছবি, চাবির বিবর এই স্বাধীনতার বাস, যার হাতে চাবি তার হাতেই স্বাধীনতা।
3: হ্যাঁ গা, তবে আমি পরাধীন
1: কেন?
3: আমার তো চাবি ভাবি কিছু নেই।
1: সেই জন্যই তো আপনি সবার চেয়ে স্বাধীন, আমিও তাই।
4: উফ, এসব শুনে আমার আমার বুকে প্যালপিলেশন হচ্ছে। জানো না মিনি, পুরুষেরা কি সেই ফিশ, চেয়ারম্যানগিরি, এক্সিকিউশনারি, সেক্রেটারি, মনস্টারের কাজের রাইট সব আপনারা নিচ্ছে। কেন কেন লেডিরা কি মনস্টার হতে পারে না?
3: মনস্টার মানে রাক্ষস না?
1: উড়িচ্ছে মিনিস্টার বলেন
3: আর মনস্টার হন।
4: দেখো স্বামী জিনিসটি এত সহজে হজম করতে পারবে না,
5: সর্বদা সন্দেহ করবে। আর পজিশন রাখতে চাও যদি, খালি অপজিশন অপজিশন অপজিশন, নিঃশ্বাসে নিঃশ্বাসে স্বাধীনতা।
0: ওসব কথা তখন হবে মা, এখন এসো তোমার ঘর দেখিয়ে দি, কাপড় বদলাবে তো, আমি ভালো শাড়ি আনিয়ে রেখেছি।
5: শাড়ি?
0: হ্যাঁ মা, শাড়ি। কলকাতায় এখন কোনো বাঙালি লেডি ইংরেজি ড্রেস পরেন না। চুমি, এই চুমি, একবার এই ঘরে এসো তো।
4: বটে, কলকাতা রক্ষা করতে হবে, কলকাতা রক্ষা করতে হবে, আমাদের অঞ্চল থেকে সব লোক এনে এদের রক্ষা করতে হবে।
1: কি মা ডাকছেন?
5: মাই মাই,
0: এরা কি? এ আমার মেড।
1: প্লিজ বড় ম্যাম, সেলাম।
0: চুমির আমি মা, ও আমার মেয়ে।
5: মেয়ে?
0: হ্যাঁ।
5: অমন ফুটফুটে? এটা ভালো কাজ করনি মিনি, ম্যারেড ম্যানের বাড়ি। আরো ভুট্টি ছেলে নাকি পুত্তর?
3: আগে দিদিমা প্রণাম করতে দিন। নমর দিদিমা, নমর, গ্যাল ইজ ভেরি টাইট, নমর হেড লেগ আপ, গিভ ইউর পায়ের ডাস্ট ধুলো।
0: ওই হয়েছে ঘনু, ওই হয়েছে।
3: আচ্ছা
0: এসো মা এসো, এরপর চেনা পরিচয় হবে, তোমার ঘরটা দেখবে চলো।
3: তোমার নামটা কি?
1: কেন, আমার নামই কি হবে?
3: তা সত্যি, আমি তো ভ্যাগাবন্ড।
1: আমার নাম চমৎকার, মা চমি বলে ডাকেন।
3: মিষ্টি, স্বদেশের মতো মিষ্টি। বাই বাই বাই বাই।
1: আশ্চর্য, মানুষের ভেতরে প্রায় মানুষ থাকে না জানতো, কিন্তু বাঁদরের ভেতরে মানুষ। মানুষ কেন, দেবতা করবার মাটি থাকে। না না না, টেক কেয়ার চম। ওরে পাখি, ওরে পাখি, জাল পাতা জাল পাতা, লাল লাল ফলে, মধু নয় মধু নয়, চিটে চিটে আঠা মাখা, খাবে মিঠে বলে। ওরে পাখি ডালে বসে নাচ, পাখি ডালে বসে নাচ, ডালে বসে নাচ, পাখি ডালে বসে নাচ, ভালোবাস মার বাসা, ভালোবাস গান।
6: বাংলা মুলুকের হাওয়া বরদাস্ত হচ্ছে না। চলো দিদি, দুজনে গিয়ে পশ্চিমে কোথাও ঘর গৃহস্থী করি, ওই কাশি ফাঁসি নয়, একদম পাঞ্জাব অঞ্চলে, ধরো রাওয়ালপিন্ডি।
1: সেটা কি গয়ার পথ দিয়ে যেতে হয়?
6: তা যাওয়া যায়।
1: তাহলে সেইখানে আগে আমার পিণ্ডিটা দিয়ে যাবেন তো?
6: সুবহানাল্লাহ, কোথায় আমি একটা পিণ্ডি দাতা সৃষ্টি করার চেষ্টায় আছি।
1: পিণ্ড দাতা না দণ্ড দাতা?
6: ওরে চমৎকারিনী, প্রেয়সীর ঝংকার আর পুত্রের প্রহার, এই আহার করেই তো আজ বাঙালি বীর বলে জগতে পরিচিত। এই 60 বছরে সেটের বাঁচা হয়েই আছি, ছাদনা তলায় দাঁড়ানো আর বরাতে হলো না।
1: ভালো কথা, আপনার আইবুড়ো নাম খণ্ডন হওয়ার উপায় হয়েছে।
6: চাই তোমার মেহরবানি, আর কোই জওয়ানি পছন্দ নেই। কি বাসতে
1: জওয়ানি নয়, জওয়ানি নয়, একেবারে টাটকা জওয়ান, মুখে দে চিবলে, নাকে চোখে জল, আর খিদে নিদ্রা হজম। আপনার বেয়ান এসেছে কোণের মতো কোণে।
6: এসেছেন
1: পত্রপাঠ?
6: এসেছেন
1: সশরীরে? তা আপনি সেপাই, শান্তি, গোলন্দাজ, গোড়ার সঙ্গে বরাবর ঘুরেছেন, সঙ্গিনের খোঁচাটা আসটাও তো অভ্যেস আছে, কামানের আওয়াজেও আপনার কানে তালা লাগে না, আপনার ভয় কি?
6: গর্জন আছে নাকি?
1: এখনো শুনিনি, তবে আপনি তো জানেন আমি গান শিখেছি, স্কেল বুঝে দু একটা নোট শুনেই বুঝেছি, সপ্রানোকেও ছাড়িয়ে উঠতে পারে একেবারে ট্রেবল। মা বলে মা, পৌঁছতে না পৌঁছতেই কন্যাকে চাণক্য শ্লোক মুখস্থ করাতে আরম্ভ করেছেন।
6: কিরকম কিরকম?
1: ওই যে বিশ্বাস্য নই নই,
6: বিশ্বাস্য নৈব কর্তব্যম্,
1: স্বামীষু পুরুষেষু ইত্যাদি। তবে মা আমার কাঁটা গাছে গোলাপ ফুল।
6: বেশক আসলি বসরাই, পিতৃ পুণ্যে পুষ্পামন বউ পেয়েছে, তা লক্ষ্মীকে কি দখল করে বসেছেন?
1: আসুন না দেখবেন,
6: তা থ্রিপ্লে চলি।

0: লাহিড়ি মা আছন্তি, আসো আসো মা, বসো বসো।
1: তোমার মা কোথায় শ্রীধর?
0: মা এখানে আসিবু, টিকা ঠিরা হু, চঞ্চল আসিব, মু আসুছন্তি।
2: জিনিসগুলো ঠিক এনেছি তো? একবার দেখে নি। এই রে, ছবিটা আনিনি নাকি? যা, ভুলে ফেলে এসেছি। যাক, ভালোই হয়েছে। মিস্টার রায় বিশেষ সাবধান করে দিয়েছেন, ছবির কথা এখন না মিনি জানতে পারে। খুব লুকিয়ে তার হাতে দিতে হবে। চৌরঙ্গি থেকে ফিরে তারপর এখানে নিয়ে আসব। চিন্তার কাছে একটু টর্চ দিলেও ভালো হয়।
3: সুন্দরী পাত্রী আবশ্যক, দ্যাটস অ্যান ইম্প্রুভমেন্ট। কি বলো পুষ্পবরণ? ক্রমে বাংলা কাগজে অভিভাবের বিজ্ঞাপন চলছে, মিত্র বা ঘোষ দ্বিতীয় পর্যায়, অর্থোডক্স, একেবারে খাঁটি হিন্দু, ম্যাট্রিক পাস, গীতবাদ্যে নিপুণা, বেশ বেশ বেশ, এই তো উন্নতি, সিভিলাইজেশন, মার্চ কুইক। শাস্ত্রমতে শালঙ্কারা কন্যা দান করিতে হয়, সুতরাং পাত্রীকে সর্বাঙ্গে সাজাইয়া গহনা দিতে হইবে। দেখেছ হিন্দু শাস্ত্রে কি অনুরাগ?
4: কেন, ম্যাট্রিক পাস গানটানের কথা বলেছে বলে? শাস্ত্রে তো কন্যাকে শিক্ষিতা
3: করবার ব্যবস্থা আছে। কোয়াইট ট্রু। বর পক্ষের অর্থের লোভ নাই, নগদ কিছু দিতে হইবে না।
4: খুব ভালো, খুব ভালো, সমাজ ফিরেছে।
3: কেবল কেবল বিবাহের পর পাত্রটিকে বিলাত পাঠাইয়া সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ওই প্রস্তুতে যা কিছু ব্যয় তাহা কন্যা পক্ষকেই বহন করিতে হইবে।
4: ও হেভেন্স, সে যে 14-15 হাজারের ধাক্কা।
3: মোর মোর, কোচিং বড় এক্সপেন্সিভ ব্যাপার। সমাজ ফিরেছে, সমাজ ফিরেছে। আরো শোনো, এ বিষয়ে বরকর্তার কোনরূপ জিদ নাই, কিন্তু পাত্রের মাত দ্যাটস ইট, ডিয়ার ডিয়ার ডিয়ারেস্ট মাম্মা, বরের মাতা খুলেছেন খাতা, পাতায় পাতায় মাথা বিক্রয়।
4: তুমি ক্রমে ক্রমে বড় তেতো হয়ে দাঁড়াচ্ছ, একেবারে নিম
3: না, কুইনাইন, বিবাহ ব্যাধি বিনাশের মহৌষধ।
4: বিবাহ যদি ব্যাধি হয় তবে বিধাতা করুন আমি যেন চিরকাল বিছানায় পড়ে ভুগ। একি মিসেস লাহিড়ি, আপনি কতক্ষণ?
1: আমি মিসেস রায়ের জন্য অপেক্ষা করছিলাম মিস্টার রায়, আপনারা কথা কইতে কইতে এলেন, আমি কেমন
4: ক্ষমা করুন, আমি আপনাকে একা বসিয়ে রেখেছি, আপনাকেই আমার আবশ্যক ছিল। ওয়ান মিনিট জর্জ, এক্সকিউজ মি প্লিজ।
3: ও নো সেরেমনি ওল্ড ফেলো, গো অন গো অন।
4: গট ইট, এনেছেন?
1: না, সামান্য একটু টাচ বাকি আছে, আইভরির ওপর কাজ, এখন একসঙ্গে ঘুরুতে হবে, যদি মিনি দেখে ফেলে আপনি বিশেষ করে।
4: ঠিক ঠিক ঠিক, ওয়ান টু গিভ হার আ সারপ্রাইজ, আগে আশা করে প্রতীক্ষার চেয়েও হঠাৎ কোনো ভালো জিনিস পাওয়ায়
1: বেশি আনন্দ।
4: যা বলেছেন আপনি জটিল, মানে মিস্টার ভাদুরীর সঙ্গে একটু কথা বলুন, আমি মিনিকে ডেকে দিচ্ছি।
1: না, উনি আমার সঙ্গে কথা বলতে ভালোবাসেন না। আমি আমি এদিককার সিঁড়ি দিয়ে তেতলায় চলে যাই।
4: ইউ ইউ ইউ জট, ছি, মিসেস লাহিড়ির চোখে আমি জল দেখেছি।
3: তবে বোধ হয় কোথাও আগুন লেগেছে, এখনো তো 3টে বাজতে ঢের দেরি।
4: তুমি নির্দয়।
3: বাবা, তুমি এটা জানো না যে স্ত্রীলোকের চোখের জল কর্পোরেশনের কলের চেয়েও পাংচুয়াল, ঠিক টাইমে আসে আবার ঠিক টাইমে বন্ধ হয়, তবে আগুন টাগুন লাগলে রাত্রেও
4: ব্রুট ব্রুট।
3: আমার এ বড় মজার জীবন, বউ এসে করেনি আলো কুমার ভবন, বড় মজার জীবন, বড় মজার জীবন, বউ কয় না কথা মিহি মিহি, করতে হয় না জবাব দিহি, ত্রাহি ত্রাহি ডাক ছাড়ায় না সজল লোচন।
4: সো জলি চ্যাপ, কিন্তু জটিল বিবাহ তোমায় করতেই হবে, অ্যান্ড দ্যাট মিসেস লাহিড়িকে। আমি বেশ বুঝতে পারি তিনি তোমায় ভোলেননি।
3: আশ্চর্য স্মরণ শক্তি,
4: হৃদয়হীন। তুমি আবার বলো দেশকে ভালোবাসি, বিয়ে পড়তে পড়তে তুমি স্বদেশী হাঙ্গামায় কলেজ ছেড়ে দিলে, তাই তো ওর বাপ রেগে তোমার সঙ্গে বিয়ে না দিয়ে হেমেনের সঙ্গে বিয়ে দিলেন, এতে ওর দোষ কি?
3: সেই দোষ আমার, এই 26 বছরের জীবনটাকে গন্ডি গাছে ফেলে নিংড়ে দিয়েছি।
4: ওল্ড ফেলো এক্সকিউজ মি, আমার অন্যায় হয়েছে ভাই। আর এক এক কাপ কফি খেয়ে নি।
5: আপনার তো বয়স হয়েছে।
6: তা হয়েছে বই কি, বেহায়া বসেক মাসটা তো ঘুরে ঘুরে আসতে ছাড়ে না।
5: বসেক কি? এপ্রিল।
6: হ্যাঁ, ইংরেজিতে এপ্রিল ফুল আর বাংলায় বৈশাখে নরবানর। তাই বলছিলাম বসেক মাসটা ঘুরে ঘুরে আসে আর আমার বয়সটা এক বছর করে বাড়িয়ে দিয়ে যায়।
5: তা বাড়ে, পরমায়ু বাড়ে। যারা কুটুম্বিতে পাতিয়ে লোকের বাড়ি ঢুকে বসে বেচারার অন্ন ধ্বংস করে তাদের জন্য মরণ নেই।
6: রাম কহ বিহাইন রাম কহ। আগে আমাদের হিন্দুয়ানি ঘরে শাশুড়িরা জামাই বাড়ি যাওয়া বড় লজ্জার কথা বলে মনে করতেন। এমনকি নেমন্তন্ন যাওয়া, ব্যামো হলে দেখতে যাওয়ারও কোনো প্রথা ছিল না।
5: কি অসভ্য বর্বর কাস্টম।
6: তবে কি কন্যাটিকে এক বেচারির হাতে তুলে দিয়ে তার সংসারটিকে নিজের কাস্টম হাউস করাটাই শাশুড়ি মশাইদের গর্বের কথা?
5: না না, মা মেয়ের বাড়ি এলে শত্রু, আর কোথাকার কে আপনি? পর তাই সংসার উতলে দিতে এসেছেন।
6: পরকে আপন করে নিয়েই তো সংসার চলছে।
5: হরিবল।
6: হ্যাঁ, হরিবল হরিবল বলুন, দুজনারই মঙ্গল, যেই আগে যাই।
5: এরকম সব কথা শুনলে এক্ষুনি আমার ফিট হবে।
6: চমৎকার ওষুধ আমার জানা আছে, এক ঘুটি জল ঢেলে দেওয়া, চুলও খারাপ হবে আর মুখের পাউডার ধুয়ে যাবার ভয়ে হিস্টিরিয়া যত শিগগির ছাড়ে, চুরুটে ধোঁয়া নাকে দিলেও তত।
5: ইউ দেখো, ইউ মাস্ট শ্যাল উইল শুড
6: উড কুড বো বে বা
5: হোল্ড ইয়োর টাং। ওকে,
6: জীব ধরতে আজ্ঞা করলেন, লেডির হুকুম।
5: হুকুম অর্ডার, আমি অর্ডার দিচ্ছি বাক্সটাক্স নিয়ে এক্ষুনি
6: গাড়ি ডাকিয়ে আপনাকে তুলে দেব। তথাস্তু।
5: আমায় তুলে দেবে? তুমি চলে যাও, আমার হুকুম।
6: জানেন আমি পল্টনে ছিলাম, পুলিশ আমার 10 রাতের জ্ঞাতি। তাছাড়া
5: কে?
6: কোনো শাশুড়ি কোনো দিন আমাকে কড়ি দিয়ে কেনেনি, দড়ি দিয়ে বাঁধেনি। এবার আপনি আসতে পারেন, নমস্কার।
5: আচ্ছা, এখন আমি যাচ্ছি, তবে তোমায় দূর করে তবে এ বাড়ি ছাড়ব। ইনি কি বলছিল যে ওই বুড়ো পুষ্পকে নাকি বিলেত যাওয়ার সময় অনেক টাকা পাঠিয়ে সাহায্য করেছিল? নিশ্চয়ই ওর বাপ থাকতে তার ঠেঙে ধারটার করেছিল, নইলে ভদ্রলোকে ভদ্রলোককে খামকা সাহায্য করে, তাও আবার পকেট থেকে টাকা দিয়ে। যাই, রান্নাঘরটা এখনো দেখা হয়নি।
7: আরে মামদো রে ভাই, মামদো মামদো, দেখো নি ঠাকুর মাইয়া মামদো।
4: ব্যাপারটা কি, ব্যাপারটা কি হলো, কি ব্যাপারটা কি হলো?
8: ও সাহেব, আমি চন্ন, তুমি সাহেবই হও আর যাই হও, যখন তোমার বাবা বলেছি তখন আপনি অপঘেন্না কইরে আমার যা পাওনা টাওনা থাকে শুকিয়ে দাও, আমি সন্ন।
4: শোনো শোনো শোনো,
8: আর না দাও ওই তোমার কদম তোমার কাছে।
4: কি আশ্চর্য, শোনো সখীর মা, কি হয়েছেটা কি?
8: আরে বাসন কুসন ফেলার ঝনঝনানি যে ঝামা পুকুর অব্দি শোনা গেছে, আর আপনি এ ঘরে কোনো আওয়াজ পাননি?
4: আওয়াজ,
6: একটা আওয়াজ শুনে চমকে উঠেছিলাম বটে, কিন্তু কি হয়েছে বলবে তো সখীর মা?
4: কি হয়েছে?
8: শোনা, সংসারটিতে ধুমকেতর লাগছে গোদালা বসাই, ধুমকেতর লাগছে।
3: হ্যাঁ, কিন্তু আপাতত তোমার নাচুন
7: ব্রাহ্মণ অগ্নিহত্রী, মোর কোটি অপমান নাই।
4: দেখো
7: মাইকিনি, আমি কিনি চোর কইলা, আমার মাইনে তুমি চাই দেন বাবু, আমি চলে দামু।
8: মরা মাইনে মাইনে, আমার বাবা কোন জন্মে কার টাকা বাকি রেখেছে? দেখো বাবা, বদ্দর ঘরের মেয়ে আমি, দুষ্কে পড়ে না হয়ে এসি বাসন ধুতে। ও মা, আমায় বলে কি না বাবু সিতানার বাসন মাজবে, অশান্তিকে জবাব দিয়ে।
7: আরে শুনছো দেশের বিটি, কলমদ্দি আজ আসছে মশাল চিরকাম করছে, ও আমাকে দেশের লোক, ওনার হাল হলত আমি সব জানি। কলমদ্দির আজার, ফুফুর, নানির একটা শ্বশুর ছালো, ও সেটা তুর্কির বাদশাহ।
8: ডাক না বেজা, ডাক না তোর সেই চুক্কির বাদশাটিকে, কত বড় বাপের বেটা দেখা যাও। ডেরা কই মেয়ে পারে দি আমাদের এই বাবুর ম্যাম শাহুরির সামনে?
7: টিকে রহি যা ঝিয়া স্বামী, টিকে রহি যা।
4: কি যে বলছো তোমরা মা মা, কি কি তোমাদের কিছু বলেছেন?
8: না বাবা কিছু বল। বলেননি, কিছু বলেননি, কেবল বলিদান চেয়েছে।
4: বলিদান?
8: মুন্ডুমালা গলায় পইরে এই দাদা মশাইয়ের বুকের উপর ডেরাবেন।
4: জামশের বুকে
8: নাম কইরে হুঙ্কার নামের সকন্যা শুনেছি বাবা।
4: ওরে বাবা রে, শোনো শোনো শোনো, তোমরা যাও, একটু একটু একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও গে, আমি সব ঠিক করে দেবো। আগে তোমাদের মা শুন।
0: মা বাপ কি তোর লক্ষ্মী
7: ডাক্তা
8: অন্নপূর্ণ।
6: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন যাও।
4: যাও যাও যাও। কিন্তু জ্যাঠামশাই,
6: উদ্বিগ্ন হয়েও না, একটা উপায় বের করতে হবে।

0: বলে যেমনি মা তেমনি ছা, বলে যেমনি মা তেমনি ছা, বলে যেমনি মা তেমনি ছা। কই তা তো না, তা তো না, কই তা তো না, তা তো না,
1: তা তো না, এনকোর, এনকোর, খালি এনকোর, এন ও পি কিউ, কো।
0: বাহ, আপনি খুব থিয়েটার দেখেন বুঝি?
1: দেখি, আমি একজন মস্ত অ্যাক্টর আর আর্টি, না না আর্টিস্ট, নদেশুদ্ধ লোক আমায় নাট্য ভট্টাচার্য বলে।
0: তা কলকাতার কোনো বড় থিয়েটারে যোগ দেন না কেন? অনেক টাকা রোজগার করতে পারেন।
1: রোজগার করে কি হবে? টাকা এনে রাখবো কার কাছে?
0: কেন, নিজের কাছে?
1: আমার নিজ কোথা?
0: তাও তো ঠিক, বিয়ে না করলে আপনি টাকার একবার লোক পাবেন কোত্থেকে?
1: কেন, কেউ যদি আমায় পোষে, বাঁদর কি কেউ পোষে না?
0: না, আপনি বাঁদর নন, মানুষ, অনেক মানুষের চেয়ে বড় মানুষ।
1: বড় মানুষ? মামি মেয়েটা পাগল।
0: আর আপনার বুঝি খুব মাথা ঠিক?
1: আমার আমি বিচ্ছিরি পাগল। তুমি?
0: আমি কি
1: সুন্দর পাগল? কিছু মনে করো না, আমি বলে ফেলেছি।
0: গাল তো দাওনি, তাতে দোষ কি?
1: সুন্দর বললে তুমি রাগ করো না, তাহলে আমার খুব বলবো। কে বলে সুন্দর চন্দ্র গগনে গাত্রে, সুন্দর কে বলে পদ্ম সরসি সলিলে, কে বলে শাখার শোভা ফুটন্ত গো গো গো।
0: আমি বুঝেছি বুঝেছি বুঝেছি,
1: সুন্দর বলতে মনে পড়ে গেল, সুন্দর বলতে মনে পড়ে গেল। তোমার জন্য একটা না জিনিস এনেছি, দেখো চমৎকার ছবি।
0: কার ছবি? যেন অবিকল মানমুখ, গাছতলায় বসে তপস্বিনীর বেশ, মার এই ছবি তো আগে কখনো দেখিনি। তুমি কোথায় পেলে?
1: লীলামার সঙ্গে দেখা করতে গেছিলাম না।
0: লীলামা?
1: ছেলে তো, তাই তার মেয়ে আমার লীলামা হল না।
0: তা জানতুম না।
1: লীলামা বাড়ি ছিল না, সিঁড়ির নিচে কাগজটা পড়েছিল, খুলে দেখি ছবি।
0: বেশ করেছো, মনে থাকে যেন, আমায় কিন্তু লুকিয়ে দিলে।
2: বুঝলে বাবা পুষ্পবরণ?
3: আগে
2: এই কুচকাওয়াজ, লড়াই আর তোপ কি আওয়াজ কে বিচ মে জওয়ানি গুজর গই, আব বুড়া হোনে কো চলে তো জরা
3: আরাম। হ্যাঁ, একটু আরাম, একটু শান্তি পেতে ইচ্ছে করে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাছাড়া আপনি কে বলুন তো জ্যাঠামশাই, আপনার মতো মহান মানুষ আমার প্রতি আপনার?
2: ধাম ধাম পুষ্প ধাম, তোর সংস্কৃত মনস্কৃত আমি বুঝি না বাবা, উর্দু পার্সির ভেতরে তবু একটু আধটু বর্ষার খোঁচা আছে, বাংলা যেন একেবারে আলিগড়ের মাখন।
3: কিন্তু জ্যাঠামশাই, উনি যদি এরকম সব করেন তাহলে এখানে থাকা, দেখুন মিনি খুব সুখী হবে মনে করেই আমি।
2: বৌমা আমার পাঁকে ফোটা পদ্ম ফুল, বাপের বাড়ির মা আর

0: মামাই বাড়ির মাতে যে কত তফাত তা মালুক্ষী আমার জানেন না।
1: মিস্টার রায়, ও আপনি ব্যস্ত বুঝি, থাক পরে আসবো।
0: আরে বেটি, আমি আমি তোর মামা রে, আমার সামনে তোর।
2: হ্যাঁ হ্যাঁ, জ্যাঠামশাই জানেন, সব জানেন, মুখে লুকোবার কিছু নেই। আপনি এনেছেন নাকি?
1: হ্যাঁ, মিনি কাপড় বদলাতে গেছে সেই সুযোগে।
2: এদিকে আসুন জ্যাঠামশাই, আপনিও আসুন না, আসুন আসুন।
3: এ কি, এরা তিনজন কি করছে ওখানে? গুজুর গুজুর ফুসুর ফুসুর বটে, আমার দশ দিকে দশটা চোখ, জানো না সেই মেয়েটা না? হ্যাঁ, সেই মেয়েটাই তো।
1: এই বেলা নিয়ে লুকিয়ে রাখুন, মিনিকে আমার জন্য একটা পুরনো লেসের প্যাটার্ন খুঁজে দিতে বলেছি, হঠাৎ এসে পড়বার ভয় নেই।
3: সর্বনাশ সর্বনাশ, মত্তা খেয়েছে।
2: আপনি যেমন চতুরা, সব কাজও তেমনি সুন্দর।
1: এই দেখুন দেখি ছবিখানি, উদাস নয়নে ঠিক শকুন্তলা, যেন দুঃসন্তের চিন্তায়। আপনি সেই দুঃসন্ত, চিরজীবনের প্রণয়ের উপহার।
3: এত সাহস, এত স্পর্ধা, কি বলবো, সভ্যতা শিখেছি, নইলে ছুরিকে এখনই ঝেঁটিয়ে।
2: বিউটিফুল,
0: দেখি দেখি, আমি একবার দেখি। বাহ বাহ, কিতনি সুন্দর তসবীর, ক্যা যোগিনী বানা হ্যায়। আরে দিল্লি কা কারিগর ভি হাতি কে দাঁত পর এসি খুবসুরত তসবীর নহীঁ বানা সকতা। ধরো, কিন্তু সাবধান বাবাজি, তোমার শাশুড়ি ঠাকুরুন যেন টের না পান, তাহলেই মেয়েকে বলে দেবেন তোমার এই জন্মদিনে।
3: তুমি আছো এর মধ্যে, এই বয়সে এই খটকালি।
1: এখন আমি যাই, মিনি এসে পড়বে।
3: মিনির বাবা, না না, মা এসেছে, টের পাওয়াচ্ছে তোমায়।
2: চলুন, গাড়ি রয়েছে, আপনাকে তুলে দিয়ে আসি, কিন্তু যে সময় দেখা দেবার কথা আছে।
1: কিছু ভাববেন না, আমি ঠিক হাজির হব। চলি মামা বাবু।
0: এসো যাই, আমিও একটু লনটায় গিয়ে বেড়াই। বেয়ান ঠাকুরটি পাগল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
3: পাজির বেহত্ত, পাজির বেহত্ত, লুকিয়ে দেখাশোনা করবার কথা পর্যন্ত ঠিক গোল্লায় গেছে, ছুরি গোল্লায় গেছে। কি কেলেঙ্কার, কি কেলেঙ্কার, বাড়ির ভেতর নিজের স্ত্রী রয়েছে আর লুকিয়ে লুকিয়ে। প্রথমে দেখবা মাত্র ছুরিটার উপর আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এতটা এতটা এই সচক্ষে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না।
4: মা, মা গো, ও ডিয়ার, ও ডার্লিং, ও চাইল্ড।
1: মা,
4: মা, মিনি রে, মা রে, বুক গেল রে, বুক গেল।
1: বসো মা, বসো বসো, কি হয়েছে মা, খুলে বলো।
3: তোমার সখী গো, সখী, আদরের সখী, স্কুলের খেলেনি।
1: লীলা, লীলা করেছে কি?
3: লীলা যা করে তাই করেছে, কেষ্ট লীলা।
1: স্পষ্ট বলো মা।
3: আর কত স্পষ্ট বলবো, নষ্ট নষ্ট নষ্ট। আমি কি অত শত জানি, ঘরটা একটু গোছাবো বলে আসছি, দেখি কিনা পার্টিশনের আড়ালে দাঁড়িয়ে সেই মেয়েটা পুষ্প আর ওই বুড়ো হতভাগা, তিনজনে ফিসির ফিসির হাসি, আর তোমার সামনে সব বলতে পারিনি। তারপর সেই বেহাই পুষ্পর হাতে একখানা ছবি দিলে, ছবি পেয়ে তোমার স্বামীর যা আল্লাহ, সে হাসি আর ধরে না, ছবিখানা বুকে মুখে ঠাকালো।
1: ছবি? কার ছবি?
3: অমর কার, যিনি দিলেন তার নিজের। আর ওই বুড়ো, ওই বুড়ো এর তলে তলে আছে, মুখ পড়া হিন্দি ফিন্দি করে খুবসুরত চেহারা টেহারা, কত কি বলতে লাগলো, খটকালিটা দেখো না।
1: ও তাই, তাই
3: কি তাই মা, কি তাই?
1: দু তিন দিন যেন বলতো মা, আমার কাছে কি যেন একটা লুকিয়ে লুকিয়ে রাখছেন। আজও সকালে বলেছেন আমি কিছু গোপন করলে যেন রাগ করো না।
3: আই মা, তোমায় আমি মানুষ করেছি, সরল লোক আমরা, অত ঘোর প্যাট কি তুমি বুঝতে পারো?
1: আর লীলাও বোধহয় আড়ালে ছবিখানা দেবে বলে আমাকে একটা লেসের প্যাটার্নের ছুতো করে ড্রয়ারগুলো খোঁজালে।
3: তা তো জানিনি,

0: তা তো জানিনি। উফ, স্ত্রীলোকের স্বভাব নষ্ট হলে।
1: লীলা, আমার আপনার বোন নেই, লীলাকে যে আমি বোনের চেয়েও ভালোবাসি। আর আমার স্বামী, এই যত্ন, এই স্নেহ, আমার হৃদয়বান চির প্রফুল্ল।
2: প্রফুল্ল মা, প্রফুল্ল, যেখানেই ফুল্ল সেখানেই মল্ল।
3: এই যে মিনি, তোমাকে খুঁজতে আমি সেই তেতলা অব্দি ছুটেছিলাম।
1: থাক, আর খুঁজতে হবে না।
3: কেন, কি হয়েছে আমার লক্ষ্মী?
1: জিজ্ঞেস করো আপনার মনকে, তুমি এমন, তোমায় আমি।
2: যাও মা, যাও, ওপরে যাও মা।
1: আমার স্বামী
3: মিনি,
1: সবাই যে প্রশংসা করে, সেই স্বামী
3: মিনি, আমি কিছু তো বুঝতে পারছি না, এর মধ্যে কি হলো, আপনি এর কিছু বুঝিয়ে দিতে পারেন?
2: বুঝিয়ে দিতে নয়, তোমার সঙ্গে আমাদের এখনই একটা বোঝাপড়া হওয়া চাই, তা না হলে।
3: মন্দ নয়, মন্দ নয়, একটা বোঝাপড়া হোক। জ্যাঠামশাই, একবার এদিকে অনুগ্রহ করে আসবেন।
4: এই যে বাবা, আমি তোমার কাছেই আছি।
3: দেখুন, আপনার কন্যাকে বিবাহ করে আমার সুখের মাপটা পূর্ণ হয়েছিল। মিনির মতন স্ত্রীকে যত যত্নে, যত সুখে, যত গৌরবের ঐশ্বর্যে সাজিয়ে রাখতে হয়, তার মতো সঙ্গতি আমার নেই, এটা সত্য। কিন্তু চিরহাস্যময়ী মিনি আমার কোনো বিষয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেনি। যেই আপনি আপনি এ বাড়িতে প্রবেশ করেছেন, সেই অশুভ মুহূর্ত থেকে আমাদের সোনার সংসারে প্রেতের নৃত্য আরম্ভ হয়েছে। সারা বছরের সুখের ঘরকন্যা ঘণ্টা কয়েকের মধ্যে ছন্ন ছড়া হয়ে গেল। তবু আপনি মিনির মা, তাই মান্য করে
2: আমাকে তাড়াতে চাচ্ছ?
3: তাড়াবার কথা কেউ বলেনি, তবে আমি একটু শান্তি ভালোবাসি, গোলমাল খিচিমিচি আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু আপনি যখন থেকেই এসেছেন তখন থেকেই।
2: মিনি, মিনি, মা আমার।
1: কেন মা আমার?
2: শোন শোন, নিজের কানে তোর মার অপমানটা শোন। তোর বাড়ি থেকে তোর স্বামী আমায় দূর হয়ে যেতে বলছে। তবে আয় মা, আয়, দুটি অনাথ শিশুর মতো আমরা দুজনে বনবাসে যাই।
3: কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা! আর আমার ধৈর্য থাকবে না, আমি কখন আপনাকে যেতে বলেছি?
2: মারতে বল মিনি, মারতে বল, চাবুক আনতে বল, খালি গালাগালি আমি বেরোবো না। একটা পবিত্র দিনে, নিজের জন্মদিনে।
1: জন্মদিন? কার জন্মদিন?
2: তাও বুঝি তোমায় বলেনি?
1: না,
2: পুষ্পর নিজেরই জন্মদিন আমি শুনতে পেয়েছি।
3: এই দিলে গোল করে।
1: তোমার তোমার জন্মদিন? অভাগীর শুভ ইচ্ছা যদি তোমার অগ্রাহ্য না হয়, তাহলে শত সুখের এইরূপ শুভ দিন তোমার জীবন পুলকিত করুক, দাসীর এই কামনা।
5: মে উই জয়েন প্লিজ? আমরা যোগ দিতে পারি কি?
6: কেমন, ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি তো? আর এই লঙ্কা ফুলের মধুর বোতলটিকেও গেটের কাছে পেয়ে গেলুম।
2: সেই পাপ, সেই পাপ! আয় মা, আয়, পালি আয়, পালি আয় এই নরক থেকে। চল, রাম লক্ষণের মতো আমরা দুজনে বনে চলে যাই।
4: আমি হনুমান কিন্তু আপাতত কিষ্কিন্ধাতেই রইলাম।
3: না, একটা কাণ্ড ঘটালে দেখছি। কি হয়েছে মিনিকে এখনই ভালো করে জিজ্ঞেস করতেই হবে। যাই, আমি দেখি কে।
6: কি হলো কি, আমাদের দেখে উনি মিনিকে অমন করে টেনে নিয়ে চলে গেলেন কেন? নিশ্চয় কোনো একটা কাণ্ড।
5: আর কি কাণ্ড, তুবড়ি ফুটেছে।
6: তুবড়ি?
5: হ্যাঁ, কেউ কেউ আগে থাকেন থুবড়ি, তারপরে বিয়ে হলেই তুবড়ি। কোত্থেকে উড়ে এসে একটা আগুনের ফুলকি লাগার অপেক্ষা।
6: নারী নিন্দায় কি আপনার এত আনন্দ?
4: নিন্দা নয় মা, নিন্দা নয়। তুবড়ি না হলে কি দেওয়ালের মজা জমে? যেমন আগুন ছোটে তেমন ফুলও কাটে। যাকে আমি যাই, আমার আবার আফিং খাওয়ার সময় হয়ে গিয়েছে।
5: হ্যাঁ, আমারও আমারও আমিও যাব, আমিও যাব।
6: এই কোথায় যাওয়া হচ্ছে? না না, অনুমতি নিয়ে একজন লেডির কাছ থেকে।
5: এই চুলটা ছেঁটে, না না, ওই তামাকটা খেয়ে, পুষ্পকে একটা কথা বলেই আসছি।
6: অভিমান, বড় ব্যথা। একলা কি ওরি? শুনুন শুনুন,
7: কি সুন্দর ছবিখানি, মাকে যে লুকিয়ে দেখাবো এরা সুযোগ পাচ্ছি না। মা গো, কি গন্ডগোল চলছে এই বাড়িতে বুড়ি এসে অবধি। এই সাজন

0: গুঞ্জন, জাঁকজমক, কিচ্ছু না, কিচ্ছু না। এই বিদ্যের পড়াই, বিষয়ের লড়াই, শিক্ষা, সভ্যতা, রূপের গর্ব সব মিছে মিছে। দূর পাড়াগায় একখানি চালা, উঠোনে একটা বক, সজনে, শিউলি, গোটা কত কেষ্টকলি, দোবুটি, মাচায় লাউ, পুঁই, শিম, আর একজন আমার জন্যে খাটে, আর আমি তার জন্যে খাটি। কে জানে সে কেমন আশ্চর্য মানসিক মার ভাগ্নেটি, নাহি বিদ্যা, নাহি দর্প, মাটি চাটে নহে সর্প, নাহি শিরে বুদ্ধি, হৃদয় আছে শুদ্ধি, নাহি ধনরত্ন, জানে স্নেহ, যত্ন, সরল তরল প্রাণ। জন্ম তো আমার ভদ্রবংশে, তবে ছেলেবেলায় মা বাপ হারিয়ে অনাথিনী দাসী। ইস, দাসী কিসে? আমি মার, অমন সোনার মার মেয়ে।
1: একি কার কালো মেয়ে ধেয়ে আসে নাচে রণে, একি কার কালো মেয়ে ধেয়ে আসে নাচে রণে, আলু থালু বাসনা, লাখ লাখ রসনা, আলু থালু বাসনা।

0: দেশ নাচে রানে।
1: পায়ে পড়ি পায়ে পায়ে পড়ি মশাই, ক্ষান্ত দিন যে রণ বেঁধেছে তার উপর আর রণরঙ্গিনীকে ডেকে।
0: তাই বলছিলাম চমচম, চল চল এই দাঙ্গা হাঙ্গামা থেকে আমরা দুজনে সরে পড়ি। মেরি চমচম মেরি চমচম, আও মেরি চমচম মেরি চমচম, বাজায় পেদার চলো ঝম ঝম ঝম ঝম, আও মেরি চমচম মেরি চমচম, চমচম চমচম, আও মেরি চমচম মেরি চমচম।
1: আচ্ছা আপনি এ বাবুর ভাগ্নিটিকে ভালো করে জানেন?
0: জানি না, বাদশাকে কে না চেনে?
1: বাদশা?
0: আরে বহেন, আমি যে ঘনুকে বাদশা বলি, দুনিয়ার দুঃখে যার দৃকপাত নেই সে বাদশা নয় তো বাদশা কে?
1: ঠিক বলেছেন। আচ্ছা আপনি ওকে ভালো বলেন?
0: ভালো? হ্যাঁ, বানরটিকে যদি তুমি মানুষ করতে পারো।
1: না, মানুষ কি? দেবতা সেবা আমার সাধ।
0: সম্ভব। শুনেছি যারা শ্রীক্ষেত্র তীর্থে যায় তারা জগন্নাথের চাঁদ মুখ দেখে।
1: আর আপনাকে আমি কি বলে দেখি জানেন?
0: পূর্বজন্মের শখের খানসামা?
1: না, একটি সোনার খোকা, সোনার খোকা। আর আমি বুড়ি থান দিদি।

0: তা এ আমারই মুখ, কিন্তু ফটো পেলে কোথা? নেগেটিভ তো সব আমারই কাছে।
1: কি সুন্দর মা, কি সুন্দর! গাছের বাকলের কাপড়ে পদ্মের ডাঁটার বালায় রূপকে এত বেশি খোলে, এরম করে তুমি একদিন সাজবে মা?
0: আমার সাজগুজ সব ফুরিয়ে গেছে জমি, সব ফুরিয়েছে মা। এ ছবি তোমার কাছে এলো কোত্থেকে?
1: একজন দিয়েছে।
0: একজন?
1: এই আপনার সেই
2: এই যে মিসেস রায়, আপনাকে খুঁজছিলাম।
0: কেন বলুন তো?
2: একটু অনুগ্রহ করে যদি এই গোলযোগের কারণগুলো আমার কাছে প্রকাশ করেন। না, দুজনেই আপনারা আমার বন্ধু বলে সম্মানিত করেন, তাই এতটা স্পর্ধা করছি।
0: আপনার বন্ধুকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন।
2: তাহলেই তো মুশকিল, আপনি বলছেন তাকে জিজ্ঞাসা করতে, আর পুষ্প বলে আমি কিছুই জানি না। পুষ্প, একটু এদিকে এসো তো।
3: কিছু না, কিছু না, কিছু না, আমি কিছুই জানি না।
2: এই দেখুন, আপনিও বলবেন না, আর ইনিও বলেন কিছু জানি না।
3: জানেন সব ওর মা, জননী, জননী।
0: আর কেন, তোমার ভালোবাসায় তো বঞ্চিত করেছ, মার একটু ভালোবাসা আছে তা থেকেও। সব মিথ্যে মনে করতে পারতাম, কারো চুকলি শুনতাম না।

0: সেই ছবি ছবি
1: ছবি
0: চমকে উঠলে যে, কোন ছবি তুমি হাতে করে নাওনি?
1: হ্যাঁ নিশ্চয়ই নিয়েছি।
0: চিরপ্রণয়ের উপহার বলে মিসেস লীলা লাহিড়ি তোমায় আজ একখানি ছবি দেয়নি?
1: দিয়েছেই তো।
0: লজ্জা কি লজ্জা, নিজের মুখে স্বীকার করছো?
1: স্বীকার যে এখনই তুমি করালে, নইলে আমি তো মনে করেই রেখেছিলাম, জটিলের সঙ্গে জ্যাঠামশার সঙ্গে পরামর্শ করেই রেখেছিলাম। জ্যাঠামশাই একবার ভেতরে আসুন তো।
2: এই তো এসে গিয়েছি, কিন্তু অনুমতি না পেলে তো।
1: জ্যাঠামশাই জ্যাঠামশাই আমরা ঠিক করে নি যে আজ ডিনারের সময় আমার জন্মদিনের উপহার বলে ওর হাতে দেব।
0: আমার হাতে সেই ছবি, তার ছবি?
1: কার ছবি?
0: আমার সবাই মিলে অপমান করতে চাও না, নামটাও মুখ দিয়ে বলাবে, লীলার লীলার লীলার। আচ্ছা অপমান কি করলি ঈশ্বর? মা
3: কেন মা, কেন মা?
0: সেই ছবি মা, সেই ছবি
3: ধরা পড়েছে, হাতে নাতে ধরেছে
0: মা গো।
2: দেখি দেখি দেখি দেখি, বাবা বা, এই যে আরেকখানা কাগজে আঁকা, কিন্তু এই ছবি তোমার হাতে কোত্থেকে এলো বৌমা?
3: যেটা থেকে আসুক, পোড়া কপালে এ জন্মে তো কোণে জুটলো না, স্ত্রীর একতার বুঝবে কি? মিনির সম্পূর্ণ অধিকার আছে স্বামীর বাক্স খুলে লুকিয়ে যখন যা ইচ্ছে তাই নিয়ে নেবে।
2: কে তা মানা করেছে ঠাকুরন? বৌমার ঘর, বৌমার সংসার, বৌমারই সব।
0: চুমি, তুমি এই ছবি কোত্থেকে পেলে?
3: ও উনিও এর ভেতরে আছেন? হ্যাঁ কেমন মা, মেয়ের মতো মেয়ে পেয়েছ তো? বলেছিল
0: ছবি নিয়ে এত গোল, এমন জানলে কি আমি নিতুম না মার হাতে দিতুম? সেই মুখটা,
4: এই যে আমি, যখন বলছো মুখটা, নির্যাস আমি। মামা এই চমৎকারের কোনো দোষ নেই, ও বেচারি কিচ্ছু জানে না, আমি চোর। হ্যাঁ চোর, ওয়ান থিপ লাইফ, হোল জীবনে একটা চুরি করেছি বলে ফেললুম। ক্রিমিনাল মিস পড়েছেন লীলামা শির নিচে, ওই তো উনি আসছেন, ও ওকে জিজ্ঞাসা করো।
5: ও ডিয়ার, আইভরির ওপর আনবার আগে আমি একখানি কাগজে একটা স্কেচ করেছিলাম, সেইটি কিরকম করে বুঝি উড়ে টড়ে গিয়ে নিচে পড়েছিল, আর ঘনশ্যাম
4: টুকটুকে ছবি বলে মামি মেয়েকে দিছিলাম। আমার আর দেবার কি আছে বলো, এরা এই বেচারিকে চোর টোর বলে। দিদিমা ইউ আর গুরুজন, নইলে ফাই ফাই বলতাম।
5: হ্যাঁ মিনি, ছবির জন্য রাগ করেছো? তুমি শকুন্তলার মতো সাজলে কিরকম দেখায়, মিস্টার রায় তাই আঁকতে বলেছিলেন বলে এঁকেছি, এতে দোষ কি?
0: মিস্টার রায় আমার ছবি আঁকতে বলেছিলেন?
2: নইলে কি মা ঘনশ্যামের?
4: দাদামশাই ভেরি গুড, আমার ছবি একেবারে কমিক, ঘন ঘন করতালি।
1: মিনি, আমার জন্মদিনে দু চারজন বন্ধু মিলে তোমার টেবিলে বসে খাবো, আর তোমার একখানা ভালো ছবি তোমায় উপহার দেব, সেটা কি এতই আশ্চর্যের কথা?
0: কি করলে মা, কি করলে আমার, কি করলে তুমি, কেন আমার এত ছোট করে দিলে?
1: এই নাও মিনি, আইভরির মিনিয়েচার, আমার হাত থেকে পাচ্ছ বলে নিতে যদি ঘৃণা না হয়।
0: তুমি আমায় এখনো কিছু বলছো না?
1: বলবো বলবো মিনি, তবে তার আগে মিসেস পাকড়াশিকে আমি সসম্মানে কিছু বলতে চাই।
2: অনধিকার প্রবেশ পুষ্প, অনধিকার প্রবেশ।
1: জ্যাঠামশাই,
2: এ কামসারিয়ে ডিপার্টমেন্ট কুচকাওয়াজ লড়াইয়ে রসদ বেটে বেটে এই সঞ্জীব চৌধুরী বুড়ো হয়ে গিয়েছে, বেয়ানের সঙ্গে যা কিছু বন্দোবস্ত করতে হয় তা আমিই করছি। আসুন বেয়ান, আমার সঙ্গে আসুন।
3: তোমার সঙ্গে? তুমি কে?
2: ছেলে পুলেরা আপনা আপনি দুটো কথা কইবে, তুমি আমি এখানে কেন? এসো বেয়ান এসো।
6: এই যে ধুতি টুতি পরেছেন।
4: হার ম্যাজেস্টির হুকুম, আমি প্রজাতন্ত্র ডেমোক্রেসি মানি বটে, কিন্তু বুঝেছি একটি হার ম্যাজেস্টি না থাকলে ঘরে ভূতের উপদ্রব হয়।
6: ভূতের না চোরের? তুমি সবার সামনে আপনাকে চোর বলে স্বীকার করেছো, তোমার সঙ্গে
4: ওরা কেন তোমাকে চোর বলবে?
6: তাতে তোমার কি? যাও।
4: কি সুন্দর বলো, যা। এই শোনো শোনো, এই শোনো, চমৎকার ছোম আমার ছোম।
1: বড় বিষ জেলেছি, বড় বিষ মিনি। স্ত্রীলোকের মনে একবার সন্দেহ ঢুকলে
0: আর বলো না, তোমার মুখপানে চাইতে আমার লজ্জা করছে।
1: তাই বলে বুঝি আমায় আরো খানিকটা সাজা দিতে চাও?
7: গেল সব মিটে শিটে।
5: আপনি উপস্থিত থাকতে মধু নিংড়ে নিলেও একটু শীতে থেকেই যায়।
7: বলুন বলুন, যার জন্য ওকালতি করবার লোকই নেই তাকে সবাই সব বলতে পারে।
1: না জট, ঝড়ের পর আকাশ আরো পরিষ্কার হয়। এখন আমার হৃদয়ে
5: মিনি চন্দ্র উদয়ে,
7: বলতে হচ্ছে পড়ে দায়ে, বিবাহিত জীবন সুখময় সুখময়।
5: যদি মিষ্টি মুখে বউ কথা কয়, বউ কথা কয়,
7: তাই বলতেই হয় নারীর জয় নারীর জয়।
5: কেমন হার?
7: হাজির তো সামনে সামনে, অপরাধীর হাতে হাত কড়ি লাগাতে হয়।
5: আর মিনির উচিত মিস্টার রায়কে বলা,
0: তোমার এ প্রিয়তমা কি বলে চাহিবে ক্ষমা, সরমে মাটিতে মন মিশাইতে চায়।
1: আমার যে মনোরমা নারী মাঝে নিরূপমা, ক্ষমা কথা তার মুখে শোভা নাহি পায়।
0: নিজের নাসিকা বন্ধ চন্দনে করেছি সন্দ, বলেছি মনের দোষে মন্দ গন্ধ হায়।
1: শুষ্ক কাষ্ঠে মিষ্ট বাস, ঘরোষণে সুপ্রকাশ, পাষণে পেশনে পরীক্ষা করেছ তাই।
8: ব্যাপিকা বিদায় নাটকটি এখানেই শেষ হল। রচনা অমৃতলাল বসু, অভিনয়ে ঘনশ্যাম, চিন্ময় রায়, চৌধুরী মৃণাল মুখোপাধ্যায়, পুষ্পবরণ সতীনাথ মুখোপাধ্যায়, শ্রীধর প্রবীর ভট্টাচার্য, বাবুর্চি ফকির দাসকুমার, ভাদুড়ি অশেষ সেনগুপ্ত।
9: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধনের পর এক অনুষ্ঠানে বলেন, এসএসবি বিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ানও অনুষ্ঠানে তুলে ধরেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দা সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি এ জি মাসে ও কে বিনাচন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025 মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার নির্মাণ, খনি এবং ধাতু ক্ষেত্রে 9টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি কিউবার সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাভানা এসব বিধিনিষেধ প্রত্যাখ্যান করার পরই এই নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে এফআইএইচ হকি বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধে 9:30 এ খেলা শুরু হবে। এর আগে গতকাল পুল ডিতে ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় নয় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। তিনি বলেন, বিএনএস সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করবে। বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে ভাষণে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারে দেশ রক্ষার কাজে ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে SSB-র অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না। শুভেন্দু অধিকারী, বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলছে, কাঁটাতার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে। নিটিউজির প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের আসন বণ্টন তালিকা প্রকাশ করেছে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প রথম দফায় প্রায় 30,000 MBBS ও BDS আসন বণ্টন করা হয়েছে। এই পর্বে আসন পাওয়া প্রার্থীদের 22 থেকে 31 আগস্টের মধ্যে কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। MCC.NIC.IN ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি GRP। ধৃত 23 বছরের এনামুল হোসেন, এনায়েতুল্লাহ, 21 বছরের জাইনু বিবি এবং 20 বছর বয়সী নূর কাহিমা বাংলাদেশের কক্সবাজারের জামতলীয় কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করত। মৌসুমী অক্ষরেখা এবং উত্তর ওড়িশা সংলগ্ন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তের কারণে আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, এক্স্যাক্টলি তুমি শুনছো 107 FM রেনবো। আর FM রেনবোর এই সময়টা মানে বিশেষ করে শুক্রবার যখন পড়ে যায়, শুক্র শনি রবি আমরা যেটা করি এই সময়টাতে, সেটা হলো উইকেন্ড ক্যাফে। আর তোমার সঙ্গে রয়েছে আমি রাজীব, আর আমার ঠিক লেফট সাইডে যে হট সিট, সেই হট সিটে দ্য ভেরি বিউটিফুল ওম্যান, হোয়াট ইজ ইয়োর নেম ম্যাম?
1: মাই নেম ইজ মহুয়া, এন্ড অফ কোর্স আমি না এই মা আমি না নিজের নামটাই ভুলে যাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে হট সিটটা এখানে এলে না, মানে মাথার যে গ্রে ম্যাটারটা সেটাকে একটু সাইড করে দিই, তারপরে যেটা হয় সেটা হচ্ছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট কিছু আইডিয়াস মাথায় আসার, তারপরে মনে হয় এই উইকেন্ডটা বরবাদ করবো কাইসে। এমন সমস্ত সিনেমা আসছে না আজকাল, মাথার পোকাটা জাস্ট নড়ে যাচ্ছে, যেখানে প্রস্থেটিক মানে মেকআপের একেবারে রেভলিউশন এসে গেছিল সেখানে। কেউ বলে বিপ্লবী জাগে বাবা কি দরকার,
0: একদমই জিতের আমরা মানে এই গানটা শুনলাম, এবং তার সাথে সাথে যেটা বহুল চর্চিত একটা ছবি এক্ষুনি যেটা মোমা বললো যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই 15ই আগস্টকে কেন্দ্র করে রিলিজ হয়, এবং এতদিন পর জিতের কামব্যাক। বিশেষ করে যারা জিতের ফ্যান তারা কিন্তু একেবারে পাগল হয়ে গেছে, এবং সবচেয়ে বেশি চাপে কারা আছে জানো?
1: আমাদের বিশেষ কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ আমার বলার রয়েছে, বিকজ আই এম আ ফিল্ম বাফ, এবং যতগুলো রিভিউ তোমাকে শোনাই তুমি সেগুলো ভীষণ প্রশংসা করো, এন্ড ইটস আ ফানি টেক, বাট আমি এই এক বছর ধরে টিকিট বিক্রি রাজীব একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
0: হ্যাঁ মানে একটু বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু বাড়াবাড়িতে আমরা সবসময় একদম শিরোধার্য, কারণ একটু বাড়াবাড়ি না হলে না মানে তোমরা ঠিক আমাদেরকে দেখতে পাবেন, একটু উঁচু মানে

0: আর আর কি একটু বাড়ি উঠতে হয়। হ্যাঁ, এবার এবার বাড় থেকে একটা গান চালাচ্ছি, আর গান থেকে ফিরে এসে কলকাতার আশেপাশে কি অবস্থা ট্রাফিকের সেটা না হয় তোমাকে শুনাবো।
1: আসলে ব্যাপারটা হচ্ছে, যে কোনো বাড়ি হোক না কেন, সেখানে কিন্তু বিয়েটা হয়, ঠিক আছে? আর এই বিয়েতে যেটা প্রথমেই হয় সেটা হচ্ছে গায়ে হলুদ, দ্য ভেরি ম্যারিনেশন। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল গানা।
0: শেষে একটা কথা বলি, আজকে কি বার বলো তো?
1: আজ শুক্রবার। এন্ড প্লিজ এনজয়। হ্যাঁ, আবার আমরা ফিরবো মাথাটা খারাপ করে দিতে। 4:09 বেজে গেছে কিন্তু।

0: Ooh, yes. অলরাইট, যে মুহূর্তে তুমি আমাদের সাথে কানেক্ট হয়েছো সেই মুহূর্তটা কোথায় কাটাচ্ছো সেটা বরঞ্চ তোমাকে একটু বলে দিই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, শহরে যান চলাচলটা এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে? অফকোর্স তোমাকে আপডেট করার জন্য উই আর দেয়ার।
2: কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, আর এখনো পর্যন্ত রাস্তার উপরে কোনো বড় মিটিং বা মিছিল এই মুহূর্তে নেই। আশা রাখছি যতক্ষণ না পর্যন্ত কোনো অবস্ট্রাকশন হচ্ছে ট্রাফিক স্বাভাবিক ছন্দে চলবে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
0: থ্যাংক ইউ সো সো মাচ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাড়ির একটা কোণ থাকে, সেই কোণাটায় এমন একজন থাকেন যার নজর কিন্তু চতুর্দিকে। কিছু কিছু বাড়ি রয়েছে এমন যেখানে তার নজরটা খানিকটা ফিকে হয়ে গেছে। হ্যাঁ, ফেকো সার্জারি করা হয়েছে বটে, চোখের ছানিটাও মোটামুটি সেপারেট করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও মানুষটা যেন অল্প অল্প করে আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন। আজকে 21st of August, আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে। এই যে সিনিয়র সিটিজেন্স ডে, মানে আমাদের ঠাকুমা দাদু যারা একটা সময় এই কে এলি রে আজকে যে একেবারেই চোখে ভালো করে ঠাওর করতে পারছি না, আসলে মেঘলা দিনে ভালো করে চোখে ঠাওর হয় না, বাড়ি ফিরে এই ঠাম্মা দাদুর এই যে আপ্ত বাক্যগুলো আজকে অনেকের বাড়িতেই যেমনটা বলছিলাম ফিকে হয়ে যাচ্ছে, এসব অরঞ্জ আজকে তোমার কাছ থেকে 9903653992 জানি তোমার ছোট্টবেলাকার সেই দুষ্টুমির গল্প যেখানে ঠাকুমা দাদু না থাকলে বাবার হাতের বিরাশি শিক্ষার সেই চটটা কিন্তু ইয়েস ডেফিনেটলি তুমি খেতে। তবে হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, এবং তারপরে আরও একবার মনে করিয়ে দিই যে ইয়েস, এই যে ঠাম্মা দাদু না থাকলে তোমার গালে একটা বিরাশি শিক্ষার চর পড়তো সেই গল্পটা কিন্তু তুমি আজকে আমাকে ছোট্ট করে, আমাদের ছোট্ট করে জানিয়ে দিতে পারো। রাজিকা আর মহুয়ার রয়েছি সঙ্গে, নাম্বারটা আরও একবার
3: একদম বলে দিচ্ছি 9903653992 তে তুমি জানিয়ে দিতে পারো যে দাদু ঠাম্মা তোমাকে কিভাবে সেভ করেছিল, মানে যে বাবা মার যে বকুনি বা যে ওই যে বললো বিরাশি শিক্ষা তার হাত থেকে কিভাবে বাঁচিয়েছিল, যদি সেই অভিজ্ঞতা তোমার থেকে থাকে বা এরকম হয়তো তোমার সাথে হয়নি, তোমার বোনের সাথে হয়েছে, তোমার ভাইয়ের সাথে হয়েছে, তোমার দাদার সাথে হয়েছে, যা হোক মানে তোমার চোখে মোটামুটি যা রয়ে গেছে সেটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করো 9903653992 তে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে নিজের নাম এবং লোকেশন সহ গোটা ব্যাপারটা আমাদের লিখে পাঠিয়ে দাও। মহুয়া রাজীব স্টুডিওতে ওয়েট করছে ক্যাফে কলকাতায় তোমার জন্য, সরি উইকেন্ড ক্যাফেতে।
4: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
5: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

FM Rainbow তে Rainbow New Tune একেবারে 107 FM রেনবোতে তোমরা শুনছো আওয়ারাপান থেকে আওয়ারাপান টু থেকে কাওয়া নতুন গান অরিজিতের ইয়ে

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: একেবারে মনে পড়ে যাচ্ছে সেই সময়টার কথা, মানে 2007, তখন আমি কলেজে পড়ি, কলেজের শেষের দিকে একেবারে। তো তখন যে মুভিটা রিলিজ করেছিল সেই মুভিটা ছিল আওয়ারাপান। আর এই 19 বছর পর, মানে এই 14ই আগস্ট জাস্ট রিলিজ করলো, মানে 19 বছর লাগলো মানে পার্ট টু আনতে, এবং ইমরান হাশমির কাম ব্যাক বলা হচ্ছে। এবং এই ছবিটা কিন্তু মহুয়া 100 কোটি ক্লাবে ঢুকে গেছে, এবং বলা হচ্ছে ইমরান হাশমির প্রথম কোনো সিনেমা যেটা একার দমে আর কি এই 100 কোটি ক্লাবে গেছে।
2: এবার আমি যেটুকু জানি, মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা যারা ঘুরি, তারা তো রিল এবং শর্টস দুটোই স্ক্রল করি, এবং সেখানে একটা মিম ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছে যে সারি বলিউড এক তরফ অর ইমরান হাশমি দুসরি তরফ, একদম। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি আমি এখনো পর্যন্ত আওয়ারাপান দেখে উঠতে পারিনি, সময় হয়নি, তবে নিশ্চয়ই দেখবো, এই উইকেন্ডেই দেখবো। তবে এটুকু বলতে পারি, এই যে মেকিংটা, তার আগে আমরা যে নতুন ভার্সনে আমরা ইমরান হাশমিকে দেখছি, ধরো সেটা আমরা হক হক বলে একটি ওটিটিতে এলো, যদিও এটা ফিল্ম রিলিজ করেছিল মুভি হলেও, এবং তারপরে যখন আমরা তস্করির কথা বলবো, সেখানেও কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। আমার প্র্যাকটিক্যালি যদি বলো, আমার বেশ ভালো লাগে ইমরান হাশমি অ্যাজ আ কাইন্ড অফ পার্সন যিনি অন্য রকমের অ্যাক্টিং করেন। তবে দিস 14th August, এই 14 তারিখ কিন্তু ছিল মানে সিনেমা রিলিজের একটা ভরপুর সপ্তাহ, মানে মানে শেষ দিন। তার কারণ হচ্ছে সেদিন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করেছে, সেই দিনকেই আওয়ারাপান 2 রিলিজ করেছে, এবং সেই সাথে রিলিজ করেছিল কোনটা, আমির খানের প্রোডাকশন, তোমরা সবাই জানো, সেখানে বাটুয়ারা। অ্যান্ড দ্য বাটুয়ারাতে আমার যেটা মানে একটু অন্যরকম লেগেছিল সেটা হচ্ছে তাদের পোস্টারটা, বাটুয়ারার মাঝখান দিয়ে একটা স্ল্যাশ করা রয়েছে, এবং সেটা মানে রক্তাক্ত স্ল্যাশ। বাট দ্য রিভিউ ইজ নট সো গুড, আই এম সো অ্যাফ্রেড যে আমরা এত খরচ করে সিনেমা দেখতে যাই, বাট যখন এই যে একটা অ্যাসপিরেশন থাকে আমরা সিনেমাটা দেখে খুব আনন্দিত হব, কিন্তু সেটা ফুল ফিল হয় না, তখন খারাপই লাগে মিস্টার পারফেকশনিস্ট।
1: একেবারে সেই পারফেকশনিস্টের কথা ধরেই যদি বলা যায় যে দেখো, কাজ তো কাজ করতে হবে, এবং কাজ ঠিক ভালো সেটা দর্শক বিচার করবে, তবে অনেক সময় রিভিউ যারা করে তাদেরকেও একটু ওয়াকিবহাল থাকতে হবে। কারণ একটা ছবি বানানো বা যে কোনো একটা প্রোডাকশনের পেছনে, বা ধরো আমরা শোই করি, এই শো করার পেছনে কত পরিশ্রম থাকে। এবার সেই পরিশ্রমটা সবসময় যে একদম আপ টু দ্য মার্ক হবে, টপ নচ হবে, সেটা নাও হতে পারে, আর পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে এটা অনেক সময়। আমার যেটা ভালো লাগলো তোমার সেটা ভালো নাও লাগলো, কিন্তু ওই একটা জাস্ট আমি বলে দিলাম যে ভালো হয়নি বা খারাপ হয়নি, এরকম দ্বিধা, মানে এরকম একটা ডাইরেক্ট স্ট্রেট আনসারের থেকেও যদি এরকম একটা আনসার দেওয়া যায় যে হ্যাঁ, মানে ভালো, আমার অতটা ভালো লাগেনি, কিন্তু তুমি দেখো, অবশ্যই দেখে তুমি বিচার করে বলো তোমার ভালো লাগলো কিনা।
2: এটাতে যেটা হয় সেটা হচ্ছে বক্স অফিসটা খানিকটা রক্ষা পেয়ে যায় বটে, কিন্তু যারা সত্যি সত্যি একটু রিভিউ এর উপর কানেক্ট করে দেখতে যান, তারা ভাবেন যে আমাদের বোধহয় একটু পথভ্রষ্ট করা হলো। হোয়াট দ্য থিং ইজ যে নিশ্চয়ই সিনেমাটা কি কেমন সেটা নিজের ওপরে খানিকটা ডিপেন্ড করছে, তোমার ফিল্মটা হলে গিয়ে দেখা উচিত, কারণ 70mm সামথিং যেটা কিন্তু ম্যাজিক্যাল। আমার যেটা ভালো লাগছে না

0: সেটা মেবি তোমার ভালো লাগতেই পারে।
1: এবং এর সাথে আরো একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে এক সপ্তাহ চলে যাওয়ার পর বলা হয় যে শুক্রবার রিলিজ করছে ছবিটা, সোমবার দিন কেমন ব্যবসা করছে, সোমবার যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে জানবে ছবিটার দম আছে, না হলে এই প্রোপাগান্ডা দিয়ে ছবি চলবে না।
0: অ্যাবসলিউটলি। এমন একটা ফিল্মের গান তোমাকে শোনাবো যেটার জন্য কিন্তু বিশেষ কোনো প্রোপাগান্ডা দরকার পড়েনি। ভদ্রলোক ট্রেলার যেমন তৈরি করেন তেমন ট্রেলারটাও ভালো তৈরি করেন। ইয়েস, সৃজিত মুখার্জির ফিল্ম, গানটা শুনে দেখো।

0: ইয়াস ওয়ান্স আপন এ টাইম এই গানটা আমার ভীষণ ভালো লাগতো, এবং সেই সাথে বাবুলদার সাথে যখন কথা হতো তখন আমি বলতাম দিস ওয়াজ ওয়ান অফ হিজ ফাইনেস্ট। কিন্তু আজকে আমার যে গাড়ি চালিয়ে যার যে আসে সেই ভাই আমাকে বললো, আমি তো ভাবতাম এটা বোধ হয় কুমার শানুর গান, কিন্তু তারপরে আমি তাকে এটা বলেছিলাম যে না বস, দিস ইজ বাবুল সুপ্রিয়।
1: এবং এই ডিলেমাটা কিন্তু ওই সময় তৈরি হয়েছিল, আমিও ভাবতাম এবং গলাটা অনেকটা কাছাকাছি ছিল, যার ফলে এটা মনে হচ্ছে কুমার শানু। এবং যেহেতু কুমার শানুরও গান রয়েছে এই সিনেমাতে, তো সেক্ষেত্রে চাঁদ সিতারে
0: অ্যাবসলিউটলি এই গানটা অসাধারণ, অসাধারণ।

Can you feel it? Yeah!

0: एब्सोल्युटली हमारा प्यार आपसे बना रहे। यस 107 एफएम रेनबो ते मोहुआ आर राजीव रोयची एंड यू आर ट्यून इन टू यस
1: तुमी सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
0: Yes, যাদের একটুর জন্য হয়তো বলা হয়ে ওঠেনি যে তোমাকে ভীষণ ভালোবাসি, সেই মানুষগুলো কিন্তু ইয়েস থাকেন কোথায়, একেবারে আমাদের মনের মাঝখানে। আর যখনই আমরা কোনো রকম ট্রাবলে পড়ি, মানে ধরো বাবার কাছে বকা খাওয়াটা একেবারে মানে শিওর টু দি পাওয়ার ইনফিনিটি, সেইখানে কিন্তু ভীষণ রকমভাবে আমাদের আগলে রাখেন যারা, সেই ঠাম্মা দাদুর দিন হচ্ছে আজকে, মানে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে আজকে। সেই কারণে তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তোমার জীবনে একেবারে মানে প্রহারেন ও ধনঞ্জয়ের হাত থেকে রক্ষা করেছিলেন ঠাকুমা এবং দিদা, সেই গল্পটা ছোট্ট করে আমাদের জানিয়ে দিতে পারো 9903653992। অলওয়েজ ওপেন ফর ইউ অ্যান্ড অফকোর্স জানিয়ে দিই যে 107 এফএম রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল। এখনো পর্যন্ত যদি সেটা তুমি ফলো না করে থাকো, প্লিজ ফলো আস, কারণ অনেক মজার ব্যাপার সেখানে ঘটে। আর একটু পরে কিন্তু আমি আর রাজীব সেখানে লাইভ থাকবো, সো প্লিজ ফলো করে নিও।
2: এক্স্যাক্টলি, যদি ফলো করতে হয় তাহলে তো আরও একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে নতুন নতুন জিনিস জানো তো আমাদের ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয় অল টাইম সব সময়। তো সেরকমই মানে ধরা যাক এই যে একটু দাদু ঠাম্মার কথা বলছিলে, তো এরা কি করতো মানে অনেক সময় বাবা মা অফিসে বেরিয়ে গেলে এদের হাত ধরে তুমি একটু বেরিয়ে যেতে বা কেউ বেরিয়ে যেত, গিয়ে একটু ঘুরে এলো পার্ক থেকে ইত্যাদি প্রভৃতি ঘটনা ঘটতো। কিন্তু যেহেতু এখন ডিজিটাল যুগ, এখন আর সেইভাবে বেরিয়ে হঠাৎ করে পার্কে চলে যাওয়া যায় না, যেখানে সেখানে যাওয়া যায় না, পুরোটা আমরা মোবাইল বা 3D 4D 5D এর মধ্যেই একটা সীমাবদ্ধ ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে ইন্দোর মানে আমাদের খুব কাছাকাছি মানে ভারতবর্ষেরই ইন্দোর, সেখানে খুলেছে ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা।
0: ও মাই গড,
2: কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়। আচ্ছা, ইমার্সিভ টেকনোলজি এবং 14D এর মাধ্যমে ডিজিটাল জঙ্গল সাফারি করানো হবে। তাই আর এটা হচ্ছে মানে তোমার গত 16 অগস্ট থেকে এই ভার্চুয়াল চিড়িয়াখানা উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এবার ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে এই ভার্চুয়াল চিড়িয়াখানায় ঢুকলে যেটা হবে, তুমি মানে মোটামুটি কলকাতায় আলিপুরে গেলে যে ফিলটা পাও বা আলিপুরে গিয়ে আমরা মনে করি না যে আমরা মাসাই মারাতে এসেছি, হ্যাঁ মানে মনে করে বারগুলো নেই আর কি, মানে যে শুক্রবার রয়েছে আজকে সেরকম কোনো বার নেই, সেরকম নয়, মানে হাতি দেখতে পাচ্ছ, শিম্পাঞ্জির সাথে তুমি ভ্যাঙাতে পাচ্ছ, এই সমস্ত জিনিস। কিন্তু তুমি
0: শিম্পাঞ্জিকে তোমার ভ্যাঙাতে ইচ্ছে করলো রাজীব, আমাদের না পূর্বপুরুষ,
2: হ্যাঁ আমাদের পূর্বপুরুষ, কিন্তু এটা না, এটা চলে আসছে কন্টিনিউ একটা প্রসেস, হ্যাঁ মানে যেই যাই সেই কেন করে এটা আমি জানি না, ভালো লাগে করতে।
0: আহা, সেই সমস্ত কথা না হয় বাদ দিলাম, ভার্চুয়াল ফিলটা তো বলবে।
2: সেই যে ভার্চুয়াল ফিল সেটা কিন্তু তুমি নিতে পারো, মানে মনে হবে তুমি একদম মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, আর তুমি যদি বাংলার লোকজন হও তাহলে তুমি মনে হবে যে উত্তরবঙ্গে চলে গেছো, তুমি যে ডুয়ার্সের জঙ্গলে ঘুরছো, সেই ফিলটা তুমি ওখানে পেয়ে যাবে।
0: আমি কিন্তু জিম করবেতে দারুণ একটা এক্সপেরিয়েন্স করেছিলাম,
2: একটু যদি আমাদের সাথে শেয়ার করো।
0: অ্যাবসলিউটলি, আমি যখন জিম করবেতে গেছি তখন ওখানে দুটো সময় আছে যে সময় জঙ্গল সাফারি করা হয় এবং বলা হয় যে একদম কোর এরিয়া, মানে যেখানে জিম করবেটের কোর এরিয়া সেই অবধি নিয়ে যাওয়া হবে। বাট টু বি ভেরি অনেস্ট, ওটা কোর এরিয়া নয়, ঠিক আছে। ওখানে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের একটি গাড়ি ঢুকেছিল এবং আমরা দেখলাম সেটা কিন্তু অন্য জায়গায় মুভ করে গেল, কারণ তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য তারা যাচ্ছিলেন। কিন্তু আমাদের জিপটা এবং তার আগে অনেকগুলো জিপ যাচ্ছিল এবং সেখানে একটা নির্দিষ্ট মানে ওটা না জিপ গিয়ে গিয়ে যেরকম পাকদণ্ডি হয়ে যায় না, মানে পায়ে হাঁটা রাস্তার একটা দাগ, একদম আলপথ, ঠিক ওই রকম একটা পাহাড়ি পথ তৈরি হয়েছে, পুরো ওই জিপের যেরকম দাগ পড়ে ওই রকম। এবং শোনা যায় যে জিম করবেট নাকি স্বয়ং ওই পাথুরে রাস্তাটা নিজের হাতে তৈরি করেছিল।
2: ওকে,
0: এইবার হঠাৎ করে আমাদের জিপটা দাঁড় করিয়ে দেওয়া হলো, তার কারণ হচ্ছে একটা বাকিং ডিয়ারের একটা আওয়াজ পাওয়া গেছে, সে প্রচন্ড চিৎকার করে ডেকেছে, সেই কারণে আমাদের এবং আমাদের আগের গাড়িগুলো দাঁড়িয়ে পড়ল। তার মানে হচ্ছে সামনে নিশ্চয়ই বাঘ আছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, বাঘ তো, বাঘ হচ্ছে ছদ্মিকা চাঁদ, আর সবসময় দেখা নাও যেতে পারে, তো আমরা দেখতে পেলাম না। কিন্তু যেটা হয়েছিল আমাদের মানে বলে দেওয়া হয়েছিল যে জিপ থেকে একেবারেই নামবেন না, কিন্তু আমি আমি জিপ থেকে নামিনি, কিন্তু বিশ্বাস করবে না, গাছের পাতা থেকে না টুপ টুপ করে কুয়াশা না না জাস্ট মানে জমাট বেঁধে জল হয়ে পড়ছিল গায়ে,
2: মানে সেই সাউন্ডটাও
0: পাচ্ছিলাম। এক্স্যাক্টলি, পাতার উপর দিয়ে জল পড়লে দেখবে একটা আওয়াজ কিন্তু হয়। আরেকটা হচ্ছে যেহেতু শীতকালে গেছি সেহেতু প্রবল ঠান্ডা, হালকা কুয়াশা রয়েছে, খুব একটা মানে ফরচুনেটলি খুব একটা কুয়াশা ছিল না। এবার আমি যে জায়গাটায় বসেছিলাম আমার মানে জিপ তো পুরোটাই খোলা, আমি দেখলাম আমার ঠিক পাশেই একটা কাঁটা পড়ে রয়েছে, সেটা হচ্ছে সজারুর কাঁটা। মানে বিশ্বাস করবে না রাজীব, আমার বলতে গিয়ে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে ওই কাঁটাটার কথা ভেবে, যে ওটা না একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ছিল ওই কাঁটাটার, ঠিক আছে, মানে এজডি শার্প, প্রচন্ড শার্প। এবং আমি ওটা নিচে ঝুঁকে মানে আমি তুলতেও গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে ড্রাইভার দাদা বারণ করলো যে একটু মুভ করবেন না, যদি কোনোভাবে বাঘের মানে আশপাশ, আমরা তো এখন দেখতে পাচ্ছি না কোন জায়গায় রয়েছে, যদি বাই চান্স আমাদের নড়তে দেখে মেবি অ্যাটাক করতে পারে। তারপরে যখন আমরা ফিরছি তখন ওরা বললেন যে গাড়ি ঠিক কখন আসবে বনের পশু পাখি কিন্তু সেটা জানে, এবং সেই সময়টা তারা বেরোয় না খুব একটা। তারপরে যেই ওই যান্ত্রিক গাড়ির আওয়াজটা যেই বন্ধ হয়ে যায় তখন কিন্তু জঙ্গলটা একেবারে, এই যে একেবারে এই ফিলারটাকে আমি বন্ধ করে দিলাম যেরকম একটা সান্নাটা, এক্স্যাক্টলি ওই রকম একটা সান্নাটা থাকে জঙ্গলে। আজকে শুক্রবার, সুতরাং আজকে এই সান্নাটা থাকবে না, 4:45 হয়ে গেছে সময়, আর তোমার জন্য থাকছে ইয়েস ইওর ফেভারিট এন্ড অফকোর্স মাই ফেভারিট অলসো হিমেশ রেশমিয়া ফ্রম দ্য ফিল্ম হেরা ফেরি। অনেক ভালো লাগে তো এই গানটা, প্লাস একটা মজার দৃশ্য মনে পড়ে যায়, এবং সেখানে নান আদার দেন বাবু ভাইয়া, আর কারুর কথা মনে থাকুক আর না থাকুক বাবু ভাইয়া রিমেইনস দ্য সেম।
2: আচ্ছা, আমাদের পূর্বপুরুষের কথা বলছিলে, এই গানে কি আছে?
0: অ্যাবসলিউটলি আছে, অ্যাবসলিউটলি আছে, সার্কাস
2: থেকে বেরিয়ে আসবে,
0: ঠিক তাই। সুতরাং এই দৃশ্যটা মনে করো আর এই গানটা এনজয় করো। 107 এফএম রেইনবোতে মহুয়া আর রাজীব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আজকে যেহেতু সিনিয়র সিটিজেন ডে, সুতরাং গল্পটা আমাদের বলে দাও কিভাবে মার খাওয়া থেকে বেঁচেছিলে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: এই উইকেন্ডের যদি প্ল্যানিংটা মোটামুটি সোমবার দিন থেকে করতে শুরু করি, তাহলে না এই যে সোমবারের একটা মানডে ব্লুজ আমাদের চতুর্দিকে একটা কালশিটে পানা রং তৈরি করে, সেটাকে জাস্ট সরিয়ে দেওয়া যায়। ইয়েস, ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, আর সেখানে মহুয়া আর রাজীব রয়েছে। এবং তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আজকে হচ্ছে ইয়েস ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে। সুতরাং ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডেতে আমরা ঠাকুমা দাদুর কাছে এই যে বাবা আমার হাত থেকে মার খাওয়া থেকে বাঁচতাম তার একটু গল্প শুনতে চেয়েছিলাম। 9903652992 উপচে পড়েছে তোমার টেক্সটে।
2: ওকে, শুভ বিকেল দাদা ভাই দিদি ভাই, তোমাদের সাথে আছি, তোমরা কেমন আছো? আজকের অতিথিকে আসবে সেটাই ভাবছি বলে দাও তো শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। না, আজকে অতিথি কেউ নেই, আজকে আমরা দুজনেরই একে অপরকে আমরা ওয়েলকাম করেছি, আর তোমরাই আমাদের অতিথি। ওকে, আচ্ছা, মেসেজ এখনো শেষ হয়নি। এবার আমার দাদু দিদা আমার জীবনের সব, তার দিদাকে আমি মা বলেই, মা বলে ডাকি এখন। সেই মার খুব একটা মায়ের কথা খুব একটা বুঝতে পারি না, হাঁটা চলাও করতে পারে না, আগে অফিস যাওয়ার সময় যেতে দেব না বলে কোলে তুলে বসে থাকতাম, আচ্ছা কোলে উঠে বসে থাকতাম, এখন কষ্ট হয়। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে।
1: ইয়েস, টুডে এই যে উইকেন্ড ক্যাফে এটা একটু ইমোশনাল, খানিকটা সময় আমরা একটু ইমোশনাল থাকবো, কারণ আমাদের ছোট্টবেলার প্রথম ইমোশন যদি আমাদের মায়ের ওই যে কোলটা হয়ে থাকে, সেই মা যখন একেবারে পড়াশুনোর জন্য প্রচন্ড বকাবকি করতেন বা ধরো ছোট্টখাট্ট দুষ্টুমির জন্য বকতেন, তখন ছুটতে পালিয়ে যেতাম যে মানুষগুলোর কাছে, সেই ঠাম্মা দাদুর গল্প কিন্তু আজকে তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম এই বিকেলটাতে। মজার গল্প, যেখানে কিন্তু ওই বিরাশি শিক্ষার চটটা তুমি জাস্ট ঠাম্মা দাদুর জন্য বেঁচে গেছিলে, সেই রকমই গল্প তুমি শোনাচ্ছ 9903652992 তে। এই মুহূর্তে কি আমরা আর কিছু পড়বো?
2: হ্যাঁ, আরেকটা পড়ে নিই। মো এন্ড রাজীব, গুড ইভিনিং। গরমকালে আমি অনেকক্ষণ ধরে পুকুরে সাঁতার কাটতাম, বাড়ি ফিরতে দেরি হলে বাবার রোষ থেকে বাঁচাতে ঠাকমা ঢাল হয়ে বলতো, না না তোর ছেলে তো আমার সাথে গল্প করছিল, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। ঠিক ঠিক,
1: একেবারে মানে বাবা এসে মানে একেবারে চোটপাট করতেন এই ভেবে যে পড়া

0: আমার বই খাতাগুলো গেল কোথায়, এই যে শিখে তুলে রাখা আমাদের একটা মানে একেবারে স্বভাব সিদ্ধ ব্যাপার, যে কোনো ল্যাটিটিউডে যে কোনো লংগিটিউডে কোনো আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষদের কিন্তু যে মুহূর্তে জিজ্ঞাসা করবে যে পড়াশোনা করেছিস, আমরা বলবো না করিনি। আর সেখানে বাঁচানোর জন্য যারা থাকেন তারা হচ্ছে ঠাকুমা দাদু, আবার তারাই বলেন পড়তে বস কিন্তু বাবা কিন্তু এসে দেবে দুঘা, উত্তম এবং মধ্যম। যাই হোক, এই যে দুটো পৃথিবী মানে আমাদের বাড়িটা আমাদের ঘরটা এবং সেই সাথে আমাদের ওই যে ছোট্ট যেটাকে ইডিয়েট বক্স বলে, প্লিজ তাকে অপমান করো না, কারণ সেখানে থাকে ওটিটি, ওভার দ্য টপ। হ্যাঁ, এই ওভার দ্য টপ যে সমস্ত সিনেমাগুলো এই সপ্তাহে রিলিজ করছে সেগুলো বরঞ্চ তোমাকে বলে দিই, জন নায়াগানা এটা কিন্তু তুমি দেখতে পারো এখানে। ইয়াস, বিজয় থালাপতিকে দেখতে পাবে এবং এটা পলিটিক্যাল এবং সেই সাথে ড্রামা রয়েছে ভাই। এরপরে চেন্নাই লাভ স্টোরি দেখে নিতে পারো, এটা হচ্ছে একটা লাভ স্টোরি রোম্যান্স। ইয়াস, শ্রী গৌরী প্রিয়া রেড্ডি এখানে রয়েছে এবং কিরণকে দেখতে পাবে। সেই সাথে যদি আরেকটু অন্যরকম সিনেমা দেখতে চাও তাহলে ওয়েলকাম টু জাঙ্গলও কিন্তু, ওয়েলকাম টু দ্য জাঙ্গল সেটাও কিন্তু চলে এসছে ওটিটিতে। এখানে অক্ষয় কুমার, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসিয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখতে পাবে। এই যদি জনরাটা তুমি যদি জানতে চাও তাহলে দিস ইজ কমেডি অ্যাকশন অ্যান্ড ক্রাইম থ্রিলার। অলরাইট, দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো, ইয়েস, হিন্দিতে জ্যাকি শ্রফ আছেন এই সিনেমায় এবং সেই সাথে ভাগ্যশ্রীকেও দেখতে পাবে, প্রতীক আকবর রয়েছেন এবং সেখানে। এই যে সিনেমাটা, এটা জনার হচ্ছে ফ্যান্টাসি সেই সাথে কমেডি অ্যান্ড ফ্যামিলি। আর যদি তুমি ছোট্টটি হয়ে থাকো, তোমার যদি একটু অবসর থাকে, বাবা মা যদি তোমাকে বলে থাকেন ইয়াস তুমি সিনেমাটা দেখতে পারো, তাহলে কিন্তু ইয়া সুপার উইংস দেখে নিতে পারো এবং সেই সাথে স্টিল ওয়াটারও কিন্তু তুমি দেখতে পারো। আর তোমার জন্য দুটো পৃথিবী একসাথে যেন হয়ে যায় তার জন্য থাকছে এই গান।
1: কিসের চাহিদায় ঘর ছাড়া,
0: না না ঘর ছাড়া হব না, ঠিক 6:02 আরো একবার ফিরে আসবো, মাঝখানে থাকছে দেশ, উপমহাদেশ এবং আমাদের দেশের নানান খবরাখবর। স্টে টিউনড, স্টে কানেক্টেড, তুমি শুনছো 107 FM রেইনবো, দুই পৃথিবী। ফিল্ম থেকে থাকছে এই অসাধারণ গান, মহুয়া আর রাজীব আরো একবার ফিরে আসবে ঠিক 5:02। স্টে টিউনড, স্টে হুকড অ্যান্ড এনজয়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। শিলিগুড়ির কাওয়াখালীতে আজ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি আইন নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ রাজু বিস্তা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ হয়েছে, এখানে মমতা ব্যানার্জি তা করতে দেননি। তিনটি আইন কিভাবে নাগরিকদের সুরক্ষিত রাখতে ও ন্যায় দিতে পারবে তা এখানে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। রাজ্যে আইনের শাসন আবার 15 বছর পর প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এনএসওইউর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভশঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকেই ওই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। গ্রাম সিন এইটদের কেন এখনও মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে 11 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহার বেঞ্চে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনে দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি সিনহা আজ এই নির্দেশ দেন। কোন স্কুলের শিক্ষককে যদি জনগণনার কাজে নিযুক্ত করা হয় তাহলে সেন্সাস ডিরেক্টরকে, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে তা আগে জানাতে হবে। জনগণনার কাজে নিযুক্ত করার আগে প্রধান শিক্ষক খতিয়ে দেখবেন এর ফলে স্কুলের পঠন পাঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিকল্প শিক্ষককে স্কুলের কাজের দায়িত্ব দিতে হবে। শিক্ষক সংগঠনের দায়ের করা মামলায় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও আজ এই নির্দেশ দিয়েছেন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর ওড়িশা ও সংলগ্ন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তের কারণে আজ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির কমল সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: না না না না, আর তো মাছ ধরার জন্য বড়শির দরকার পড়ে না। গো টু দ্য মার্কেট অ্যান্ড বাই দ্য ফিশ।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এবারে যেটা গ্রাম বাংলায় যেটা হয়, এই বর্ষাকালে অনেকে কি করে বলতো, ভালোবেসে মানে শখের যারা মৎস্য শিকারী তারা কি করে বলতো, এই সময় যে বর্ষা ছিপ ফেলে এই বিভিন্ন রকম ভাবে মানে তারপরে হাত দিয়ে মাছ ধরে, বিভিন্ন রকম যে গ্রামীণ পদ্ধতি রয়েছে সেইভাবে কিন্তু তারা অনেক সময় এনজয় করে। সারা সপ্তাহ অফিসে যায়, এবার যেদিন ছুটি বা সেদিন লাকিলি হয়তো বৃষ্টি পড়ছে, তারা সকালবেলা ওই ফুটবল নিয়ে মাঠে নেমে যায়, এবং ওই এবার মাঠে নেমে গেলে এবার খেলাধুলোর পরে মাছ টাছ ধরে বাড়ি এসে।
0: শ্রীকান্ত যে উপন্যাস, সেখানেও কিন্তু একটা ওই মাছ ধরার ব্যাপার ছিল, সেটাকে বলতে মায়া জাল বলা হতো, যেখানে সেই মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে আনা এবং তারা যখন লাফ কাটতো তখন ওই জালটার মধ্যে এসে পড়তো। আমার মনে হয় ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত দুজনেই এইভাবে রাত রাত্রির বেলা মাছ ধরতে খুব পছন্দ করতো।
2: তুমি জানো আমার সবচেয়ে প্রিয় ক্যারেক্টার শ্রীকান্ত থেকে ভাদ্র পড়ে গেছে, এবার আস্তে আস্তে এই যে বর্ষা নিয়ে এত অভিযোগ আমাদের, এই বর্ষা প্যাচ প্যাচে, বর্ষায় ভিজে যাচ্ছে, বর্ষা এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু তুমি দেখবে আস্তে আস্তে কিন্তু এবার বর্ষাটা বিদায় নেবে। হ্যাঁ, এবার বিদায় নিয়ে এবার পূজোর ঘন্টা বাজবে। তো বর্ষা নিয়ে যা যা কিছু তোমার বলার বা বর্ষা নিয়ে যা যা ফ্যান্টাসি করার, মোটামুটি তুমি এই 15 দিনের মধ্যে করে ফেলতে পারো। হ্যাঁ, তারপর কিন্তু ওই আমাদের বলা হয় না যে বাংলায় একটি ঋতু, সেটা হচ্ছে গ্রীষ্ম এবং তার ভাই হচ্ছে বর্ষা।
0: তো
2: মানে গ্রীষ্মটাই চলতে থাকবে, শীতের দেখা ওই এক সপ্তাহের জন্য।
0: যতই বলো না কেন বর্ষা এবং শীত, সেখানে কিন্তু হৃদয়ে যেন উত্তাপটা থাকে, তার কারণ ভালোবাসা। একদম 365 days আমাদের এই 9903653992 যেমন সজাগ থাকে, ঠিক তেমনই

0: 365 days তোমার হৃদয়েও যেন ভালোবাসার উষ্ণতা থাকে, কারণ আজ ঠিক রাত 9:02 থেকে তোমার জন্য থাকছে লাভ জাংশন। এবার তোমারই পাঠানো কোনো গল্প থেকে আজ থাকছে লাভ শর্টস। এবার এই লাভ শর্টস কী করে পাঠাবে, একটা হ্যাশট্যাগ সেখানে লিখবে লাভ শর্টস, এবং তারপরে দুটো কি তিনটে ক্যারেক্টারের মধ্যে তোমার জীবনে কোনো একটা লাভ পকেট বা কোনো একটা ভালোবাসার সিচুয়েশনের গল্প আমাদের জানিয়ে দিতে পারো। রাজীব মোটামুটি রেডি হয়ে গেছে যে কিছু একটা বলার আছে বোধ হয় রাজীব।
1: তুমি যখন ভালোবাসা বাসা বলছো, লাভ শর্টস বলছো, তখন ধরো একটু রাধাকৃষ্ণ নিয়ে না কথা বলতে
0: পারি
1: প্রেমের প্রতীক হিসেবে। তো এটার সাথে আমি যদি একটু আধুনিকতা একটু বিজ্ঞানকে জুড়ে দিই তাহলে একটা ভালো খবর রয়েছে। আর আমি একটু আগে গ্রাম বাংলার কথা বলছিলাম, মাছ ধরার কথা বলছিলাম, ফুটবল খেলার কথা বলছিলাম, অনেক সময় ওই যে মাঠগুলোতে না সেখানে ধান চাষ হয়, সেই ধান চাষের অনেক সময় আমরা দেখি যে কল্যাণী বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে সারা বছর না ওই তোমার রিসার্চ চলে কিভাবে ধানের ফলন বৃদ্ধি করা যায়, নতুন নতুন কিভাবে চাষের পদ্ধতি আবিষ্কার করা যায়। তো সেরকম একটা ভালো খবর তোমাকে দিয়ে দিই, কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা BCKV পেল রাধা তিলক নামক সুগন্ধি চালের সর্বভারতীয় স্বীকৃতি।
0: ও মাই গড,
1: এবার রাধা তিলক নামটা কেন হয়েছে,
0: কেন হয়েছে?
1: রাধা তিলক চাষে লাগে 5টা মাস,
0: ওকে,
1: এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে হলুদ রঙের ধানের ওপর লালচে বাদামি বিন্দু থাকায় একে রাধা তিলক বলা হয়।
0: তো এই রাধা তিলককে ডেডিকেট করছি একটা গান, এবং তারপরে তোমাকে আরো মনে করিয়ে দিই 107 FM রেইনবোতে তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তুমি আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে, সেই কারণে তুমি বাবা মার হাত থেকে জাস্ট মার খাওয়ার থেকে বেঁচে গেছিলে দাদু আর ঠাম্মার জন্য, সে গল্পটা ইয়েস। হ্যাঁ, উনি একতারা বাজাচ্ছেন তো কি হয়েছে, তুমি দোতারা বাজিয়েও সেটা লিখে ফেলতে পারো। 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেই সাথে 107 FM রেইনবো কলকাতায় যাওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল। ফলো না করে থাকলে ফল কিন্তু পাবে না।

0: Yes, 107 FM Rainbow Te. You are listening to
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow Te. উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে.
0: উপচে পড়া ভিড়, ইয়েস, 9903659992 ইজ দ্য ম্যাজিক্যাল নাম্বার যেখানে তুমি তোমার মনের কথাটা বলেছো, মার্কার হাত থেকে বেঁচেছিলে, সেই গল্পটাই তো লিখেছো.
2: এক্স্যাক্টলি. লালমোহন মাঝি লিখছে, লালাজ জালালসি বৌবাজার হাওড়া থেকে, জন্ম থেকেই আমি আমার ঠাম্মাকে দেখিনি. শুনেছি আমার বাবা যখন খুব ছোট্ট তখন আমার ঠাম্মা মারা যান, পরে দাদুও মারা যান, দাদুর ভাই সেই দাদু ঠাম্মা আমার বাবাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, বুঝতে দেয়নি মায়ের অভাব. তারপর আমরা এলাম এই পৃথিবীতে, ছোট থেকেই জেনেছি উনি আমাদের ঠাম্মা, ঠাম্মা দাদু. আমরা দুষ্টুমি করলে, আমার মা বাবা বকলে, আমরা আমার মা বাবাকেই বকাবকি করতেন, আর আমাদের সকল ভাই বোনেদের নিজের নাতি নাতনির মতোই, হয়তো দাদু নিজের নাতি নাতনিদের চেয়ে আমাদের বেশি ভালোবাসতেন. তো এটা খুবই পার্সোনাল জিনিস আমাদের সাথে শেয়ার করেছে.
0: সিরিয়াসলি, এই চেয়ারটা আমাদের এই অনারটা দেয় যে এই যে তোমাদের ভীষণ পার্সোনাল ফিলসগুলো, সেগুলো কিন্তু তুমি আমাদের সাথে শেয়ার করো. তার কারণ হচ্ছে শুধুমাত্র এখানে নয়, আজ যখন রাত 12টা হবে তখন তুমি তোমার মনের কথা উজাড় করে দেবে. চুপ কথা, ইয়েস, আজও থাকছে তোমার জন্য ঠিক রাত 12টা থেকে 3টে পর্যন্ত.
2: রোদ ঝলমলে শরতের নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতন ভেসে বেড়ানো মেঘের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত শুভেচ্ছা জানালাম রাজীবদা ও মহুয়া দিদি, মানে অনাবিল আনন্দের উইকেন্ড ক্যাফে উপহার পাওয়া.
0: থ্যাংক ইউ,
2: খুবই ভালো লাগছে উইকেন্ড ক্যাফে, গানগুলো খুবই সুন্দর শোনাচ্ছে. বিষয়টা এবার আসি, তবে ঠাকুমা ঠাকুরদার কাছে আদর পাওয়ার কোনো সুযোগ পাইনি ছোটবেলায়, কারণ যখন জ্ঞান হয়েছে তখন ঠাকুমাকে কিছুদিন দেখলেও ঠাকুরদার দেখার সৌভাগ্য হয়নি. তবে বাবার হাতে মার খাওয়া থেকে বাঁচতে আমার মায়ের স্নিগ্ধ আঁচলে মুখ লুকাতাম. দুষ্টুমি করলে মা সব সময় আমাদের আগলে রাখতেন. মাধাই দাস বহুরু ঘোষ পাড়া থেকে লিখেছে.
0: যদি আমার কিছুটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করি, না আমিও ঠাকুমা দাদু পাইনি, ঠাকুমা এবং দাদুকে মানে ঠাকুরদাকে পাইনি, কিন্তু আমি আমার দাদু এবং দিদাকে পেয়েছিলাম. মানে বাবার তরফ থেকে আমি ঠাকুমা দাদুকে পাইনি, মানে ঠাকুমা এবং দাদুকে হ্যাঁ পাইনি, কিন্তু মায়ের তরফ থেকে পেয়েছিলাম. এবং সবথেকে বড় কথা, আমি সবথেকে ভালোবাসতাম দাদুর সাথে সাইকেলে ঘুরতে. তখনও পর্যন্ত সেকেন্ড হুগলি ব্রিজটা তৈরি হয়নি, ইট ওয়াজ অন গোয়িং, তখন তৈরি হচ্ছিল. তখন ওই জায়গাটায় মেলা বসতো প্রত্যেকটা বিকেলবেলায়, ওখানে প্রচুর লোকজন ফেরি করতে জিনিসপত্র নিয়ে আসতেন, সেখানে ফুচকা আলুকাবলি অ্যান্ড এভরিথিং. তখন এত মোমোজ বা পিৎজাজ এই সমস্ত ব্যাপার ছিল না, তখন আমাদের ঝালমুড়ি এবং সেই সাথে ফুচকা এই সমস্ত ভেলপুরি এর আনন্দ ছিল আমাদের সঙ্গে. এবং সেখানে দাদুর সাথে ওই সাইকেলে চড়াটা খুব মিস করি. আর শেষ দিকে আমার দিদা যেহেতু আলজাইমার পেশেন্ট ছিলেন, উনি চিনতে পারতেন না. এবং আমি লাস্টবার যখন গিয়েছিলাম তখন আমার কলেজ, এবং আমি গিয়ে যখন দাঁড়িয়েছি মাকে চিনতে পারছিলেন না, কিন্তু আমাকে উনি চিনতে পারলেন. তারপরে আমাকে বললেন তোর জন্য এক বাটি পোস্ত রাখা আছে. আমি খুব পোস্ত আলু পোস্ত খেতে ভালোবাসি, তো সেই কারণে ওটা মানে দিদার ওটা তৈরি করা রান্না এবং আমার জন্য রেখে দিতেন. উনি কিন্তু রান্না করেননি, কিন্তু কেন জানি না কিসে একটা কানেক্ট করে

0: তাকে মনে করতে পারলেন না, আর ওই পোস্তর কাঁসার বাটি ভর্তি পোস্তটা উনি মনে করতে পারলেন না। আমার কাছে ওটাই শেষ স্মৃতি আমার দিদার সাথে।
1: আচ্ছা, যারা পোস্তকে তাদের কি ফুলঝুরি বলে ডাকা যায়? যেমন যেমন তোমার ওই আমাদের যে পরের যে আমাদের লিসনার রয়েছেন, তিনি লিখেছেন যে প্রিয় দাদা ভাই রাজীব দাদা ভাই ও মহুয়া ফুলঝুরি দিদি ভাই,
0: থ্যাঙ্ক ইউ সো মাচ, এটা আমার প্রাপ্তি জানো তো।
1: ঠিক ঠিক, ঠাকুমা তুমি যেভাবে কথা বলো একদম মানে
0: আমি ঠাকুমার মতো কথা বলি,
1: মানে কি ফুলঝুরির মতো। আচ্ছা, ঠাকুমা দাদু ছাড়া পৃথিবী যেন আমার কাছে অন্ধকার ছিল, দাদু ঠাকুমার কোলের কাছে শুয়ে পৃথিবীটা মনে হতো যেন সোনার পাতে মোড়া। তারা আমাদের বাবা মায়ের হাত থেকে স্নেহের বশে কত সময় আটকেছেন, তাদের কাছে আমরা কত আদরের পড়াশোনা নিয়ে বাবা মার রোষের হাত থেকে বরাবর বাঁচিয়েছেন, যা আজ আমি নিজের নাতির সঙ্গে করে চলেছি।
0: ও মাই গড,
1: তোমরা খুব খুব ভালো থেকো। উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখেছেন,
0: থ্যাংক ইউ সো সো মাচ এই যে এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করা তার জন্য, কারণ এরপরে আমরা ছড়া কাটিং এ চলে যাব। আমি জানি তোমরা একদম পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়ে রয়েছো।
1: ছড়া কাটিং এ যাওয়ার আগে তাহলে দুটো মেসেজ ঝটপট করে ফেলি। ওকে, গুড আফটারনুন, আমার ঠাকুমা আমার প্রিয় ছিলেন, ঠাকুমার সাথে বাজারে যেতাম আর পাড়ার সব খবর জেনে এসে ঠাকুমার কাছেই বলতাম।
0: ও মাই গড,
1: সারা দিন আমার গল্প করার সঙ্গী ছিল। একবার বাড়িতে বদমাইশি করার জন্য বাড়িতে খুব বকে তখন ঠাকুমার কাছেই আশ্রয় নিয়ে বেঁচে গেছিলাম, তিনি আজ নেই, খুব মনে পড়ে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, এবং আরেকটা মেসেজ পড়ে নিই। শুভ বিকেল দিদি ভাই দাদা ভাই, এবং আচ্ছা আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে সম্পর্কে জানানোর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সিনিয়র সিটিজেন্সদের কথা উঠলেই আমার জীবনে আমার ঠাকুমা আর ঠাকুরদার অবদানের কথা সবার আগে মনে পড়ে, তাদের স্নেহ ভালোবাসা আর শিক্ষা আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। আমার ঠাকুরদা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু আমি তাকে প্রতি মুহূর্তে খুব মিস করি। আজ তোমাদের সঙ্গে আমাদের জীবনের একটি ছোট্ট ঘটনা শেয়ার করি। আমি তখন ক্লাস 12 এ পড়ি, একদিন টিউশন থেকে বেরোনোর সময় দেখি টিউশন গেটের সামনে আমার রাখা সাইকেলটা চুরি হয়ে গেছে। আমি এদিক ওদিক অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, তারপর স্যারকে বললাম, তিনিও খোঁজাখুঁজি করে পেলেন না, কিন্তু সাইকেলটির কোনো সন্ধান পাওয়া গেল না। তখন আমি প্রচণ্ড কেঁদেছিলাম, কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালাম, ভাবলাম বাবা হয়তো খুব বকবেন বাবা মা, কিন্তু আমার চোখের জল দেখে আমার ঠাকুরদা আমাকে জিজ্ঞেস করলো, কী হয়েছে দাদু ভাই, কাঁদছো কেন? আমি বললাম আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। তখন আমার ঠাকুরদা আমাকে খুব আদর করে বলেছিল, সাইকেল চুরি হয়েছে তো কী হয়েছে, কোনো ব্যাপার না, সাইকেল আবার চলে আসবে, তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সাইকেল নয়। আরও অনেক বড় মেসেজ কিন্তু আমি এটা ছোট্ট করে বললাম। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছে, থ্যাংক ইউ অরূপ।
0: এই যে মনের ভাবটাকে উজাড় করে দেওয়া, এবং আজকে একটা একেবারে অন্যরকম ক্যাফে কলকাতার ফিল, তোমাকে ক্যাফে উইকেন্ড ক্যাফের একটা ফিল দেওয়া, এটা কিন্তু আমাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কারণ সিনিয়র সিটিজেন সম্পর্কে বলতে গেলে না না এতটা কিন্তু আমরা ওই গম্ভীর হয়ে যাই না, তারা কিন্তু আমাদের সাথে, ইনফ্যাক্ট আমার এটাও মনে আছে, আমার ঠাকুমাকে আমি দেখিনি কিন্তু আমার দিদাকে আমি দেখেছি আমার সাথে বসে আমির খানের সিনেমা দেখতে। এবং আমি যত আমির খানকে মানে ক্রিটিসাইজ করতাম, এই এটা হচ্ছে না, ওটা পারছে না, আমি বলতাম যে দূর এটা করতে পারিনি, ওটা হয়নি, ইত্যাদি মানে ভীষণ রকম ফাঁক ফোকর খুঁজতাম। আর উনি আমাকে বলতেন, এই যে আঁখো সে তুনে ইয়ে ক্যা কেহ দিয়া গানটা হচ্ছে না, আমি খালি ভাবতাম এত স্পষ্ট হিন্দি বলছে কি করে। তারপরে মনে পড়লো, হ্যাঁ বহু বছর তিনি জনপুরে কাটিয়েছিলেন সেই কারণে।
1: আসলে একটা কি সমস্যা জানো, মানে প্রত্যেক জেনারেশনের আমার যেটা মনে হয়, তারা যখন একদম মধ্য গগনে থাকে, তারা যখন যুবক যুবতী হয়ে ওঠে বা টিনেজ হয়ে যায়, তখন ভাবে যে আই এম দ্য শার্পেস্ট, আই এম দ্য ব্রিলিয়েন্ট, আর আই এম দ্য এভরি নোয়িং পিপল। ঠিক আছে, তো যারা দাদু ঠাকুমা তারা বোধহয় কিছু জানে না, তো আমি আমার মতটা পেশ করবো, এবং আমি সবচেয়ে বেশি জানি। এইটা যে কত বড় ভুল ধারণা সেটা হচ্ছে এই
0: জনপুরে ছিলেন বলে ইনি হিন্দিটা এত ভালো বলতেন, এবং আমার মায়ের হিন্দি শুনলে জাগে। আমি বরঞ্চ তোমাকে একটা দুর্দান্ত গান শোনাই, সেখানে শুধুমাত্র আমি ইন্টেলিজেন্ট নয়, সেখানে আরো একজন ইন্টেলিজেন্ট, ইয়েস, যিনি খবরের কাগজ দিচ্ছেন তিনিও, এবং আরো একজন যে কাগজওয়ালা, যে হ্যাঁ বৌদিমণির খুব কাছের, অনেক গল্প শুনিয়েছিলেন, ইয়েস, রূপঙ্কর বাগচির গান তোমার জন্য শুধুমাত্র 107 FM রেইনবোতে। এনজয়, আমার দারুণ লাগে গানটা, প্লিজ মনে করো তো এর সাথে কোনো গল্পের কোনো মিল পাও কিনা।

0: আরে ভাবনা চিন্তার জন্যই তো আমরা রয়েছি, বিকজ ইউ আর লিসনিং টু,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: Yes, এই সময়ে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ঠাম্মা দাদু, এরা আমাদের নানানভাবে বাবার হাত থেকে বা মায়ের মানের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন, আর আজকে এই যে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে, সেই দিন আমরা তাদের সবাইকেই ভালোবাসা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, অনেকটা দূরে চলে গেছেন, তাদের ট্রিবিউট জানাচ্ছি, তাদের শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সাথে কিছু কিছু গল্প তোমার কাছ থেকে শুনছি।
2: এক্স্যাক্টলি, মানে তাদের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করছি আলটিমেট। আচ্ছা, আমারও এই রকম একটা গল্প আছে, আমি আমার কথা বলছি না, আমি আমাদের একজন মেসেজ করেছে তার কথা বলছি, যে আমি আমার এরকম একটা গল্প আছে, আমি একবার বাবার পকেট নিয়েছিলাম। পকেট নেওয়াটা কি জিনিস? আচ্ছা, একটা জিনিস হবে না বলে, হ্যাঁ, তার জন্য বাবা আমাকে মারার জন্য উদ্যত হয়েছিল আর কি। এবং সেই সময় হ্যাঁ কি হয়েছিল দাঁড়াও, সেই সময় আমি সেই সময় আমি দাদুর কাছে গিয়ে দাদুর কাছে চলে যাই, এবং বাবা আমাকে মারতে এলে দাদু আমাকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। আর এটাও লিখেছে ইংলিশে টাইপ করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে, সুমন স্কোর এটা লিখেছে, কোথা থেকে লিখেছে জানাইনি, কিন্তু সেটা বড় কথা না, লিখেছে এটাই বড় কথা।
0: এই যে আমরা তোমাদের জিজ্ঞাসা করি, আর এই যে তোমাদের অনুভূতিগুলো, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করো, দিস ইজ দ্য থিং। এই যে আমাদের এই যে একটা এয়ার কন্ডিশনড আমাদের স্টুডিও, এবং সেখানে তোমরা উষ্ণতা বাড়াও তোমাদের এই কথাগুলো জানিয়ে, থ্যাংক ইউ সো সো মাচ। 5:28 হয়ে গেছে সময়, এই সময় তোমার জন্য ইয়েস আমি রেডি করে রেখেছি, বস ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান। এরপরে দুটো লাইন তুমি আমাদের লিখে জানাতে পারো কোথায়, একটুখানি যদি আমাদের
2: এই যে দুটো লাইন বললাম, ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, এরপর মিলিয়ে দুটো

0: আইন তুমি লিখে আমাদের পাঠিয়ে দাও, তোমার মেসেজটা পড়ার জন্য মহু আর রাজীব ওয়েট করছে। আপাতত আমরা কি করব, একটা গান শুনবো,
1: আরে ঢিমচাক গান শুনবো, একটু নাচতে ইচ্ছে করছে, সুতরাং এই গানটা তোমার জন্য।
0: আচ্ছা নাচার জন্য চলো একটা কাজ করি, উইকেন্ড তো, একটু আমরা ওই একটা জায়গা আছে বেশ ভালো পিকনিক করে, টাকির দিকে যাবে?
1: হ্যাঁ টাকি তো যেতেই পারি, তুমি ভাবো টাকিতে আমরা গেলাম, আর যিনি একেবারে নাচটা জাস্ট তার ডিকশনারির বাইরে কাহাঁ সে খরিদি একসি বকওয়াস ডিকশনারি ভি আমরা বলতে পারবো না, সেই রকম মানুষ এই নাচটা নাচে। যাই হোক, ফ্রম দ্য ফিল্ম হিম্মতওয়ালা, মিকা সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল, এনজয়। আমি জানি না অজয় দেবগন কি ভেবে উনি নেচেছিলেন, কিন্তু আমরা আমরা জাস্ট এমনি নাচবো,
0: মামা ঠাকুরকে ভেবে
1: একেবারে। প্লিজ এনজয়। 5:30 বাজে, একটু নেচে ঘুরে আরো একবার ফিরে আসি শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: এসে তাকি ঝাঁকি করার জন্য ইয়েস তোমাদের কাছে চলে আসবো 107 FM রেইনবো FM কলকাতা, যেটা আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, মানে 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল। সেখানে কিন্তু তোমরা আমাদের মানে মহুয়া এবং রাজীবকে লাইভ দেখতে পাবে, এবং সেই সাথে এই মুহূর্তে তোমার জন্য কিন্তু লাইভ থাকছে তিনটে গান শুধুমাত্র 107 FM রেইনবোতে। স্টে টিউন, স্টে কানেক্টেড, কারণ তিন একে তিন ইয়েস তিনটে গান পরপর তোমার জন্য।
1: FM Rainbow Team 3

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেনবো, আর সেখানে মহুয়া আর রাজীব। মাঝে মাঝে না নিজের নামটাই ভুলে যাই। আসলে এত আনন্দ এইখানে, অন্তত যে বিষয়গুলো নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল সেখানে অনেক রকম বিষয়ের মধ্যে ওটিটি রিলিজ রয়েছে, এবং সেই সাথে সাথে এই দেশে কোথায় কী রকমের খাবার দাবার তৈরি হচ্ছে বা সেখানে কী রকমের চাষাবাদ হচ্ছে তাই নিয়েও কথা হচ্ছিল, এবং সেই সাথে তোমার সাথে এতক্ষণ আগে কথা হচ্ছিল যে আজকে যেহেতু ওয়ার্ল্ডস সিনিয়র সিটিজেন্স ডে, সেই কারণে আমরা আমাদের ঠাম্মা দাদুকে নিয়ে আমরা গল্প করছিলাম, এবং সেই সাথে আজকে যখন আমরা ছড়া কাটিং বলেছি সেখানেও কিন্তু ঠাম্মা দাদুর একটু ভালোবাসার কথা বলাই রয়েছে। এক্ষেত্রে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই যে ইয়াস, আজকে ঠিক রাত 12টা থেকে রয়েছে চুপ কথা, এবং সেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো। আর ভালোবাসা নিয়ে যদি সত্যি সত্যি তোমার কোনো বিষয়ে বলার থাকে তাহলেও কিন্তু সেটা তুমি আমাদের জানিয়ে দিতে পারো। কাইসে কারকে ও তোম বাতা দেগা। এটা হচ্ছে এইরকম যে তুমি তোমার লাভ পকেটটা মোটামুটি 3টে কিংবা 4টে ক্যারেক্টারে একটা ছোট্ট করে, ধরো 1500 শব্দের মধ্যে আমাদের জাস্ট একটা হ্যাশট্যাগ দিয়ে লাভ শর্টস লিখে সেটা আমাদের কোথায় পাঠাবে, 9903653992, কিংবা আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, আর মানে আমাদের যে 107 FM রেইনবো কলকাতা আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানেও কিন্তু তুমি DM করে দিতে পারো, এবং তারপরে তোমার গল্পটা সিলেক্টেড হলে তোমার নাম সহ কিন্তু আমরা সেটা প্রচার করব আমাদের লাভ জাংশনে। আজকেও তোমাদের মধ্যে কারোর একটা গল্প কিন্তু রয়েছে লাভ শর্টসে, সুতরাং 9টা থেকে লাভ জাংশন শুনতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ, তোমার জন্য থাকছে গান, কিন্তু তার আগে এটাও তোমাকে মনে করিয়ে দিই যে তোমাকে আমি যে দুটো লাইন বলেছিলাম কোথায় বলেছিলাম সেটা তোমাকে ইয়েস একটু মনে করাই। তোমাকে বলেছিলাম দুটো লাইন, এবং সেটাও কিন্তু কানেক্টেড ছিল আমাদের যারা বড়রা রয়েছেন তাদের নিয়ে। ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, রাইট? ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, এর পরের দুটো লাইন তুমি আমাদের লিখে পাঠাবে। কিন্তু তার আগে এটা জানিয়ে দিয়ে একটু আগে কিন্তু আমি আর রাজীব 107 FM রেইনবো কলকাতা যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল তাতে কিন্তু আমরা লাইভ ছিলাম, তোমাদের সাথে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর মজার মজার কমেন্টস এসছে, সেইগুলো যদি শুনতে হয় আমরা ঠিক এক্স্যাক্টলি তোমাদের সাথে কীভাবে রেসিপ্রোকেট করলাম সেটা কিন্তু জানার জন্য তুমি কিন্তু আমাদের সাথে, মানে আমাদের ওই যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পারো, এবং সেখানে কমেন্ট করতে পারো এক্স্যাক্টলি তোমরা কেমন দেখলে আমাদের,
2: শেয়ার করতে পারো, হ্যাঁ লাইক করতে পারো, লাভ সাইন দিতে পারো।
1: ইয়েস, এই এতক্ষণ বাদে না এই ভারী ভারকম গল্প গলাটা শুনে আমাদের কি ভালো লাগছে। আসলে কি হয়, আমরা যখন কাজ করি এখানে এত ছত্রাকারভাবে কাজগুলো মানে জড়িয়ে থাকে, আমি এটা করলে রাজীব বাকিগুলোকে সামলে দেয়। সুতরাং এইটাই হচ্ছে বন্ধুত্ব, যেটা তোমার আমার মধ্যেও থাকে বা তোমার আমাদের মধ্যেও থাকে। তার কারণ হচ্ছে একটা বিনি সুতো, মানে সেখানে কিন্তু কোনো রকম তার নেই। এই যে তার কাটা একটা বন্ধুত্ব, সেটাকে সেলিব্রেট আমরা প্রতিদিন করি, আর সেই বন্ধুত্বটা সেলিব্রেট করার জন্য ইয়াস একটা গান তো তোমাকে শোনাতেই হয়। হ্যাঁ, সেই গানটা থাকবে, এবং তোমাকে আরও একবার আমরা কানেক্ট করব কখন, 6:02, যখন দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর এবং আমাদের দেশের নানান খবরাখবর পেরিয়ে তোমার সাথে আরও একবার কথা হবে। এবং তার আগে থাকছে কার গান, ইয়েস থাকছে আশকিং অ্যান্ড মোনালি ঠাকুরের অসাধারণ গানটা। যারা মোটামুটি প্রেমে রয়েছ তারা এই গানটা মাঝে মাঝেই গাও, মাঝে মাঝে এই সমস্ত গানের লাইন চুরি করে কিন্তু ইয়েস দু একটা টেক্সটও পাঠিয়ে দাও, আমরা তাতে আপুলিশ বলি, ভালোবাসাটাই তো সব। সুতরাং ভালোবাসাটা থাকুক তোমার এবং তোমার ভালোবাসার মানুষের মধ্যে, এবং তার মধ্যে ঠাম্মা দাদুও যেন একদম বাদ না যান। লেটস এনজয়, ফিরে আসছি 6:02।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বলেন, বিএনএস সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করবে। বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এসএসবির অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না। শুভেন্দু অধিকারী, বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলছে। কাঁটাতার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে বলে মন্ত্রী জানান। নিট ইউজির প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের আসন বন্টন তালিকা প্রকাশ করেছে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প্রথম দফায় প্রায় 30,000 MBBS ও BDS আসন বন্টন করা হয়েছে। এই পর্বে আসন পাওয়া প্রার্থীদের 22 থেকে 31 আগস্টের মধ্যে নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশুনোর পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে সাহায্য করবে এই টাস্কফোর্স। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে GRP। ধৃত 23 বছরের এনামুল হোসেন ও এনায়েত উল্লাহ, 21 বছরের জাইনু বিবি ও 20 বছর বয়সী নূর কাহিমা বাংলাদেশের কক্সবাজারের জামতলীয় কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিল। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: ইয়েস, কোনো একটা সময় আমাদের একটা এক্সট্রা চ্যানেল দেওয়া হয়েছিল ন্যাশনাল চ্যানেলের সঙ্গে, অ্যান্ড দ্যাট ওয়াজ মেট্রো চ্যানেল, এবং সেখানে একটা টেলিভিশনে এই গানটা প্রথমবার শুনেছিলাম, এবং যত দূর আমার মনে পড়ছে এটা কিন্তু ঠিক পুজোর আগে আগে। সারা ভিডিওটা জুড়ে অসম্ভব রকমের আবিরের ছোঁয়া, লাল রঙের আবির, এবং সেই সাথে খানিকটা সিঁদুরের ছোঁয়া, বারাণসীর একটা ঘাট, এবং সেখানে এই ধুম পিচাক ধুম, ইয়েস, ইউফোরিয়া থেকে গান শুনছিলাম, এবং সেখানে পলাশ সেন, ডক্টর পলাশ সেন। আমার এইভাবে বলতে খুব ভালো লাগে, এই কারণে যে আমি ভদ্রলোককে একবার মিট করেছিলাম, অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি স্টানিং পার্সোনালিটি, দুরন্ত মানুষ, এবং সেই সাথে গান নিয়ে তার অগাধ ভালোবাসার, এই যে করোনার সময় তিনি কীভাবে পার্টিসিপেট করেছিলেন, আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় সেটাতে অ্যাওয়্যার নই, কিন্তু বিশ্বাস করো তিনি ভীষণভাবে মানুষের পাশে ছিলেন, এবং সেই সাথে সাথে সকলকে ভীষণভাবে হেল্প করেছিলেন। অ্যান্ড ইউ আর লিসনিং টু ইয়েস,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe, Weekend Cafe. তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু ঠাম্মা না থাকলে তোমার 12টা বাজাতে তোমার বাবা মা তোমার সাথে যেভাবে অত্যাচার করতো বলে তোমার মনে হয়, সেসব তো গেছে, অতীত হয়ে গেছে, কিন্তু যেটা পরের সেগমেন্টে জিজ্ঞেস করেছিলাম যে ঘুরিলাটাই টফি আচার আদর অফুরান, তারপরের লাইনটা কি হবে, পেলাম আমি সেসব কোনো দিন ভালোবাসায় ভরল না, আচ্ছা পেলাম না হবে, এটা পেলাম না আমি সেসব কোনো দিন ভালোবাসায় ভরল না মন প্রাণ।

0: আউন 12-7 থেকে লিখেছে। আচ্ছা পরেরটা পড়ে নিই একটু।
1: ইয়েস অফ কোর্স,
0: ভুলিলাটাই টফি আচার আদর অফুরান, ছেলেবেলার মধু স্মৃতি আজও হয়নি ম্লান, লালমহল মাঝি, জালালশী বৌবাজার হাওড়া থেকে। আচ্ছা এই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল কেন করো? আমরা তো বলেছি যে
1: নো, দিস ইজ আ মেকানিক্যাল প্রসেস, আমরা কিন্তু ফোনটা ধরতেও পারবো না।
0: হ্যাঁ
1: এনিওয়ে, সুতরাং চেষ্টা করলেও কোনোভাবে ওইভাবে কানেক্ট করা যায় না। যদি সত্যি কানেক্ট করতে হয় আমাদের সাথে, তাহলে ছোট করে একটা ভালোবাসার মেসেজই পাঠিয়ে দিতে পারো। 9903655992 ইজ দ্য নাম্বার। এবং দুই মক্কেল হচ্ছে মহুয়া এবং রাজীব আমাদের নামে, যদি কোনো রকম হ্যাঁ বক্তব্য থাকে সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো, অ্যান্ড ভালোবাসার কথা থাকলে সেটাও জানিও। 9903655992 ইজ দ্য নাম্বার।
0: ওকে, রাজীব মহুয়া, ঘুড়ি লাটাই, টফি আচার, আদর অফুরান, তাদের শূন্যস্থান আজ যে বড়ই অকুলান, উত্তম দালাল লিখেছে। ওকে, ঘুড়ি লাটাই, টফি আচার, আদর অফুরান, স্বপ্নের মতো সাজিয়ে দেব তোমার ভুবন পাশে, থেকো সারা জীবন হয়ে আপন জন। কে লিখেছে এটা? মিরাজ ফ্রম দিল্লি।
1: ওকে ওকে, হাতালি দিয়ে দিই।
0: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস। ওকে বেশ, পরেরটা পড়ি। শুভ সন্ধ্যা, সরাসরি ছোড়াকাটিং এ আসি। ঘুড়ি লাটাই, টফি আচার, আদর অফুরান, উড়লে ঘুড়ি হাতে লাটাই যায় না বেশি দূর, আচার ট্রফি খেতে মজা, আচার টফি খেতে মজা আনন্দে ভরপুর, ঘুড়ি লাটাই আচার টফি আদর অফুরান, টফি আচার না হলে চলবে আমার, কিন্তু লাটাই ঘুড়ি না পেলে বেরিয়ে যাবে জান।
1: হাওড়া
0: থেকে রীতা বলছে, ঘুড়ি লাটাই, টফি আচার, আদর অফুরান, ঠাকুমা আমাদের বাঁচাতো যখন মা ধরতো কান, দিদিমার ও আগেই হাততালি, জিও জিও, দিদিমার আনা নারকেল ছাপা খেয়ে জুড়াতো প্রাণ। ঘুড়ি লাটাই, টফি আচার, আদর অফুরান, দাদু ঠাকুমার ভালোবাসা আমার জীবনের প্রাণ, আদর দিয়ে ভরিয়ে দিতেন সকাল থেকে সন্ধ্যে তাদের ভালোবাসা। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা তাদের ভালোবাসার কাছে হার মানে পৃথিবীর সব বন্ধা, আচার আদর আর ভালোবাসা স্মৃতিগুলো অমলিন, তাদের কথা মনে পড়লে আজও হয়ে যায় রঙিন। অরূপ ভট্টাচার্য, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে।
1: উত্তর
0: পাবো কিন্তু ভূমিকা পাবো না।
1: একদমই তাই, আজকে ভূমিকা চাওলার হ্যাপি ওয়ালা বার্থডে, সুতরাং তার জন্যই
0: ওইটা
1: কিন্তু মনে রাখার মতো, কাওয়া বিরিয়ানি। এবং সেই সাথে আরো একটা নাম যেটা ভীষণ রকম মনে পড়ে, দ্যাট ইজ নির্জারা। নির্জারাকে মনে রাখতে পেরেছিলাম শুধুমাত্র মানে সালমান খান ওইভাবে ভালোবেসেছিলেন বলেই কি, নাকি অন্য কোনো কারণ ছিল? সত্যি সত্যি সেটার বোধ হয় আমাদের কোনো সদুত্তর নেই। তবে শুধুমাত্র ভূমিকা চাওলার নয়, আজকে কিন্তু সানা খান এবং সেই সাথে কনিকা কাপুর এবং বরুণ সোপতিরও কিন্তু আজকে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ অল। কিন্তু আজকে যেহেতু ভূমিকার বার্থডে, তখন এইখানে হ্যাঁ হাততালির সঙ্গে সঙ্গে আর যেটা পারবো সেটা হচ্ছে তোমার জন্য গান, উদিত নারায়ণ অ্যান্ড আলকা ইয়াগনিক ফ্রম দ্য ফিল্ম তেরে নাম তোমার জন্য। এই গান
0: তুমি তো মানে সেই কোন মানে আমাদের সেই স্টেশন জীবনের কথা ফির নিয়ে যাচ্ছে। স্টেশন জীবন কেন বললে বুঝতে পারলে?
1: হ্যাঁ কেন বলো তো,
0: মানে ওই আর কি, মানে সিনেমাটা তুমি দেখবে সকালবেলা কলেজে গিয়ে, কলেজে না আড্ডা মেরে স্টেশনের প্ল্যাটফর্মে আড্ডা,
1: ঠিক। আর আমার একটা ওই মোটা গাবদা ফোনের কথা মনে পড়ছে, যাতে এই গানটা কিন্তু অলওয়েজ থাকতো, রিংটোন করবেন, রিংটোন করবেন।
0: আর আর ওই চুলটা, চুলটা আর কি বলবে, রাধে ভাইয়া,
1: হ্যাঁ রাধে ভাইয়ার ওই চুলটা না আমার মাঝে মাঝেই হয়ে যায়, আমার যখন চুলটা একটু এলোমেলো তখন কিন্তু একদম মাঝখান থেকে শীতে এবং মাঝে মাঝে মনে হয় যে আই অ্যাম দ্য রাধে ভাইয়া, ইটস আ জোক। থ্যাংক ইউ, প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম তেরে নাম।

0: यस, बड़ा अच्छा लगता है तुमसे मिलना, बातें करना। अब मिलेंगे कैसे? आसले ব্যাপারটা হচ্ছে যে 107 FM Rainbow Kolkata is our official Insta handle, সেখানে মিলনা জুল্লা হতা রেতা হয় বন্ধু, তার কারণ ওখানে আমরা লাইভ যাই এবং সেখানে কিন্তু আমাদের লাইভ পোস্ট করা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত আমাদের ফলো করনি, প্লিজ 107 FM Rainbow Kolkata আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, আরো একবার সেখানে গিয়ে কিন্তু আমাদের ফলো করে দিতে পারো, করতে পারো DM। Yes, এরপর যেটা তোমার জন্য একেবারে সেজে গুজে রয়েছে, দ্যাট ইজ বিদেশ থেকে একটা একেবারে মন কাড়া চিঠি এসেছে আমাদের হাতে, সেটা বরঞ্চ পড়ে ফেলি।
1: খুব ভালো বললে তুমি, চিঠি এসেছে, হতে পারে ডিজিটাল বাট বিষয়টা চিঠি, হতে পারে ভাষাটা অন্যরকম, ভাষাটা হয়তো ইংরেজি, কিন্তু আমি পড়ার চেষ্টা করছি, একটু মন দিয়ে আমরা সবাই শুনি। হ্যালো, Sorry, I can't write in Bengali in my phone, so sadly writing in English. I grew up in a remote village and was a so-so in studies. My father used to be a happy knowing I get a pass in the school and I was in within roll number 10. My grandfather was a hard-working man, left home in his early 20s and worked in North Bengal to support family. He loved academics and used to spend whole morning distributing newspapers to get one free. He told me once, I will give you a bicycle if you come first in class. Not sure how to get that, but I really got hooked for the bicycle. Anyway, in my class 10, I became first in school from nowhere and got my bicycle. I never came second in school again, got my engineering and masters and left India. Did not return till death after more than 30 years, but my grandfather's love for academics and his bicycle changed my life forever. My grandparents are my hero and from a remote village in India. I hardly spend a day without remembering them. Omitava from Perth, Australia.
0: অ্যাবসলিউটলি, যারা হ্যাঁ একেবারে যারা যে টাইম লাইনে আমাদের শুনছো তাদের প্রত্যেকের তরফ থেকে আমি জানি এই বন্ধুটির জন্য তোমরাও ভালোবাসা পাঠিয়েছো। আসলে আমরা আজকে বেশ খানিকটা নস্টালজিক, কারণ আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে এবং আমরা ভালোবাসছি, ভালোবাসার কথা জানাচ্ছি, আমাদের আদরের কথা জানাচ্ছি আমাদের ঠাকুমা দাদু দিদা ঠাম্মা, আমরা যে নামেই ডাকি না কেন সেই ভালোবাসার মানুষগুলোকে যারা হয়তো এই মুহূর্তে আছেন কিংবা নেই। তাদের নিয়ে আমাদের দুটো সেগমেন্টেই আমাদের কথা হয়েছে, বাবা মার একেবারে উত্তম মধ্যমের হাত থেকে যারা বাঁচিয়েছেন তাদের নিয়ে ছোট্ট ছোট্ট গল্প পাঠিয়েছিলে, এবং সেই সাথে আজকের ছড়া কাটিংয়ের বিষয়টাও অনেকটা ছুঁয়ে গেছে তাদের, ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, এবং সেখানে অস্ট্রেলিয়ার পার্থ থেকে অভিষেক, আই গেস অমিতাভ, ইয়েস অমিতাভ চিঠি পাঠিয়েছ এবং থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, বৈদ্যুতিন হলেও আমি তোমার এটাকে চিঠি বলেই কনসিডার করছি, কারণ এখানে অনেক অনেকটা লিখেছ এবং সেখানে ভালোবাসা ছিল অফুরান। তোমাদের প্রত্যেকের চিঠিকেই কুর্নিশ, তার কারণ যা কিছু লেখো সবটাই কিন্তু আমরা একেবারে মখমলে মুড়ে আমাদের মনে তুলে রাখি। ইয়েস, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে তোমার জন্য থাকছে ইয়েস এই হাততালিটা প্রত্যেকের জন্য যারা আমাদের আমাদের এই ইমোশনাল জার্নিতে আমাদের সাথে ছিলে। একটা দুরন্ত ইমোশনাল গান বরঞ্চ তোমাকে শোনাই, আমার খুব পছন্দের গান, নট আ ইমোশনাল ওয়ান বাট আ ভেরি রোম্যান্টিক ওয়ান। যখন আমি তাকে অন স্ক্রিন দেখেছিলাম, আই ওয়াজ ম্যাডলি ইন লাভ। সুতরাং এই গানটা তোমার জন্য রাখলাম, শান গাইছেন এই গান।
1: বাংলায় বলে কি হবে বলতো? ম্যাডলিন লাভ, মখমলে ভালোবাসা।
0: একেবারেই তাই, ভালোবাসাটাকে যত রকমের অ্যাডজেকটিভ দিয়ে ভরে দেওয়া যাক না কেন, আজকে শুক্রবার কিন্তু তুমি ভালোবাসার কথা জানাতে ভুলো না, লাভ জাংশন আছে কিন্তু ভুলে যেও না। চলো আপাতত শান।

0: Yes, 107FM Rainbow তে গান শুধুমাত্র তোমাকে শোনাচ্ছিল কারা মহুয়া আর রাজীব। হ্যাঁ, টাটা বাই বাই বলার সময় এসে গেছে, কিন্তু এতক্ষণ তুমি শুনছিলে এটা কি?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107FM Rainbow তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে, সুতরাং সেই সেলিব্রেট করাটা আমরা সবার সাথে ভাগ করে নিলাম। ঠাম্মা দাদুর আদরটা একেবারে ওই শীতের লেপের যে উমটা থাকে অনেকটা ওই রকম, যতই বকাঝকা খাই না কেন ওই মানুষগুলো কিন্তু একদম দু হাত দিয়ে আগলে রাখে। মা বাবা বকুনিটা রাখেন তার কারণ মানুষ করতে হবে তো, কিন্তু ওই যে একটুখানি বাঁদর হওয়া ব্যাপারটা, সেটা যাদের হাতে, যারা ভীষণ রকমভাবে আদর করে একেবারে যা কিছু বলতাম সবটাই মেনে নিতেন, তারা হচ্ছেন ঠাম্মা দাদু।
2: এক্স্যাক্টলি, আমরা তোমাকে জানতে চেয়েছিলাম বা জিজ্ঞেস করেছিলাম ওই যে ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, এর সাথে পরের দুটো লাইন দিয়ে কি হবে, ছড়া কাটিয়ে এসে, মানে ছড়া কাটিং এসে মিলিয়ে যান। তো লিখেছে, ঘুড়ি লাটাই টফি আচার আদর অফুরান, আগলে রাখো হৃদয় মাঝে, এ যে ভালোবাসার দান, আদরে আদরে ভরবে ঠিক এই হৃদয় বাগান। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। আরো বেশি চাইলে পরে আদরে বাদর শুনতাম, শুনিতাম
0: একদম, যেটা আমি একেবারেই শেষের দিকে বলছিলাম। তবে হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য হাততালি রইল এবং সেই সাথে
2: একটা পড়ে দে, একটা পড়ে দেই, ঘুড়ি লাটাই টফি আচার আদর অভিমান আদর অফুরান, তোমাদের অনুষ্ঠান এত এত এত ভালো যে তাই শুনিয়ে তোমাকে সকাল সকাল সকল শ্রোতার কাছে এত মহান, তোমরা সকল শ্রোতার কাছে এত মহান, দেবদাস মুখার্জি বেহালা থেকে।
0: দেবদাস তুম আগে।
2: গুড ইভিনিং, আমি থাম্মা, খুব রাগি কিন্তু দাদু খুব ভালো, ঝিলমিল দাস সোনারপুর।
0: ইয়েস, এটা কিন্তু দুরন্ত ছিল। হ্যাঁ, এবার আমরা টাটা বাই বাই বলবো, একটা সুন্দর গান তোমার জন্য রাখবো, আমাদের দুজনেরই ভীষণ প্রিয় একজন শিল্পী মাহতিম সাকিব, একটা ভালোবাসার গান রেখে যাচ্ছি, সকলের জন্যই ভালোবাসা থাক, এবং হ্যাঁ এই হাততালিটুকু সকলের জন্য রাখলাম 107FM রেইনবোতে, মাহতিম সাকিবকে রাখলাম তোমার জন্য। এখানে ভালোবাসাটা এমন যেন ওই জলের ওপর চলা ছলা ছল নৌকো। হ্যাঁ, বাড়ি বৃষ্টি নিশ্চয়ই পড়বে, রাজীব আবার ভিজবে আর আমিও খানিকটা ভিজে যাব, সুতরাং ওই যে মাথার উপর বৃষ্টি পড়া, তেমনই একটা বৃষ্টি ভেজা গান তোমার জন্য রাখলাম, ভালোবাসায় বৃষ্টি ভেজা তোমার জন্য। আজকে মহু আর রাজীব বলবে টাটা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। আয়কর দপ্তর জানিয়েছে 2026-27 মূল্যায়ন বছরের জন্য ইতিমধ্যেই 6.5 কোটিরও বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। গতকাল পর্যন্ত জমা রিটার্নের মধ্যে 2 কোটিরও বেশি ITR 3 এবং ITR 4 অন্তর্ভুক্ত রয়েছে। দপ্তর করদাতাদের কাছে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সরকার আজ ফের জানিয়েছে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী 2টি জাহাজের সঙ্গে জড়িত একটি ঘটনার বিষয়ের কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। পাকিস্তানের চর সন্দেহে হুগলির রিসার সন্ধ্যাবাজার থেকে গ্রেপ্তার করা হলো এক যুবক। ধৃতের নাম শাম ওরফে সানি। যুবকের বাড়ি কলকাতার তপসিয়ায় বলে জানা গেছে। পুলিশের STF তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। রাজ্যপালের অনুমতি মেলায় রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কর্মরত কর্মী ও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতে কর্মরত সব পূর্ণ সময়ের কর্মীদের মূল বেতনের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমতি মেলায় রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কর্মরত কর্মী ও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতে কর্মরত সব পূর্ণ সময় কর্মীদের মূল বেতনের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত বুধবার রাতে দুদল ছাত্রগোষ্ঠীর বিবাদ ঘিরে চূড়ান্ত গণ্ডগোলের পর গতকাল এবিভিপির সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে

নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী হরেকৃষ্ণ বেরা। হলদিয়ার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর এবং শিল্পের প্রয়োজন মাফিক হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলিঘাট। সৌন্দর্যায়নের পাশাপাশি আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গার ধারের এই ঐতিহাসিক ঘাট। প্রায় 10 কোটি টাকার এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে আদানি গোষ্ঠী। বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতার হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্যপালের অনুমতি মেলায় রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কর্মরত কর্মী ও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতে কর্মরত সব পূর্ণ সময়ের কর্মীদের মূল বেতনের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে

জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি ও ভাঙচুরের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তরফে 2 জন প্রেজেন্টার রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, এই ঘটনা নিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ FIR দায়ের করেছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া চলতি মাসের 24 তারিখ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। IMD-র তথ্য অনুযায়ী আগামীকাল দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হবে। দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলি ঘাট। সৌন্দর্যায়নের পাশাপাশি আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গার ধারের এই ঐতিহাসিক ঘাট। প্রায় 10 কোটি টাকার এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে আদানি গোষ্ঠী। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়ান জিরো সেভেন এফ এম রেনবোতে ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে তোমার সঙ্গে রয়েছি আমি সৌমিক, এবং আমার সঙ্গে রয়েছে
2: মিহু। ইয়েস, আর শুক্রবারের রাত মানেই লাভ জাংশন। আর তোমরা জানো মোটামুটি লাভ জাংশন এমন একটা শো যেখানে তোমার প্রেম জীবনের নানান ইনসিডেন্ট নিয়ে আমরা কথা বলি, মানে তোমরা আমাদেরকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে জানাও, নাম্বারটা 9903653992। আর সেখানেই আমরা চেষ্টা করি আমাদের মতো করে এই তিনটে ঘন্টা তোমাদের লাভ গুরু হয়ে ওঠা। না, লাভ গুরু কথাটা ভীষণ ভারী, সো উই ক্যান সে ফ্রেন্ডস অফ নেড, সেরকম হওয়ার চেষ্টা করতে পারি, কি তাই তো?
1: একদমই তাই। এবং ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে প্রত্যেক শুক্রবার যখন তোমরা ওয়েট করে থাকো সেই শুক্রবারের জন্য, যখন কখন সেই মেসেজটা পাঠাবে যেটা তোমার এই মানে সম্পর্কের এই গতকাল রাত্রে যে ঝামেলাটা হলো সেটার কথা কখন আমাদের লিখবে, বা পরশুদিন সকালবেলা যখন তুমি কলেজে যাচ্ছিলে তখন ওই যে মেয়েটাকে দেখলে এবং মেয়েটাকে দেখার পর তোমার মনে একটু মানে লাড্ডু ফুটলো এবং সেটা কিভাবে জানাবে বুঝতে পারছো না, বা ধরো সেই মানে গত রোববারের কথা বলছি আর কি, যখন তুমি সকালবেলা টিফিনটা খাচ্ছিলে সেই সময় যখন তোমার 10 বছরের সেই পুরনো বন্ধুটা একবার মেসেজ করলো, তখন তোমার মনে হলো না বন্ধু তো ঠিকই আছে কিন্তু মানে একটু কেমন কেমন ফিল হচ্ছে। এইসব ব্যাপারগুলো নিয়ে যখন তোমার মনে একটু নাড়াচাড়া হচ্ছে, একটু মনে হচ্ছে যে কেমন কেমন করছে, সেই সমস্ত কিছুর একটাই সলিউশন, এবং সেই সলিউশনের নাম লাভ জাংশন।
2: মানে বেসিক্যালি তোমার বুকের বাঁদিকে যখন চিনচিন চিনচিন করে সেই সমস্ত কথাটাতেই তুমি আমাদের লিখবে। তবে আপাতত তোমার জন্য একটা গান রইলো, আর গানের পরে মাথা থেকে একটা হেভি আইডিয়া এসছে বলবো, তবে তার আগে তোমার জন্য গান।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার ওনলি ডেস্টিনেশনে লাভ জাংশনে আজকে সৌমিক এবং বিহু তোমার সঙ্গে রয়েছি, থাকবো ঠিক রাত 12টা পর্যন্ত। এবং অলরেডি আমাদের কাছে যে যে মেসেজগুলো আসছে তার এক কথায় উত্তর, হ্যাঁ লাভ শর্টস অবশ্যই হবে, তিনবারই হবে, সব কিছুই হবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, বারবার এক মেসেজ করলে আমরা কিন্তু রেগে যেতে পারি। জোকস অ্যাপার্ট, আজকে প্রথম মেসেজ পাঠিয়েছে সৌর্য। হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি, কেমন আছো তোমরা? জানো আমার পাখিরা অনেক বাচ্চা দিয়েছে, কি সুন্দর দেখতে ওদের। রোজ সকালে ওদের মা ওদের খাইয়ে দেয়, রাতে ওদের বাবা বাইরে বসে ওদের পাহারা দেয়, খুব মিষ্টি লাগে ওদের দেখতে। ওদের ব্রিডের নাম লাভ বার্ডের লাভ বার্ড, আর বাস্তবেও ওদের এত লাভ একে অপরের প্রতি। অপেক্ষা করছি লাভ শর্টসের জন্য, আমার তেমন ভালোবাসার রিলেটেড কথা নেই, তাই আমি আমার পাখিদের ভালোবাসার গল্প জানাচ্ছি তোমাদের। আছি 3টে পর্যন্ত, খুব ভালো থেকো তোমরা, কিছু খেয়ে নিও, লাভ ফ্রম সৌর্য।
2: সৌর্য আমাদের ডেইলি লিসেনার, স্পেশালি চুপ কথাতে ওর প্রচুর প্রচুর মেসেজ আমরা পাই, আর ও যে পশু পাখি ভালোবাসে সেটা আমরা জানি। যাই হোক, আর ক্লাস 8-এ আমারও প্রেম সম্পর্কে খুব একটা বলার কিছু থাকতো না। এনিওয়ে, খুব মিষ্টি একটা মেসেজ সৌর্য। আর যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা বেশ হেভি জিনিস ভেবে এসেছি, ব্যাপারটা হয়েছে আজকে যখন আমি আসছিলাম তখন সোশ্যাল মিডিয়ায় একজনের একটা পোস্ট আমার চোখে পড়লো। সেটা হলো কি সব যেন হচ্ছে পৃথিবীতে, আর সেই কারণেই নাকি পুরনো প্রেম তোমার জীবনে ফিরে আসতে পারে। সে পুরনো প্রেম ফিরতেই পারে, কিন্তু তোমার রেসিপ্রোকেশন কী হবে, মানে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। আজকে তোমার কাছে বিহু আর সৌমিক এটাই জানতে চাইছে, ধরো যদি এরকম হলো রাস্তায় হঠাৎ করে সে

0: মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল যার সঙ্গে একসময় তোমার সোলমেট হলেও এখন আর কোনো যোগাযোগ নেই, কি করবে, কি রিয়াকশন হবে, আমাদেরকে জানাও 9903653992 তে।
1: ঠিক তাই, এবং বিহু যেরকম বললো যে ক্লাস এইটে ও যখন পড়তো তখন ওর ভালোবাসা রিলেটেড সেরকম কথা হয়তো ওরও থাকতো না, না ব্যাপারটা সেরকমটা নয়, হয়তো আমাদের অনেকেরই অনেককে ভালো লাগতো, ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা, এই পার্থক্যটা বা এই ডিফারেন্সটা হয়তো সেই সময় ক্লাস এইটে আমাদের পক্ষে বোঝাটা একটু মুশকিল হতো, আমাদের যাই ভালো লাগতো তাই মনে হতো খুব ভালোবাসি খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, এবং সেই নিয়ে প্রচুর লম্বা লম্বা চিঠি লেখালেখি হতো, আরও অনেক কিছু হতো, সেই চিঠি ধরা পড়ে যাওয়া হতো।
0: তুই ধরা পড়েছিস তো?
1: আমি আমার কথা তো বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি। হ্যাঁ যাই হোক, এখানে তো আমরা আমাদের কথা খুব একটা বলি না, আমরা ইন জেনারেল কথাই বলি, তার কারণ হচ্ছে যে এরকম অনেক তুমি দেখবে যে ধরো লাভ শর্টসের অনেক ধরনের গল্প থাকে, ঠিক আছে, এবার প্রত্যেক সপ্তাহতেই কেউ না কেউ লিখছে, এবার তুমি যদি সেটা ধরে নাও যে মানে সেটা সেই আর্যের জীবনে ঘটেছে এরকমটা কিন্তু নয়, আমরা যেরকমটা দেখি আমাদের সমাজে যেরকমটা দেখি আমাদের বন্ধুবান্ধবের সার্কেলে যেরকমটা দেখি সোশ্যাল মিডিয়াতে যেরকমটা দেখি সব মিলিয়ে একটা তোমাদের সামনে এই কথাগুলো বলি। তো সেটাই তোমাকে জিজ্ঞেস করার, যেরকম বিহু বললো আর কি যে পুরনো প্রেম যদি তোমার ফিরে আসে, হতে পারে সেটা প্রথম প্রেম বা হতে পারে সেটা দ্বিতীয় প্রেম, কিন্তু যদি সেটা অনেকগুলো স্টেপের পর অনেকগুলো বছরের পর অনেকগুলো হয়তো একটা যুগের পর হয়তো যদি ফিরে আসে, তাহলে তোমার রিয়াকশন কি হবে বা তুমি কি করবে বা কি বলবে তাকে, আর সেখানে যদি তোমার বর্তমানে তুমি যদি এখন অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে থাকো বা না থাকো দুক্ষেত্রেই তোমার রিয়াকশন আমাদের জানাবে 9903653992 তে।
0: তবে আপাতত যার মেসেজ পড়ব, আজ হয়তো আমার কথাগুলো তোমার কাছে সাধারণ মনে হয়, আজ হয়তো আমার অপেক্ষাটাও তোমার কাছে তেমন কিছু নয়, কিন্তু একদিন যখন সবাই নিজের কাজে ব্যস্ত থাকবে আর তুমি একা কোনো সন্ধ্যায় পুরনো দিনের কথা ভাববে, তখন হয়তো মনে পড়বে একজন মানুষ ছিল যে তোমার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, যে তোমার রাগকে ভয় পেত না, শুধু সেদিন তোমাকে হারাতে ভয় পেত, সেদিন হয়তো বুঝবে। হাই প্রিয় লাভ জাংশন, কেমন আছো তুমি, তোমরা সবাই কেমন আছো? ইতি মিষ্টি মেয়ে বলছি গড়িয়া থেকে, প্লিজ আমাদের টেক্সট পড়ো। ডেফিনেটলি মিষ্টি মেয়ে আমাদের ওয়ান অফ দ্য ডেইলি লিসেনার যার মেসেজ আমরা পড়ে ফেললাম, আর তোমরা আর দেরি করো না 9903653992 তে বিহু আর সৌমিক ওয়েট করছে তোমার জন্য। আপাতত একটা মিষ্টি গান আর ফিরে আসছি গানের ঠিক পরে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 9:24 হয়ে গেছে, শুনছো লাভ জাংশন, আর তোমাদের সঙ্গে রয়েছি বিহু আর রয়েছে সৌমিক। মেসেজ তো আসছেই নিশ্চয়ই, ডেফিনেটলি তোমাদের মেসেজ একের পর এক পড়ব, কিন্তু ওই লাভ জাংশন মানেই যে জিনিসটার জন্য তুমি আমি আমরা সবাই ওয়েট করে থাকি, সেটা হলো লাভ শটস, মানে এই প্রেম জীবনের একটা মিষ্টি গল্প যেটা তোমাদের এই মুহূর্তে আমরা শোনাতে চলেছি। আর এই গল্পটা আমার কাছে আজকে একটু বেশি স্পেশাল,
2: বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে এই গল্পটা আমার কাছেও খুব বেশি স্পেশাল, কারণ তুমি এটা শুনলেই বুঝতে পারবে, এবং শোনার পর তুমি অবশ্যই জানাবে যে আজকের লাভ শটটা তোমার কেমন লাগলো, বাকি কী গল্প, কে কে অভিনয় করেছে, আর সমস্ত ডিটেলস, সমস্ত কিছু, সব কিছুই তোমাকে শোনাবো। হ্যাঁ, একদম মন দিয়ে শুনতে হবে এবং একদম মিস করলে চলবে না, কারণ এরকম অনেক আমরা মেসেজ পাই খানিকক্ষণ পরেই যে লাভ শটটা আমি প্রথমবার মিস করে গেছি, তো একদম এরকম মিস করলে চলবে না। আর তুমি যদি আমাদের এক্ষুনি টিউন করো তাহলে তোমায় বলবো যে আজকে সৌমিক আর বিহু লাভ জাংশনে তোমার সঙ্গে রয়েছি, এবং আজকে তোমার থেকে জানতে চেয়েছিলাম যে যদি প্রথম প্রেম বা যদি দ্বিতীয় প্রেম, ধরো পুরনো প্রেম, যদি তোমার জীবনে ফিরে আসে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কী রিয়াকশন হবে, বা তুমি ঠিক কী করবে বা কী স্টেপ নেবে ইত্যাদি। 9903653992 সবটাই আমাদের নিজের নাম আর লোকেশন সহ লিখে আমাদের জানাবে। এখন লাভ শটটা আমরা শুনবো, শুনে একটা গানের ব্রেকের পর সৌমিক আর বিহু লাভ জাংশনে 9903653992 তোমার সঙ্গে তোমার গল্প নিয়ে, তোমার ভালোবাসার গল্প নিয়ে ফিরবে।
3: আজকের লাভ শর্টসে বিহুর লেখা প্রেম অন এয়ার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে দেবারতি, অরিজিৎ ও রাজীব। শুরু হচ্ছে লাভ শর্টস প্রেম অন এয়ার।

0: কলকাতার বুকে সেদিন ঝেঁপে বৃষ্টি নেমেছিল। রাসবিহারী মোড়ের একটা ছোট ক্যাফেতে বসে অর্ক তার ল্যাপটপে একটা নতুন বাড়ির ড্রয়িং দেখছিল। পেশায় সে আর্কিটেক্ট। কড়া এক কাপ এসপ্রেসো অর্ডার দিয়ে সে নিজের কাজে মগ্ন। ঠিক তখনই ওয়েটার এসে একটা ধোঁয়া ওঠা কফি টেবিলের ওপর রাখল। অর্ক খেয়াল না করেই সেটাতে একটা চুমুক দিয়েই ইস,
1: উফ, এত মিষ্টি কেন? আরে আমি তো চিনি ছাড়াই।
0: অর্কের কথা শেষ হওয়ার আগেই একটা মিষ্টি গলা পেছন থেকে ভেসে এলো।
2: এক্সকিউজ মি, ওটা বোধহয় আমার ক্যারামেল ম্যাকিয়াটো। আপনার এক্সপ্রেসোটা আমার টেবিলে চলে এসেছে।
0: অর্ক তাকিয়ে দেখল একটা মেয়ে, যার চুল থেকে তখনও বৃষ্টির জল টুক টুক করে ঝরছে, মুখে একটা অপরাধ মেশানো হাসি। অর্ক কিছুটা অপ্রস্তুত হয়ে বলল,
1: ও আই এম সরি, খেয়াল করিনি।
2: ইটস ওকে, নো প্রবলেম। তবে ভুল করে হলেও আপনি কিন্তু পৃথিবীর সেরা কফিটা টেস্ট করে ফেললেন। বাই দ্য ওয়ে, আমি অহনা, অহনা সেনগুপ্ত।
1: আমি অর্ক, অর্ক চৌধুরী।
0: সেই শুরু বৃষ্টির সেই বিকেলে ক্যাফের একটা টেবিলে দুটো অচেনা মানুষ মুখোমুখি বসল। অর্কর শান্ত স্বভাবের বিপরীতে অহনা হচ্ছে খানিক বেমানান। তবে প্রেমের অঙ্কে এত নিয়ম কে কবে মেনেছে বলুন তো? অহনা জানালো সে রেডিও শুনতে খুব ভালোবাসে। অবাক হলো অর্ক, ইনস্টা স্ন্যাপ এসবের চক্রবূহ ছেড়ে শেষে কিনা রেডিও।
1: ইন্টারেস্টিং, রেডিও লিসনার্স তো কমছে শুনছি, তা আপনি এখনো রেডিও শোনেন?
2: কে বলেছে আপনাকে? এই আপনাদের মতো লোকজন সোশ্যাল মিডিয়ার চৌহদ্দি ছেড়ে বের হতেই পারেন না।
1: এই আমি কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাডিক নই।
2: থাক, আমি যা বোঝা বুঝেছি।
0: বাঙালির প্রেম যেমন কফিতে শুরু হয়, তেমনি তার পরিণতি খোঁজে সোশ্যাল মিডিয়ায়। বাড়ি ফিরে অর্ক অহনাকে ফেসবুকে সার্চ করল, পেয়েও গেল, কিন্তু লকড প্রোফাইল। রিকোয়েস্ট পাঠাতে গিয়েও হাতটা কাঁপছিল তার। শেষমেশ একটা মেসেজ পাঠালো,
1: ক্যারামেল ম্যাকিয়াটোর স্বাদটা কিন্তু সত্যি দারুণ ছিল, একটু মিষ্টি তবে মন্দ নয়।
0: ওপাশ থেকে রিপ্লাই আসতে মাত্র 2 মিনিট সময় লাগলো।
2: ধন্যবাদ মিস্টার সোশ্যাল মিডিয়া।
0: শুরু হলো রোজ রাতের চ্যাটিং, কখনো রাত 1টা, কখনো বা ভোর 4টে। এরই মাঝে নাম্বার বিনিময় সহ ম্যান্ডেটরি ধাপগুলো কিন্তু মিস হওয়ার নয়। প্রেমের অঙ্কে নাম্বার বিনিময়ের পরে যে ধাপ আসে তা হলো মিট আপ। এবার আর কফি শপ নয়, ঠিক হলো প্রিন্সেপ ঘাট। গঙ্গার হাওয়া যখন অহনার মুখের ওপর এসে পড়ছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল অর্ক। কি সুন্দর দেখতে ওকে, বেশি কথা বলে তবে শুনতে বড় ভালো লাগে। ততদিনে অবশ্য আপনি থেকে তুমি হয়ে গেছে ওরা।
2: এই তুমি হাসছো কেন?
1: হাসছি কই? না তো।
2: না তো মানে? এই তো হাসছো, তাও আবার আমার মুখের দিকে তাকিয়ে। এ কেন গো, আমি কি জোকার নাকি তোমার মাথার গন্ডগোল আছে?
1: মাথার গন্ডগোল আছে কিনা আমার জানি না, তবে তুমি কিন্তু বেশ মজা।
2: ওই তো, আমি জোকার সেটাই তো বলছো।
1: পাগলি মেয়ে একটা,
2: ব্যাস হয়ে গেল, আমি পাগল সেটাও বলে দিলে তো।
1: না
2: কি হয়েছে নাকি?
1: বলছি যে আই লাভ ইউ।
0: না, এভাবে একটা স্ট্রেট কাট আই লাভ ইউ শুনতে মোটেও প্রস্তুত ছিল না অহনা। অর্ক যে তাকে পছন্দ করে তা সে বুঝতেই পারত, তবে সেকেন্ড মিট আপে, মানে টেকনিক্যালি ফার্স্ট মিট আপে কে প্রপোজ করে? তাও আবার আগু পিছু কিছু নয়, অনলি আই লাভ ইউ।
2: এই তুমি কি, ইস, এইভাবে কেউ প্রপোজ করে?

0: সিধি বাত নো বকবাসকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, একটু তো অন্যভাবে বলতে পারতে। এই যেমন শাহরুখ খান স্টাইলে দুই হাত বাড়িয়ে যাকে প্রপোজ যখন করেই দিয়েছ তখন সেম টু ইউ।
1: এটা আবার কেমন উত্তর, সেম টু ইউ?
0: তুমি কি দামোদর শেঠ নাকি, অল্পেতে খুশি হও না?
1: আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ।
2: সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন মাঝে মধ্যে নিয়তি পরীক্ষা নেয়। অহনার অর্কট প্রেম যখন রোদেলা বসন্তের মতো সুন্দর, ঠিক তখনই অহনার বাবা বদলি হয়ে গেলেন অন্য শহরে। অহনাকে যেতেই হবে, মা হারা মেয়ে, একা কার কাছেই বা রেখে যেতেন সমীরণবাবু। যাওয়ার আগের দিন অহনা আর অর্কট দেখা হলো সেই প্রিন্সেপ ঘাটে। মেয়েটার হাতে নীল রঙের একটা ডায়েরি।
1: তুমি সত্যি চলে যাচ্ছ অহনা?
0: কলকাতা থেকে শিলিগুড়ি এমন কিছু দূরে নয় অর্ক, রাতে বাসে চাপলে সকালবেলাতেই ওয়েলকাম টু শিলিগুড়ি।
1: কিন্তু লং ডিস্টেন্সে আমার খুব ভয় করে।
0: ভয় কি আছে, রোজ একবার করে ম্যান্ডেটরি ফোন, আর সারাদিনে টেক্সট তো আছেই। আর শোনো, এটা আমার ডায়েরি, এর শেষ পাতাটা আমি এখনো লিখিনি। যেদিন আমরা আবার থিত হব সেদিন তুমি এটা শেষ করবে।
1: সাবধানে যাবে। শোনো, আই লাভ ইউ।
0: সেম টু ইউ।
2: অহনার হাতটা শক্ত করে ধরে রইল অর্ক, কিছুতেই যেতে দিতে চাইছে না ও। খুব ভয় করছে, হারিয়ে ফেলার ভয়।
0: ভালোবাসা যদি সত্যি হয় অর্ক, তবে দূরত্ব শুধু একটা সংখ্যা মাত্র। জাস্ট ট্রাস্ট মি।
1: আমাকে ছাড়া তোমার ওখানে একটুও ভালো লাগবে না। দেখো একা একা কেমন কাটাও দেখবো আমি শুধু।
0: কে বলেছে একা, বাবা থাকবে আর আমার সুইট হার্ট।
1: এই সুইট হার্টটা আবার কে?
0: কেন, আমার রেডিও, তোমার সতীন।
2: এবার হেসে ফেলল অর্ক, আলতো করে বুকে জড়িয়ে নিল অহনাকে। গঙ্গাকে সাক্ষী রেখে মনে মনে বলে উঠল, তোমাকে আমি কিছুতেই হারাবো না পাগলি মেয়ে, সাবধানে যেও। অহনা চলে গেল। নতুন শহর, ইংরেজি অনার্স নিয়ে পড়া মেয়েটাকে কলকাতা চাকরি দিতে না পারলেও শিলিগুড়ি দিল। একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে মাস দুয়েকের মধ্যেই জয়েন করলো সে। মাইনেটা কম, তবু একা একা থাকার বোর্ডামটা তো কিছুটা কাটবে। ওদিকে অর্কোরও প্রমোশন হলো। প্রথম প্রথম রোজ তিন চারবার করে ফোনে কথা হতো তাদের, ভিডিও কল, টেক্সট কিছুই বাদ ছিল না। কিন্তু ওই যে প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন।
3: এই সরি, শোনো না, ফোন করতে পারিনি কালকে। আর বলো না, জীবনটা কয়লা করে দিচ্ছে আমার।
0: একটা ফোন, দুটো মিনিট, খুব বেশি চাইছে কি?
3: বাচ্চাদের মতো করো না অহনা। রাত ১১টায় ফিরেছি কালকে, কোনো মতে খেয়ে বিছানায় গিয়েই ব্যাস ঘুম। তারপর সকালে উঠে অফিস করে এই তো এখনো বাড়ি ফিরিনি, রাস্তায় আছি। যাকগে, তুমি আর কি করে বুঝবে এই কাজের প্রেশার? তোমার তো ওই চাকরি।
0: কি বললে, ওই চাকরি মানে? তোমার চাকরিটা চাকরি আর আমারটা ছেলে খেলা? তোমার কোনো আইডিয়া আছে অর্ক, ওই কোলের বাচ্চাগুলোকে সারাদিন সামলাতে ঠিক কতটা এফোর্ট দিতে হয়? তারপর বাড়ি এসে রান্না থেকে ঘর পরিষ্কার সব একা করি আমি, কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে। দুদিন আগে তোমাকে বললাম বাবার জ্বর, একবারের জন্য, একটাবারের জন্য জানতে চেয়েছ কেমন আছে মানুষটা।
3: খুব চাপ যাচ্ছে বাবু, বিশ্বাস করো। এই বাই দ্য ওয়ে, কেমন আছেন কাকু?
0: রাখছি অর্ক, তুমি তোমার গ্লোরিফাইড মোটা মাইনের চাকরি নিয়ে ভালো থেকো। ডোন্ট কল মি এভার।
3: অহনা, অহনা, হ্যালো হ্যালো অহনা, ধুর।
2: ফোনটা কেটে দেয় অহনা। দম বন্ধ হয়ে আসছিল তার, খুব কান্না পাচ্ছিল। না, সম্মানকে করে না অর্ক, যদি করত এভাবে কখনোই বলতে পারত না। এরপর কেটে গিয়েছে প্রায় 3 মাস, অফিসিয়াল ব্রেকআপ ওদের আজও হয়নি, তবু কথা বন্ধ। হোয়াটসঅ্যাপে অর্ককে ব্লক লিস্টে পাঠিয়েছে অহনা, ফোনেও একই কেস। কষ্ট হয়েছে, তবু ওই যে ছোট থেকেই বড্ড একগুয়ে সে। ওই ঝগড়ার পর অর্ক ফোন করেছিল তাকে, সে ধরেও ছিল, ভেবেছিল হয়তো সারপ্রাইজ দিতে শিলিগুড়ি চলে আসবে বা নিদেন পক্ষে একটা সরি বলবে মন থেকে। নাথিং, এমনভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি, সব নর্মাল। ব্যাস, এরপর আর পেছনে তাকায়নি সে। অর্কও প্রথম মাসটা নিয়মিত কল করার চেষ্টা করেছে, হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে লিঙ্কডিনেও টেক্সট করেছে অহনাকে, মিস ইউ, এত রাগ করো না, এসব অনেক কিছু লিখলেও সরি বা ভুল হয়ে গিয়েছে এই জাতীয় কোনো মেসেজ তার থেকে পাইনি অহনা। এমনটা যে লিখতে হয় তা হয়তো বুঝতেই পারেনি অর্ক। 6 অক্টোবর, আজ অহনার জন্মদিন। ঘড়ির কাঁটায় এখন রাত 10টা। সারাদিন তেমন কিছুই হয়নি, অন্যদিনের মতো স্কুলে গিয়েছিল, বাবা অফিসে, ফেরার পথে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলেন সমীরণ বাবু। বাবা মেয়ে খাওয়া শেষ করেছে এই সবে। নিজের ঘরে দক্ষিণের জানালার পাশে চুপ করে বসেছিল অহনা, খুব কান্না পাচ্ছিল তার। মায়ের কথা খুব মনে পড়ছিল, কি সুন্দর গুড়ের পায়েস বানাতো মা, কতদিন সেই পায়েস খায় না সে, আর কোনোদিন খেতেও পারবে না। যে মুহূর্তে জীবনটাকে একটু গুছিয়ে নেবে ভাবছিল, নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিল, সেই মুহূর্তে আরো বড় একটা ধাক্কা। অর্ক কেন এমনটা বলল, কেন এভাবে বলল, একটা সরি তো বলতে পারত, ছোট্ট একটা সরি। পাশে রাখা রেডিওটা অন করলো অহনা, ফ্রিকোয়েন্সি 107 FM, রেইনবো, শোয়ের নাম লাভ জাংশন। এই শোটা ওর খুব পছন্দের, প্রেম জীবনের ভালো মন্দ কত কি নিয়ে কত মেসেজ আসে এখানে। চোখটা লেগে আসছিল তার, হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, ঘুমিও না অহনা, দাঁড়িয়ে যাও, পিকচার আভি বাকি হ্যায়।
4: তোমরা শুনছো লাভ জাংশন, আমি রয়েছি তোমাদের সঙ্গে আর যে আকাশ। আর এখন যে মেসেজটা পড়ব সেই মেসেজটা করেছে অর্ক ফ্রম কলকাতা। বাবা, বড় মেসেজ, দেখি ও কি লিখছে।
1: এই প্রথমবার লাভ জাংশনে মেসেজ করছি আমি, গত 3 মাস ধরে আমি ভালো নেই, একদম ভালো নেই। আমি গাধা সেটা মা ছোট থেকেই বলতো, কিন্তু এতটা যে গাধা তা কিছুদিন হলো বুঝতে পেরেছি। আমার নাম অর্ক, আমি কলকাতায় থাকি, বছরখানেক হলো আমার জীবনে এক বসন্ত এসেছিল, সেই বসন্তের নাম অহনা সেনগুপ্ত। নিজের দোষেই আজ তার সঙ্গে আমার কথা বন্ধ, এমন কিছু বলে ফেলেছি যা আমার একেবারেই বলা উচিত হয়নি। অহনা, আজ তোমার জন্মদিন, সকাল থেকে উইশ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো ব্লকড, তাই এখানেই লিখছি। আমি জানি এই শো তুমি খুব পছন্দ করো, হয়তো আজকে শুনছ, আর যে কথাটা আমার আগেই বলা উচিত সকলের সামনে, আমি সেটা বলতে চাই। মিস অহনা সেনগুপ্ত, I am sorry.

0: রিয়েলি সরি, প্লিজ কাম ব্যাক, আমি আর পারছি না, আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট।
1: চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অহনার। মোবাইলটা হাতে নেয় সে, এক এক করে আনব্লক করে সব জায়গা থেকে, তারপর হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট টেক্সট, আই লাভ ইউ টু। সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে ওঠে তার, অর্ক কলিং।
2: হ্যালো হ্যালো অহনা, আমি জানতাম তুমি শুনছো, আই এম সরি, আমি ইডিয়েট, আমি গাধা, আমি খুব খারাপ, প্লিজ আমাকে ব্লক করো না বাবু, আই মিসড ইউ।
3: কেমন আছো অর্ক?
2: ভালো না, একদম ভালো না। শোনো, কাল আসছি আমি শিলিগুড়ি, ভোরবেলার বাসের টিকিট কাটছি, সঙ্গে তোমার প্রিয় ওই মিষ্টি কফি। নীল ডায়েরিতে কি লিখতে হবে আমি জানি অহনা, আমি সবটা জানি।
3: পাগল ছেলে একটা, সাবধানে এসো, আমি অপেক্ষা করবো।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে সৌমিক এবং বিহু তোমার সঙ্গে রয়েছি। তোমাকে লাভ শটটা শোনালাম এবং ইতিমধ্যেই অনেকগুলো মেসেজ সেই রিলেটেড চলে এসেইছে। আচ্ছা, সূর্য আবার কি লিখছে, আপাতত আমার না ভালোবাসা বা ভালো লাগা কিছুই নেই, কারণ আমি এইটা বুঝলাম যে আজকালকার দিনে কেউই বন্ধু না, আর তার সাথে আজকাল কেউই কাউকে সত্যিকারের ভালোবাসে না। সবারই একে অপরের কাছে কোনো না কোনো স্বার্থ থাকে, আর বন্ধু বলেও আজকাল কিছু হয় না, সবাই সুযোগ পেলেই বিট্রে করে। তাই আমার কোনো বন্ধুও নেই, আমি আমার পশু পাখিদের বৃহৎ নিয়েই থাকি, ওরাই আমার আসল বন্ধু এইগুলো আমার মনে হয়। আমি সূর্য গড়িয়া থেকে। না, সূর্যর সঙ্গে পুরোপুরি একমত হতে পারলাম না, তার কারণ হচ্ছে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা নিজেরা যেটা এক্সপিরিয়েন্স করি আমাদের সেটাই পৃথিবী বলে মনে হয়। কিন্তু এইটা যদি সবাই একটু বুঝতে পারি যে দেখো, আমরা প্রত্যেকে ধরো আমার যে ভালোবাসা, আমার যে মানুষটাকে ভালো লাগতো বা যে মানুষটার সঙ্গে আমি সম্পর্কে ছিলাম, সে আমার সঙ্গে বিট্রে করেছে বা সে আমার সঙ্গে আমাকে ছেড়ে চলে গেছে, ডাজ নট মিন কে আমি মানে সবাই বিট্রে করে চলে যাচ্ছে বা মানে সবাই ছেড়ে চলে যাচ্ছে, সব সম্পর্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু নয়। এবং তুমি যে বন্ধুর কথা বললে এটা তো একদমই ঠিক নয়, তার কারণ প্রচুর প্রচুর ভালো বন্ধু, নিঃস্বার্থভাবে মেশা ভালো বন্ধু এখনও 2026-এর এই 21শে আগস্টেও এক্সিস্ট করে, আমারও করে, বিহুরও করে, আই থিঙ্ক তোমারও হয়তো করে। হয়তো তুমি কারুর জনের মানে মানে অল্প কয়েকজনের থেকে হয়তো কিছু তোমার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, বা ধরো তোমার যে বন্ধুরা ছিল বা যাদেরকে হয়তো তুমি বন্ধু ভাবতে, তারা হয়তো তোমার ঠিক বন্ধু নয়, তারা হয়তো তোমার সহপাঠী বা হয়তো সহকর্মী বা হয়তো হতে পারে অন্য মানে কলেজমেট, যা খুশি হতে পারে। তাদেরকে হয়তো তুমি ঠিক বন্ধু চিনতে পারোনি, মানে তাদেরকে নয়, মানে তুমি হয়তো বন্ধুটা সঠিকভাবে নির্বাচন করতে পারোনি বলে হয়তো তোমার আজকে এরকমটা মনে হচ্ছে। তবে এটুকু আমি তোমায় আশ্বাস দিতেই পারি যে আসল বন্ধু, সত্যিকারের বন্ধু এবং সত্যিকারের সম্পর্ক এবং আসল ভালোবাসা যাই বলো না কেন, সবটাই আজও এক্সিস্ট করে।
2: ডেফিনেটলি তাই, কারণ ওই যে কথা আছে না, ভালোবাসায় বিশ্বাস হারানো পাপ। তোমরা শুনলে একটা লাভ শর্টস, একটু আগেই বলছিলাম যে কেন এটা আমার কাছে স্পেশাল, কারণ এটা আমি লিখেছি আর পার্সোনালি সৌমিক আমাকে বলেছে যে আজকে তুই ভালো লিখেছিস। তো জানি না তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের যে মতামতটা সেটা ভীষণই ইম্পর্ট্যান্ট আমাদের সবার কাছে। তো ডেফিনেটলি জানিও আর যারা যারা মিস করে গেছো প্রথম বারটা, ডোন্ট ওয়ারি, কারণ আগামী ঘন্টাগুলোতে কিন্তু আমরা আবার একবার একবার করে সেই লাভ শর্টসটা প্লে করব।
1: এরপরে মেসেজ পাঠিয়েছে আমাদের আরেকজন রেগুলার লিসনার আকাশ বেহালা থেকে, লিখছে হাই ডিয়ার লাভ জাংশন, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার বিহুদি, সৌমিকদা তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। জানো তো লাভ জাংশন, শরীরটা ভালো যাচ্ছে না, অনেকদিন পর লাভ জাংশনে মেসেজ করলাম। আমার জীবনে একটা পাগলি আছে, সে আমার প্রিয় বান্ধবী সখী। জানো তো, ও যদি একা থাকতো, কারোর সাথে সম্পর্কে না থাকতো, তাহলে ওকে প্রস্তাব দিতাম। খুব মিষ্টি মেয়ে জানো তো, আমার জীবনে আমার এক্স প্রেমিকারা যত না আমাকে বুঝত, তার চেয়ে অনেক অনেক বলতে পারো আমার কি ভালো লাগে, কি পছন্দ করি, আমার সবটাই ও জানে। কিন্তু একটাই কথা, ওকে আমি কোনোদিন আমার প্রেমিকা, আমার অর্ধাঙ্গিনী করে পাবো না। যাই হোক, আমি আমার পাগলিকে খুব ভালোবাসি।
2: আকাশ, এই পাগলির কথা কোটানকোট, তুমি যাকে পাগলি বলে ডাকো, ভালোবেসে ডাকো, তার কথা তুমি আগেও আমাদের বহুবার বলেছো। মোটামুটি আমরাও এখন তোমাদের ভালোবাসার মানুষগুলো কে বা এবং কারা তাদের সম্পর্কেও জেনে যাচ্ছি। একটা কথা ডেফিনেটলি মাথায় রেখো, বন্ধুত্ব থাক, বন্ধুত্ব আরও দীর্ঘ হোক। এই যেমন

0: তুমি বললে তোমার সেই ভালোবাসার মানুষটি, একপাক্ষিক ভালোবাসার মানুষটি, সে তো এখন অন্য সম্পর্কে আছে যেমনটা তুমি বললে, তো এমন কোনো দিন কোনো দুর্বল মুহূর্তে এমন কিছু করে ফেলো না, করে বসো না, বলে বসো না, যাতে করে তাদের সম্পর্কটা নষ্ট হয়। এবং কী বলো তো, তাতে করে তাদের সম্পর্ক যেমন নষ্ট হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তুমিও কিন্তু তার বন্ধুত্ব হারাবে। আর বাকি রইল তোমাদের এই বন্ধুত্ব, তোমরা ভীষণ ভালো থাকো, সঙ্গে থাকো আমাদেরও।
1: ঠিক তাই। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা নামটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লিখেছে যে নাম জানাতে চাই না কিন্তু কিছু বলতে চাই। বেশ, একজনকে ভালো লাগতো, জানতাম কখনো আমাদের গল্প কিছু এগোবে না, কিন্তু দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। জানি না কার দোষ, তবে আমার না ওর মধ্যে সেমিস্টার গ্যাপের পর এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। দরকারি কথা অবশ্যই হয়, কিন্তু বন্ধুত্বের উষ্ণতা কোথায় যেন হারিয়ে গেছে, একটা নাম না জানা খারাপ লাগা ছেয়ে রয়েছে মনে। শুধু বন্ধুত্বের টান ফিকে হয়ে গেলেও যে এত খারাপ লাগে জানা ছিল না। বারবার মনে মনে চাইছি যেন সব কিছু আগের মতো হয়ে যায়, আমাদের বন্ধুত্ব যেন প্লিজ প্লিজ আগের মতো হয়ে যায়। ডেফিনেটলি হবে, এটুকু বিশ্বাস তুমি রাখো। তার কারণ হচ্ছে যে, ধরো বন্ধুত্বের না মানে সত্যিকারের বন্ধুত্বের কখনো ভাঙন বা গ্যাপ, মানে সেটা সেমিস্টার গ্যাপও হতে পারে, সেটা ইয়ার গ্যাপও হতে পারে, বা সেটা অন্য রকম অনেক কিছু গ্যাপই হতে পারে, কিন্তু বন্ধুত্বের মধ্যে কোনো গ্যাপ হয় না।
0: হ্যাঁ, এবং আরেকটা কথা, সবচেয়ে যেটা গ্যাপ হয়, মানে যাও যদি গ্যাপের কথা তুমি বলো, দ্যাট ইজ কমিউনিকেশন গ্যাপ। মানে ধরো এই যে তুমি ভাবছো যে তুমি তার সঙ্গে তোমার একটা গ্যাপ হয়েছে, তার সঙ্গে তোমার একটা সম্পর্কের কি বলবো বাধা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে এটাই তোমাকে বলতে চাই যে তোমরা দুজনে কমিউনিকেট করো। এবং অনেক সময় কী হয় না তো, ইগোর জন্য আমরা ভাবি যে আমি কেন বলবো, ও কেন বলছে না, এইটা করতে করতে আলটিমেটলি কিন্তু সিচুয়েশন খারাপের দিকে যায়। তুমি নাম জানাতে চাও না, সুতরাং তোমাকে কী নামে সম্বোধন করবো জানি না, বন্ধু বলে বলছি, তোমাকে একটাই কথা বলতে চাই বিহু এবং সৌমিক, যে নিজে ওই ইগোটাকে অ্যাসাইড করে সরিয়ে রেখে তাকে একটা টেক্সট করো এবং বলো যে কি হয়েছে তোর, তোর কিছু কি তোকে বদর করছে, বা কোনো কারণে তুই কি খারাপ আছিস। আমার মনে হয় কমিউনিকেশনের জন্য সম্পর্কগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়।
1: সত্যি তাই। মানে এই যে ধরো আজকে সৌমিক আর বিহু অনেকদিন পর একসঙ্গে হটসিট শেয়ার করছে, অনেকদিন পর একসঙ্গে লাভ জাংশনে রয়েছে তোমার সঙ্গে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরো আমার সঙ্গে যখন ওর এই বিষয়ে প্রথম কথা হলো, আমি ওকে বললাম যে তুই আমাকে মনে করে বলতো লাস্ট কবে আমাকে ফোন করেছিলিস, ও বলতে পারলো না, আমিও বলতে পারলাম না। কিন্তু তার মানে এই নয় যে হতে পারে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, হতে পারে আমাদের কমিউনিকেশন গ্যাপ বলা যায় না, একটা লং টাইম হয়তো কথা হয়নি, কোনো না কোনো কারণবশত, কোনো না কোনো বিষয়ের জন্য হয়তো আমিও একটু ব্যস্ত ছিলাম, ও একটু ব্যস্ত ছিল, সব মিলিয়ে কথাটা বলা হয়ে ওঠেনি। কিন্তু ফাইনালি যখন হলো, আমাদের দুজনের মধ্যে কখনো কিন্তু এই ফিলিংটা এলো না যে ওর সাথে হয়তো আমার 3 মাস আগে কথা হয়েছিল বা 2 মাস আগে কথা হয়েছিল। তার কারণটা হচ্ছে বন্ধুত্বের কেমিস্ট্রি। প্রত্যেকটা বন্ধুত্ব একটা নির্দিষ্ট সমীকরণে চলে, প্রত্যেকটা বন্ধুত্বের একটা নিজস্বতা আছে। এইবার তুমি যদি ওয়েট করছো তো ঠিক আছে, এরকম তো হতেও পারে যে তোমার বন্ধুটাও হয়তো ওয়েট করছে। তো তোমাকে এটাই বলবো যে তুমি প্লিজ ওয়েট না করে, বা তোমার বন্ধুও যদি আমাদেরকে এই মুহূর্তে শোনে তাকেও বলবো যে প্লিজ কেউ ওয়েট করো না যে ও কখন কল করবে, ও কখন মেসেজ করবে, কখন আমাদের আবার সেমিস্টার গ্যাপের পর দেখা হবে। জাস্ট একটা কল করে ফেলো। তার কারণ হচ্ছে এরকম অনেক সময়ই দেখা যায় যে এমন কিছু হয়তো আমাদের জীবনে ঘটে, এমন কিছু মানে মুহূর্ত, এমন কিছু সময়, এমন কিছু পরিস্থিতি, এমন কিছু ফেজ আমাদের জীবনে আসে যখন আমাদের এই কথাগুলো বলার আর সময় থাকে না, বা কথাগুলো হয়ে ওঠে না। হতেই পারে হয়তো তোমার বন্ধু চাকরি সূত্রে কয়েকদিন পর অনেকটা দূরে চলে গেল, যার সঙ্গে হয়তো তোমার দেখা তো দূরের কথা, এমন একটা জায়গায় তার চাকরির পোস্টিং হলো, হয়তো সেখানে নেটওয়ার্কটা এখনও একটু কম আসে, ভিডিও কল তো দূরের কথা, একটা মেসেজ পাঠালে 5 মিনিট পর সেটা ডেলিভারি হয়, সেই মেসেজ যদি সে সিন করে কখন তুমি ব্লুটিক দেখতে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই তোমাকে বলবো যে কোনো রকম পরিস্থিতির জন্য ওয়েট না করে ডিরেক্টলি একটা কল করে ফেলো, এবং সেই কলটা করার পর দেখবে তোমাদের মধ্যে যেটুকু যা কমিউনিকেশন গ্যাপ বলো, সেমিস্টার গ্যাপ বলো, অন্য যা যা গ্যাপ বলো, সেই গ্যাপগুলো সমস্ত কিছু সেকেন্ডে নেমে আসবে, এবং ঠিক সেরকমটাই মনে হবে যেরকমটা অনেক দিন আগে যেদিনকে তোমার লাস্ট কথা হয়েছিল, যে বাই বা টাটা বলে ফোনটা রেখেছিলে, দেখবে সেইখান থেকেই আবার কথাটা শুরু হচ্ছে। ডিপেন্ডস অন ইওর কেমিস্ট্রি,
0: ডেফিনেটলি। আর আজকে আমরা কিন্তু চেষ্টা করবো যে ইনস্টাতে লাইভ আসার, আমাদের যে ইনস্টা পেজ রয়েছে 107 FM রেইনবোর, সেখানে, কিন্তু কখন আসবো আমরা নিজেরাও জানি না। লেটস সি, চেষ্টা করছি এই আওয়ারে যদি আসতে পারি, যদি নাও আসতে পারি তাহলে ডেফিনেটলি পরের আওয়ারে কিন্তু আসবো।
1: হ্যাঁ, ডেফিনেটলি পরের আওয়ারে আসবো। আর আমরা যখন ইনস্টাতে লাইভ আসবো, তোমরা তো জানোই আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, তো সেখান থেকে আমরা লাইভে আসি এবং সেখানে কিন্তু আজকের লাভ মিটারটাও পোস্ট করা হয়ে গেছে। তো যদি তুমি এখনও না দেখে থাকো তাহলে বলবো প্লিজ একবার ভিজিট করো। সেখানে রিসেন্ট অর্থাৎ লাস্ট যে পোস্টটা রয়েছে সেখানে দেখবে একটা কথা লেখা আছে, যদি সেই কথাটা তোমার মনে হয় যে হ্যাঁ তুমি এটাকে সাপোর্ট করো তাহলে তুমি ইয়েসে ভোট করবে কমেন্ট বক্সে গিয়ে, এবং তুমি যদি মনে করো যে না এটা তোমার মনে হচ্ছে না তাহলে তুমি নোতে ভোট করবে, এবং তোমার এই বিষয়ে যা যা বলার সেই সমস্ত কিছু কমেন্টে লিখতে পারো, সবটাই কিন্তু আমরা পড়বো, এক্ষুনি নয় একটু পরে।
0: আপাতত তোমাদের জন্য রইল একটা ফাটাফাটি গান। মোটামুটি যারা আমরা 90s শেষে জন্মেছি বা 2000s শুরুতে জন্মেছি তাদের কাছে এই গানটা ভালোবাসার অন্যতম।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওকে, এখন ঘড়ি কাটা বলছে 10:09 বেজে গেছে, আর পরপর পরপর অনেকগুলো মেসেজ এখন পড়ার চেষ্টা করব। হাই, আমি সৌভিক শান্তিপুর থেকে, প্রতিদিনের রেগুলার লিসনার। আজকে লাভ শটটা সত্যি খুব সুন্দর হয়েছে। কেমন আছো বিহুদি, সৌমিক দা? সময়ের মতো খেয়ে নিও। আচ্ছা, সবাই খেতে বলে কেন আমাদেরকে? আমি বল একটু আমাকে, এটা আমার জানার খুব ইচ্ছা।
2: না, এটা একটা মানে ওয়ান টাইপ অফ কেয়ার আর কি। সবাই এটা বুঝতে পারে যে এত রাত্রিবেলা আমরা যখন এই ভালোবাসার কথা বলি, এবার ভালোবাসার কথা তো শুধু বললে হবে না, আমাদেরকে পেটটাও তো ভরাতে হবে। তো সেই সব মিলিয়ে সবাই একটু কেয়ার করে আর কি। তো এটা বেশ ভালোই লাগে আমাদের। যেমন আমাদের ধর গড়িয়ার মিষ্টি মেয়ে যে বলে রোজ রাত্রে বলে যে কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো। তো এগুলো জাস্ট কি বলবো, এটা কেয়ার, এবং এটা আমরা সত্যি সবাই খুব এনজয় করি। বিহু বললো বটে, বিহু নিজেও খুব এনজয় করে ব্যাপারটা।
1: ডেফিনেটলি করি, অফকোর্স করি, কেন করবো না। ইনফ্যাক্ট চুপ কথাতে যখন মানুষজন লেখে যে সাবধানে বাড়ি যেও, এবং আমাদের যখন পরপর মানে 6 ঘন্টা শো থাকে, তারপর ওই একটা মেসেজে ভীষণ একটা ফ্যামিলি টাচ পাওয়া যায়। কিন্তু আমি এই কথাটা বললাম এই কারণে, কারণ তুই তো আমাকে কিছু খাওয়াচ্ছিস না। আমি কখন থেকে তোকে বলছি যে আমার খিদে পেয়েছে। যাই হোক, পরে মেসেজ করেছে রুনা বসু ফ্রম বরানগর, লিখেছেন যে আমার 55 বছর বয়স, লাভ শর্টসটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। হাই লাভ জাংশন, রাঙা মেঘের ভেলা যখন ভাসলো আকাশের বুকে, বুঝলাম তুমি জড়িয়ে আছো আমার দুঃখে সুখে, তোমার বুকে ভাসলাম আমি মেঘের পালকি হয়ে, তোমার আমার মিলনের কথায় বাতাস আনলো বয়ে, সোহাগ সাগর উথাল হলো তোমার ভালোবাসায়, ফিরে এসো প্রিয় বসে আছি তোমারই আশায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
2: বাহ, পায়েল আমাদের একজন রেগুলার লিসেনার, এবং পায়েল সব সময়তেই আমাদের একটা সুন্দর সুন্দর গল্প, কখনো কবিতা, কখনো সুন্দর লেখা আমাদেরকে পাঠায়। তো তোমাকেও বলবো যে আমাদের এই যে লাভ শটটা, অনেকেই মেসেজ পাঠাচ্ছ যে খুব ভালো লেগেছে আজকে, রিয়েলি সত্যি খুব ভালো লেগেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। তো এই লাভ শটের মতো, এই লাভ শর্টসের মতো যদি তুমিও তোমার গল্প আমাদেরকে বলতে চাও, আমাদেরকে পাঠাতে চাও, সেটাও কিন্তু একই নাম্বার 9903653992, সেই নাম্বারে তুমি তোমার লাভ শটের গল্প আমাদের লিখে পাঠাবে, 1200 থেকে 1500 শব্দের আশেপাশে। এবং সেখানে ধরো একজন ন্যারেশন থাকলো, একজন ধরো বেশ 2-3টে ক্যারেক্টার থাকলো, এইরকমভাবে। এবং সেই গল্প যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের মনে হয় যে এটার একটা সুন্দরভাবে তোমার সামনে প্রেজেন্ট করা যাবে, অবশ্যই কিন্তু আমরা সেটা করব।
1: ডেফিনেটলি। আর পরে মেসেজটা সায়ন লিখছে, আমি একটা মেয়েকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু প্রবলেমটা হলো ওর বাড়িতে সন্দেহ করছে, আর আমাদের স্যারও জানতে পেরেছে, সেই জন্য ও এখন ব্রেকআপ করতে চাইছে। সত্যি বলতে আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি ওকে কি করে বোঝাবো?
2: এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এই যে সন্দেহ করছে বাড়িতে, স্যার, সবাই, মানে একটা ধরা পড়ে যাওয়ার আগের মুহূর্ত আর কি, এইটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যেটা একদম স্বাভাবিক নয় সেটা হচ্ছে এখন আমরা ব্রেকআপটা করে নিই, বেশ 2 বছর পর যখন আমরা কলেজে চলে যাব তখন আমরা আমাদের আবার সম্পর্কটা সেখান থেকে শুরু করব। প্রথম কথা হচ্ছে তোমার সেই বান্ধবী

0: কে বা তোমার সেই কি বলবো, তোমার সেই প্রেমিকাকে একটু বোঝানোর দরকার আছে যে সম্পর্ক কোনো গান নয়, সম্পর্ক কোনো প্লেলিস্ট নয়, যে আমি এখন একটু পজ রাখছি, দুদিন পর আবার একটু প্লে করে দেবো, আবার দুদিন পর পজ রাখছি, তারপরে আবার কয়েকদিন পর প্লে করে দেবো। সম্পর্ক কিন্তু এইভাবে চলে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম বহু ক্ষেত্রে দেখা যায়, আর তোমার প্রেমিকা এখন যেটা বলেছে, আমি তোমায় বলবো যে তোমরা একটু নিজেদের মধ্যে কথা বলো, এক নম্বর। দু নম্বর হচ্ছে, সে আদেও সম্পর্কটাতে থাকতে চায় তো? কারণ এরকম বহু ক্ষেত্রে দেখা যায় যে সে তার প্রেমিককে বা সে তার প্রেমিকাকে বলল যে এখন একটু পড়াশুনোর অসুবিধা হচ্ছে, আগে আমরা একটু কেরিয়ারটা গুছিয়ে নিই, তারপরে আবার আমরা সম্পর্কটা শুরু করব। আদতে দেখা যায় প্র্যাকটিক্যালি রিয়েলিটিতে যে তার বেশ কিছু মাস পরেও হয়তো সেই প্রেমিক, মানে যাকে বলেছে সেই প্রেমিক বা প্রেমিকা, হয়তো খবর পায় যে সে এখন অন্য কারোর সঙ্গে প্রেম করছে বা সে এখন অন্য কোনো সম্পর্কে অলরেডি শুরু করে দিয়েছে। তাহলে সে তখন এটাই ধরে নেওয়া যেতে পারে যে সে ব্রেকআপ করার জন্য এই কথাগুলো বলছে। এটা একটা নেগেটিভলি, নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে, বাট এটা রিয়েলিটি, এরকম হয়, এরকম হয়েছে। আর পজিটিভলি যদি তুমি দেখো যে সে এখন সত্যি বাড়ির ভয়ের জন্য বা স্যারের কাছে ধরা পড়ে যাবে এই সব ভয়ের জন্য, আমার মনে হয় যদি এই সব ভয়ের জন্য সে বলে যে না এখন আমাদের সম্পর্কটা একটু আমরা মানে পজ রাখি, পরে আবার শুরু করব, সেক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে, টিপস বলতে পারো, সেটা হচ্ছে যে তোমরা একটু নিজেদের মধ্যে কথা বলে এমন কোনো আচরণ করো না বা এমন কিছু বহিঃপ্রকাশ করো না যা অন্যদের কাছে একটু সন্দেহের কারণ হয়ে যায়। ব্যাপারটা কীরকম, যে ধরো মানে একটা টিউশন ব্যাচ থেকে যখন তুমি বেরোচ্ছ, এবং টিউশন ব্যাচ থেকে বেরোনোর পরেই যেটা তোমরা আগে করতে, যে একসাথে দশজন বেরোলো কিন্তু তাদের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে ওই দশজনের দল থেকে একটু পিছিয়ে গেল, একটু পিছিয়ে পিছনে পেছনে হাঁটছে, তারা একসাথে গল্প করছে। এবার আস্তে আস্তে দেখা গেল যে সেই বাকি যে আটজন তারা অনেকটা এগিয়ে গেছে এবং সেই প্রেমিক এবং প্রেমিকা তারা অনেকটা পিছিয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই আটজনের মনে প্রশ্ন আসবে যে ওরা এতটা পিছিয়ে গেল কেন, ওরা কি তার মানে কোনো সম্পর্কে রয়েছে? কারণ সবাই স্কুলে জেনারেলি মানে 9, 10, 11, 12 যাই বলো, এই সময়টায় এই বয়সে আমাদের যে ভাবনাগুলো আসে সেই রকমই একটা স্বাভাবিক ভাবনা। তো তোমাকে বলবো যে এই ধরনের যে সিচুয়েশানগুলো তৈরি হয়, তোমরা যদি এই ধরনের সিচুয়েশানগুলো না তৈরি করতে পারো, তোমরা সব বন্ধুদের সঙ্গে থেকেই গল্প করছো, সবার সঙ্গে মিলেমিশেই গল্প করছো, এইটা যদি করতে পারো আমার মনে হয় সেক্ষেত্রে আলাদা করে কারোর সন্দেহ চোখে পড়বে না বা পড়ার ব্যাচে। এবং এই এই সব সময়টায় মানে টিউশন ব্যাচের পর নিশ্চয়ই আর তোমার টিউশনের যে স্যার রয়েছেন সে নিশ্চয়ই পেছনে পেছনে আসে না, তোমরা নিশ্চয়ই পড়ার ব্যাচের মধ্যেও হয়তো এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট করো বা এমন কিছু ঘটনা ঘটাও, খুব স্বাভাবিকভাবেই সেটা হয়তো স্যারের চোখে পড়েছে। এবার তোমরা যে ঘটনাটা ঘটাও বারবার বলছি, এটা জানি এটা সবসময় যে খুব মানে নিজেরা ইচ্ছা করে ঘটায় বা নিজেরা ইচ্ছা করে এটা মানে শো অফ করার জন্য করে এরকমটা নয়, ভালো লাগে, আমি একজনকে ভালোবাসি, আমি একজনের আমার প্রেমিকা, আমার ইচ্ছা করে তার চোখের দিকে তাকিয়ে থাকতে, আমার ইচ্ছা করে তার মুখের দিকে তাকিয়ে থাকতে, আমার ইচ্ছা করে যে সে পড়াটা পারলো কি না যেটা স্যার আগের দিন পড়তে দিয়েছিল। তো এই সব কিছুই যদি একটু সাবধানে করতে পারো, আমার মনে হয় সেক্ষেত্রে সম্পর্কও চলতে পারে, কেরিয়ারও চলতে পারে। এই সম্পর্ক, কেরিয়ার, একসাথে চলা, একসাথে বড় হওয়া, এই সমস্ত কিছুর কিন্তু আলাদা আলাদা একটা আনন্দ আছে, সেটা যদি এর মধ্যে থাকো তবেই বুঝতে পারবে।
1: ডেফিনেটলি তাই, আর আমার মনে হয় না যে পড়াশুনোর সঙ্গে ভালোবাসার কোনো সেই রকম বিরোধ আছে বলে বাবা মারা টেনশন করেন, কারণ এখন তো একটা বয়ঃসন্ধিকাল, এই সময়টাই ক্যারিয়ারের হাই পয়েন্ট, পিক পয়েন্ট, এখন তুমি যতটা এফোর্ট দেবে আগামী দিনগুলো তোমার ঠিক ততটাই ভালো হবে, তাই তাদেরকে অ্যাসিওরেন্স দাও, পড়াশোনায় ভালো রেজাল্ট করো, দুজনে মিলে একসঙ্গে খাটো, আমার মনে হয় না যে আগামী দিনগুলোতে খুব একটা সমস্যা হবে বলে। যাই হোক, পরের মেসেজটা পড়ি। আমাদের অনেকদিন কথা হয় না, তবু মনে হয় তুমি এখনও সেই একই মানুষ। সে আমার কথা শুনে হাসতো, আমার সাথে স্বপ্ন দেখত, সময় যতই বদলাক তুমি আমার ভেতরের সেই জায়গায় আছো যেটা কারো পক্ষে নেওয়া সম্ভব নয়।

0: তোমার হাসি, তোমার কথা, তোমার স্মৃতি সব কিছু আজও ঠিক আগের মতো বুকের গভীরে লুকিয়ে আছে। তাই আজ এই নীরবতার মাঝেই প্রশ্নটা করে ফেলি, তুমি কি সত্যি ভুলে গেছো আমাকে? আমি ঐশী বলছি, প্লিজ মেসেজটা পড়ো, আছি পুরো সময় তোমাদের সঙ্গে।
1: ঐশী, ঐশী আমাদের একজন রেগুলার লিসেনার এবং আমাদের সবসময় চুপ কথাতে লাভ জাংশনের সমস্ত আমাদের প্রোগ্রামে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি মেসেজ আমাদের লিখে পাঠায়। এভাবেই তোমরাও আমাদের মিষ্টি মিষ্টি মেসেজ লিখে পাঠাতে পারো 9903653992। আর যেটা তোমায় জিজ্ঞেস করেছিলাম যে এখন হঠাৎ করে যদি তোমার সেই প্রেমিকা যার সঙ্গে অনেক বছর আগে হয়তো তোমার সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিলো, বা সেই প্রেমিক যার সঙ্গে হয়তো অনেক দিন লাস্ট হয়তো মোটামুটি 7.5 বছর আর কোনো যোগাযোগ নেই, সে যদি হঠাৎ এখন আবার মেসেজ করে তোমাকে, তাহলে তোমার রিয়েকশন কী হবে? চটপট জানো 9903653992। সৌমিক আর বিহুকে লাভ জাংশনে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন, আজকে সৌমিক এবং বিহু তোমার সঙ্গে রয়েছি, এবং সেই তোমার সঙ্গে যখন গল্প করছিলাম তখন অনেকগুলো মেসেজ আমাদের এসেছে একসঙ্গে। সেটা হচ্ছে যে আজকে লাভ শর্টটা খুব ভালো লেগেছে বলছো অনেকে। অনেকে বলছো যে আমার প্রাক্তন প্রেমিকা যদি ফিরে আসে আমি ডেফিনেটলি তাকে আর অ্যাকসেপ্ট করবো না, ইত্যাদি ইত্যাদি অনেকেই লিখছো। তবে হ্যাঁ, খুব ডিটেলে কেউ যে লিখেছে এরকম না। একজন দেখলাম একটা এক লাইন লিখে দিয়েছে যে না, অ্যাকসেপ্ট করবো না, এবং সে বলেছে আমি নামও জানাতে চাই না। যাই হোক, পরের মেসেজ পাঠিয়েছে, ক্লাস ইলেভেনে আমারও হয়েছিল এমন। আমি আকাশ লিখছি। আচ্ছা, আকাশের মেসেজ তো পড়লাম। আচ্ছা, ও এই বিষয়ে লিখছে, আমি আকাশ লিখছি বেহালা থেকে। জানো তো আমি ক্লাস ইলেভেনে স্যারের সুরজিৎ বর, আমি এবং এই যে খবরটি দিলেন তেনার নাম কি সুকন্যা বর? দাদাভাই এবং দিদিভাই একটুখানি যদি বলেন, খুব মিস করি সারা দিনগুলো নিয়ে। খুব ভাবতেছিলাম যদি একবার দেখা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাজতিকতা কাজকর্ম। বুঝলাম না মেসেজটা।
2: উনি আমাদের, আমি বুঝেছি, সেটা হচ্ছে একজন আমাদের মেসেজ করেছিলেন, তার নাম তিনি জানাননি। এবার আরেকজন প্রশ্ন করেছেন, তিনি কি অমুক? সরি, আমরা যদি আমাদেরকে কেউ স্পেশালি লেখে যে তার ব্যক্তিগত ইনফরমেশন না বলতে, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি চেষ্টা করি সেটাকে প্রাইভেট রাখার, এবং আমরা বলি না। যাই হোক, পরের মেসেজ।
1: না, এরকম নাম জানতে চাইলে আমরা বলবো অবভিয়াসলি। তার কারণ হচ্ছে, বললে তো খেলা শেষ হয়েই গেল। তা তুমি ভাবলে কী করে যে লাভ জাংশন এত তাড়াতাড়ি খেলা শেষ করে দেবে? এরকম না, তুমিও গেস করতে থাকো, সেও পাঠাতে থাকুক। যদি তোমরা তোমাদের কানেকশান নিজেরা নিজেদের মতো করে তৈরি করতে পারো, তাহলে হ্যাঁ, ডেফিনেটলি ওয়েলকাম। সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হ্যাঁ, এর মাঝে কোনো ঘটকালি লাভ জাংশন করবে না।
2: যাই হোক, প্রিয় লাভ জাংশন, কেমন আছো? এক সপ্তাহ পর আবার শুনছি, বিহুদি দাদা তোমরা কেমন আছো? তোমাদের অনেকদিন পর শুনছি, আজ বেশি কিছু বলবো না। আজ শুধু আমার প্রথম প্রেমিকাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেমন আছিস? তার কাছ থেকে পাওয়ার মতো কিছু নেই, তাকে ভালোবেসেছিলাম কোনো কারণ ছাড়াই। পেয়েছি কি পাইনি তাতে কি আসে যায়, শুধু চাই সে ভালো থাকুক, সাবধানে বাড়ি ফিরিস, আর কিছু খেয়ে নিস। এটা আমাদের বলেনি, তাকে বলেছে। তোমাদের ভাই স্পন্দন।
1: হ্যাঁ স্পন্দন, এটাই বলার, এটাই হচ্ছে স্পন্দনের কেন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচিউরিটি। যে হতেই পারে যে আমাদের এক সময় সম্পর্ক ছিল এবং কোনো না কোনো কারণবশত সেটা হতে পারে যে ব্রেকআপটা হয়ে গেছে, এবং ব্রেকআপ হওয়া মানেই যে সেই মানুষটা খুব খারাপ বা যার সাথে ব্রেকআপ হয়েছে সে খুব খারাপ, এরকমটা কিন্তু নয়। হতেই পারে যে তা দুটো আলাদা মানুষ, তো এবার দুটো মানুষ একসঙ্গে থাকার জন্য হয়তো অনেক অনেক অনেক ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হয়। সেই ম্যাচটা হয়তো কেউ না কেউ অদৃষ্টে থেকেই হয়তো করে, হয়তো আমরা সবসময় অতটাও স্পেসিফিক্যালি সমস্ত কিছু ম্যাচ করে তো আর একটা সম্পর্ক তৈরি হয় না। একটা সম্পর্কের মধ্যে অনেক পজিটিভ জিনিস থাকে, অনেক নেগেটিভ জিনিস থাকে, সব কিছু আমাদের অ্যাকসেপ্ট করে, কিছুটা আমাদের স্যাক্রিফাইস করে, অনেক কিছুই মেনে নিয়ে মানিয়ে নিয়ে একটা সম্পর্ক চলে। এবার কোনো কারণবশত হতেই পারে যে সেটা ব্রেকআপ হয়েছে, তার মানে এই নয় যে সেই মানুষটার আমাকে নিন্দে করতে হবে। তো এইটাই হচ্ছে স্পন্দনের ম্যাচিউরিটি, যে হ্যাঁ, তার সাথে একটা, তার সাথে প্রেমিকে একটা প্রেমিকার যখন সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, আমরা ভালো মুহূর্তগুলো মনে রাখবো।

0: খারাপগুলো মনে রেখে কেন আমাদের নিজের মনকে বেশি দূষিত করব? এমনি চারিদিকে এত পলিউশন।
1: ওয়েল, যারা যারা এই মুহূর্তে বিহু আর সৌমিককে জয়েন করলে লাভ জাংশনে, তাদেরকে বলে দিই যে আজকে লাভ শর্টসটা ফার্স্ট আওয়ারে মিস করে যারা গিয়েছো তারা এক্ষুনি শুনে নিতে পারো। আর যে বিষয় নিয়ে মোটামুটি কথা হচ্ছে তা হলো, যদি তোমার জীবনে প্রাক্তন হঠাৎ করে ফিরে আসে তাহলে তোমার রিয়াকশন কী হবে? 9903653992 বিহু সৌমিককে জানাও। তবে আপাতত তোমাদের জন্য রইল লাভ শর্টস, আর তারপর আমরা আবার ফিরছি।
0: হ্যাঁ, নিজে লিখেছে না, ওই জন্য বারবার বলছি।
2: আজকের লাভ শর্টসে বিহুর লেখা প্রেম অন এয়ার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে দেবারতি, অরিজিৎ ও রাজীব। শুরু হচ্ছে লাভ শর্টস প্রেম অন এয়ার।
3: কলকাতার বুকে সেদিন ঝেঁপে বৃষ্টি নেমেছিল। রাসবিহারী মোড়ের একটা ছোট ক্যাফেতে বসে অর্ক তার ল্যাপটপে একটা নতুন বাড়ির ড্রয়িং দেখছিল। পেশায় সে আর্কিটেক্ট। কড়া এক কাপ এসপ্রেসো অর্ডার দিয়ে সে নিজের কাজে মগ্ন। ঠিক তখনই ওয়েটার এসে একটা ধোঁয়া ওঠা কফি টেবিলের ওপর রাখল। অর্ক খেয়াল না করেই সেটাতে একটা চুমুক দিয়েই ইস,
4: উফ, এত মিষ্টি কেন? আরে আমি তো চিনি ছাড়াই।
3: অর্কের কথা শেষ হওয়ার আগেই একটা মিষ্টি গলা পেছন থেকে ভেসে এলো।
5: এক্সকিউজ মি, ওটা বোধহয় আমার ক্যারামেল ম্যাকিয়াটো। আপনার এক্সপ্রেসোটা আমার টেবিলে চলে এসেছে।
3: অর্ক তাকিয়ে দেখল একটা মেয়ে, যার চুল থেকে তখনও বৃষ্টির জল টুপটুপ করে ঝরছে, মুখে একটা অপরাধ মেশানো হাসি। অর্ক কিছুটা অপ্রস্তুত হয়ে বলল,
4: ও আই এম সরি, খেয়াল করিনি।
5: ইটস ওকে, নো প্রবলেম। তবে ভুল করে হলেও আপনি কিন্তু পৃথিবীর সেরা কফিটা টেস্ট করে ফেললেন। বাই দ্য ওয়ে, আমি অহনা, অহনা সেনগুপ্ত।
4: আমি অর্ক, অর্ক চৌধুরী।
3: সেই শুরু বৃষ্টির সেই বিকেলে ক্যাফের একটা টেবিলে দুটো অচেনা মানুষ মুখোমুখি বসল। অর্কর শান্ত স্বভাবের বিপরীতে অহনা হচ্ছে খানিক বেমানান। তবে প্রেমের অঙ্কে এত নিয়ম কে কবে মেনেছে বলুন তো? অহনা জানালো সে রেডিও শুনতে খুব ভালোবাসে। অবাক হলো অর্ক, ইনস্টা স্ন্যাপ এসবের চক্রবূহ ছেড়ে শেষে কিনা রেডিও।
4: ইন্টারেস্টিং, রেডিও লিসনার্স তো কমছে শুনছি, তা আপনি এখনো রেডিও শোনেন?
5: কে বলেছে আপনাকে? এই আপনাদের মতো লোকজন সোশ্যাল মিডিয়ার চৌহদ্দি ছেড়ে বের হতেই পারেন না।
4: এই আমি কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাডিক নই।
5: থাক, আমি যা বোঝার বুঝেছি।
3: বাঙালির প্রেম যেমন কফিতে শুরু হয়, তেমনি তার পরিণতি খোঁজে সোশ্যাল মিডিয়ায়। বাড়ি ফিরে অর্ক অহনাকে ফেসবুকে সার্চ করল, পেয়েও গেল, কিন্তু লকড প্রোফাইল। রিকোয়েস্ট পাঠাতে গিয়েও হাতটা কাঁপছিল তার। শেষমেশ একটা মেসেজ পাঠালো,
4: ক্যারামেল ম্যাকিয়াটোর স্বাদটা কিন্তু সত্যি দারুণ ছিল, একটু মিষ্টি তবে মন্দ নয়।
3: উপাশ থেকে রিপ্লাই আসতে মাত্র 2 মিনিট সময় লাগলো।
5: ধন্যবাদ মিস্টার সোশ্যাল মিডিয়া।
3: শুরু হলো রোজ রাতের চ্যাটিং, কখনো রাত 1টা, কখনো বা ভোর 4টে। এরই মাঝে নাম্বার বিনিময় সহ ম্যান্ডেটরি ধাপগুলো কিন্তু মিস হওয়ার নয়। প্রেমের অঙ্কে নাম্বার বিনিময়ের পরে যে ধাপ আসে তা হলো মিট আপ। এবার আর কফি শপ নয়, ঠিক হলো প্রিন্সেপ ঘাট। গঙ্গার হাওয়া যখন অহনার মুখের ওপর এসে পড়ছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল অর্ক। কি সুন্দর দেখতে ওকে, বেশি কথা বলে তবে শুনতে বড় ভালো লাগে।

0: যদিনে অবশ্য আপনি থেকে তুমি হয়ে গেছে ওরা।
1: এই তুমি হাসছ কেন?
2: হাসছি কই? না তো
1: না তো মানে এই তো হাসছ, তাও আবার আমার মুখের দিকে তাকিয়ে। এই কেন গো, আমি কি জোকার নাকি তোমার মাথার গন্ডগোল আছে?
2: মাথার গন্ডগোল আছে কিনা আমার জানি না, তবে তুমি কিন্তু বেশ মজা।
1: ওই তো আমি জোকার, সেটাই তো বলছো।
2: পাগলি মেয়ে একটা,
1: ব্যাস হয়ে গেল। আমি পাগল সেটাও বলে দিলে তো?
2: না
1: কি হয়েছে নাকি?
2: বলছি যে আই লাভ ইউ।
0: না, এভাবে একটা স্ট্রেট কাট আই লাভ ইউ শুনতে মোটেও প্রস্তুত ছিল না অহনা। অর্ক যে তাকে পছন্দ করে তা সে বুঝতেই পারত, তবে সেকেন্ড মিট আপে, মানে টেকনিক্যালি ফার্স্ট মিট আপে কে প্রপোজ করে? তাও আবার আগু পিছু কিছু নয়, অনলি আই লাভ ইউ।
1: এই তুমি কি, ইস, এইভাবে কেউ প্রপোজ করে? সিধি বাত নো বকবাসকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, একটু তো অন্যভাবে বলতে পারতে। এই যেমন শাহরুখ খান স্টাইলে দুই হাত বাড়িয়ে যাকে প্রপোজ যখন করেই দিয়েছ তখন সেম টু ইউ।
2: হ্যাঁ, এটা আবার কেমন উত্তর, সেম টু ইউ?
1: তুমি কি দামোদর শেঠ নাকি, অল্পেতে খুশি হও না?
2: আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ।
0: সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন মাঝে মধ্যে নিয়তি পরীক্ষা নেয়। অহনার অর্কট প্রেম যখন রোদেলা বসন্তের মতো সুন্দর, ঠিক তখনই অহনার বাবা বদলি হয়ে গেলেন অন্য শহরে। অহনাকে যেতেই হবে, মা হারা মেয়ে, একা কার কাছেই বা রেখে যেতেন সমীরণবাবু? যাওয়ার আগের দিন অহনা আর অর্কর দেখা হলো সেই প্রিন্সেপ ঘাটে। মেয়েটার হাতে নীল রঙের একটা ডায়েরি।
2: তুমি সত্যিই চলে যাচ্ছ অহনা?
1: কলকাতা থেকে শিলিগুড়ি এমন কিছু দূরে নয় অর্ক, রাতে বাসে চাপলে সকালবেলাতেই ওয়েলকাম টু শিলিগুড়ি।
2: কিন্তু লং ডিস্টেন্সে আমার খুব ভয় করে।
1: ভয় কি আছে, রোজ একবার করে ম্যান্ডেটরি ফোন, আর সারাদিনের টেক্সট তো আছেই। আর শোনো, এটা আমার ডায়েরি, এর শেষ পাতাটা আমি এখনো লিখিনি। যেদিন আমরা আবার থিত হব সেদিন তুমি এটা শেষ করবে।
2: সাবধানে যাবে, শোনো, আই লাভ ইউ।
1: সেম টু ইউ।
0: অহনার হাতটা শক্ত করে ধরে রইল অর্ক, কিছুতেই যেতে দিতে চাইছে না ও, খুব ভয় করছে, হারিয়ে ফেলার ভয়।
1: ভালোবাসা যদি সত্যি হয় অর্ক, তবে দূরত্ব শুধু একটা সংখ্যা মাত্র, জাস্ট ট্রাস্ট মি।
2: আমাকে ছাড়া তোমার ওখানে একটুও ভালো লাগবে না, দেখো একা একা কেমন কাটাও দেখবো আমি শুধু।
1: কে বলেছে একা, বাবা থাকবে আর আমার সুইট হার্ট।
2: এই সুইট হার্টটা আবার কে?
1: কেন, আমার রেডিও, তোমার সতীন।
0: এবার হেসে ফেললো অর্ক, আলতো করে বুকে জড়িয়ে নিল অহনাকে। গঙ্গাকে সাক্ষী রেখে মনে মনে বলে উঠল, তোমাকে আমি কিছুতেই হারাবো না পাগলি মেয়ে, সাবধানে যেও। অহনা চলে গেল। নতুন শহর, ইংরেজি অনার্স নিয়ে পড়া মেয়েটাকে কলকাতা চাকরি দিতে না পারলেও শিলিগুড়ি দিল। একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে মাস দুয়েকের মধ্যেই জয়েন করলো সে। মাইনেটা কম, তবু একা একা থাকার বোর্ডামটা তো কিছুটা কাটবে। ওদিকে অর্কেরও প্রমোশন হলো। প্রথম প্রথম রোজ তিন চারবার করে ফোনে কথা হতো তাদের, ভিডিও কল, টেক্সট কিছুই বাদ ছিল না। কিন্তু ওই যে প্রমিসেস আর মেন্ট টু বি।

0: ব্রোকেন।
1: এই সরি, শোনো না, ফোন করতে পারিনি কালকে। আর বলো না, জীবনটা কয়লা করে দিচ্ছে আমার।
2: একটা ফোন, দুটো মিনিট, খুব বেশি চাইছে কি?
1: বাচ্চাদের মতো করো না হনা। রাত 11টায় ফিরেছি কালকে, কোনো মতে খেয়ে বিছানায় গিয়েই ব্যাস ঘুম। তারপর সকালে উঠে অফিস করে এই তো এখনো বাড়ি ফিরিনি, রাস্তায় আছি। যাকগে, তুমি আর কি করে বুঝবে এই কাজের প্রেশার? তোমার তো ওই চাকরি।
2: কি বললে? ওই চাকরি মানে? তোমার চাকরিটা চাকরি আর আমারটা ছেলে খেলা? তোমার কোনো আইডিয়া আছে অর্ক, ওই কোলের বাচ্চাগুলোকে সারাদিন সামলাতে ঠিক কতটা এফোর্ট দিতে হয়? তারপর বাড়ি এসে রান্না থেকে ঘর পরিষ্কার সব একা করি আমি, কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে। দুদিন আগে তোমাকে বললাম বাবার জ্বর, একবারের জন্য, একটাবারের জন্য জানতে চেয়েছো কেমন আছে মানুষটা।
1: খুব চাপ যাচ্ছে বাবু, বিশ্বাস করো। এই বাই দা ওয়ে, কেমন আছেন কাকু?
2: রাখছি অর্ক, তুমি তোমার গ্লোরিফাইড মোটা মাইনের চাকরি নিয়ে ভালো থেকো। ডোন্ট কল মি এভার।
1: এই অহনা, অহনা, হ্যালো, হ্যালো অহনা।
0: ফোনটা কেটে দেয় অহনা, দম বন্ধ হয়ে আসছিল তার, খুব কান্না পাচ্ছিল। না, সম্মান ওকে করে না অর্ক, যদি করত এভাবে কখনোই বলতে পারত না। এরপর কেটে গিয়েছে প্রায় 3 মাস, অফিসিয়াল ব্রেকআপ ওদের আজও হয়নি, তবু কথা বন্ধ। হোয়াটসঅ্যাপে অর্ককে ব্লক লিস্টে পাঠিয়েছে অহনা, ফোনেও একই কেস। কষ্ট হয়েছে, তবু ওই যে ছোট থেকেই বড্ড একগুয়ে, এসে ওই ঝগড়ার পর অর্ক ফোন করেছিল তাকে, সে ধরেও ছিল, ভেবেছিল হয়তো সারপ্রাইজ দিতে শিলিগুড়ি চলে আসবে বা নিদেন পক্ষে একটা সরি বলবে মন থেকে। নাথিং, এমনভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি, সব নর্মাল। ব্যাস, এরপর আর পেছনে তাকায়নি সে। অর্কও প্রথম মাসটা নিয়মিত কল করার চেষ্টা করেছে, হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে লিঙ্কডিনেও টেক্সট করেছে অহনাকে, মিস ইউ, এত রাগ করো না, এসব অনেক কিছু লিখলেও সরি বা ভুল হয়ে গিয়েছে এই জাতীয় কোনো মেসেজ তার থেকে পাইনি অহনা। এমনটা যে লিখতে হয় তা হয়তো বুঝতেই পারেনি অর্ক। 6ই অক্টোবর, আজ অহনার জন্মদিন, ঘড়ির কাঁটায় এখন রাত 10টা। সারাদিন তেমন কিছুই হয়নি, অন্যদিনের মতো স্কুলে গিয়েছিল, বাবা অফিসে, ফেরার পথে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলেন সমীরণ বাবু, বাবা মেয়ে খাওয়া শেষ করেছে এই সবে। নিজের ঘরে দক্ষিণের জানালার পাশে চুপ করে বসেছিল অহনা, খুব কান্না পাচ্ছিল তার, মায়ের কথা খুব মনে পড়ছিল, কি সুন্দর গুড়ের পায়েস বানাতো মা, কতদিন সেই পায়েস খায় না সে, আর কোনোদিন খেতেও পারবে না। যে মুহূর্তে জীবনটাকে একটু গুছিয়ে নেবে ভাবছিল, নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিল, সেই মুহূর্তে আরো বড় একটা ধাক্কা। অর্ক কেন এমনটা বলল, কেন এভাবে বলল, একটা সরি তো বলতে পারত, ছোট্ট একটা সরি। পাশে রাখা রেডিওটা অন করল অহনা, ফ্রিকোয়েন্সি 107 FM, রেইনবো, শোয়ের নাম লাভ জাংশন। এই শোটা ওর খুব পছন্দের, প্রেম জীবনের ভালো মন্দ কত কি নিয়ে কত মেসেজ আসে এখানে। চোখটা লেগে আসছিল তার, হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, ঘুমিও না অহনা, দাঁড়িয়ে যাও, পিকচার আভি বাকি হ্যায়।
3: তোমরা শুনছো লাভ জাংশন, আমি রয়েছি তোমাদের সঙ্গে আর আকাশ। আর এখন যে মেসেজটা পড়বো সেই মেসেজটা করেছে অর্ক ফ্রম কলকাতা। বাবা, বড় মেসেজ, দেখি ও কি লিখছে।
4: এই প্রথমবার লাভ জাংশনে মেসেজ।

0: করছি আমি। গত 3 মাস ধরে আমি ভালো নেই, একদম ভালো নেই। আমি গাধা সেটা মা ছোট থেকেই বলতো, কিন্তু এতটা যে গাধা তা কিছুদিন হলো বুঝতে পেরেছি। আমার নাম অর্ক, আমি কলকাতায় থাকি। বছরখানেক হলো আমার জীবনে এক বসন্ত এসেছিল, সেই বসন্তের নাম অহনা সেনগুপ্ত। নিজের দোষেই আজ তার সঙ্গে আমার কথা বন্ধ। এমন কিছু বলে ফেলেছি যা আমার একেবারেই বলা উচিত হয়নি। অহনা, আজ তোমার জন্মদিন, সকাল থেকে উইশ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো ব্লকড, তাই এখানেই লিখছি। আমি জানি এই শো তুমি খুব পছন্দ করো, হয়তো আজকে শুনছো, আর যে কথাটা আমার আগেই বলা উচিত সকলের সামনে, আমি সেটা বলতে চাই। মিস অহনা সেনগুপ্ত, আই অ্যাম সরি, আই অ্যাম রিয়েলি সরি, প্লিজ কাম ব্যাক, আমি আর পারছি না। আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট।
1: চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অহনার। মোবাইলটা হাতে নেয় সে, এক এক করে আনব্লক করে সব জায়গা থেকে, তারপর হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট টেক্সট, আই লাভ ইউ টু। সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে ওঠে তার, অর্ক কলিং।
2: হ্যালো, হ্যালো অহনা, আমি জানতাম তুমি শুনছো, আই এম সরি, আমি ইডিয়েট, আমি গাধা, আমি খুব খারাপ, প্লিজ আমাকে ব্লক করো না বাবু, আই মিসড ইউ।
3: কেমন আছো অর্ক?
2: ভালো না, একদম ভালো না। শোনো, কাল আসছি আমি শিলিগুড়ি, ভোরবেলার বাসের টিকিট কাটছি, সঙ্গে তোমার প্রিয় ওই মিষ্টি কফি। নীল ডায়েরিতে কি লিখতে হবে আমি জানি অহনা, আমি সবটা জানি।
3: পাগল ছেলে একটা, সাবধানে এসো, আমি অপেক্ষা করবো।

লাভ শর্টসে আজ শুনলে বিহুর লেখা প্রেম অন এয়ার, গল্পের ন্যারেশনে আত্রেয়, অহনা দেবারতী, অর্ক রাজীব, রেডিও জকি অরিজিৎ।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে সৌমিক এবং বিহু আজকে তোমার সঙ্গে রয়েছি রয়েছি বলতে বলতে প্রায় অনেকক্ষণ, দু ঘন্টা তো হয়ে গেল, এবং আজকে দ্বিতীয়বার, দ্বিতীয় ঘন্টাতেও তোমাকে লাভ শর্টসটা আজকে শোনালাম। আর যেটা তোমায় বলার সেটা হচ্ছে যে তুমি যদি এরকম লাভ শর্টস, মানে এরকম সুন্দর সুন্দর লাভ শর্টস যদি আমাদের লিখে পাঠাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তুমিও লিখে পাঠাতে পারো, নাম্বারটা 1-990-365-999। এরপরে মেসেজ, আচ্ছা কি করেছে, কি করেছে, নাম লিখেছে
2: না? আজকে অনেকেই, অনেক মেসেজ আমরা পাচ্ছি যেখানে অনেকে নাম লিখছো না, ঠিক আছে। চুপ কথা এবং লাভ জাংশনের মতন যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেখানে ইচ্ছে করলে তোমরা তোমাদের নাম নাও জানাতে পারো, সেরকমই একটা মেসেজ। আমি একজনকে মনে মনে লাইক করতাম কিন্তু বলার সাহস পেতাম না। অ্যাকচুয়ালি ও আমার খুব ভালো বন্ধু ছিল, বন্ধুত্ব ভেঙে যায় যাতে না যায়, তাই পারতাম না ওকে আমার মনের কথা বলতে। একদিন ভেবে নিয়েছিলাম যে বলে দেব, কিন্তু সুযোগটা হলো না। তার আগেই ও আমায় বলে দেয় ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটাকে ওর পছন্দ হয়েছে। তারপর আস্তে ধীরে কিছু না জানিয়ে ওর থেকে দূরে হারিয়ে গেলাম। 3 বছর হয়ে গেল, আজও আফসোস করি, ভুলতেই পারি না মন থেকে। কি করা যায় বলুন তো?
1: করা যায় বলতে এইখানে কি বা বলি তোমায়, এটা তো একটা ভীষণ একটা রিয়েলিটি চেক আর কি। সেখানে মেনে নেওয়া ছাড়া আর তো খুব বেশি তোমাকে কিছু বলতে পারছি না। তার কারণ হচ্ছে একজনকে তোমার ভালো লাগতো এবং তাকে বলে ওঠার আগেই আরেকজনের সঙ্গে সে সম্পর্কে চলে গেছে, বা যাওয়ার প্ল্যানিং করছে, বিয়ে করবে ইত্যাদি করবে, তাকে তার ভালো লেগে গেছে, যাই বলো না কেন। সব ক্ষেত্রেই তো ব্যাপারটা খুবই বাস্তবিক একটা ব্যাপার, এবং সেই জন্যই কোনো একটা মেসেজের উত্তরে একদম একটু আগে, মানে প্রথম ঘন্টায় বোধহয় এরকম একটা মেসেজ এসেছিল, এবং সেখানে এটাও বললাম যে কখনোই কোনো কিছুর ক্ষেত্রেই খুব বেশি দেরি করা উচিত নয়, এটা আমরা সবসময় বলি। ও হ্যাঁ, মনে পড়েছে, একজন নাম না বলে একজন মেসেজ করেছিল যে তার বন্ধুর সঙ্গে একটা সেমিস্টার গ্যাপে কথা হচ্ছে না সেই বিষয়ে। তো তাকেও যে কথাটা বললাম, তোমাকেও সেই একই কথা, যে অনেকটা তো দেরি হয়েই গেছে, এবার দেরি যখন হয়েই গেছে বেকার মন খারাপ করে আর লাভ নেই। তার কারণ সে তো তার লাইফে ভালো আছে, সে তার পছন্দের মানুষকে চুজ করেছে এবং সেটাকে মেনে নাও, সে ভালো আছে এটা ভেবেই নিজে ভালো থাকো, কারণ তোমারও তো একটু একটু তাকে ভালো লাগতো, ভালোবাসতে শুরু করেছিলে কিনা সেটা তো বলতে পারবো না, আমাদের প্রথম তো একটু ভালোই লাগে, এবং ভালো লাগাটা যখন আস্তে আস্তে আরও একটু গভীর হয় তখন আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হয় আর কি। তো সেই সব ক্ষেত্রেই ঠিক আছে, সে তো ভালো আছে, এটুকুই ভাবো আর কি।
2: পরে মেসেজ, লাভ

0: শটটা দারুণ দারুণ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রেম কাহিনীর মতো মেয়েটি আমার প্রাণ ভোমরা ছিল। শেষবার কথা হয়, ও বলে টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি চাহিদা আছে। তখন আমি বুঝলাম ও টাকা পয়সা ভালোবাসে, আমাকে নয়। প্রকৃত ভালোবাসা কী হয় সেটাই ও জানে না। ওর নাম, আচ্ছা ওর নামটা বলেছে কিন্তু অনেয়ারে আমি নামটা বলছি না, তবে যে লিখেছেন তিনি হচ্ছেন প্রশান্ত প্রামাণিক। অনেয়ারে নামটা না বলার একটাই কারণ, হয়তো প্রশান্ত তোমার সঙ্গে তার সম্পর্ক টেকেনি, এখন হয়তো সে অন্য কারোর সঙ্গে সংসার করছে। অকারণে ঝামেলা করা তো ঠিক নয় বলো?
1: হ্যাঁ সত্যি তাই, কারণ একজন মানুষ সে আরেকটা মানুষকে চুজ করেছে, হতেই পারে এটা, এটা তো তার, যেমন তোমার তাকে ভালোবাসার পূর্ণ অধিকার আছে, তাকে ভালোবাসার পূর্ণ স্বাধীনতা রয়েছে, সেরকম তারও তো তোমাকে ভালো না বাসার, তোমার সঙ্গে সম্পর্ক না রাখার পূর্ণ স্বাধীনতাটা রয়েছে। তো সেটা যখন রয়েছে তাহলে একটু মেনে নাও। এরকম সবসময় যেটা বললাম না, এটাও খানিকক্ষণ আগে কোনো একটা মেসেজের উত্তরে বলেছিলাম যে আমাদের সম্পর্কগুলো যখন ভেঙে যায় তখন আমরা একে অপরকে অনেকেই দোষারোপ করি যে ও ভালো নয়, ও কেন আমার, অ্যাকচুয়ালি এই যে অরিজিনাল যে মানে একদম রিয়েলিটি চেক যেটা দিল তোমাকে তোমার জীবন, যে তোমাকে একজন রিজেক্ট করেছে, এই রিজেকশনটা মেনে নেওয়াটা, এটা কিন্তু একটা কী বলবো, বেশ কঠিন কাজ। অনেকেই পারে, আবার বেশিরভাগই পারে না। তখনই এই একে অপরের প্রতি একটা বদনাম করা, একে অপরের প্রতি যে না ও ভালো নয়, ও আমাকে বোঝেনি, আমার সঙ্গে থাকেনি ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো বেরিয়ে আসে। হ্যাঁ হয়তো কোথাও গিয়ে একটা সেটা স্বাভাবিক, আমাদের সকলেরই রাগ হয়, কারণ কোনো একটা ব্যাপারে রিজেক্ট হতে কারই বা ভালো লাগবে, সবাই তো অ্যাকসেপ্টেন্সই চায়, সবাই তো চায় যে আমি একজনকে প্রপোজ করব এবং সে আমার প্রপোজালে হ্যাঁ বলবে এবং আমাদের একটা সুন্দর মিষ্টি মধুর সম্পর্ক হবে এবং একটা হ্যাপি এন্ডিং হবে। এই হ্যাপি এন্ডিংটা কিন্তু রিয়েল লাইফে দেখা যায়, রিয়েল লাইফে এই হ্যাপি এন্ডিংটা করতে গেলে অনেকগুলো কী বলবো, অনেকগুলো পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা প্রেমিক প্রেমিকাকে। সেই পরীক্ষাগুলো যারা পাশ করে তারাই সেই হ্যাপি এন্ডিংটা দেখতে পায়, আর যারা সেই পরীক্ষায় একটু কিছু শিখে চলে যায় তারা কিন্তু সেই সেই পার্টিকুলার সম্পর্কটার ক্ষেত্রে হয়তো হ্যাপি এন্ডিংটা হয় না, কিন্তু এরকম হতেই পারে। তার সঙ্গে পরে আরও একজনের যখন সম্পর্ক হয়েছে তাদের কিন্তু সম্পর্কটা একদম দুর্দান্ত একটা জার্নি তারা কমপ্লিট করেছে।
0: ডেফিনেটলি তাই। আর যারা এক্ষুনি মানে এই মাত্র রেডিওটাকে অন করলে তাদেরকে জানিয়ে রাখি লাভ জাংশন চলছে, তোমাদের সঙ্গে রয়েছে বিহু আর রয়েছে সৌমিক। মোটামুটি লাস্ট আওয়ারের আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে, একটু তাড়াতাড়ি পড়ছি। 9903653992 এই মুহূর্তে যে মেসেজ করেছো অভিষেক ফ্রম কালিন্দি লেকটাউন, কেমন আছো সুইট সুইট তোমরা, থ্যাংক ইউ। রোজের মতো আজও লাভ জাংশন শুনছি, খুব খুব ভালো লাগলো, আর একটু বেশি হলে আরও ভালো লাগতো। আমার মনে হয় ও লাভ শর্টসের কথা বলেছে। সবাই শুয়ে শুয়ে আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা স্টোরি শোনানোর জন্য।
1: থ্যাংক ইউ অভিষেক।
0: পরে মেসেজটা সোনামুখী আমশোল থেকে রিয়াজুল লিখছে, আমরা আজকে বলছিলাম যে যদি তোমার জীবনে হঠাৎ করে প্রাক্তনের আবির্ভাব হয় তোমার রিয়াকশন কী হবে, সেইটা নিয়ে ও একটা বেশ সুন্দর কবিতা লিখেছে, সেটাই আমরা পড়ব। যদি আবার প্রিয়তম ফিরে আসে, নিভে যাওয়া মনটা কি জ্বলে উঠবে, হারিয়ে যাওয়া সেই পুরনো হাসি আবার কি চোখের কোণে ফুটবে, যদি সে এসে বলে ভুল হয়েছিল অভিমান কি তবে মুছে যাবে, যে হৃদয়টা কেঁদেছে নীরবে সে হৃদয় কি আবার ভালোবাসবে, ফিরে আসো তবু ভয় হয় মনে আবার যদি মাঝপথে হারিয়ে যায়, তাই ভালোবাসার দরজা খুলবো তবে এবার বিশ্বাসের হাতটা আগে বাড়িয়ে, যদি সত্যি প্রিয়তম ফিরে আসে পুরনো কষ্টগুলো থাক দূরে, নতুন করে শুরু হোক গল্পটা দুজনের ভালোবাসার সুরে। আমশোল থেকে রিয়াজুল।
1: আমশোল থেকে রিয়াজুল, রিয়াজুলকে অনেক অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা মেসেজ লাভ জাংশনে করার জন্য। আর যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছো তাদেরকে বলবো যে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখানে কিন্তু আজকের লাভ মিটারটা পোস্ট করা হয়েছে এবং সেই লাভ মিটার নিয়ে আমরা খানিকক্ষণের মধ্যেই ফিরব। তার কারণ হচ্ছে এরপরে আমরা আবার আজকের লাভ শটটা লাভস টাইমের জন্য শুনবো এবং সেই যে সময়টাতে আমরা লাভ শটটা আজকে শুনবো সেই সময়তে তোমার সঙ্গে সামনাসামনি একসঙ্গে গল্প করতে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে লাইভে আসবো সৌমিক আর বিহু। তাই লাভ মিটারে যদি তুমি এখনও ভোট না করে থাকো চটপট ভোটটা করে ফেলো, এবং যদি তোমার সেই বিষয়ে কোনো কথা থাকে সেটাও কমেন্ট বক্সে চটপট লিখে দাও।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter, Love Meter. Well, 107 FM Rainbow কলকাতা, এই যে ইনস্টা হ্যান্ডেল পেজটা আমাদের রয়েছে সেখানে তোমাদের প্রত্যেক সপ্তাহের মতো এবারেও একটা টপিক দিয়ে দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে লাভ মিটার। আর এই সপ্তাহে যে টপিকটা ছিল, প্রতিটা সম্পর্কের একটা নাম থাকে, সেটা বজায় রাখলেই সেই সম্পর্ক ভালো থাকে। কতজন ইয়েস বলেছো, মানে কতজন এই কোডটার সঙ্গে অগ্রি করেছো, আর কতজন অগ্রি করোনি, সেই হিসেব নিয়েই এখন সৌমিক কিন্তু বসে আছে।
2: হ্যাঁ, সেটা হচ্ছে যে মোটামুটি 81% বলেছে যে হ্যাঁ, ইয়েস, তারাই।

0: প্রতিটা সম্পর্কের যে একটা নাম থাকে সেটা বজায় রাখলেই ভালো থাকে সেই সম্পর্ক, এই ব্যাপারে তারা এগ্রি করছে, এবং এগ্রি করছে না 19% লোক। বেশ, আমরা কি মনে করি সেটা আমরা পরে বলছি, আগে কমেন্টগুলো বলি। শোভা রাজশাহী থেকে লিখছে, সম্পর্কের নাম কিংবা সীমানা মানুষকে দায়িত্ব ও সম্মান মনে করিয়ে দেয়, যা বন্ধনকে সুসংহত রাখে। তবে নামের চেয়েও বেশি প্রয়োজন পারস্পরিক বিশ্বাস ও যত্ন, কারণ হৃদয়ের টান না থাকলে কেবল পোশাকি নামে সম্পর্ক বাঁচে না। উজ্জ্বল ডন লিখছে, দান, দা হবে, প্রতিটা সম্পর্কে একটা নাম থাকে, সেটা বজায় রাখলে সেই সম্পর্ক ভালো থাকে। আমার পরিচিত চয়নিকা দা আচ্ছা এই বিষয়ে কিছু লেখেনি, কয়েকটা নাম লিখেছে। অনেকে বলছে একদম ঠিক। আকাশ বেহালা থেকে লিখছে, নিশ্চয়ই প্রত্যেকটা সম্পর্কের নাম তো থাকা অবশ্যই উচিত, কিন্তু কিছু এমনও সম্পর্ক থাকে নামহীন। বেশ, স্পন্দন বলছে, না সবসময় সেটা নয়, কিছু কিছু সম্পর্ক নাম না থাকলে সম্পর্কটা যেখানে কোনো চাওয়া পাওয়া কিছু নেই, না থাকে পরিণতি, না থাকে কোনো নাম, শুধু দরকার বা দরকারই পাশে থাকে। ইয়োর পি দিয়াজ সামথিং কিছু একটা নাম লিখছে, হ্যাঁ সব সম্পর্কের কোনো নাম না থাকাটা দরকারই, কিন্তু সেই সম্পর্কের মধ্যে অবশ্যই বোঝাপড়া সম্মানটা একান্ত প্রয়োজন। জোয়ারদার, জোয়ারদার জয় লিখছে, আমি অজয় পিয়ালি থেকে, হ্যাঁ সম্পর্কে অবশ্যই একটা নাম থাকা দরকার। প্রিয় মানুষটিকে আলাদা কোনো নামে ডাকার মাধ্যমে তাকে বোঝানো যায় যে আপনার জীবনে তার স্থান অনন্য এবং অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। নাম আসলে ভালোবাসাকে বাঁধনে ফেলে না, বরং তাকে একটি নিরাপদ আশ্রয় দেয়, যেখানে দুজন মানুষ নিশ্চিন্তে তাদের পরবর্তী জীবনে এগিয়ে যেতে পারে। আশিস জানা বেশ অনেকটা বড় লিখেছে, লিখছে যে আজকের বক্তব্যের বিপক্ষে একটা কবিতার মাধ্যমে বোঝায়, শুনুন, যাই হোক একটা কবিতা লিখেছে। হ্যাঁ তো আচ্ছা, অস্কার ওয়াইল্ডের একটা কবিতার কথাও সে বলেছে, তো অনেকটা বড়, সেটা আমরা আর পড়ছি না, আপনারা কমেন্ট বক্সে গিয়ে সেটা অবশ্যই দেখে নিতে পারেন।
1: মোটামুটি বেশিরভাগ মানুষই মনে করছে যে নামহীন সম্পর্কের কোনো মূল্য হয় না, যে কোনো সম্পর্ক হোক, যে ধরনের সম্পর্ক হোক, যাই ইকুয়েশন থাকুক না কেন, প্রত্যেকটা সম্পর্কের একটা ট্যাগ বা একটা নামের কিন্তু দরকার হয়। এবার যদি আমি সৌমিককে জিজ্ঞেস করি, তোর কি মনে হয়, মানে তোরও কি মনে হয় যে সত্যি প্রত্যেকটা সম্পর্কে একটা ভ্যালিডেশন বা একটা নামের দরকার?
0: ঠিক ঠিক ঠিক না, আমার পার্টিকুলার এই কমেন্টগুলো দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই কথাটার মানেটা না অনেকে ঠিক
1: বুঝতে পারেনি। সবাই ভাবছে নাম মানে হয়তো ভালোবাসার কোনো নামের কথা এখানে বলা হচ্ছে।
0: না, আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ধরো আজকে তোমার সাথে একজন কারুর একটা, ধরো কি বলবো, একটা চৈতালি, একটা কাল্পনিক নাম, তোমার সঙ্গে চৈতালির একটা বন্ধুত্ব আছে। এইবার তোমাদের দুজনের সম্পর্কটার নাম হচ্ছে বন্ধুত্ব। এবার তুমি কিছুদিন পর বা কিছু মাস বা কিছু বছর পর তুমি তাকে তার, তোমার ভাল লাগছে তাকে, তোমার মনে হচ্ছে যে তুমি তাকে ভালোবেসে ফেলেছো, তুমি তাকে প্রপোজাল মানে প্রপোজ করলে এবং সে তোমার প্রপোজে রিজেক্ট করলো, সে বলল যে না আমার এরকম কিছু ফিলিংস নেই, আমি শুধু বন্ধুই ভাবি। এর ফলে তোমাদের তো বন্ধুত্ব, এই যে সম্পর্কটা, এটাতে এফেক্ট ফেললো, কারণ ওই যে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি তৈরি হয়ে যায় ওই প্রপোজটা করার ফলে, সে যদি মনে করে যে না আমার বন্ধুত্বেরও ঠিক মর্যাদা দিল না, ও কেন সম্পর্ক করতে চাইছে, এরকম যদি সে মনে করে, তাহলে তো তোমার বন্ধুত্বটা ভাঙন হলো। তাহলে এই যে সম্পর্ক, যে সম্পর্কটার যে নামটা ছিল বন্ধুত্ব, এটা তো বজায় থাকলো না, এটা তো বজায় রাখতে পারা গেল না, সে যে কোনোভাবেই হোক, যে দিক থেকেই হোক। আমরা সেটাই বলতে চাইছিলাম যে প্রত্যেকটা সম্পর্ক, সেটা হতে পারে তোমার, ধরো এরকম তুমি বাসে করে যাচ্ছ, তোমার পাশে একজন সহযাত্রী রয়েছে, তার সঙ্গে তোমার কি বলবো সম্পর্কটা হচ্ছে সহযাত্রীর। তুমি দেখবে অনেক সময় আমরা অনেকের সঙ্গে ধরো আলাপ হলো, এই আলাপটা কিন্তু অনেকে একটু বেশি পার্সোনালি নিয়ে ফেলে, তখন সে বলে যে বাবা এই লোকটা এত বেশি আমার কেন ক্লোজ, মানে ক্লোজলি আসছে, ইন দ্য সেন্স এত কিছু কেন জানতে চাইছে, এত প্রশ্ন কেন করছে। দেখবে অনেক সময় ট্রেনে বাসে কোনো আননোন লোক যদি আমাদেরকে কোনো প্রশ্ন করে, মানে দু একটা প্রশ্ন ঠিক আছে, কিন্তু কোনো একটা প্রশ্ন যদি একটু অন্যরকম হয়ে যায় বা একটু ডিপলি হয়ে যায় বা একটু বেশি পার্সোনাল হয়ে যায়, তখন আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে যে বাবা এ আমাকে এই প্রশ্নটা কেন করছে, তার মানে কি এর অন্য কোনো ইন্টেনশন আছে। তো আমরা সেটাই বলতে চেয়েছি যে এই যে তোমার সঙ্গে তার সম্পর্কটা, সহযাত্রীর সম্পর্ক বা তোমার সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, এই না

0: নামগুলো, সম্পর্কের এই নামগুলোই যদি নামগুলোতে স্টিক থাকা যায়, সম্পর্কটাকে যদি সেইখানেই সীমাবদ্ধ রাখা যায়, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে।
1: ডেফিনেটলি তাই। আর আমাদের হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাড়াতাড়ি দুটো মেসেজ পড়বো আর তারপরে আজকে শেষবারের মতো লাভ শর্টসটা তোমাদেরকে শোনাবো। অঞ্জন গড়িয়া থেকে লিখছো, জানো তো প্রেম কথাটা ছোট কিন্তু তার গভীরতা অনেকটা। অতীত প্রেম যখন বাস্তবের মুখোমুখি হয় তখন চোখের ভাষা আর মনের ভাষা তার নীরবতা খুঁজে পায়। ডেফিনেটলি অঞ্জন। পরের মেসেজ, আমি অপূর্ব সেন দমদম চিড়িয়ামোড় থেকে বলছি। আমার লাইফে যদি প্রাক্তন ফিরে আসে, আমি তার সাথে কথা বলা তো দূরের কথা, মুখ পর্যন্ত দেখব না। সে যদি কথা বলতেও আসে আমি তাকে ডেফিনেটলি নেগলেক্ট করব। যাই হোক, আমি জানি না ফিরে এসে আবার তোমাদের মেসেজ আমরা পড়তে পারবো কি না, তবে ডেফিনেটলি চেষ্টা তো করব। আর আজকে লাস্ট বারের মতো তোমাদের জন্য রইল লাভ শর্টসটা, কিন্তু দ্যাট ইজ এ কিন্তু।
0: সেই কিন্তুর উত্তরটা হচ্ছে 107 FM রেনবো কলকাতা, আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল। সেখান থেকে সৌমিক আর বিহু এই লাভ শর্টসটা যেই সময় তোমায় শোনাবো সেই সময়তে আমরা লাইভে আসবো ইনস্টাগ্রামে, এবং সেখানে তোমার সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে। আর অন এয়ারে লাভ শর্টটা থাকুক আজকে লাস্ট বারের জন্য।
2: আজকে লাভ শর্টসে বিহুর লেখা প্রেম অন এয়ার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে দেবারুতি, অরিজিৎ ও রাজীব। শুরু হচ্ছে লাভ শর্টস প্রেম অন এয়ার।
3: কলকাতার বুকে সেদিন ঝেঁপে বৃষ্টি নেমেছিল। রাসবিহারী মোড়ের একটা ছোট ক্যাফেতে বসে অর্ক তার ল্যাপটপে একটা নতুন বাড়ির ড্রয়িং দেখছিল। পেশায় সে আর্কিটেক্ট। কড়া এক কাপ এসপ্রেসো অর্ডার দিয়ে সে নিজের কাজে মগ্ন। ঠিক তখনই ওয়েটার এসে একটা ধোঁয়া ওঠা কফি টেবিলের ওপর রাখল। অর্ক খেয়াল না করেই সেটাতে একটা চুমুক দিয়েই ইস,
4: উফ, এত মিষ্টি কেন? আরে আমি তো চিনি ছাড়াই।
3: অর্কের কথা শেষ হওয়ার আগেই একটা মিষ্টি গলা পেছন থেকে ভেসে এলো।
5: এক্সকিউজ মি, ওটা বোধহয় আমার ক্যারামেল ম্যাকিয়াটো। আপনার এক্সপ্রেসোটা আমার টেবিলে চলে এসেছে।
3: অর্ক তাকিয়ে দেখলো একটা মেয়ে, যার চুল থেকে তখনও বৃষ্টির জল টুকটুক করে ঝরছে, মুখে একটা অপরাধ মেশানো হাসি। অর্ক কিছুটা অপ্রস্তুত হয়ে বলল,
4: ও আই এম সরি, খেয়াল করিনি।
5: ইটস ওকে, নো প্রবলেম। তবে ভুল করে হলেও আপনি কিন্তু পৃথিবীর সেরা কফিটা টেস্ট করে ফেললেন। বাই দ্য ওয়ে, আমি অহনা, অহনা সেনগুপ্ত।
4: আমি অর্ক, অর্ক চৌধুরী।
3: সেই শুরু বৃষ্টির সেই বিকেলে ক্যাফের একটা টেবিলে দুটো অচেনা মানুষ মুখোমুখি বসলো। অর্কর শান্ত স্বভাবের বিপরীতে অহনা হচ্ছে খানিক বেমানান। তবে প্রেমের অঙ্কে এত নিয়ম কে কবে মেনেছে বলুন তো? অহনা জানালো সে রেডিও শুনতে খুব ভালোবাসে। অবাক হলো অর্ক, ইনস্টা স্ন্যাপ এসবের চক্রবুহ ছেড়ে শেষে কিনা রেডিও।
4: ইন্টারেস্টিং, রেডিও লিসনার্স তো কমছে শুনছি, তা আপনি এখনো রেডিও শোনেন?
5: কে বলেছে আপনাকে? এই আপনাদের মতো লোকজন সোশ্যাল মিডিয়ার চৌহদ্দি ছেড়ে বের হতেই পারেন না।
4: এই আমি কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট নই।
5: থাক, আমি যাবো, যা বুঝেছি।
3: বাঙালির প্রেম যেমন কফিতে শুরু হয় তেমনি তার পরিণতি খোঁজে সোশ্যাল মিডিয়ায়। বাড়ি ফিরে অর্ক অহনাকে ফেসবুকে সার্চ করলো, পেয়েও গেল, কিন্তু লকড প্রোফাইল। রিকোয়েস্ট পাঠাতে গিয়েও হাতটা কাঁপছিল তার। শেষমেশ একটা মেসেজ পাঠালো,
4: ক্যারামেল ম্যাকিয়াটোর স্বাদটা কিন্তু সত্যি দারুণ ছিল, একটু মিষ্টি তবে মন্দ নয়।
3: ওপাশ থেকে রিপ্লাই আসতে মাত্র দু মিনিট সময় লাগলো।
5: ধন্যবাদ।

0: মিস্টার সোশ্যাল মিডিয়া।
1: শুরু হলো রোজ রাতের চ্যাটিং, কখনো রাত একটা, কখনো বা ভোর চারটে। এরই মাঝে নাম্বার বিনিময় সহ ম্যান্ডেটরি ধাপগুলো কিন্তু মিস হওয়ার নয়। প্রেমের অঙ্কে নাম্বার বিনিময়ের পরে যে ধাপ আসে তা হলো মিট আপ। এবার আর কফি শপ নয়, ঠিক হলো প্রিন্সেপ ঘাট। গঙ্গার হাওয়া যখন অহনার মুখের ওপর এসে পড়ছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল অর্ক। কি সুন্দর দেখতে ওকে, বেশি কথা বলে তবে শুনতে বড় ভালো লাগে। ততদিনে অবশ্য আপনি থেকে তুমি হয়ে গেছে ওরা।
0: এই তুমি হাসছো কেন?
2: হাসছি কই, না তো।
0: না তো মানে? এই তো হাসছো, তাও আবার আমার মুখের দিকে তাকিয়ে। এই কেন গো, আমি কি জোকার নাকি তোমার মাথার গন্ডগোল আছে?
2: মাথার গন্ডগোল আছে কিনা আমার জানি না, তবে তুমি কিন্তু বেশ মজা।
0: ওই তো আমি জোকার, সেটাই তো বলছো।
2: পাগলি মেয়ে একটা,
0: ব্যাস হয়ে গেল, আমি পাগল সেটাও বলে দিলে তো।
2: না
0: কি হয়েছে নাকি?
2: বলছি যে আই লাভ ইউ।
1: না, এভাবে একটা স্ট্রেট কাট আই লাভ ইউ শুনতে মোটেও প্রস্তুত ছিল না অহনা। অর্ক যে তাকে পছন্দ করে তা সে বুঝতেই পারত, তবে সেকেন্ড মিটআপে, মানে টেকনিক্যালি ফার্স্ট মিটআপে কে প্রপোজ করে? তাও আবার আগু পিছু কিছু নয়, অনলি আই লাভ ইউ।
0: এই তুমি কি, ইস, এইভাবে কেউ প্রপোজ করে? সিধি বাত নো বকবাসকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, একটু তো অন্যভাবে বলতে পারতে। এই যেমন শাহরুখ খান স্টাইলে দুই হাত বাড়িয়ে যাকে প্রপোজ যখন করেই দিয়েছ, তখন সেম টু ইউ।
2: হ্যাঁ, এটা আবার কেমন উঠবো? সেম টু ইউ,
0: তুমি কি দামোদর শেঠ নাকি? অল্পেতে খুশি হও না।
2: আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ।
1: সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন মাঝে মধ্যে নিয়তি পরীক্ষা নেয়। অহনার অর্কট প্রেম যখন রোদেলা বসন্তের মতো সুন্দর, ঠিক তখনই অহনার বাবা বদলি হয়ে গেলেন অন্য শহরে। অহনাকে যেতেই হবে, মা হারা মেয়ে, একা কার কাছেই বা রেখে যেতেন সমীরণবাবু। যাওয়ার আগের দিন অহনা আর অর্কর দেখা হলো সেই প্রিন্সেপ ঘাটে। মেয়েটার হাতে নীল রঙের একটা ডায়েরি।
2: তুমি সত্যি চলে যাচ্ছ অহনা?
0: কলকাতা থেকে শিলিগুড়ি এমন কিছু দূরে নয় অর্ক, রাতে বাসে চাপলে সকালবেলাতেই ওয়েলকাম টু শিলিগুড়ি।
2: কিন্তু লং ডিস্টেন্সে আমার খুব ভয় করে।
0: ভয় কি আছে, রোজ একবার করে ম্যান্ডেটরি ফোন, আর সারাদিনে টেক্সট তো আছেই। আর শোনো, এটা আমার ডায়েরি, এর শেষ পাতাটা আমি এখনো লিখিনি। যেদিন আমরা আবার থিত হব সেদিন তুমি এটা শেষ করবে।
2: সাবধানে যাবে, শোনো, আই লাভ ইউ।
0: সেম টু ইউ।
1: অহনার হাতটা শক্ত করে ধরে রইল অর্ক, কিছুতেই যেতে দিতে চাইছে না ও। খুব ভয় করছে, হারিয়ে ফেলার ভয়।
0: ভালোবাসা যদি সত্যি হয় অর্ক, তবে দূরত্ব শুধু একটা সংখ্যা মাত্র। জাস্ট ট্রাস্ট মি।
2: আমাকে ছাড়া তোমার ওখানে একটুও ভালো লাগবে না, দেখো একা একা কেমন কাটাও দেখবো আমি শুধু।
0: কে বলেছে একা, বাবা থাকবে আর আমার সুইট হার্ট।
2: এই সুইট হার্টটা আবার কে?
0: কেন, আমার রেডিও, তোমার সতীন।
1: এবার হেসে ফেলল অর্ক, আলতো করে বুকে জড়িয়ে নিল অহনাকে। গঙ্গাকে সাক্ষী রেখে মনে মনে বলে উঠল, তোমাকে আমি কিছুতেই হারাবো না পাগলি মেয়ে। সাবধানে যেও। অহনা চলে গেল। নতুন শহর, ইংরেজি অনার্স নিয়ে পড়া মেয়েটাকে কলকাতা চাকরি দিতে না পারলেও শিলিগুড়ি দিল। একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে মাস দুয়েকের মধ্যেই জয়েন করলো সে। মাইনেটা কম, তবু একা একা থাকার বোর্ডামটা তো কিছুটা কাটবে। ওদিকে অর কোরও প্রমোশন হলো। প্রথম প্রথম রোজ তিন চারবার করে ফোনে কথা হতো তাদের, ভিডিও কল, টেক্সট কিছুই বাদ ছিল না। কিন্তু ওই যে প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন।
2: এই সরি, শোনো না, ফোন করতে পারিনি কালকে। আর বলো না, জীবনটা কয়লা করে দিচ্ছে আমার।
0: একটা ফোন, দুটো মিনিট, খুব বেশি চাইছে কি?
2: বাচ্চাদের মতো করো না হোনা। রাত 11টায় ফিরেছি কালকে, কোনো মতে খেয়ে বিছানায় গিয়েই ব্যাস ঘুম। তারপর সকালে উঠে অফিস করে এই তো এখনো বাড়ি ফিরিনি, রাস্তায় আছি। যাগে, তুমি আর কি করে বুঝবে এই কাজের প্রেশার? তোমার তো ওই চাকরি।
0: কি বললে? ওই চাকরি মানে? তোমার চাকরিটা চাকরি আর আমারটা ছেলেখানা? তোমার কোনো আইডিয়া আছে অর্ক, ওই কোলের বাচ্চাগুলোকে সারাদিন সামলাতে ঠিক কতটা এফোর্ট দিতে হয়? তারপর বাড়ি এসে রান্না থেকে ঘর পরিষ্কার সব একা করি আমি, কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে। দুদিন আগে তোমাকে বললাম বাবার জ্বর, একবারের জন্য, একটাবারের জন্য জানতে চেয়েছো কেমন আছে মানুষটা।
2: খুব চাপ যাচ্ছে বাবু, বিশ্বাস করো। এই বাই দ্য ওয়ে, কেমন আছেন কাকু?
0: রাখছি অর্ক, তুমি তোমার গ্লোরিফাইড মোটা মাইনের চাকরি নিয়ে ভালো থেকো। ডোন্ট কল মি এভার।
2: এই অহনা, অহনা, হ্যালো, হ্যালো অহনা।
1: ফোনটা কেটে দেয় অহনা। দম বন্ধ হয়ে আসছিল তার, খুব কান্না পাচ্ছিল। না, সম্মানকে করে না অর্ক, যদি করত এভাবে কখনোই বলতে পারত না। এরপর কেটে গিয়েছে প্রায় তিন মাস, অফিসিয়াল ব্রেকআপ ওদের আজও হয়নি, তবু কথা বন্ধ। হোয়াটসঅ্যাপে অর্ককে ব্লক লিস্টে পাঠিয়েছে অহনা, ফোনেও একই কেস। কষ্ট হয়েছে, তবু ওই যে ছোট থেকেই বড্ড একগুঁয়ে সে। ওই ঝগড়ার পর অর্ক ফোন করেছিল তাকে, সে ধরেও ছিল, ভেবেছিল হয়তো সারপ্রাইজ দিতে শিলিগুড়ি চলে আসবে বা নিদেন পক্ষে একটা সরি বলবে মন থেকে। নাথিং, এমন ভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি, সব নর্মাল। ব্যাস, এরপর আর পেছনে তাকায়নি সে। অর্কও প্রথম মাসটা নিয়মিত কল করার চেষ্টা করেছে, হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে লিঙ্কডিনেও টেক্সট করেছে অহনাকে, মিস ইউ, এত রাগ করো না, এসব অনেক কিছু লিখলেও সরি বা ভুল হয়ে গিয়েছে এই জাতীয় কোনো মেসেজ তার থেকে পাইনি অহনা। এমনটা যে লিখতে হয় তা হয়তো বুঝতেই পারেনি অর্ক। 6 অক্টোবর, আজ অহনার জন্মদিন। ঘড়ির কাঁটায় এখন রাত 10টা। সারাদিন তেমন কিছুই হয়নি, অন্যদিনের মতো স্কুলে গিয়েছিল, বাবা অফিসে, ফেরার পথে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলেন সমীরণ বাবু। বাবা মেয়ে খাওয়া শেষ করেছে এই সবে। নিজের ঘরে দক্ষিণের জানালার পাশে চুপ করে বসেছিল অহনা, খুব কান্না পাচ্ছিল তার। মায়ের কথা খুব মনে পড়ছিল, কি সুন্দর গুড়ের পায়েস বানাতো মা, কতদিন সেই পায়েস খায় না সে, আর কোনোদিন খেতেও পারবে না। যে মুহূর্তে জীবনটাকে একটু গুছিয়ে নেবে ভাবছিল, নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিল, সেই মুহূর্তে আরো বড় একটা ধাক্কা। অর্ক কেন এমনটা বলল, কেন এভাবে বলল? একটা সরি তো বলতে পারত, ছোট্ট একটা সরি। পাশে রাখা রেডিওটা অন করলো অহনা। ফ্রিকোয়েন্সি 107 FM, রেইনবো। শোয়ের নাম লাভ জাংশন। এই শোটা ওর খুব পছন্দের। প্রেম জীবনের ভালো মন্দ কত কি নিয়ে কত মেসেজ আসে এখানে। চোখটা লেগে আসছিল তার, হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, ঘুমিও না হোনা, দাঁড়িয়ে যাও, পিকচার আভি বাকি হ্যায়।
3: তোমরা শুনছো লাভ জাংশন, আমি রয়েছি তোমাদের সঙ্গে আর যে আকাশ। আর এখন যে মেসেজটা পড়ব সেই মেসেজটা করেছে অর্কো ফ্রম কলকাতা। বাবা বড় মেসেজ, দেখি ও কি লিখছে।
2: এই প্রথমবার লাভ জাংশনে মেসেজ করছি আমি। গত 3 মাস ধরে আমি ভালো নেই, একদম ভালো নেই। আমি গাধা সেটা মা ছোট থেকেই বলতো, কিন্তু এতটা যে গাধা তা কিছুদিন হলো বুঝতে পেরেছি। আমার নাম অর্ক, আমি কলকাতায় থাকি। বছরখানেক হলো আমার জীবনে এক বসন্ত এসেছিল, সেই বসন্তের নাম অহনা সেনগুপ্ত। নিজের দোষেই আজ তার সঙ্গে আমার কথা বন্ধ। এমন কিছু বলে ফেলেছি যা আমার একেবারেই বলা উচিত হয়নি। অহনা, আজ তোমার জন্মদিন, সকাল থেকে উইশ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো ব্লকড, তাই এখানেই লিখছি। আমি জানি এই শো তুমি খুব পছন্দ করো, হয়তো আজকে শুনছ, আর যে কথাটা আমার আগেই বলা উচিত সকলের সামনে আমি সেটা বলতে চাই। মিস অহনা সেনগুপ্ত, আই অ্যাম সরি, আই অ্যাম রিয়েলি সরি, প্লিজ কাম ব্যাক, আমি আর পারছি না, আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট।
1: চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অহনার। মোবাইলটা হাতে নেয় সে, এক এক করে আনব্লক করে সব জায়গা থেকে, তারপর হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট টেক্সট, আই লাভ ইউ টু। সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে ওঠে তার, অর্ক কলিং।
4: হ্যালো, হ্যালো অহনা, আমি জানতাম তুমি শুনছো, আই এম সরি, আমি ইডিয়েট, আমি গাধা, আমি খুব খারাপ, প্লিজ আমাকে ব্লক করো না বাবু, আই মিসড ইউ।
0: কেমন আছো অর্ক?
4: ভালো না, একদম ভালো না। শোনো, কাল আসছি আমি শিলিগুড়ি, ভোরবেলার বাসের টিকিট কাটছি, সঙ্গে তোমার প্রিয় ওই মিষ্টি কফি। নীল ডায়েরিতে কি লিখতে হবে আমি জানি অহনা, আমি সবটা জানি।
0: পাগল ছেলে একটা, সাবধানে এসো, আমি অপেক্ষা করবো।

লাভ শর্টসে আজ শুনলে বিহুর লেখা প্রেম অন এয়ার, গল্পের নারেশনে আত্রেয়, অহনা দেবারতী, অর্ক রাজীব, রেডিও জকি অরিজিৎ।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে আজকে সৌমিক আর বিহু তোমার সঙ্গে তো ছিলাম, এটুকু বলতেই পারি। তার কারণ হচ্ছে এখন যে সময়তে এসে আমরা দাঁড়িয়েছি সে সময় আর রয়েছি বলার সময় খুব একটা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে মানে জাস্ট একটু আগেই আর কি আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে আমরা লাইভে এসেছিলাম এবং সেখানে প্রচুর গল্প প্রচুর কিছু করেছি। তো সেখানে যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ একবার আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতাতে একবার ভিজিট করো, সেখানে লাইভটা সেভ আছে, সেখানে গিয়ে একবার দেখে নাও। সেখানে রিঙ্কু খান আমাদের রেগুলার এবং খুব প্রিয় লিসেনার অনেকবার ধরে বলছে যে আমার মেসেজটা পড়ো, আমার মেসেজটা পড়বো। তাই রিঙ্কুর মেসেজ এখন, সৌমিক আমার এক্স আজ এক বছর পরে ফিরে এসেছে আর সেটা তোমাদের রেনবোর জন্য, তাই থ্যাঙ্কস ফর রেনবো। বিহু কেমন আছো?
2: আমি ভালো আছি রিঙ্কুদা।
1: গত জুলাইয়ে আমাদের একটা মিথ্যে কথা বলার জন্য ব্রেকআপ হয়ে যায়, আজ তোমাদের জন্য আমি আমার

0: রাধা শর্মাকে ফিরে পেলাম। আই লাভ ইউ জান, রিঙ্কু খান, হাওড়া আন্দুল খটির বাজার থেকে। থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু, তোমার মেসেজ আমরা পড়ে ফেলেছি, এবার তুমি শান্ত হয়ে যাও এবং বি প্রিপেয়ার ফর চুপ কথা, কারণ আজকে চুপ কথায় বললাম, লাইভেও বললাম, আজকে চুপ কথায় আমি সৌমিক, আমি আর দীপদা আমরা দুজনে থাকবো। গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম যে এই শুক্রবার রাত্রিবেলা আজকে আমি আর দীপদা থাকবো, তবে তার আগে আরও একটা মেসেজ যদি পড়া যায়।
1: আমি আইশ বাংলাদেশের কুষ্টিয়া থেকে, আইশ আমাদের চুপ কথা ডেলি লিসেনার, তবে ও নিজেই লিখেছে আজ আমি লাভ জাংশনে প্রথম SMS করলাম। আগে অনেকবার লাভ জাংশন শোনা হয়েছে কিন্তু কখনো SMS করা হয়নি। আজ অনেক কিছু বলার ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু আজ আর কিছুই বলতে পারলাম না, বলতে গিয়েও বলতে পারলাম না। হয়তো সব কথা একদিন বলা হবে, বলবো কোনো দিন ডেফিনেটলি। আজকে আর বেশি মেসেজ নেওয়ার মতন সত্যি আমাদের সময় নেই, তবে তাও দেখছি যদি ভালো কিছু মেসেজ পাই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, গুড আইডিয়া। আচ্ছা, কোনো একটা আইডিয়া যার ভালো লেগেছে। স্পন্দন, স্পন্দন তোমার মেসেজ তো অলরেডি পড়েছি আমরা। আচ্ছা, হ্যালো দিদি ভাই, দাদা ভাই, আমি মধুমিতা অধিকারী কলকাতা থেকে মেসেজ করছি। আমি তোমাদের একটা সমস্যার কথা শেয়ার করতে চাই। আমি একজনকে ভালোবেসে ফেলেছি যে বিবাহিত। আমি জানি যে সেও আমাকে ভালোবাসে, কিন্তু বিবাহিত হওয়ার কারণে আমার কাছে আসতে পারছে না। এদিকে আমি তাকে ছাড়া থাকতে পারছি না, কি করব, কিছু সলিউশন দিতে পারো? আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট মেসেজ, কারণ ও যে সমস্যাটা বলেছে সেটা একটু অন্যরকম। আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের তো হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ডকে আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি, কিন্তু অনেক সময় আমরা আবেগে ভেসে যাই, আমরা বয়ে যাই নদীর মতো। সে সময় নিজেদের প্রতি কোনো কন্ট্রোল থাকে না, বাহ্য জ্ঞান থাকে না। আমি একটা কথাই বলবো মধুমিতা, জেনে বুঝে সাপের লেজে পা দেওয়া কিন্তু উচিত নয়। কখনো হোম ব্রেকার হয়েও না, হার্ট ব্রেকার হলে মানুষ তাও মানে ক্ষমা করে দেয় এই পৃথিবী, কিন্তু হোম ব্রেকার হলে না খুব সমস্যা হয়। আমি জানি, আমি বুঝতে পারছি দুজন দুজনকে ভীষণ ভালোবাসো, কিন্তু তার তো একটা কমিটমেন্ট রয়েছে, তার তো একটা পরিবার রয়েছে। এবং আমি জানি না, আজকে হয়তো তোমার আমার কথা তোমার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই সব ক্ষেত্রে না কোনোদিনও সেই মানুষটা তার পরিবার ছেড়ে আসে না, খুব কম সময়ই দেখা যায়। বেকার নিজে কষ্ট পাবে, তার চেয়ে বরঞ্চ সুন্দর স্বাভাবিক একটা ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করো, আদারওয়াইজ এমন পাকে জড়িয়ে যাবে সেখান থেকে সত্যি বেরোতে পারবে না, একবার ভেবে দেখো।
0: ঠিক তাই, এবং এইটা বলতে বলতেই আজকে লাভ জাংশন থেকে সৌমিক আর বিহু তোমাকে টাটা বলবে, এবং কথা হবে তোমার সঙ্গে চুপ কথায়, এবং নাম্বারটা সেখানে একই থাকছে 9903653992। আর সবাইকে একটু বলবো যে ভালোবাসায় থাকো, ভালো ভাষায় থাকো অবভিয়াসলি, এবং সবাই একসঙ্গে আনন্দ করে আমরা বাঁচি, তাহলেই আমরা খুব সুন্দরভাবে আর কি আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক সমস্ত কিছু বজায় থাকবে।
1: ডেফিনেটলি তাই, আর বিহু তো আজকে টাটা বলছে, কারণ বিহুর আজকে 12টা অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হ্যাপি উইকেন্ড।

এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: প্রত্যেক সপ্তাহে যখনই শুক্রবার আর শনিবারের রাত 12টা বাজে, তখনই 107 FM রেইনবোতে তোমার প্রিয় অনুষ্ঠান চুপ কথা তোমার কানে উপস্থিত হয়ে যায়। আর দেখো, আজও সেই গত সপ্তাহে প্রমিস করে গিয়েছিল যেমন সৌমিক আর দীপ, যে গত সপ্তাহের পর এই সপ্তাহেও তারা থাকবে একসঙ্গে চুপ কথায়, ঠিক সেই প্রমিস।

0: টানা তিন ঘন্টার একটা প্রেম সংক্রান্ত শো করে আসা, তারপরে চুপ কথা, এই যে সুইচ ওভারটা, এটা তো অসুবিধা হয় না?
1: অসুবিধা হওয়ার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি এই ট্রানজিশনটা খুব এনজয় করি, এবং আরো বেশি এনজয় করি সেটা হচ্ছে যেদিনকে ধরো আমাদের উইকেন্ড ফিল্মি ফিভার থাকে, সেদিনের পর যদি চুপ কথা থাকে সেই ট্রানজিশনটা আরো বেশি টাফ।
0: টেম্পোটা চেঞ্জ করতে হয় যে, মানে
1: সে তো ভীষণ ভীষণ অনেকটাই চেঞ্জ করতে হয়। তবু লাভ জাংশনের সঙ্গে অতটা অসুবিধা হয় না, কারণ মোটামুটি ব্যাপারটা হয়তো ভালোবাসা রিলেটেড, এবং বাকিটা হয়তো যত আরো যা যা রয়েছে সেটা হচ্ছে চুপ কথা।
0: এক্স্যাক্টলি, এটাও একবার তোমাদের মনে করে দিই যে দেখো, প্রেম সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বলে এসেছি, সৌমিক এতক্ষণ বলে এসেছে, সৌমিক আর বিহু, এখানে না আমরা একটু জীবন সংক্রান্ত কথা বলি, যে আমাদের জীবনে যে আপস অ্যান্ড ডাউনসগুলো চলছে, আমাদের জীবনে যদি কখনো কোনো ইন্সপিরেশন কমতি হয়ে যায়, আমাদের যদি কখনো একটু মোটিভেশন দরকার হয়, আমাদের কারোর জীবন সম্পর্কে যদি একটুখানি তার জীবনের গভীরতা সম্পর্কে একটু আলোকপাত করতে হয়, বা আমাদের মাথার মধ্যে মনের মধ্যে যে সমস্ত কথাগুলো সারাদিন ধরে ঘুরপাক খায়, যেগুলোর উত্তর আমরা দিনের আলো থাকতে থাকতে পাই না, পাওয়া হয়ে ওঠে না, যেই মধ্যরাত হয়, রাত গভীর হয়, আমরা আমাদের সঙ্গে আরও একলা হয়ে পড়ি ঘরের একটা নির্জন কোণে, যখন আমরা একলা কানে হেডফোনটা গুঁজে বা রেডিওটা টিউন করে 107 FM ধরি, তখন চুপ কথা কিন্তু শুধুমাত্র তোমাকে নিয়ে কথা বলবে। আগামী কয়েক ঘন্টা সৌমিক আর দীপ শুধু তুমি কেমন আছো,
1: এক্স্যাক্টলি
0: তোমার মনের ভিতর কী চলছে, তোমার মাথার ভিতর কী চলছে, কোনো সমস্যা তোমাকে ভাবাচ্ছে কি না, এমন কোনো বিষয় রয়েছে কিনা যেটা তোমাকে চিন্তায় ফেলেছে, যেটা নিয়ে তুমি কারোর সঙ্গে কথা বলতে পারছো না, তুমি নিশ্চিন্তে নির্ধিদায় আমাদের সঙ্গে কথা বলতে পারো। সৌমিক আমাদের নাম্বারটা বলে দেবে, যে নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেক্সট মেসেজ করতে পারো।
1: ঠিক তাই, হ্যাঁ নাম্বারটা তো আমি বলবোই, তবে তার আগে আর একটা কথা বলে দিই, যে আমরা বিভিন্ন সময় কানেকশনের কথা বলি না, মেন্টাল কানেকশন ইত্যাদি ইত্যাদি, তুমি যে মুহূর্তে এই কথাটা বললে, মানে আমি অনেকক্ষণ ধরেই, যখন তুমি লাভ জাংশনের কথাটা বললে, আমি অনেকক্ষণ ধরেই এটা মানে মাথার মধ্যে চলছে যে আমি এটা এবার বলবো যে খুব জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো, এবং তুমি এক্স্যাক্টলি ওই সেন্টেন্সটাই বললে।
0: হ্যাঁ, কারণ আমার একটা কথা মনে আসে সৌমিক, যে এখন না আমি সত্যি সত্যি কেমন আছি এটা জানার লোক কমে গেছে।
1: ঠিক,
0: মানে অনেকে হয়তো প্রথম দেখা হলে, দুম করে রাস্তায় দেখা হলে কেমন আছিস বলে একটা জিজ্ঞেস করে, কিন্তু সে কি সত্যি জানতে চায় যে আমি কেমন আছি?
1: বা তার থেকেও বড় কথা হচ্ছে, আমি কেমন আছি সেই জানাটা কি তাকে আদৌ এফেক্ট করে?
0: এফেক্ট করে, ঠিক
1: ঠিক ঠিক।
0: আমার কোনো সমস্যা যদি থাকে, আমি কি তাকে বলতে পারবো? একটা পথ চলতি বন্ধুর সঙ্গে যদি আমার দেখা হয়ে যায়, তাকে কি আমি মনের কথা খুলে বলতে পারবো? আমরা অনেক সময় পারি না, পারি না, তার কারণ অনেক সময় ব্যস্ততার জন্য পারি না, অনেক সময় ফুরসত থাকে না, তাই এই গভীর রাতে, এই মাঝরাতে আমরা যখন একটু ফুরসত নিয়ে বসি, যখন আমাদের কাছে একটু সময় থাকে একটু নিজের কথা ভাবার, সারাদিন তো অনেকের কথা ভেবেছি, এবার যখন একটু নিজের কথা ভাবার সময় আমার কাছে থাকে, তখন আমি একটু নিজের কথা ভাবি, আমার মনের মধ্যে, মাথার ভিতরে, বুকের মধ্যে যে ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলো, যে কথাগুলো, সেগুলো একটু বলি। 9903659992, সৌমিককে বলেছিলাম নম্বরটা বলতে, বলেনি, তাই আমি বলে দিলাম। দীপ আর সৌমিক তোমার সঙ্গে থাকছে, নাম্বারটা আরও একবার বলছি, 9903659992। এই নাম্বার খোলা থাকছে, রাত 3টে পর্যন্ত তো থাকছেই খোলা, সৌমিক আর দীপ থাকবে। আর আজকে না সৌমিক, আমি একটা, আমি নিজে একটু ইমোশনাল হয়ে রয়েছি, তাই আমার একটা ইমোশনাল রোলার কোস্টার প্লেলিস্ট ঠিক করেছি।
1: আচ্ছা,
0: যেখানে গানগুলো না আমাদের একটু আমাদের ইমোশনস আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এরকম একটা রোলার কোস্টারের মতন আমাদের নিয়ে যাবে। তো
1: জিজ্ঞেস করেছি যে কিছু কি হয়েছে, বললো যে না কিছু হয়নি, আলাম তাহলে বাড়িতে ডেফিনেটলি কিছু হয়েছে, বলছে না দিয়ে বললো আর কি, যাই হোক সেটা অনেয়ার বলছি না। তো হ্যাঁ, এই এই ধরনের কথাবার্তা আমরা
0: দেখো, মানে এটা তো 100% যে আমরা প্রত্যেকে মানুষ, যতই আমরা একজন শো পার্সন, আমরা শো পার্সন হই না কেন, আমরা অনেক প্রবলেমস, আমি তুমি এবং আমরা অনেকেই যারা যারা শোজ করি, তারা অনেকেই অনেক প্রবলেমস, অনেক ব্যক্তিগত ইমোশনসকে খানিকটা দমিয়ে রেখে আমরা আমাদের শোজ কন্টিনিউ করি, এটাই নিয়ম। চার্লি চ্যাপলিন বলে গিয়েছিলেন সেই একটা দুর্দান্ত কথা,
1: দ্য শো মাস্ট গো অন,
0: যতই মানে তার ব্যক্তিগত জীবনও অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক না পাওয়া ছিল, তা সত্ত্বেও তিনি মানুষকে হাসিয়ে গেছেন কত বছরের পর বছর ধরে একটা কঠিন চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে। তো হ্যাঁ সেটাই, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু

ইমোশনাল একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, সবার জীবনে থাকে। কিন্তু আমি বললাম যে আজকে কিছু গান আমরা এমন কিছু বেছে রেখেছি আজকে যে গানগুলো সবাইকে একটু বেশ একটা ইমোশনাল রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তো শমিকা দীপ থাকছে তোমার সঙ্গে এখন কয়েক ঘন্টা, তোমার মনের মধ্যে যে ইমোশনসগুলো এখন ভীষণ র আনফিল্টার্ড এই মুহূর্তে রয়েছে সেগুলো তুমি আমাদের নিশ্চিন্তে নির্দ্বিধায় লিখে পাঠিয়ে দাও 9903655992 নম্বরে। একটা গানের পরে ফিরে আসছি তোমার পাঠানো মেসেজ নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় আজকে জিজ্ঞেস করতে এসেছি, তুমি কেমন আছো? সৌমিক আর দীপ, গত সপ্তাহে কথা দিয়েছিলাম, কথা রেখেছি, তোমাকেও কথা রাখতে হবে। আমাদের যে ম্যাজিক্যাল নাম্বার 9903653992, তুমিও যে কথা দিয়েছিলে যে নেক্সট উইকে আবার মেসেজ করবে, তো তোমার মেসেজের অপেক্ষায় 9903653992 সৌমিক আর দীপ রয়েছি। এখন প্রথম মেসেজ আছে,
2: একেবারে অনেকগুলো মেসেজ ইতিমধ্যে আমাদের কাছে জমা হয়ে গেছে, এক এক করে মেসেজগুলো পড়বো। প্রথম মেসেজ পাঠিয়েছে সৌভিক কসবা থেকে, লিখেছে, দেখো যখন তোমরা শো করতে ঢোকো আর যখন তোমরা শো শেষ করে বাইরে যাও, তোমরা কলকাতার দুটো রূপ দেখতে পাও, একটা দিনের একটা রাতের। এই দুটো রূপের পার্থক্য নিয়ে তোমাদের কিছু বক্তব্য আছে কি? সৌমিক, তুমি যখন ঢুকেছিলে আজকে লাভ জাংশন করতে, তখন সন্ধ্যের কলকাতা, আর যখন তুমি বেরোবে চুপ কথা শেষ করে, তখন ভোরের কলকাতা। তোমার চোখে দুটো কলকাতার কি ফারাক তুমি দেখতে পাও?
1: দেখো, আমি যেখান থেকে আর কি লাভ জাংশনে আসি বা শো করতে আসি বা আকাশবাণীতে আসি আর কি, সেই রাস্তাটা টোটালটাই ধরো অফিস ফেরত। তো সেই সময় দেখতে পাই যে মানে ফ্রাইডে নাইট বিশেষ করে, আরো স্যাটারডে সানডে বেশিরভাগ অফিসই ছুটি, অন্তত এই অফিস পাড়াটাই। তো সেখানে সবার একটা আনন্দ থাকে, সবাই একটা যে যাক আজকে, মানে
2: ইনক্লুডিং তুমিও,
1: যে আজকে
2: হাসিমুখে বাড়ি ফেরা,
1: অনেক মানে আবার দুদিন পর আবার সোমবার দিন আবার অফিস। তো এই ব্যাপারটা থাকে এবং একটা ব্যস্ততা থাকে, মানে বাড়ি ফেরার ব্যস্ততা,
2: মানে কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো,
1: এক্স্যাক্টলি কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এবং মানে ভীষণ একটা খুব কি বলবো, সবার খুব ভালো লাগে ফ্রাইডে নাইটটা, কারণ স্যাটারডে ছুটি, আবার টেনশনটা শুরু হয় হচ্ছে সানডে নাইট,
2: রোববার বিকেল বেলা থেকে, রোববার বিকেল থেকে আবার একটা মন খারাপ শুরু হয়ে যায়, আবার সোমবার।
1: ঠিক। আর বাড়ি ফেরার সময় অর্থাৎ যখন ভোরবেলা ফিরি, তখন মোটামুটি এবং সেই সময়ও বেশ ভিড় থাকে কিছু কিছু জায়গায়, যেমন ধরো যারা ফুলের ব্যবসা করে তারা ফুল আনতে যায়
2: হাওড়ায়,
1: মল্লিক বাজারের ওই জায়গাটায়,
2: হাওড়া স্টেশন তো সবসময় গমগম
1: করছে। তুমি হাওড়া স্টেশন বা শিয়ালদাতে ঢুকলে তখন আর তুমি বুঝতে পারবে না সন্ধ্যে সাতটা না রাত্রি।
2: এটা সৌমিকের সঙ্গে আমি একেবারে একমত, কারণ আমি যেহেতু শিয়ালদা হয়ে মাঝে মধ্যে ফিরি আর কি, তো আমি দেখি যে শিয়ালদায় ওই সময়টা মানে 3:30, 4 বা 5 এই সময়টা শিয়ালদাতে একেবারে ঠাসা ভিড়, মানে ভিড় মানে স্টেশন চত্বরে পা রাখার জায়গা পাওয়া যায় না, এত লোকজন ছুটছে। আমি না রাত্রিবেলাও আমার খুব ভালো লাগে, আমি দেখেছি ধরো যদি এরকম কখনো হয় যে আমি 10 নাগাদ আসছি,

0: কি শিয়ালদা টিয়ালদা পেরিয়ে যেহেতু 12টায় শো, তো আমি দেখেছি যে ওই সময়টা দার্জিলিং মেলটা ছাড়ে ওই 10টার আশেপাশে একটা সময়। হ্যাঁ, ওই সময়টা প্রচুর বাঙালির দার্জিলিং যাওয়ার যে প্যাকিংটা, আমি দেখলেই বুঝতে পারি এটা দার্জিলিং এর প্যাকিং। হ্যাঁ, মানে একেবারে বড় বড় ভর্তি ভর্তি ব্যাগ, হ্যাঁ, তারপরে সদ্য বিয়ে হওয়া কাপল বা গোটা ফ্যামিলি, অনেক সময় দেখেছি 15-20 জনের রয়েছে একটা ফ্যামিলিতে, একটা বড় গাড়ি করে নামলো, পরপর 3-4টে ফ্যামিলি নামলো। এটা আমার খুব ভালো লাগে দেখতে, বিশ্বাস করে আমি ভীষণ মজা পাই এটা দেখলে, যে লোকে দার্জিলিং যাচ্ছে।
1: ঠিক,
0: দেখো গোটা পৃথিবীতে যাওয়ার এত জায়গা রয়েছে, অবভিয়াসলি অনেকেই অনেক জায়গা থেকে শিয়ালদা হাওড়া থেকে ট্রেন ধরে যায়, কিন্তু এই যে দার্জিলিং যাওয়ার যে একটা মানে চোখের সামনে দেখা, বা আমি যখন একটা পাশের ট্রেনে করে যাচ্ছি তখন দেখছি বাস দিয়ে দার্জিলিং মেলটা চলে যাচ্ছে, এটা বুকের মধ্যে হুহু করে ওঠে যে আহ কাশ আমি ওই ট্রেনটায় থাকতাম।
1: একদম একদম। এবং সত্যি কথা বলতে তুমি যেটা আমায় জিজ্ঞেস করলে যে সকালবেলাটা, ভোরবেলা অ্যাকচুয়ালি, সকাল বললে ভুল হবে, ভোরবেলাতে একটা অদ্ভুত স্নিগ্ধতা থাকে,
0: একটা শান্তি থাকে,
1: শান্তিটা
0: আমি খুব মানে এটা আমি রাতেও পাই।
1: হ্যাঁ,
0: শান্তিটা আমি রাতেও পাই, কারণ আমরা যখন ধরো ওই ধর্মতলার মোড়, রাজভবন, ইডেন গার্ডেন্স, এই পাশগুলিতে যখন আসি, একটা অদ্ভুত শান্তি, একটা নিস্তব্ধতা, একটা কানের আরাম যাকে বলে।
1: এবং ধরো আমি ধরো কানে একটা হেডফোন আছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি অনেক কিছু রিয়েলাইজ করি। প্রথম কথা হচ্ছে যেটা অন্য সময় রিয়েলাইজ করা যায় না, রাস্তাগুলো কতটা চওড়া,
0: চওড়া
1: অনেকটা চওড়া, এবং মানে রাস্তার মানে ধরো একটা ক্রসিং থেকে আরেকটা ক্রসিং মোটামুটি ধরো ধরো 200 মিটার, এই 200 মিটার রাস্তাটায় পুরো আমি একা হাঁটছি, এটা আমার মানে বিউটিফুল লাগে। এবং লাইট গুলো জ্বলছে, মানে তখন জাস্ট ধরো
0: আমি আরেকটা ম্যাজিক্যাল শুধু এখানে অ্যাড করতে চাই, ধরো ইডেন গার্ডেন্স এর ম্যাচ রয়েছে, ফ্ল্যাড লাইট গুলো জ্বলছে,
1: উফ,
0: সেই সময় ওই রাস্তা দিয়ে হেঁটে আসা কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে,
1: দারুণ,
0: আমার তো হেভি লাগে দেখতে। এবার আমি তোমাকে বলছি, ধরো যখন ইডেন ম্যাচ হয় তখন ধরো মানে একদিকে ম্যাচ চলছে, আমরা তার পাশেই শো করছি বসে, স্টুডিও ভেতর থাকলে তো বোঝা যায় না, কিন্তু তুমি যখন বেরোচ্ছ বা ঢুকছো সেই সময়গুলো ধরো কেউ 4 বা 6 মেরেছে, গোটা স্টেডিয়াম চিৎকার করছে, তার সঙ্গে তারস্বরে গান বাজছে, একটা ভাইব ফিল করা যায়, মনে হয় এই তো হাত বাড়ালেই তো ইডেন গার্ডেন্স এর একদম পিছনের রোয়ের চেয়ার গুলো দেখতে পাচ্ছি।
1: সত্যি তাই।
0: থ্যাংক ইউ সৌভিক, আমাদের অনেক কিছু মনে করে দেওয়ার জন্য, সৌভিকের মেসেজের সূত্র ধরে এতগুলো কথা বললাম। ওকে, পরের মেসেজ, হাই দীপ আর সৌমিকদা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সৌমিক তো খুব ভালো আছে, কারণ একটু আগেই সৌমিক আমার মেসেজ পড়েছে, জানো তো সৌমিক গত 23 আগস্ট আমার ভাগ্নের ছোট মেয়ে রাফিনা, যার বয়স 5 বছর কয়েক মাস হবে, সে পুকুরের ঘাটে হাত মুখ ধুতে গিয়ে আমাদের ছেড়ে চলে যায়, ঠিক মাসখানেক আগে আমাদের বাড়িতে এসেছিল। ও সো স্যাড, আমি খুব কষ্ট লাগলো। হ্যাঁ,
1: আচ্ছা,
0: বরিশাল বাংলাদেশ থেকে হুমায়ুন কবির শো শুনছেন অনলাইনে, লিখেছেন যে শো শুনছি, মোবাইলে শুনছি, আমাদের এখানে খুব গরম, কারেন্ট নেই, সত্যি এটা এই গরমে মানে টিকতে পারছি না আমরা। আচ্ছা, বাংলাদেশ থেকে না অনেকগুলো মেসেজ পরপর এসছে, যেমন আমাদের আইচ মেসেজ পাঠায় কুষ্টিয়া থেকে, ও লিখেছে যে সময়ের সঙ্গে সঙ্গে জানো তো জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়, ধরো খুব কাছের একজন বন্ধু যাকে তুমি বন্ধু কম আর ভাই বেশি মনে করতে, সেও কোনো একটা সময় এসে জানতে পারলে যে তোমাকে মিথ্যে বলেছে বা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন বিশ্বাসঘাতকতা করেছে যেটা ক্ষমার যোগ্য নয়, এই অবস্থায় কি করতে তুমি হলে, তোমাকে জিজ্ঞেস করছে।
1: এই অবস্থায় কি করতাম, এটা সত্যি কথা খুব প্যাথেটিক একটা সিচুয়েশন, এবং যখন নিজের ভাই বা এমন কেউ যাকে ধরো আমি ছোট থেকে চোখ বন্ধ করে ভরসা করে এসেছি, সে যদি কোনো একটা কারণে পিছন থেকে ছুরি মারে বা এমন কোনো একটা কিছু করে,
0: এটা হয় কিন্তু সৌমিক জানো তো, এটা না জীবনে মানুষের জীবনে একবার না একবার আমার মনে হয় এটা হয়, যে তুমি ধরো কাউকে ভীষণ কার উপর ডিপেন্ড করে রয়েছো, খুব ভালোবাসো তাকে, নিজের সবকিছু তার জন্য উজাড় করে দিয়েছো, সেও কোনো একটা সময় তোমার সঙ্গে করতে পারে, মানে না করলেই ভালো, কিন্তু আমার তো জীবনে হয়েছে।
1: অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার অঞ্জন দত্তের একটা কথা মনে পড়লো, কোনো একটা সিনেমা কোনো একটা ডায়লগ ছিল, বা হয়তো কোনো একটা পডকাস্টেই হয়তো দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু কথাটা আমার খুব মনে আছে, এবং অঞ্জন দত্ত বলেছিল এটাও মনে আছে, সেটা হচ্ছে যে কখনো না কাউ মানে কারুর কাছে নিজেকে খুব বেশি অ্যাভেলেবল দেখাতে নেই,
0: এক্সপোজড দেখাতে নেই যাকে বলে।
1: হ্যাঁ, এবার এইটাকে যদি আমি এই মেসেজের উত্তরে বলি যে কখনো না কারুর কাছে মানে খুব বেশি নিজের দুর্বলতা বা খুব বেশি কি বলবো
0: নিজের সর্বস্ব দেখিয়ে দিতে নেই, তুমি বলছো

0: টিনের তলায় কিছুটা তাস রাখতে হয়
1: কিছুটা, এবং সেটা সবার কাছে, মানে সেটা তোমার ব্লাড রিলেশন বলতে তুমি ঠিক যা যা বোঝো সবার ক্ষেত্রে ইনক্লুডেড। কারণ কোন সময়ে কোন পরিস্থিতিতে, মানে এরকম হতেই পারে অনেক সময়
0: কার দিক থেকে ধাক্কাটা আসবে সেটা আগে থেকে আঁচ করা যায় না, তাই না? সময় মানুষকে অনেক কিছু চিনতে শেখায়, বুঝতে শেখায় অনেক সময়, যে আপনজনকে অনেক সময়, সবসময় এমনটা নাও হতে পারে যে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে সেই একমাত্র তোমার সঙ্গে ভালো করলো। অনেক সময় আমরা দেখেছি যে মানুষ জীবনের প্রথম বড় ধাক্কাটা তার রক্তের সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে তাদের কারোর কাছ থেকেও আসতে পারে অনেক সময়।
1: ঠিক তাই। এবং এই কথা যখন বলছো তুমি, তাহলে আমি একটা কথা বলি যে এরকম তো আমরা সবসময় বলি যে ধরো মা বাবা, এটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমার অনেক, কি বলবো তোমাকে, অনেক বন্ধু আছে, অনেক পরিচিত আছে, অনেক নয় মানে কয়েকজন, যাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের জীবনের সবচেয়ে বেশি সর্বনাশ বোধ হয় তার বাবা অথবা মা করেছে কোনো একটা কোনো কারণে, পার্টিকুলার কারণে কোন একটা সময়। হয়তো পরে গিয়ে তারা রিয়েলাইজ করেছে যে এটা ওই ছোট বয়সে ওর সঙ্গে না করলেই হয়তো ভালো হতো। সুতরাং তাদের সঙ্গে যখন আমি কথা বলি, তাদেরকে কিন্তু আমি এই কথাটা বলতে পারি না যে মা বাবা পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ। এটা সত্যি, এটা হয়তো একটা ব্যতিক্রম কেস, কিন্তু ব্যতিক্রম হলেও একটা কেস তো
0: না। আমি তোমার কথার সঙ্গে মানে দ্বিমত নেই, আমারও, আমি তোমার সঙ্গে এই বিষয়ে একমত। আমি এরকম বেশ কয়েকজন মানুষের সঙ্গে জীবনে আমার কথা হয়েছে যারা একেবারে তাদের সব থেকে কাছের সম্পর্কে মানুষের কাছ থেকেই অনেক রকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যাই হোক, পরে মেসেজ পাঠিয়েছে বেহালা থেকে আকাশ, লিখেছে হাই সৌমিকদা, হাই দীপদা, তোমরা কেমন আছো? দীপদা আদর কেমন আছে, পান্তুয়া কেমন আছে, চুপ কথা ভালো মন্দ সবটা নিয়ে কাটছে। আমার দুই ভীষণ প্রিয় দাদা আজ রাতে রয়েছে, রাত 3টা অবধি থাকবো তোমাদের সঙ্গে, তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও আর সাবধানে বাড়ি ফিরো। আদর হচ্ছে আমার ছেলের নাম, সৌমিক। তো আদরের কথা অনেকে জিজ্ঞেস করে এখানে, আদরের পরীক্ষা চলছে, খুব কঠিন পরীক্ষা চলছে, মাই গুডনেস। আমি তো ভাবলেই আমার ভয় লাগে যে ভাগ্যিশোর মা সামলায় পড়াশোনা ডিপার্টমেন্টটা, এটা যদি আমাকে সামলাতে হতো তাহলে হয়ে গিয়েছিল আমার। আর পান্তুয়াও ঠিক আছে, পান্তুয়া এই তো আমি এক্ষুনি পান্তুয়াকে খাইয়ে দাইয়ে এলাম, ডিনার টিনার করিয়ে এলাম, তো এখন ওয়েট করে থাকবে কখন আমি ফিরবো তার উপরে। পান্তুয়া আমি দেখেছি রাতের থেকে বেশি দুপুরবেলায় বেশি ভালো ঘুমায়, জানো তো, রাতের বেলা না ও খুশখুশ করে, উঠে হাঁটে বাড়ির মধ্যে, আর এত বড় বড় নোক যে যখন হাঁটে না মেঝেতে একটা খচ খচ করে আওয়াজ টের পাই আমরা যে পান্তুয়া হাঁটছে ঘরে। আর যদি কোথাও একটা শুকনো পাতা উড়ে পড়েছে তাহলে তো হয়ে গেল, ঘুমের দফার ওফা রাতের বেলায় ছিল চিৎকার করে জুড়ে দেবে রাতের বেলায়, একটা কোথাও শুকনো পাতা পড়েছে, কোথাও একটা উঠোনে একটা শুকনো পাতা পড়েছে, ধর একটা বিড়াল চলে এসেছে উঠোনে কোনো কারণে, বাট ইঁদুর কোনো জায়গা থেকে এসে একটা কাঠ বিড়াল এসেছে কোনো জায়গা থেকে, চিল চিৎকার জুড়ে দেবে একেবারে, নিয়ে দরজায়, মানে আমাদের ঘর আর উঠোনের মাঝখানে যে দরজাটা দিয়ে ডিভাইড যেটা, সেই দরজাটাকে আঁচড়াবে এমন জোরে জোরে তুমি বাধ্য হবে দরজাটা খুলে দিতে, কারণ না হলে একদম মানে ভেঙে ফেলবে এত ওর গায়ের জোর প্রায়। তো দুপুরবেলা হচ্ছে আমি দেখেছি ধরো ডেলিভারি এসছে বাড়িতে কিছু দিতে, ওর কোনো হুঁশ নেই, ও ঘরের মধ্যে খাটের উপরে এসি ফেসি চালিয়ে হাত পা ছুঁড়ে ঘুমোচ্ছে একেবারে, মানে হাত পা পুরো ফ্ল্যাট ঘুমোচ্ছে। অন্য সময় যদি কেউ আসে বাড়িতে, অচেনা কেউ, তাহলে একেবারে তেড়ে গিয়ে প্রথমে তাকে শুঁকে টুকে তারপরে সে বাড়িতে ঢুকতে পারবে, তারপর ইন্সপেকশন হবে তবে সে বাড়িতে ঢুকতে পারবে। কিন্তু দুপুরবেলা ওই ভাত খেয়ে ওই যে ঘুমোয়ে, অনেক সময় আমার বাড়িতে মা বলে যে ও কোথায় আছে ওকে খুঁজে পাওয়া যায় না, তো চিন্তা হয়ে যায় কোথায় কোথায় মানে পান্তুয়া কোথায়, গোটা বাড়িতে খোঁজা হয়, দেখা যায় কোনো একটা সোফার তলায়, কোনো একটা দেওয়ালের গায়ে কুণ্ডলি পাকিয়ে, কোনো একটা জামা কাপড়ের সুবের ওপরে জড়িয়ে মড়িয়ে শুয়ে আছে দুপুরবেলাটায়। আমি যে ওর সঙ্গে ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, তো আমি টের পেয়েছি আজকে, ওকে দেখলাম যে আমি উঠে পড়েছি ও তখনও ঘুমিয়ে যাচ্ছে, আর সেই চোখগুলো লম্বা লম্বা ঝুলে পড়েছে, যখন আমি বলছি ওট রে সন্ধ্যে হয়ে গেছে ওট ওট। ওকে, থ্যাংক ইউ আকাশ এত মিষ্টি একটা মেসেজ করার জন্য। একটা বেশ অনেক বড় গল্প লিখে পাঠিয়েছে একজন, কিন্তু এত বড় গল্প না, এক্ষুনি এক্ষুনি আমাদের পড়ার সময় নেই, আমরা পড়বো। হাই চুপ কথা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কাল গ্রামে যাচ্ছি তাই সকাল সকাল উঠবো, তাই আজকে পুরো রাত অবধি থাকতে পারবো কিনা কথা দিতে পারছি না। আর হ্যাঁ, রাতে কালকে রাতে আমি অনলাইনে প্রথমবার চুপ কথা শুনবো। থ্যাংক ইউ মানোয়ার মেসেজটা করেছে।
1: যাই হোক, অ্যাটেন্ডেন্সটা দিয়ে গেছে, ঠিক আছে।

0: তোমাকে একটু আগে ছেড়ে দেওয়া
1: যায়। খুব সুন্দর চারটে লাইন লেখা আছে এক জায়গাতে, বুকের মাঝে জমে থাকা অনেক না বলা বাণী, চুপ কথার ওই গোপন খাঁচায় লুকিয়ে থাকে জানি, শব্দ ছাড়া মনের ভাষা হাওয়ায় দেয় যে পারি, চুপ কথাতেই মিটে যায় সব অভিমানের আড়ি।
0: বাহ, কে লিখেছে এটা?
1: যে লিখেছে সে নিজে নাম লেখেনি, কিন্তু লেখাটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব লেখাটা পছন্দ,
0: খুব ভালো লিখেছে,
1: থ্যাংক ইউ।
0: এত সুন্দর লেখা, তুমি একটু নামটা প্লিজ নিজে আরেকবার লিখে দাও তাহলে আমরা।
1: জাহির লিখে পাঠিয়েছে।
0: আচ্ছা জাহির, জাহির থ্যাংক ইউ জাহির, এরকম মিষ্টি একটা সুন্দর লেখা চুপ কথাকে উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একটা গানের ব্রেক, সৌমিকার দীপ চুপ কথায় 9903653992 তে ফিরছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা,
1: চুপ কথায়। 107 FM রেইনবোতে আজকে আজকে দ্বিতীয় সপ্তাহ থেকে, মানে দ্বিতীয় সপ্তাহ ইন দ্য সেন্স আজকে দীপ
2: এবং দীপ আর সৌমিকের এটা সেকেন্ড এপিসোড, চুপ কথায় সেকেন্ড
1: এপিসোড, সেকেন্ড সিজন বলা যেতে পারে।
2: একটু আগে সেকেন্ড এপিসোড, সেকেন্ড সিজন
1: নয়। একটু আগেই আমরা একটা মানে ওটিটির একটা সিরিজ নিয়ে কথা বলছিলাম আর কি।
2: হ্যাঁ, মানে আমাদের দুজনের একটা কমন পছন্দ হচ্ছে, আমরা দুজনেই থ্রিলার দেখতে ভালোবাসি, সিনেমাতে থ্রিলার সিনেমা বা থ্রিলার কেন্দ্রিক সিরিজ। তো আমরা সাজেশন একে অপর থেকে চাইছিলাম। সৌমিক আমাকে জিজ্ঞেস করছিল যে দীপ কোনটা দেখলে ভালো হয়, আমি ওকে বললাম তুমি কোনটা লাস্ট দেখলে, তোমার কোনটা দেখতে, তোমার কোনটা দেখে লাস্ট ভালো লাগলো, এই নিয়ে কথা বলছিলাম। তো আমরা বেশ কয়েকটা সিনেমা বা সিরিজের কথা উঠে এলো এই প্রসঙ্গে। তোমাদের যদি কারো কোনো ভালো সাজেশন থাকে থ্রিলার সিরিজ, আমাদের পছন্দ হচ্ছে ধরো স্পেশাল অপস বা ধরো মানি হাইস্ট, এইরকম কিছু, এইগুলো হচ্ছে আমাদের পছন্দের। এক্সট্রাকশনের কথা আমি ওকে বললাম যে এক্সট্রাকশন দেখো, এক্সট্রাকশন 3 সামনেই আসছে। তো যদি তোমাদেরও কারো কিছু সাজেশন থাকে, তোমরাও সৌমিক আর দীপকে জানাতে পারো। আমরা মেসেজ পড়ছি এক এক করে। এবার যে মেসেজটা পড়বো, কে পাঠিয়েছে, কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ জ্যোতি অধিকারী লিখেছে যে আমার আইটি ট্রেনিংয়ের স্যার বা ম্যাম আমার ব্যাপারে সব জানে, তাই পরশুদিন যখন আমি ডাক্তার দেখিয়ে, সাইকিয়াট্রিক ডক্টর দেখিয়ে ফিরছিলাম, প্রেসক্রাইব করার মেডিসিনগুলো গুগলসে ডিটেলস দেখছিলেন, গল্প করতে করতে আমার সেন্টারের হেড হঠাৎই আমার অতীতের কথা জানতে চাইলেন, বললেন তুই দিলীপ কাকুর ছেলে বাবান? আমি রিমিদি, চিনতে পারছিস? আমি তো পুরো অবাক, 21 পর আবার দেখা হলো। আসলে দিদির বাবা আর আমার বাবা কোচবিহারে একই অফিসে চাকরি করতেন, কোয়ার্টারে মুখোমুখি রুমে আমরা থাকতাম। ছোটবেলায় এই দিদির সঙ্গে আমি কত ঘুরেছি, এতদিন ধরে সেন্টারে যাচ্ছি, তাও এতদিন একে অপরকে চিনতে পারিনি। আজ হঠাৎ একে অপরের সঙ্গে এভাবে আমাদের দেখা হয়ে যাবে, এটা এক্সপেক্ট করিনি, ভীষণ ভালো লাগছে।
1: এইটা একটা মানে দারুণ ফিলিংস একটা, মানে কারোর সঙ্গে 21 পর দেখা হয়েছে।
2: আমার সঙ্গে আমার এক বান্ধবীর অনেক দিন পরে দেখা হয়েছিল হঠাৎ করে, আমার ভীষণ ভালো লেগেছিল।
1: আচ্ছা প্রথমে বলো কত বছর?
2: অনেক বছর, মানে ধরো আমরা একসঙ্গে পড়তাম হার্ডলি 1-3 পর্যন্ত, হয়তো আমরা মানে দুজন আলাদা আলাদা স্কুলে পড়তাম, বাট ও আমার পাশের বাড়িতে থাকতো।
1: আচ্ছা,
2: এবার আমি না ওর ভালো নামটুকুনি আর ডাকনাম ছাড়া আর কিছুই প্রায় জানতাম না, মানে আমার মনে নেই ইনফ্যাক্ট বড় হওয়ার পরে। ওর ডাকনাম ছিল টিনা আর ওর ভালো নাম ছিল নহলি, এইটুকুনি আমি শুধু জানতাম। আমি আর কিছুই মানে যা হয় ছোটবেলায় তুমি এর থেকে বেশি আর কি বা জানতে, তখন না ফোন নাম্বার লেনদেনের আমাদের বয়স ছিল না, তখন ফোন এত বেশি অ্যাভেলেবেল ছিল। তো একজন ভদ্রমহিলা ছিলেন ওদের বাড়িতে, যিনি ওদের হেল্প করতেন আর কি, হাউস মেড হেল্প ছিলেন। তো তিনি আমাকেও খুব ভালোবাসেন, তো তিনি আর কি গাইডেন্সের মতন ছিলেন, অ্যাজ আ তিনি গার্জিয়ানের মতো থাকতেন। আমরা একসঙ্গে খেলতাম, ছাদে ক্রিকেট খেলতাম, ঘুড়ি ওড়াতাম, আর অনেক কিছু খেলতাম একসঙ্গে। তো সেই ভদ্রমহিলার একটা ছবি ফেসবুকে আমি আচমকা একদিন দেখি, আচমকাই মানে আমার ফ্রেন্ড লিস্টেও ছিল না সেই ভদ্রমহিলার ছবি, আমি চমকে যাই ছবিটা দেখে। এবং সেই ছবিটা ছিল আমাদের তিনজনের ছবি, মানে উনি আমাদের, আমরা খেলছিলাম, তো আমরা দুজন ওনার পায়ের কাছে বসে উনি দাঁড়িয়ে আছেন, কেউ একটা ছবিটা তুলেছিল, সম্ভবত টিনার বাবাই তুলেছিল ছবিটা, এবং সেটাও সেই পুরনো দিনের ক্যামেরাগুলো যেগুলো রোল ভরে ক্লিক করতে হতো। সেই ছবিটা সোশ্যাল মিডিয়া দেখে আমি একদিন চমকে যাই যে আরে এটা মানে এটা তো ভাবা, এটা এটা কী করে এটা সোশ্যাল মিডিয়া এই ছবি আসতে পারে। তখন আমি সেই প্রোফাইলটা খুললাম, খুলে দেখলাম যে আর এটা তো সেই আমার পুরনো ছোট্টবেলার বন্ধু, এটা দ্যাটস আ ফ্যান্টাস্টিক রিইউনিয়ন। আমি তোমাকে বলছি মানে সেদিনকে যে আমরা দুজনে কতক্ষণ পর্যন্ত কথা বলেছি, তুমি মানে এটা যার সঙ্গে হয়েছে সেই একমাত্র
1: রিয়েলাইজ করতে পারে। এবং যখনই আমাদের সত্যি এরকম জীবনে যখন এই আনএক্সপেক্টেড ব্যাপারগুলো ঘটে, যে তোমার সঙ্গে হয়তো একটা কারোর বন্ধুত্ব ছিল বা একটা কিছু পরিচিতি ছিল, দিদি ভাইয়ের সম্পর্ক ছিল, অনেক বছর পর তার সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে, এটা একটা দুর্দান্ত ফিলিংস। এবং এক মুহূর্তে আমরা কোনো কিছু না ভেবে সেই ছোটবেলায় ফিরে যাই,
2: একদম
1: সেইগুলো একদম আমরা মেমরি,
2: কত কথা মনে পড়ে যায় যে কথাগুলো হয়তো এতদিন প্রায় ভুলে গিয়েছিলাম, সেই কথাগুলো এতদিন মাথাতেও ছিল না,
1: ঠিক,
2: কিন্তু সেগুলো তো একসময় ঘটেছিল, একটা আবছা আবছা স্মৃতি তো থাকে আমাদের, তুমি যতই তখন যত ছোটই থাকো না কেন একটা আবছা স্মৃতি তো থাকে।
1: এবং মানে ওই এক্সচেঞ্জ অফ থটস, মানে মানে তোমার কিছু মনে আছে, তার কিছু মনে আছে,
2: কি জানো তো সৌমিক, আমি তোমাকে এটাও বলছি, এটা একটা না, এটা একটা আরেকটা দিক আছে এই ব্যাপারটা, এটা আমি রিয়েলাইজ করেছি একদম টিনার সঙ্গে আমার ইউনিয়নের পরে, যে ওই বান্ধবীর সম্পর্কে আমার মনের ভেতরে একটা কল্পনা ছিল যে তার সঙ্গে এতদিন দেখা হয়নি, মাঝে মধ্যে ধরো মনে পড়ে তার কথা, কারণ সে আর আমি খুব ক্লোজ ছিলাম, মানে হরিহর আত্মা বলতে যা বোঝায়, আমার জীবনের প্রথম বান্ধবীও বটে। তো তার সম্পর্কে আমার মনের মধ্যে মাঝে মাঝে একটা ভাবনা আসতো যে এরকম এরকম নিশ্চয়ই কেমন আছে, কোথায় আছে, আমাকে নিয়ে ভাবে, এরকম ভাবতাম। এবার যখন কথা হয়ে গেল, যখন যোগাযোগ হলো, যখন দেখলাম আমরা দুজন দুটো শহরে থাকি, ঠিক কথা, কিন্তু এমন ডিস্টেন্স তো থাকি না যে কোনোদিন দেখা হওয়া সম্ভব নয়, দেখাও হলো একদিন, কিন্তু তারপরে সেই স্পার্কটা আমি কোথাও পেলাম না, যে স্পার্কটা আমি ছোটবেলায় ফিল করতাম।
1: ঠিক তাই। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার এক আমার এক দাদাই, দাদাই বলা যায় এরকম, তার সঙ্গে তাকে তার তার সঙ্গে আমার যোগাযোগটা হয়েছে আনএক্সপেক্টেড নয়, আমার মানে আমি একদম ছোটবেলায় তার কথা শুনেছিলাম, ঠিক আছে, মানে যখন ধরো আমি ক্লাস 2-3 এই সময়তে পড়ি, তো তারপরে আস্তে আস্তে যখন ধরো এই 2009 সাল এরকম নাগাদ, যখন সব ইন্টারনেট এসেছে, যখন সাইবার ক্যাফে রয়েছে, তখন অরকুট ছিল, তখন আমি
2: স্ক্র্যাপ বুক,
1: হ্যাঁ, সেই অরকুটে তাকে খোঁজার চেষ্টা করেছিলাম, পেয়েছিলাম, কিন্তু যোগাযোগটা তখন আমি অনেকটা ছোট ছিলাম, কিন্তু সেভাবে যোগাযোগটা হয়ে ওঠেনি। অনেকটা বছর পর ধরো মোটামুটি 2017 এরকম নাগাদ, এই সময়তে তার সঙ্গে ফাইনালি ফেসবুকে যোগাযোগটা হয়।
2: আচ্ছা,
1: আমার এক দাদাই, ঠিক আছে, তো আমি তার সম্পর্কে অনেক ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু তুমি যে কথাটা বললে না, আমিও না সেই দাদাকে নিয়ে অনেক কিছু ভাবতাম যে ও বোধহয় এখন এই রকম, ও বোধহয় এখন সেই রকম। তো ফাইনালি যখন ওর সঙ্গে ফোনে যোগাযোগ হলো, তখনও অতটা ধরতে পারিনি, কিন্তু যখন ওর সঙ্গে সামনাসামনি কথা হলো, এবং যখন আমাদের একটা দাদা এবং ভাইয়ের সম্পর্ক আরো বেশি গভীর হলো, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি ঠিক মনের মধ্যে ঠিক যেরকম কল্পনাটা করেছিলাম,
2: কাছাকাছি চলে এলে না ফ্লস গুলো চোখের সামনে খুব প্রকট হয়ে ওঠে, যে ফ্লস গুলো ভাবনাতে থাকে না।
1: না, এই প্রসঙ্গে আরো একটা কথা বলা, সেটা হচ্ছে যে তুমি ওই ওই ওই কথাটা বলার জন্য এটা বলছি, যে তখন মনে হলো যে না, আমি যেরকম ভাবতাম সেরকমটা ঠিক নয়, ও একটু অন্যরকম, মানে আমি যেরকম কল্পনাটা করেছিলাম ও ঠিক, মানে কাঠামোটা যেরকম আমি ভেবেছিলাম,
2: ঠিক
1: সামনে মূর্তিটা ঠিক সেরকম নয়
2: একদম।
1: এইবার তখন আমার আরো একটা ভাবনা মাথায় এলো যে কিছু কিছু যোগাযোগ বা কিছু কিছু এই এই এই ব্যাপারগুলোকে কি বলবো আমি জানি না, এগুলো হয়তো
2: মনে মনে থেকে যাওয়া ভালো হতো।
1: ঠিক,
2: অনেক সময় আমি এক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস বলছি, এটাও আমি আমার জীবন দিয়ে দেখেছি, ধরো তোমার কাউকে ভালো লাগতো, আমার যেমন ধরো একজনকে ভালো লাগতো, সেটাও আমার ছোটবেলায়, তখন আমি হার্ডলি কলেজে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি, তো ভালো লাগতো খুব, একটা মনের মধ্যে উথাল পাথাল যে তাকে দেখতে পাবো আজকে, তার সঙ্গে আমার সপ্তাহে একদিন একটা টিউশনে দেখা হতো আর কি, তো তাই তাকে দেখতে পাবো, মনের ভেতর উথাল পাথাল করতো, যা দেখতে পাবো আজকে, কি ভালো একটা দিন আজকে, তখন সব কিছু ভালো লাগবে ওই দিনটায়। তো তার সঙ্গে দেখা হতো, কথা হতো, তখন ফোন রয়েছে আমাদের কাছে, কিন্তু তখন খুবই বেসিক, মানে ওই টেক্সট মেসেজ করা যায়, আর ফোন করতে গেলেও সেটা এক্সপেন্সিভই পড়ে, নাইট ফ্রি কলিং তখনও আসেনি, তাও আর কি ফোনে কথা বলা যায় আর কি, সেই অল্প অল্প সারাদিনে

0: মিনিট 15 মিনিট কথা বলা যায়। তারপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বেশ কয়েক বছর পরে আবার তার সঙ্গে আমার দেখা হয়, কিন্তু অদ্ভুতভাবে আমি তখন তাকে দেখে ভাবছি, আরে একে আমার কলেজে ফার্স্ট ইয়ারে কী করে ভালো লাগতে পারে, মানে এর মধ্যে ভালো লাগা আছেটা কি যেকে দেখে আমার ভালো লাগবে ফার্স্ট ইয়ারে? আমার নিজের ডিসিশনের পর আমার নিজের লজ্জা হয়। আমি পরে হাসাহাসি করি অনেক সময় এটা নিয়ে যে, আরে বাবা কী অবস্থা, তখন জিনিস তো কী ম্যাচিওর ছিলাম, মানে এইটা এটাও ওই অনেকটা একই রকম জিনিস, মানে তাকে নিয়ে ধর এবার আমি এই যে মাঝখানে পিরিয়ডটা তার সঙ্গে আমার দেখা হয়নি, কলেজ শেষ হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার দেখা হয়নি, যোগাযোগ ছিল না, তো তখনও তাকে নিয়ে তো মাঝে মধ্যে একটা ভাবনা আসে যে আজকে কেমন দেখতে লাগছে ওকে কে জানে, আজকে কেমন দেখতে হয়ে গেছে কে জানে, বা এখন কী করছে কে জানে, এখনও কি ওই ড্রেসটা পরে আসে যা বেরোয় কোথাও, এরকম ভাবনা তো মনের মধ্যে আসতো। কিন্তু তারপর যখন তাকে সামনাসামনি দেখছি, তখন তার সঙ্গে আর সেই ছোটবেলার ওই চেহারা আর ম্যাচ করতে পারছি না, তখন আর ভালো লাগছে না।
1: সত্যি এটা আমাদের প্রত্যেকের জীবনেই হয় আর কি, মানে সেই জন্যই আর কি কথাটা বলার যে কিছু কিছু জিনিস হয়তো কল্পনাতেই ভালো, সেগুলো বাস্তবে না হলেই হয়তো ভালো লাগে। এরকম অনেক স্বপ্নও হয়তো আমরা দেখি, যে স্বপ্নগুলো তার মধ্যে কিছু স্বপ্ন থাকে যেগুলো
0: অনেক অনেক আছে। আমি তোমাকে একদম মানে খুব স্পেসিফিক করে আমি তোমাকে একটা কথা বলি, ধরো একটা ব্র্যান্ডের ঘড়ি আমি ছোটবেলায় খুব স্বপ্ন দেখতাম আমার একদিন থাকবে, কোন একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো ঘড়ি। আমি যখনই ওই ঘড়িটা কাউকে পড়তে দেখতাম আমার চেনা জানার মধ্যে, আমার পরিচিতরা, আমার থেকে বড়রাও যখন কেউ পড়তো, আমি দেখে খুব হিংসে হতো মনের মধ্যে, সেটা যে আমি কবে কিনতে পারবো, কবে কিনতে পারবো। সেম জিনিস মানে আমাদের ছোটবেলায় না কিছু কিছু মনের মধ্যে এরকম থাকে যে এই জিনিসটা আমার কাছে খুব কাঙ্ক্ষিত, কিন্তু পরে যখন জিনিসটা আমার হয়ে গেল আমি দেখলাম এই মুগ্ধতা হার্ডলি এক মাস, দেড় মাস, দু মাস ম্যাক্সিমাম, তারপরে সেটা পড়ে আছে কোন এক কোণের মধ্যে, পড়িও না কোনোদিন তাকে আর সেরকম করে, এইরকম আর কি।
1: সত্যি তাই, এই জন্যই ধরো অনুপম রায় বোধহয় এই জন্যই লিখেছে যে যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন।
0: একটা মেসেজ পড়ি, একজন লিখেছেন, হাই চুপ কথা, আচ্ছা কেন এরকম হয় যে কাউকে একবার ভালো লাগলে সে যেই হোক না কেন সবসময় তার কথা মনে পড়ে, সে বড় হোক বা ছোট যেই হোক না কেন? কথাটা খুব সত্যি, মন যাকে একবার আপন করে নেয় তাকে ভোলা যায় না, তাই না?
1: সত্যি তাই, এটা এটা তো একটা মনের কি বলবো, এটা স্টেট অফ মাইন্ড, এটা তো আমাদের খুব স্বাভাবিক একটা ব্যাপার, সেটা শুধু কোনো মানুষ কেন। যেরকম দীপ একটা কথা বললো না একটু আগে যে ঘড়ির কথাটা, যে তোমার একটা ঘড়ি যদি মনে খুব মানে ধরেছে, মানে খুব মনে হচ্ছে যে কবে আমি কিনবো, কবে আমি কিনবো, এবার সেটা নিয়েই তো তুমি সবসময় ভাববে, বিশেষ করে যদি যেহেতু এটা ঘড়ি সেহেতু হয়তো তুমি সবসময় ভাববে না, কিন্তু যেহেতু একটা মানুষ সেই জন্য তো তোমার সবসময়তে মনে পড়বে, এটা খুব স্বাভাবিক। যখন দেখবে যে
0: না, আর আমি বলছি না, যারা ধরো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তুমি কাউকে ভীষণ পছন্দ করো কিন্তু তাকে তুমি পাওনি কাছে, তুমি তাকে না প্র্যাকটিক্যালি চেনো না,
1: ঠিক
0: মানে ঠিক অনলাইন ডেটিং আর সামনের থেকে ডেটিং এর যেটা ফারাক আর কি, তুমি কাউকে সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল দেখে যেমন ভাবো আর তুমি যখন তাকে চেনো সামনে থেকে, মানে আমি এখন কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, তার এইটা হচ্ছে একমাত্র কারণ, আমি আমার আশেপাশে এমন কিছু খারাপ মানুষকে চিনি যারা সোশ্যাল মিডিয়ায় সাধু সেজে ঘুরে বেড়ায়। এই যে কন্ট্রাস্টটা দুটো চরিত্রের মধ্যে, মানে একই মানুষ তার দুটো রূপ মেনটেন করছে, একটা সে আসলে কেমন আর একটা সে সোশ্যাল মিডিয়ায় কেমন, এটা আমাকে এত অন্তর থেকে আমি ঘৃণা করি, এই দ্বিমুখী আচরণটাকে, এই তার দ্বিচারিতাটাকে, যে কারণে আমি নিজে সোশ্যাল মিডিয়া থেকে এখন অনেক অ্যালুফ হয়ে গেছি আগের থেকে, প্রায় থাকি না।
1: এবং তুমি শুধু মানে দ্বিচারিতা এই ক্ষেত্রে নয়, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় আমি দেখেছি, তুমি দেখবে একটা মানুষকে তুমি দেখলে, একটা মানুষের ছবি দেখলে তুমি ভাবলে এই মানুষটা বোধহয় এরকমভাবে কথা বলে, এর গলার ভয়েসটা বোধহয় এরকম, কিন্তু তুমি যখন তার সঙ্গে যখন ফাইনালি কথা বলছো বা কোনো কারণে তার ভয়েস মানে অরিজিনাল ভয়েসটা শুনতে পেলে, তুমি ভাববে যে এই মানে এই
0: এইটা আমাকে খুব ভাবিয়েছিল। আমি আমি ধরো আমি তোমাকে সিনেমার উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে, বাহুবলী দিয়ে এখন প্রভাসকে শুনেছি, তখন তো আমার মুগ্ধ হয়ে গেছি, আমি তখন আমি জানি না যেটা ডাবিং বা কিছু, আমি বাহুবলীতে প্রভাসকে সিনেমায় দেখছি, তার কথা শুনছি, তার যে গলার আওয়াজ, সেই আওয়াজে আমি মুগ্ধ হয়ে গেছি, যেমন নায়ক যেমন মানে সুপার হিরো তেমন তার সুপার গলার আওয়াজ। তারপরে এখন প্রভাসকে আমি সাহু না প্রভাসকে তারপরে কিসে দেখলাম, সাহুতেই মনে হয় দেখলাম, সম্ভবত সেকেন্ড সিনেমা ছিল হিন্দিতে, তখন তার অরিজিনাল গড়ার আওয়াজ শুনে আমার আর সিনেমাটা দেখতে ইচ্ছে করলো না। মানে এটা একদম তুমি ঠিক বলেছো, মানুষের মুখ আর মানুষের গলা এই দুটোর মধ্যে যদি একটা সামঞ্জস্য না থাকে তাহলে তাকে পছন্দ করা খুব মুশকিল হয়ে যায়।
1: সেটাই সেটাই সেটাই।
0: বেশ, অনেকগুলো মেসেজ রয়েছে আমাদের কাছে, অনেক মেসেজ পড়বো। সৌমিক আর দীপ গল্প করছে, তোমার মেসেজ আসছে, সেগুলো পড়ছি এক এক করে। আবার একটু গান শুনবো, গানের ওপারে এক্ষুনি ফিরে আসছি। 9909365999 নাম্বারে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, ঘড়িতে সময় তো বলছে রাত 1:11 হয়ে গেছে। সৌমিকা দীপের সঙ্গে তুমি এখন শুনছো চুপ কথা, যেখানে আমরা এক এক করে তোমার পাঠানো মেসেজগুলো পড়ছি। তো আমাদের কাছে আর অনেকগুলো মেসেজ রয়েছে সৌমিক, কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সৌমিক, আমি যেটা ভাবছিলাম এই ফসিলসের গানটা শুনতে শুনতে, রূপমের গানটা শুনতে শুনতে, যে ধরো এখনকার দিনের গানগুলোর লিরিক্স আমার বা তোমার কতটা মনে আছে আমি জানি না, কিন্তু দেখো আজ থেকে না হলেও 10-15 বছর আগের গান এটা। আমি আর তুমি দুজনেই গানটা গুনগুন করে গাইছিলাম যতক্ষণ হচ্ছিল, লিরিক্সগুলো আমাদের মুখস্থ রয়েছে
2: অ্যাকচুয়ালি। তাই
1: এটা এটা কি, এটা কি জন্য হয়? তখন কম গান শুনতাম তাই বেশি লিরিক্স মনে থাকতো, এখন প্রচুর গান শুনি তাই সব লিরিক্স মনে থাকে না, তাই জন্য কি?
2: এটা আমার, আমি তোমায় বলছি মানে একদম একদম সত্যি কথা। এটা গতকাল একটা একজনের সঙ্গে একটা আলোচনা হচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 1-2 ঘন্টা ধরে। তো একটা কথার প্রসঙ্গে যে এখন কোনো কিছুই খুব বেশি স্টে করছে না, সেটার মানে উদাহরণস্বরূপ হিসেবে আমি গানের কথা বলেছিলাম, যে ধরো যে আমি তাকে যে উদাহরণটা দিয়েছিলাম যে ধরো যখন আশিকি 2 রিলিজ করলো, যখন তুমিও রিলিজ করলো, মানে এমন কোনো প্রায় বলতে পারি বাঙালি শুধু নয়, এমন কোনো ভারতীয় হয়তো নেই যে গানটার কথা জানতো না, বা এমন কোন ইভেন্ট নেই যেখানে তুমি হো বাজছে না। কিন্তু তুমি বলো যে আজকে 2026 দাঁড়িয়ে সবাই কি এখনো তুমি হোটাকে সেইভাবে শুনি? শুনি
1: না।
2: কিন্তু আজকে যদি ধরো আমি কলেজ স্ট্রিটে গেছি, আমি কফি হাউসে বসেছি, কফি হাউসে একটা কফি খাচ্ছি, আমি একটা রিল বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য, এখনো আমি ইনস্টাগ্রাম রিলের জন্য বেছে নেব কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটাকে।
1: এখন তো অনেক পুরনো পুরনো গান এই রিলসের সৌজন্যে আবার রিসার্ফেসড হচ্ছে। এবং আমি বলছি বলিউডে, বলিউডে অন্তত লাস্ট আমি 10খানা সিনেমা 10খানা গানের কথা এক্ষুনি মনে করতে পারি যেখানে পুরনো গানগুলোরই রিমেক চলছে, একটু এক্সট্রা বিট অ্যাড করে, এমনকি গানটাও সেমই রেখে দেওয়া হচ্ছে, কারণ নতুন অনেক গায়কই ওই গানটার যে রেঞ্জ, গানটার যে আপ টু দ্য মার্ক হতে পারছে না, তো শুধু বিট অ্যাড করে দেওয়া হচ্ছে গানটার মধ্যে, নিয়ে গানটাকে আবার রিলঞ্চ করা হচ্ছে, কোনো সিনেমাতে ইউজ করা হচ্ছে। আমি অনেকগুলো এরকম গান পরপর শুনেছি যে আসলে গানগুলো পুরনো গোবিন্দার সিনেমার গান, গোবিন্দার নাচের গান, সেই গানগুলো গাওয়া হচ্ছে।
2: হ্যাঁ, তো মানে এইটাই মানে যে প্রসঙ্গে কথাগুলো বলার, সেটা হচ্ছে যে এখন প্রত্যেক মুহূর্তে আমরা ধরো ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে আমরা শর্টস দেখছি, মানে তোমার কাছে একটা জিনিসের স্থায়িত্ব 30 সেকেন্ড।
1: এটা যেন এখন সবাই বলেও, মানে এমন কিছু লেখো, এমন কিছু বলো বা এমন কিছু বানাও যেটা 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডে শেষ হয়ে যাবে, কারণ তারপরে

0: নাকি মানুষ আর ধৈর্য নিয়ে শুনছে না, শুনবে না, নাকি বলে আমি জানি না এটা কতটা ফ্যাক্ট কতটা ঠিক কতটা,
1: মানে কতটা হয়তো সেটাই সত্যি। কারণ একটা মানে কোনো একটা রিল যদি ধরো 2 মিনিট হয়, আমরা 30 সেকেন্ড দেখার পরেই পরের রিলে চলে যাই। তো এখন ফ্যাক্টটা হচ্ছে এইটাই যে কোনো কিছুই না খুব বেশি স্টে করছে না, এবং আমাদের কাছে এখন এত বেশি অপশন, এত বেশি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। মানে তোমার একটা সিনেমা দেখতে ইচ্ছা করছে না, তুমি থ্রিলার দেখতে পছন্দ করছো না,
0: এটা এটা না জানো তো, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, এটা আমি তোমাকে এটা আমি প্রকাশ্যে আজকে স্বীকার করছি, এমন অনেক সময় হয় যে একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলেছি, একটা সিনেমা দেখার ইচ্ছে রয়েছে বলে, বা কোনো সিনেমা দেখার কথা আগে থেকে ভাবিনি, খুলেছি একটা সিনেমা দেখবো বলে, একটা সিনেমা চালালাম, সিনেমাটা প্রথম 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ভালো লাগলো না, 10 মিনিট ভালো লাগলো না, আমি ওই সিনেমাটা দেখছি না, আমি অন্য একটা সিনেমা চলে যাচ্ছি। আবার সেই সিনেমাটা দেখতে গিয়েও দেখলাম প্রথম 5-10 মিনিটে ভালো লাগলো না, আমি আরেকটা সিনেমা চলে গেলাম। 3-4টা রকম সিনেমা দেখার পরে বুঝলাম আজকে কোনো সিনেমাই আমার দেখার মুড নেই, আমি রিলস দেখতে চলে গেলাম। এইটা না আমি বলছি আমাদের মাথার ভেতরে এখন এমন আমাদের চলছে যে, এবং আমি মানুষকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দেখেছি, এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে দেখতে তার সময় কাটছে অনেক প্রতিকূল অবস্থায়। মানে ধরো বলছি একজন নাইট গার্ড, সে একটা শুনশান বিল্ডিং পাহারা দিচ্ছে, কেউ কোথাও জেগে নেই, তার একমাত্র জেগে থাকার মাধ্যম হচ্ছে সে ছোট ছোট ভিডিওগুলো একটা পর একটা এন্ডলেস স্ক্রলিং, এটাকে টার্মটাকে বলে ডুম স্ক্রলিং বলে টার্মটাকে, মানে এন্ডলেস স্ক্রলিং, তুমি জানো এটার কোনো শেষ নেই, তুমি দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ, রাত বাড়ছে রাত বাড়ছে তুমি দেখছো। আমি দেখেছি মানুষ ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে যাচ্ছে, বা বাসের মধ্যে দম বন্ধ করা ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাও সে ওই ছোট ছোট ভিডিও স্ক্রল করে যাচ্ছে কন্টিনিউয়াস। মানে এটা এখন আমাদের জীবনযাপনের একটা অন্যতম অঙ্গ হয়ে উঠেছে
1: সত্যি তাই। এবং ধরো একজন কেউ 100টা রিল দেখে ফেললো, তারপরে তাকে যদি জিজ্ঞেস করা হয়, যদি খুব বেশি তার মনে এফেক্ট না করে, তাহলে যে জিজ্ঞেস করা, আচ্ছা প্রথম রিলটা আপনি কি দেখেছেন, বলতে পারবেন? বলতে পারবে না। ঠিক সেরকমই এখন হচ্ছে এইটাই, ঠিক এই একই কারণে একলা ঘর এখনো এই জেনারেশন, মানে আমাদের জেনারেশন বলো বা আমাদের পরের জেনারেশনও বলো, গুনগুন করবে।
0: ঠিক নচিকেতার গান, অঞ্জন দত্তর গান, আমি অঞ্জন দত্তর যে গানটা আমি এখন শোনাবো, আমার কাছে রয়েছে গানটা, এটা অঞ্জন দত্তর মানে ওয়ান অফ দ্য মানে প্রথম দিকের অ্যালবামের গান, তার মানেও সেটা 90s, বুঝতেই পারছো, মানে আজ থেকে 30-35 বছর আগেকার গান প্রায়। এখন এই গানটার লিরিক্স আমি যদি চালিয়ে দিই, আমি আর তুমি দুজনেই পুরো গানটা মুখস্থ বলতে পারবো না। আমাকে জানো তো, আমাকে মানে আমি এই যে আমাদের মধ্যে কন্টিনিউয়াস আমাদের যে অ্যাটেনশন স্প্যান কমে যাওয়াটা, এটা তো ভালো জিনিস নয়। অ্যাটেনশন স্প্যান কমে গেলে আমাদের কিছু মনে থাকে না খুব বেশিক্ষণ, ধৈর্য থাকে না বেশিক্ষণ, আমরা শর্ট টেম্পার্ড হয়ে যাই, আমরা ভীষণ ফাস্ট রেজাল্ট চাই, এগুলো সবই অ্যাটেনশন স্প্যান কম হওয়ার জন্য হচ্ছে। কারণ আমাদের মাথা কন্টিনিউয়াস ডোপামিন চাইছে, এই রিলসগুলো দেখলে আমরা আনন্দ পাই কেন, তার কারণ আমাদের মাথা আমাদের হ্যাপি হরমোন রিলিজ করতে থাকে যাকে ডোপামিন বলে। যে কাজে খুব দ্রুত ডোপামিন বেরোচ্ছে না, সেই কাজটা আর মাথা সেখানে কনসেন্ট্রেট করতে চাইছে না। তো আমি আমার যিনি ট্রেনার তাকে বললাম যে এটার কি সমাধান হতে পারে, মানে সে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই আমার কোচ, তো সে আমাকে বলে এটার একমাত্রটা সমাধান হচ্ছে এটাকে রিভার্স করে দেওয়া। অ্যাটেনশন স্প্যানকে বাড়ানোর একমাত্র প্রসেস হচ্ছে ডোপামিনকে রিভার্স করে দেওয়া। এখন মানুষ স্লো বার্ন পছন্দ করে না আর, মানে এখন আর স্লো বার্ন তোমাকে আনন্দ দেয় না। স্লো বার্ন মানে কোথাও একটা চুপচাপ বসে জানলার দিকে তাকিয়ে এক কাপ কফি খাওয়া, কোথাও একটা একটা সুনীল গাঙ্গুলির একটা উপন্যাস, বড় উপন্যাস একটানা বসে পড়া, এটাকে বলে স্লো বার্ন। তার কারণ এটাতে আনন্দটা দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী, আনন্দটা তাৎক্ষণিক পাওয়া যায় না, কিন্তু যখন তুমি বইটার ভেতরে ঢুকে যাবে, যখন তুমি কফিটার ভেতরে ঢুকে যাবে, যখন তুমি সিনেমাটার ভেতরে ঢুকে যাবে, এবং পুরোটা কমপ্লিট করে যখন বেরিয়ে আসবে, তখন তুমি এটার একটা আমেজ উপভোগ করতে পারবে যেটার রেশ তোমার মাথার মধ্যে দীর্ঘক্ষণ থাকবে। লাইক একটা ভালো ঘুম, তুমি যখন একটা ভালো ঘুম ঘুমাও, তোমার ধরো শুক্রবার বা শনিবার রাতের ঘুমটা, তুমি রোববার সকালে উঠে খুব রিল্যাক্স একটা মাথা নিয়ে তুমি ঘুম থেকে ওঠো, কারণ তোমার আনন্দটা দীর্ঘমেয়াদী, তোমার রিল্যাক্সেশনটা দীর্ঘমেয়াদী হয়েছে। তো এই প্রসেসটাকে, এই অ্যাটেনশন স্প্যান যে আমাদের ক্রমশ কমছে, আমরা যে 30 সেকেন্ড 45 সেকেন্ডের বেশি আমরা যে অ্যাটেনশন কোথাও দিতে পারছি না, অনেক ছোট ছোট ভাই বোনেরা আমাদের টেক্সট পাঠায় যে পড়াশোনায় মন বসাতে পারছি না, অনেক টেক্সট এরকম জানো আমরা প্রত্যেকদিন পাই যে দাদা সামনে মাধ্যমিক, সামনে উচ্চ মাধ্যমিক কিভাবে অ্যাটেনশন কি করে বাড়াবো। তো আমি তাদের এটাই সাজেস্ট করবো যে এন্ডলেস স্ক্রলিং যেটাকে আমরা বলছি সেটাকে বন্ধ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই এন্ডলেস স্ক্রলিং সময় কোথা থেকে কেটে যায় আমি বলছি এত বড় হয়ে আমি টের পাই না, এবং আমি এটা ফিল করি যে আমি এক ঘন্টা পুরো নষ্ট করলাম শুধু একটা জায়গায় বসে বসে। এই এক ঘন্টা আমি না আমি কিছু নোট করতে পারতাম, আমি কিছু রিসার্চ করতে পারতাম, আমি কোনো স্ক্রিপ্ট লিখতে পারতাম, আমি কোনো অডিও স্টোরি দেখতে পারতাম, শুনতে পারতাম, করতে পারতাম কি অনেক অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারতাম। কিন্তু ওই যে বললাম প্রথমেই যে আমার ব্রেন এখন কন্টিনিউয়াস হ্যাপি হরমোন চাইছে, সব কিছুতে চাইছে খুব দ্রুত রেজাল্ট।
1: সেটাই
0: তুমি জিমে যাচ্ছ, কি বলছো 3 মাসের মধ্যে আমাকে ফিট হতে হবে, 3 মাসে আমি ডেডলাইন। এটা হয় না কোনো কিছুতেই জীবনে, তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় না। যে রেজাল্ট যত তাৎক্ষণিক আসে সেই রেজাল্ট তত তাৎক্ষণিক চলেও যায়,
1: চলেও যায়। এক্স্যাক্টলি
0: এখন গোটা পৃথিবীতে বেশ কয়েক ধরনের ওষুধ পাওয়া যায়, কাইন্ড অফ ওজেম্পিক কাইন্ড অফ মেডিসিন, যেটা তোমার শরীরকে খুব তাড়াতাড়ি ফ্যাট লস প্রসেসের মধ্যে নিয়ে চলে যাবে, ভীষণ তাড়াতাড়ি তোমার ফ্যাট লস হয়ে যাবে। এমন অনেক ওষুধ রয়েছে ইঞ্জেকশনের মতন, আগে তো মানুষ এগুলো ভাবতো যে এগুলো কোথাও গিয়ে নিতে হবে, কোনো পার্লারে কোনো ক্লিনিকে গেলে ইঞ্জেকশন দেবে, এখন তো এগুলো বাড়িতেই চলে আসে। অনেকে তো নর্মাল বাড়িতে এখন হাউস হোল্ডে এটা খুব ইজি হয়ে গেছে যে ইঞ্জেকশন নিয়ে নেওয়া একটা গালের মধ্যে, তোমার স্কিন আরও বেশি টান টান দেখাবে। এই রেজাল্টগুলো খুব দ্রুত, তেমনই রেজাল্টগুলো চলেও যায় খুব দ্রুত। তুমি হয়ে গেলে রোগা 1 মাসের মধ্যে ওষুধ খেয়ে, কিন্তু যে মাসে তুমি তোমার ওষুধটা বন্ধ করে দিলে তুমি দেখলে তোমার ফিজিক্যাল বেশ কিছু প্রবলেম হচ্ছে, পরের মাস থেকে তোমার শরীরের ফ্যাট জমা ডাবল হয়ে গেল।
1: এইটাই তো কথা,
0: যেটা বলছিলাম যে গানটার কথা বলছিলাম সেই গানটা শুনি, 9903655992 নম্বরে অনেকগুলো মেসেজ আছে, সৌমিকাদীপ গল্পও বলছে, অনেক গল্প শুনছে তোমাদের কাছ থেকে, আর অনেক কথাও হচ্ছে। গানের পরে এক্ষুনি ফিরে আসছি, গানগুলো কেমন লাগছে সেটা জানিও, কিন্তু এই গানটা শুনি, আসছি ফিরে এক্ষুনি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে দিবাকর লিখেছে যে, দাদা তোমরা কেমন আছো? এই ব্যস্ত জীবনের মধ্যে ভালো থাকাটা সত্যি কিন্তু খুব চ্যালেঞ্জিং। তোমাদের প্রোগ্রাম শুনছি, খুব ভালো লাগছে। তোমাদের কথাগুলো, তোমাদের আলোচনাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর গলার আওয়াজ তোমাদের, যে কেউ মুগ্ধ হয়ে শুনবে। শিশুদের পড়ানোর পাশাপাশি উপন্যাস পড়তে, চুপচাপ কোনো ফাঁকা জায়গায় বসে গান শুনতে, চায়ের দোকানে গিয়ে বা ফিল্ডে গিয়ে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। তবে ফেলে আসা কলেজ আর ইউনিভার্সিটি দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। ফেলে আসা দিনের স্মৃতির ওপরে একটা প্লিজ গান শুনিয়ে দিও পারলে। আমরা অনেকগুলো পুরনো দিনের গান শুনিয়েছি। তোমার মেসেজটা খুব খুব খুব সুন্দর। মেসেজটা পাঠিয়েছে দিবাকর। দিবাকর, থ্যাংক ইউ সো মাচ, খুব আন্তরিক একটা মেসেজ আমাদের পাঠানোর জন্য, খুব ভালো লাগলো।
2: হ্যাঁ, তবে দীপ, একটা কথা আমি বলতেই চাই, সেটা হচ্ছে একটু মানে ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত হয়তো। একটু আগে ও যখন এই বললো না যে তোমাদের গলাগুলো খুব সুন্দর লাগছে শুনতে, এই বিষয়েতে কথাটা আর কি, একটু আগে আমরা বললাম না ওই মুখের সঙ্গে গলা মিলছে না। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু কেউ পার্সোনালি নেবে না। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটা মজার ছলে বললাম।
1: এটা এটা আমি বলছি, এটা কিন্তু আমার সঙ্গে হয়েছে। আমি একজন, আমার খুব পছন্দ, আমি দুটো কথা বলবো এখানে, মনে করিও, আমাকে লিঙ্ক করবো দুটো কথা। আমার ভীষণ পছন্দের একজন রেডিও জকি ছিলেন, মানে এখনও আছেন উনি। তো আমি যখন কলেজে পড়ি বা 11-12 নাগাদ পড়ি, তখন ওনার গলার আওয়াজ শুনে আমি ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমার জীবনের ইচ্ছে ছিল একবার তাকে গিয়ে আমি সামনে থেকে দেখবো, তাকে একবার একবার হাতটা ধরে বলবো, দুর্দান্ত গলা আপনার, ভীষণ ভালো লাগে আপনাকে শুনতে। এবং আমার পরে যখন তার সঙ্গে দেখা করার সুযোগ হয়, তখন আমি তার অডিও আর ভিডিও দুটোকে ম্যাচ করতে পারিনি। আমার খুব সেঙ্গে কষ্ট হয়েছিল। আমি তার গলার আওয়াজ শুনে ভেবেছিলাম লোকটা সাংঘাতিক হ্যান্ডসাম হবে দেখতে, যার এত সুন্দর গলা, তাকে দেখতে নায়কের মতন হবে। কিন্তু তাকে দেখে আমার ভালো লাগেনি, আমি খুব ডিজার্টেড হয়েছিলাম। এবং তার তখন আমি জীবনে একটা শিক্ষা নিয়েছিলাম, যেটা আমি আজও মেনে চলি, যে আমরা যখন যে মাধ্যমটাতে কথা বলছি বা যে মাধ্যমটা আমাদের বিচরণ, আমি চট করে মাধ্যমটা সুইচ করতে চাই না। যে কারণে অনেক সময় অনেকে আমাকে বলে যে, এতজন আর যে ইনস্টাগ্রাম লাইভ করছে, তুমি কেন লাইভে আসছো না, তোমার কেন লাইভে দেখতে পাই না। আমি বলি যে দরকার নেই, তুমি আমার গলার আওয়াজ শোনো, তোমার যেটুকুনি ভালো লাগা আছে ওইটুকুনি থাক, আমি তোমার ভালো লাগাকে খারাপ লাগা করতে চাই না। তাই লাইভে আসার কোনো, ইনস্টাগ্রাম লাইভে বা ফেসবুক লাইভে আসতে এই জন্য আমার একটু কুণ্ঠা বোধ হয় বলতে পারো, বা আমি আসতে চাই না বলতে পারো, আমার আনইজি লাগে বলতে পারো। কারণ আমি যে মাধ্যমে ধরো গল্প করছি, এখন ধরো আমরা তো ওভার দ্য টেলিফোনের মতন করে গল্প করছি,
2: ঠিক,
1: আমার এটাই অনেক বেশি কমফোর্টেবল লাগে, আমার মনে হয় এটাই ঠিক আছে, এটাই ভালো। এই যে আমার কথা শুনে যদি দুজন বা তিনজনেরও ভালো লাগে, তাদের মধ্যে একজন হয়তো আমাকে দেখলো, তারপরে তার ভালো লাগলো না, তার ভালো লাগাটা চলে গেল, এইটা আমি মেনে নিতে পারবো না, এই রিজেকশনটা আমি মানতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ইনস্টাগ্রাম বা ফেসবুক লাইভে আসি না।
2: হ্যাঁ, যাই হোক, যে প্রসঙ্গে এই ডিসক্লেমারটা দেওয়ার আর কি, তো এই ব্যাপারটা কিন্তু কেউ পার্সোনালি কিছু নেবে না, যে অনেকে যদি এরকম মনে করতে, আমার মানে অনেকে এরকম ভাবতে শুরু, মানে আমিও যদি এখন লিসেনারের জায়গায় থাকতাম, তাহলে আমার মনেও কিন্তু এরকম একটা চলতে আছে, আমার গলাটা কি ভালো না খারাপ, আমার মুখের সঙ্গে ব্যাপারটা কি মেলে নাকি মেলে না। তো এরকমভাবে ভাবার কোনো দরকার নেই, প্রত্যেকের একটা নিজস্বতা আছে, প্রত্যেকের একটা নিজস্ব গলা আছে, নিজস্ব রূপ আছে, এবং প্রত্যেকে সেই নিজস্ব রূপ এবং গলায় ভীষণ সুন্দর, এবং আমরা সবাই সেটাতেই বাঁচব, এইটুকুই।
1: একটা খুব কি বলো, একটা খুব একটা অন্যরকম মেসেজ। আজ অনেকদিন পর ভীষণ প্রিয় একজন মানুষের সঙ্গে কথা হলো, তার বিয়ে হয়ে গেছে, আজ তাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই আর থাকতে না পারে তাকে একটা টেক্সট করলাম। সে আমাকে ফোন করলো, আমার খুব খুশি খুশি লাগছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়লো যে খুশিটা ঠিক রিলস দেখার মতোই ক্ষণস্থায়ী, খানিকটা ডোপামিন দিয়ে গেল, তারপর আবার সেই শূন্যতা। ভালো থেকো দাদারা, তোমাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে।
2: নাম লেখেন
1: অবভিয়াসলি,
2: নাম লিখলে জিজ্ঞেস করতাম আর কি, যে মানে ও কি সম্পর্ক ছিল, লিখেছে নাকি না, জাস্ট ভালো লাগতো।
1: দেখো, প্রিয় মানুষ, ভীষণ ভালো লাগতো, কি সম্পর্ক আছে আলাদা করে বলে দিতে হবে কি?
2: না, সেটা নয়, যে বললো যে ও জাস্ট টেক্সট করেছে এবং সে ফিরে ফোন করেছে,
1: তার বিয়ে হয়ে গেছে।
2: হ্যাঁ, তার মানে
1: এবার ওদিকের ভালো লাগাটা আছে কি আছে না, সেটা একটা বন্ধুত্বের মতন করে ফোন করেছে সেটা
2: সেটা জানি না,
1: জানা নেই।
2: যাই হোক, কত গভীরে যাওয়ার দরকার নেই।
1: ঐশী মেসেজ পাঠিয়েছে, লিখেছে, তোমাদের কথা শুনতে আজকে খুব ভালো লাগছে, কোনো প্রশ্ন না করেও চুপচাপ বসে শুনছি, অনেক সলিউশন নিজে থেকেই নিজে পেয়ে যাচ্ছি। তোমরা ভালো থেকো আর এই রকমই থেকো।
2: ঐশী আমাদের, আমার মনে আছে অনেকবার আমাদের মেসেজ করেছে, ও অঙ্ক করতে করতে আমাদের চুপ কথা শুনে রাত্রিবেলা, আমাদেরকে, আমার মনে আছে অনেকবার লিখেছিল।
1: একজন একটা মেসেজ করেছে যে, হাই দাদা, তোমরা কেমন আছো? এই যে স্ক্রল বন্ধ করতে বললে কথাটা খুব ভালো লাগলো, এই কথাটা লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে থাকবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, কী ভিডিও দেব, প্রত্যেক দিন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার জন্য কীরকম কন্টেন্ট বানাবো সেইটা ভাবতে ভাবতে আমার অনেক সময় চলে যায়। দিনে অন্তত 7-8 ঘন্টা আমি শুধু স্ক্রল করেই যাই একটা ভিডিও বানানোর জন্য। তার জন্য বাড়িতেও কম বকাবকি খাই না, কিন্তু তবুও করতে হয়। স্ক্রলিং তো কমাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা করি। তোমাদের এই কথাগুলো শুনে একটু হলেও সলিউশন পেলাম। আর কি কোনো টিপস দিতে পারো? সৌরভ লিখেছে মেসেজটা।
2: না দেখো সৌরভ, যারা এটা প্রফেশনালি করে তাদের ব্যাপারটা তো আলাদা, সে এটা প্রফেশনালি করছে, তার এখান থেকে একটা আর্নিং আসছে, তো তাকে তো কন্টেন্টের জন্য অনেক, কি বলবো, ওই একটা পার্টিকুলার কোনো প্রোডাকশনের জন্য তো প্রচুর কাঁচামাল লাগেই, তো সেই কাঁচামালগুলো তো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতেই হবে। হ্যাঁ, হতে পারে এটা সবসময় সেটা মানে স্ক্রল করতেই হবে এরকম ব্যাপার নেই, তুমি রাস্তাতেও বেরোতে পারো, তুমি মানুষজনের কথা শুনতে পারো, যেরকম
1: যেটা তো খুব বড় একটা ইন্সপিরেশন, মানুষের
2: মানুষের কথা শুনে, বিশেষ করে
1: আমার একটা সময়
2: পাবলিক ট্রান্সপোর্ট,
1: আমার একটা সময় এইটাই তুমি বলতে চাইছিলাম, একটা সময় আমার ভীষণ পছন্দের একটা কাজ ছিল, ধরো আমি এখন কলেজে যাচ্ছি বা ইউনিভার্সিটিতে যাচ্ছি, ট্রেন বাসে করে যাচ্ছি, বাসে যদি বসার জায়গা পাই তাহলে কোথাও একটা বসে আমার চুপচাপ চারদিকে লোকদের কনভারসেশন শুনতে খুব ভালো লাগতো। মানে আমি জানি সেটাকে হয়তো অনেকে ম্যানারলেস বলবে, হয়তো বলবে সিভিক সেন্সের অভাব, কিন্তু আমার বেশ ভালো লাগতো মানুষের, এবং সেই একটা মানুষকে দেখে তার সম্পর্কে ভাব দিয়ে তার একটা মনে মনে প্রোফাইল বানাতে আমার বেশ লাগে।
2: দারুণ দারুণ,
1: যে আচ্ছা এই মানুষটা এত সুন্দর করে ক্লিন শেভ করে, একটা সাদা জামার একটা কালো প্যান্ট, খুব কেতা দুরস্ত, খুব ফিটফাট হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কর্পোরেটে চাকরি করে, নিশ্চয়ই কোনো ব্যাংকে আছে বা কোনো একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে, নাহলে এত কেতা দুরস্ত হয়ে যাওয়ার মানে হয় না। সরকারি চাকুরে তাদের দেখলেই বুঝতে পারা যায় যে আচ্ছা এটা শ্রমিক, এটা এরকম। বা ধরো আমি বলছি ব্যবসা করেন, হয়তো তিনি একটু অগোছালো, কিন্তু তার সঙ্গে অনেক জিনিসপত্র, তার সঙ্গে একটা ব্যাগ থাকবেই, বারবার ফোন আসছে, পকেটে 2-3টে ফোন, এইরকম মানে বিভিন্ন রকম মানুষ দেখতে, তাদের কথা শুনতে, তারা মোবাইলে কি কথা বলছেন, হ্যাঁ তার মেজাজ কেমন আছে, অধিকাংশ লোককে আমি রাস্তা বেরিয়ে খুব খিঁচড়ে থাকতে দেখেছি, এটাও একটা ফ্যাক্ট। আমি মানুষকে খুব রাস্তা বেরিয়ে খুব হ্যাপি থাকতে দেখিনি, রাদার দেন আমি যখন ধরো দেখি যে ইউরোপিয়ান কান্ট্রিতে যখন কেউ রাস্তায় ঘোরে পাবলিক ট্রান্সপোর্টে করে যায়, তখন আমি মানুষকে অনেক খুশি খুশি থাকতে দেখেছি, তারা খুব সোবার, তোমার সঙ্গে মুখোমুখি দেখা হলে হয়তো তোমাকে চেনে না, বাসের সিটে পাশাপাশি বসলে তিনি হেসে তোমাকে একটা থ্যাংক ইউ বললেন, আমাদের এখানে এরকম আমি পাইনি কখনো, বড় উল্টোটাই হয়েছে।
2: অ্যাকচুয়ালি এর তো অনেকগুলো কারণ রয়েছে, প্রচুর কারণ রয়েছে এটা, মানে এটার জন্য হয়তো একটা গোটা চুপ কথা লেগে যেতে পারে এইটা ডিসকাশন করার জন্য শুধুমাত্র। এবার তার মধ্যে ধরো একটা কারণ এটা হতে পারে যে ক্লাইমেট প্রথম,
1: প্লাস আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্ট অত কমফোর্টেবল নয়, মানুষ অনেক বেশি,
2: মানুষ
1: তুলনায় পাবলিক ট্রান্সপোর্ট কম,
2: এবং ধরো মানুষের প্রত্যেকটা মানুষের নিজের প্রতি যে এক্সপেকটেশন সেটা অর্ধেক মানুষের পূরণই হয় না, প্রত্যেক মানুষ
1: ফ্যামিলি স্ট্রাগল থাকে,
2: ফ্যামিলি স্ট্রাগল থাকে,
1: কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, সেই রাগ বার করে দিল বাসের কন্ডাক্টরের উপরে,
2: এবং ধরো এরকমও বহু ক্ষেত্রে দেখা যায় যে যে যে মানে সে যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা সে করতে পছন্দই করে না।
1: এটা তো আমি হরবখত দেখেছি,
2: এবং তবু তাকে করতে হচ্ছে তার সংসার চালানোর জন্য, তার পয়সা ইনকাম করার জন্য, কিন্তু সে করতে বাধ্য হচ্ছে আর কি। তো তারপর ধরো একই কাজে দীর্ঘদিন বোরিং হয়ে গেছে, কোনো নতুনত্ব নেই, কোনো নতুন ইনোভেশন নেই, তখনই সেই জায়গা থেকেই ওই রিলস স্ক্রোল করা আসে, তখন মানুষ একটা নতুন কিছু চায়, নতুন কিছু জানতে চায়, নতুন কিছু দেখে মজা পেতে চায়, একটু কখন আমার একটু ডোপামিনটা বেশি খরণ হবে, একটু বেশি আনন্দ পাবো আর কি।
1: দীপদা, আমি বিপাশা, আমি হিস্ট্রি গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার। আমাদের রিসার্চ পেপার সাবমিশনে একটা পেপার আছে, ইজি কিন্তু আনকমন সোর্স অ্যাভেলেবেল এমন কোনো টপিক বলবে, আমার মেসেজটা প্লিজ পড়ো। আমি বুঝলাম না কী জানতে চেয়েছো। রিসার্চ পেপার সাবমিশন আছে, একটা পেপার আছে, ইজি কিন্তু আনকমন সোর্সেস অ্যাভেলেবেল এমন কোনো টপিক বলো। কোনো আনকমন টপিকের ওপরে তোমাকে রিসার্চ পেপার জমা দিতে হবে, সেরকম টপিক অনেক রয়েছে। আর টপিক আমি বলার থেকে এখন পড়াশোনার জন্য অনেকে যেটা করছে, বিভিন্ন এআই টুলস রয়েছে, তাদের কাছে তুমি তোমার ক্রাইটেরিয়া, তোমার অ্যাভেলেবেল সোর্স, তোমার টার্গেট, এই সমস্ত যদি তুমি ফুট করে দাও, ওরা তোমাকে আমার থেকে অনেক বেটার আর ভালো প্র্যাকটিক্যাল অপশান দেবে, কোথা থেকে তুমি ইন্সপায়ার্ড হতে পারবে, পড়াশোনা করতে পারবে, নলেজ গ্যাদার করতে পারবে, সেটা এআই তোমাকে খুব ভালো করে বলে দেবে।
2: একদম একদম, এই ব্যাপারে মানে দীপ এবং সৌমিককে জিজ্ঞেস করে লাভ
1: নেই। হ্যাঁ, আমার তো ডে টু ডে প্রচুর কাজে এআইকে আমি ব্যবহার করি। আর আমি বলছি সৌমিক, আমরা এখনও মানে আমি বা তুমি শুধু নই, আমরা আরও অনেকে এআই এখনও খুব বেসিক, বেসিকের থেকেও নিচে যদি কিছু থাকে সেই লেভেলে ইউজ করে
2: আছে।
1: এখন অনেকে আছে এআইকে ব্যবহার করে এমন অনেক কাজ করে ফেলছে যেটা একজন খুব ভালো মাপের ইঞ্জিনিয়ার বা টেকি সেই কাজটা করতে পারতেন, এখন সেটাও করে। আমি আজকেই একটা জিনিস দেখছিলাম যে একজন একটা স্যালনে একটা সিট বুক করবেন, তো সেই স্যালনে ধরো শনিবার তিনি স্যালনে যাবেন, একটা সিট বুক করবেন, শনিবার স্যালন পুরো ভর্তি, মানে কোনো বুকিং নেই স্যালনের। তিনি একটি এআই এজেন্টকে কমান্ডে লিখে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে আমার এই স্যালনে সবচেয়ে কাছের যে অ্যাভেলেবেল ডেটায় আমি বুকিং পাবো তুমি খোঁজো। এতদিন হলে কি করতে হতো, মানুষকে ম্যানুয়ালি বুক করে করে দেখতে হতো স্লট, যে কোথায় কবে ফাঁকা আছে। তো তিনি সেই কাজটি করতে চাননি, তিনি এআইকে নির্দেশ লিখে দিয়েছেন যে সবথেকে কাছের যে অ্যাভেলেবেল ডে আছে তুমি আমার জন্য একটা ডেট বুক করো, আমার প্রেফারেবলি স্যাটারডে

0: সানডে, আমার ছুটি আছে, আমি তাহলে আরামসে গিয়ে চুল দাড়িটা কেটে আসতে পারবো। এআই কি করেছে, স্যাটারডে একজনের বুকিং ছিল, তার বুকিংটা ক্যান্সেল করে দিয়ে ওনার বুকিংটা ঢুকিয়ে দিয়েছে সেখানে। মানে এত ভয়ঙ্কর কমান্ড তিনি লিখে দিয়েছেন যে তিনি একজন যিনি অলরেডি বুক করে আছেন তার অ্যাপয়েন্টমেন্ট সেই সিস্টেমে ঢুকে, সেই স্যালনের সফটওয়্যারে ঢুকে, সেই স্যালনের সফটওয়্যারটা গ্লিচ খুঁজে পেয়েছে, সেই এআই সেই গ্লিচটাকে ইউজ করেছে, ইউজ করে যার বুকিং করেছিল তার বুকিং ক্যান্সেল করিয়ে যে কমান্ড দিয়েছে তার বুকিংটা করে দিয়েছে। এবার এই ভদ্রলোকের বিবেকে লেগেছে যে আরে আমার বুকিং তো ছিল না, আমার কমান্ড একটা গ্লিচ ধরে সেখানে চেঞ্জ করে দিয়েছে। তো উনি আবার এআইকে সেম রিভার্স কমান্ড করেছেন যে দরকার নেই, যার বুকিং ছিল তাকে ছেড়ে দাও, এটা একটা বেআইনি কাজ, তুমি আবার নর্মাল সব কিছু করে দাও। তখন এআই বলছে যেটা আমি একবার করে ফেলেছি এত রিভার্স করতে পারবো না, এবার তো আপনাকে স্যাটারডে যেতেই হবে। তো আমি এটা মজা করে বললাম। ইভেন আমি একটা দেখলাম যে ধরো রাস্তায় তো প্রচুর গর্ত, খানাখন্দ, বর্ষাকালে আর অনেক বেশি খানাখন্দ বেড়ে যায়, আমাদের যাতায়াত করতে সমস্যা হয়। তো এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার, পুনে বা ব্যাঙ্গালোরে সম্ভবত ভদ্রলোক, তিনি তার গাড়িতে যে ড্যাশ ক্যাম লাগানো থাকে, গাড়ির যে ক্যামেরা যেখানে সামনে জিনিসপত্র শ্যুট হয়, সেই ক্যামেরাতে তিনি রাস্তাটা শ্যুট করে এনেছেন যে রাস্তায় তিনি বাড়ি থেকে অফিস যান, এবং তিনি বাড়িতে বসে এআই কে নির্দেশ দিয়েছেন যে এই রাস্তায় কতগুলো পটহোলস আমি টোটাল কভার করলাম, একটা পটহোলস থেকে একটা পটহোলসের কতটা দূরত্ব, এই পটহোলস এই রাস্তাটা বানানোর টেন্ডার কে পেয়েছিল, কে ঠিকাদার, কোন সরকারের আমলে তৈরি হয়েছিল, কত টাকা লাগে, সব বার করে খুঁজে। তো সেই এআই গভর্নমেন্ট ওয়েবসাইটে যে পাবলিক ডেটা অ্যাভেলেবেল আছে সেই সমস্ত খুঁজে, যে একটা মানুষকে ম্যানুয়ালি খুঁজতে গেলে 40 বছর লাগতো, সেই সমস্ত খুঁজে বার করেছে। এবার এই ভদ্রলোক উৎসাহ হয়ে গেছেন, উনি কী করেছেন, এমন একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছেন এবারে যে সেই সফটওয়্যার কোনো গাড়ির ড্যাশ ক্যামেরাতে লাগিয়ে তুমি যদি রাস্তায় বেরো তাহলে অটোমেটিক্যালি ওই ড্যাশ ক্যামেরা গোটা রাস্তার পুরো সিস্টেম মানে ভিডিও ফুটেজটা সেভ করে নেবে, আর সেভ করে কোন রাস্তায় গর্ত আছে, কতগুলো গর্ত আছে, সেগুলো সমস্ত ডেটা কালেক্ট করে গভর্নমেন্টের কাছে তার নালিশ জানাবে যে দেখুন এই রাস্তাটা আপনার বানানোর কথা ছিল, আপনি এই রাস্তাটা বানিয়েছেন, কিন্তু রাস্তায় এতগুলো পটহোলস রয়েছে, এই রাস্তা যিনি ঠিকাদার তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, আমি অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করলাম। এই পুরো প্রসেসটা কোনো মানুষকে করতে হবে না, পুরোটাই এআই নিজে থেকেই করে দেবে। এটাই যে আমি আর তুমি আমরা খুব বেসিক লেভেলে এআই কে ব্যবহার করি, বেসিকের থেকেও নিচের লেভেলে যদি কেউ প্রপারলি ব্যবহার করতে জানতে পারে, এবং এখন এটা শেখানোও হচ্ছে অনেক জায়গাতে, কারণ ভবিষ্যতে আমাদের অনেক কঠিন ম্যানুয়াল কাজ এআই করে দেবে। যেমন এতদিন সার্চ ইঞ্জিন দিয়ে আমরা, দেখো সার্চ ইঞ্জিন আমাদের অনেক ডেটা খুঁজে দিতে সাহায্য করতো, এখন এআই এসে যাওয়ার পরে শুধু ডেটা খুঁজে দেওয়া নয়, সেই ডেটার সোর্স, সেই ডেটার আর কি কী সাব ডেটা ইউজ করতে পারে, মেটা ডেটা ইউজ করতে পারে, কোথা থেকে পাওয়া যেতে পারে, কোথায় অ্যাপ্লাই করলে বেস্ট হবে, সমস্ত কিছু করে দেয় আমাদের।
1: সত্যি তাই, এবং আমরা শুধু বেসিক লেভেলে ইউজ করছি সেটা নয়, এআই এখন বলা হয় যে এআই এখনো নিজেও বেসিক লেভেলে আছে, মানে সে এখন সবে শিখছে,
0: তাই তো।
1: আমিও আমার একটা মানে মজার ঘটনা, বলা যায় না অতটা, আমার একটা ইনফরমেটিভ ঘটনা এরকম আমিও একবার করেছিলাম। একটা জায়গায় আমি ঘুরতে গেছিলাম এবং সেখান থেকে আমি একটা বেশ একটা আনকোড়া জায়গায় ঘুরতে যাচ্ছি, এবার তার জন্য আমি ইউটিউব থেকে ভিডিও দেখে ওখানকার কিছু লোকাল ট্রাভেলারকে ফোন করেছি, এবং ফোন করার পর তারা বলেছে যে হ্যাঁ আমরা এখান থেকে নিয়ে যাব, এখান থেকে পিক আপ, এখানে ড্রপ, এখানে একদিন নাইট স্টে, এখানের এই এই সাইটসেন ইত্যাদি। তো তারপর আমি পুরো কনভারসেশনটা রেকর্ড করে, মানে কলটা রেকর্ড করে আমি এআইতে দিয়ে দিয়েছি, সে আমাকে তখন পুরো ডিটেলে পুরো লিখে দিল, একদম পুরো বাংলায় লিখে দিল যে না এ এত টাকা বেশি বলছে, এ মোটামুটি এখানকার অ্যাভারেজ হচ্ছে এই হচ্ছে ভাড়া, আপনি এইখানে থাকতে পারেন, এই হচ্ছে এখানকার কিছু ট্রাভেলারের লিস্ট যাদের এখানে রেটিং হাই আছে, এবং এই এই সাইট সিন আপনি এখানে থাকতে পারেন।
0: একদম, এটা আমি
1: আমার খুব মজা লেগেছে।
0: আমি যখন যখনই আমি ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি কোথাও যাই তখন আমি এটা একদম করেই যাই, একদম আমি এআইকে খুব পরিষ্কার করে লিখে দিই যে আমার এই কটা দিন আছে, আমার সঙ্গে এই এই লোক থাকবে, আমার এই এই টার্গেট, আমি এই এই চাই, এই এই আমার বাজেট, আমি এই এই খেতে ভালোবাসি, পুরো আমি আমার যা যা বক্তব্য আছে লিখে দিই ও আমাকে। এবং এখন তো এআই এত স্মার্ট হয়ে গেছে যে দুটো তিনটে করে অপশান দিয়ে দেয়, তোমার যে অপশানটা পছন্দ সেটা বেছে নাও আর কি।
1: সেটাই
0: তো, চলো যারা পড়াশোনা করছো তারা প্লিজ ভালো কাজে ইউজ করো, এআই অনেক অনেক বদমাইশির কাজে ইউজ করছে।

আমরা জানি সেটা। তো ডোন্ট ডু দ্যাট, পড়াশোনার কাজে ইউজ করছো, পড়াশোনার কাজে ইউজ করো, রিসার্চের কাজে ইউজ করো। অনেক ইনফরমেশান আছে যেগুলো পাবলিক যে ডোমেইনে অ্যাভেলেবেল, সেই ইনফরমেশানসগুলোকে এআই খুব সুন্দর করে, সহজ করে, তোমার মতন করে, তোমার ভাষাতে তোমার কাছে এনে দেয়। এরকম আরও গল্প, এরকম আরও অনেক কথা চলতে থাকবে। 9903652992 নম্বরে আমার একটা গান, গানের উপরে ফিরে আসছে শৌমিক কারদীপ। তুমি এই মুহূর্তে 107 FM রেনবোতে শুনছো চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় আজকে সৌমিক এবং দীপ তোমার সঙ্গে 2 ঘন্টা 12 মিনিট 15 সেকেন্ড তো কাটিয়েই ফেললো। তো সেই কাটানো সময়ের মধ্যে যদি তুমি এখনও আমাদের কোনো মেসেজ না করে থাকো, বা যদি তুমি আমাদের হঠাৎ ঘুম ভেঙে মনে পড়েছে হঠাৎ করে যে এই রে আজকে চুপ কথাটা শোনা তো হলো না, তাহলে কি হচ্ছে আমি একবার প্লে করি। তাহলে যদি এরকম তুমি কেউ হয়ে থাকো তাহলে বলবো যে আজকে চুপ কথা দীপ আর সৌমিক রয়েছি এবং 9903652992 তোমার মেসেজের অপেক্ষায় রয়েছি।
2: আর খুব মজাদার মেসেজ পেয়েছি আমি, যেটা আমার পড়তে খুব ইচ্ছা করছে। দুজন হস্টেলে থাকে একসঙ্গে, লিখেছে যে আমি আর মৌমিতা দুজনে মিলে এখন চুপ কথা শুনছি। অনুষ্ঠানটা শুনতে আমাদের অবভিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই হোস্টেল লাইফ জানো তো ভীষণ বোরিং হয়ে গেছে। দিনগুলো সবই একরকমভাবে কাটছে, কি করলে আমাদের দিনগুলো একটু বেটার হতে পারে?
1: দিনগুলো বেটার হতে পারে সেটা হচ্ছে যে তোমরা অনেক, আমি নিজেও হোস্টেল লাইফ কাটিয়েছি 4 বছর প্রায়।
2: কোথায়, কোন হোস্টেলে থাকতে তুমি?
1: আমি হলদিয়ায়।
2: হলদিয়াতে থাকতে? আচ্ছা,
1: তো সেখানে আমি
2: কি পড়াশোনা করছিলে তুমি ওখানে?
1: আমার বিটেক ছিল।
2: বিটেক করছিলে?
1: তো এবার সেখানে কি বলে ওটাকে, আমরা অনেক খেলা খেলতাম, আমরা প্রচুর হাসাহাসি করতাম, বিভিন্ন স্যারেদের নিয়ে মজা করতাম কলেজের, তাদের মিমিক্রি করতাম। এবং আমার মনে আছে তখন আমাদের ল্যাপটপ ছিল একজনের, ঠিক আছে, তো একটা টেবিলের মধ্যে আমরা ল্যাপটপটা রেখে একসাথে সব বেডগুলোকে মানে পাশাপাশি জুড়ে দিয়ে মাঝের যে টেবিলগুলো ছিল ওগুলোকে সরিয়ে দিয়ে, মানে বেড সাইড যে টেবিলগুলো ওগুলোকে সরিয়ে দিয়েছি আর সব বেডগুলোকে একসাথে করে দিয়েছি। এবং আমরা কনজিউরিং দেখছিলাম, হ্যাঁ, এবং সেই ভূতের সিনেমা, মানে ধরো মোটামুটি অনেক লম্বা ঘর ছিল, তো মোটামুটি প্রায় 20 জন তো শুয়ে আছেই পাশাপাশি একসাথে। সেই কনজিউরিং পুরো একটা মানে কমেডি সিনেমা হয়ে দাঁড়িয়েছিল আমাদের।
2: তাই তো হবে, বন্ধুরা মিলে দেখলে ভূতের সিনেমায় ভয় লাগে না। আমি দেখো একটা মেসেজ পড়ছি, আমরা এই প্রসঙ্গেই যেহেতু আছি, অনুষ্কা লিখেছে যে জানো তো এখন আমি একটা হরর সিনেমা দেখছি। আচ্ছা, তোমরা কি ভূতে বিশ্বাস করো? আমার এই বিষয়ে বেশ ইন্টারেস্ট আছে জানো তো, যেমন প্যারালাল ওয়ার্ল্ড, ব্ল্যাক ম্যাজিক, থ্রিলার। আমি শুধু সিনেমাই দেখি না, এই বিষয়ে বেশ কিছু ইনভেস্টিগেশন, রিসার্চ এগুলো করি। আমার মা পছন্দ করে না, কিন্তু আমি একটু লেখালি

0: কি করি এই বিষয়ে, আমি এগুলোতে বিশ্বাস করি এবং তাই এগুলোতে আমার ভয় করে না। আর আমার বিশ্বাস এগুলো নিয়ে নলেজ যত বাড়বে ততই ভয় আর থাকবে না। এবার তুমি কি, এবার তুমি তোমার হস্টেল লাইফের কনজিউরিং দেখার অভিজ্ঞতা কন্টিনিউ করো প্লিজ।
1: হ্যাঁ, তো সেটাই আর কি। তো সেই পুরো সিনেমাটা আলটিমেটলি একটা কমেডি ফিল্মে দাঁড়িয়েছিল আর কি, এবং ভীষণ মজা হয়েছিল অ্যাকচুয়ালি। মানে সিনেমাটা কারোরই দেখা হয়নি, মানে একবার যখন ধরো ওই আলমারির উপরে পুতুলটা বসে আছে, বিশাল খিল্লি, বিশাল মজা, হ্যাঁ বিশাল অনেক কিছুই হয়েছিল। তো এরকম
0: আমি যখন প্রথম একটা প্রথম কথা, আমি ভূতের সিনেমা দেখতাম না, প্রচন্ড ভাবে আমি ভূতের সিনেমা দেখতে, ভূতের সিনেমার সিনের থেকে আমার বেশি ভয় লাগতো সাউন্ড এফেক্টে।
1: আচ্ছা,
0: আমি অনেক বড় বয়স পর্যন্ত হরর সিনেমা দেখতাম না। তুমি যে অভিজ্ঞতার কথা বললে, এই সেম অভিজ্ঞতা আমার বিয়ের পরে হয়েছে। এখন আমি আর ভূতের সিনেমা দেখতে ভয় পাই না, এখন আমার ভূতের সিনেমা দেখলে হাসি লাগে, মনে হয় এটা কি এমন বড় ভয়ের ব্যাপার, এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর ব্যাপার সেপার আমি প্রত্যেক দিন সামলাই, আমার আর ভয় লাগে না। ইনফ্যাক্ট আমি তোমাকে কি বলবো, আমার ভাবতেও হাসি পাচ্ছে যে এই এক এক সময় হতো না যে ধরো একটা সিন নর্মাল চলছে, হঠাৎ একটা সাউন্ড এফেক্ট হলো দাং করে, আর দেখালো একটা ভূত দেওয়ালে উল্টো হয়ে ঝুলছে বা সিলিং থেকে নেমে আসছে। এখন আমি খেয়াল করে দেখেছি এগুলোও আমাকে আর ভয় দেখায় না, এগুলো আর আলাদা করে, মানে সাউন্ড এফেক্টও আমি আর ভয় পাই না, কারণ হঠাৎ হঠাৎ সাউন্ড এফেক্টের যে ভয়টা ছিল দূর দূর মুখে সেটাও আমার চলে গেছে এখন।
1: না না না, তুমি একদম এরকম কথা বলো না, কারণ আমি এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলছি। কোনো একটা চুপ কথায়, ঠিক আছে, কোনো একটা চুপ কথায় তুমি এবং অপরূপা ছিলে এবং তোমরা বলেছিলে যে আমরা যদি ঠিক টাইমে পড়াশোনাটা ভালো করে করতাম তাহলে কি আর আমাদের কি এখানে রাজ্জাকদে হতো। এর পরের দিন সম্ভবত আমার বোধহয় নস্টালজিক নাইনটিস ছিল,
0: আচ্ছা,
1: রোববার 9-12, তো সেই দিনে আমি একটা লম্বা মেসেজ পেয়েছিলাম বা উইকেন্ড ফিল্ম ইফিয়ার, মানে এক্স্যাক্ট মনে পড়ছে না। সেখানে লেখা ছিল এরকম, গতকাল এরকম দীপদা বলেছে, হ্যাঁ তো তার মানে কি মানে তোমরা কাজটা এনজয় করো না, বা এটা এটা কি তার মানে তোমাদের একটা শাস্তি, এরকম একটা কিছু মেসেজ এসেছিল। তো আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম যে না, এরকম কোনো ব্যাপার নয়, ওটা জাস্ট হয়তো কোনো একটা প্রশ্নের, কোনো একটা মেসেজের উত্তরে হয়তো বলেছে। আমরা প্রত্যেকেই কাজটা ভীষণ এনজয় করি, আমরা একদম এডম ভাবার কোনো কারণ নেই।
0: আমার মনে হয় স্যাটায়ার বোধহয় মানুষের এখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে কোনো কোনো সময়,
1: হতে পারে, হতে পারে, হয়তো সেই সেই যে যে মেসেজ করেছে হয়তো সে বুঝতে পারেনি, হতে পারে সে হয়তো এখন আমাদের শুনছে, হয়তো এরপরেও হয়তো এরকম একটা কোনো মেসেজ আসতে পারে, জানি না। তো যাই হোক, আমরা কিন্তু এখানে অনেক কথাই বলি, সব কথা কিন্তু তোমরা যে খুব সিরিয়াসলি নেবে এরকমটা কিন্তু নয়, আমরা মজার ছলে অনেক কিছু বলি। আর ভূতে বিশ্বাস করার কথা একটা কথা বলা হয়েছিল, সেখানে বলে দিই যে আকাশবাণী FM রেনবো, আমরা কেউ, আমরা দীপ, সৌমিক, কোনো আরছি, এই কোনো রকম কুসংস্কার বলো বা ধরো অন্ধবিশ্বাস এই সবে কিন্তু বিশ্বাস করি না। এবার তুমি তোমার
0: প্রমোটও করি না,
1: হ্যাঁ, বা প্রমোটও করি না, এবং তুমি তোমার বিশ্বাসে সব কিছুই করতে পারো, বিশ্বাসে অনেক কিছুই হয়, এবং যে বিষয়টা অবভিয়াসলি এই বিষয়ে ইন্টারেস্ট থাকাটাই আমাদের স্বাভাবিক, তার কারণ হচ্ছে এই বিষয়ে তো আমরা খুব বেশি প্রমাণ নেই আমাদের কাছে কিছু না, আর যে বিষয়ের কাছে আমাদের কাছে প্রমাণ নেই, যেমন ধরো কোনো মানুষ যখন মারা যান আমরা তো এক্স্যাক্টলি জানি না ঠিক তারপরে কি হয়, তো জানি না বলেই আমাদের সেই বিষয়ে প্রচুর ইন্টারেস্ট। এটা যে কোনো বিষয়, আমি একটা উদাহরণস্বরূপ বললাম, কিন্তু এটা যে কোনো বিষয়, আমরা যে বিষয়তেই জানি না, যে বিষয়ে খুব বেশি ডেটা অ্যাভেলেবেল নেই, প্রমাণ মানে খুব সাক্ষ্য প্রমাণ, একদম অ্যাকচুয়াল কথা হচ্ছে সাক্ষ্য প্রমাণ অ্যাভেলেবেল নেই, সেই বিষয় নিয়েই আমাদের খুব স্বাভাবিকভাবেই বেশি ইন্টারেস্ট।
0: যেমন আমরা অনেকেই জানি না যে পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল, পৃথিবী তৈরি হওয়ার আগে কি পরিস্থিতি হয়েছিল, বা পৃথিবী তৈরি হওয়ার আগে এমন কোন সিচুয়েশন তৈরি হয়েছিল যে সেখানে আচমকা একটাই গ্রহ এমন তৈরি হলো যে গ্রহে প্রাণের সঞ্চার হলো, উদ্ভব হলো, আর কোনো গ্রহে হলো না, সৌরজগতে এতগুলো গ্রহ আছে। তো বিজ্ঞানীরা সেটারও চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছেন যে কীভাবে পৃথিবীর জন্ম হয়েছিল, জন্মলগ্নে পৃথিবী কেমন ছিল সেটা খোঁজার চেষ্টা চলছে, তেমন এটাও আর একটা। পরের মেসেজ পাঠিয়েছে, হাই চুপ কথা, তোমরা কেমন আছো, তোমাদের শুনতে খুব ভালো লাগছে, আজকে গানগুলো সত্যি ইমোশনাল অনেক, পুরনো গান একটা দুটো শুনলে খুব ভালো লাগবে। আচ্ছা বেশ, একটা কাজ করি, পুরনো গান তো নয়, একটা পুরনো গানকে বা একটা পুরনো সিনেমা, যে সিনেমাটা পুরনো দিনেও ফেমাস ছিল, সেই সিনেমাটার আবার একটা পার্ট টু এসছে সম্প্রতি। আওয়ারাপন টু এর কথা বলছি। যারা আওয়ারাপন দেখেছো, যাদের আওয়ারাপন ভালো লেগেছে, এবার তারা টুটা দেখে কেমন রিয়্যাক্ট করবে আমি জানি না। আওয়ারাপন টু এর একটা গান আছে যেটা অ্যাকচুয়ালি ওয়ানেও ছিল, তারই একটা একটু রিভিজিটেড ভার্সন বলতে পারো, সেই গানটা শুনবো। আর গান শুনতে শুনতে ফিরে আসছে এক্ষুনি সৌমি কারদীপ তোমার সঙ্গে এই মুহূর্তে চুপ কথা নিয়ে। হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, মাত্র 40 মিনিট, তাই চটপট তোমাদের যে কথাগুলো এখনো লেখা হয়নি আমাদের সেগুলো লিখে পাঠিয়ে দাও 9903655992।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, ঘড়িতে সময় বলছে রাত 2:30 বেজে গেছে, তার মানে এবার কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যাগপত্র গোছানোর পালা। তবে যেহেতু চুপ কথায় সব কথা তো বলা হয়ে ওঠে না, কোনো এপিসোডেই বলা হয়ে ওঠে না, তো এখনও আমাদের সব কথা বলা হয়ে ওঠেনি, সব মেসেজ পড়া হয়ে ওঠেনি, কিন্তু এই শেষ মুহূর্তে বা শেষ লগ্নে এসে আমরা চেষ্টা করছি যতটা দ্রুত সম্ভব যতগুলো মেসেজ আমরা পারবো ততগুলো পড়ে দেব, আর যতগুলো সম্ভব উত্তর বা সলিউশন যাই বলো না কেন পরামর্শ দেওয়ার আমরা চেষ্টা করব। প্রিয় চুপ কথা পরিবারের দুই দাদা ভাই সৌমিক আর দীপ, কেমন আছো? আমার দুই প্রিয় আরজে, তোমাদের কথা শুনছি, খুব ভালো লাগছে। আদর, খুব ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হোক আশীর্বাদ করি। গোবিন্দপুর লেক গার্ডেন্স থেকে স্বপন ভট্টাচার্য লিখেছেন।
2: থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, ছেলের পরীক্ষার জন্য আমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে, যেখানে বাবার কোনো মানে ভূমিকাই নেই বলতে পারো। মানে আমাকে মাঝে মাঝে এই কথাও শুনতে হয় বাড়িতে ঢুকলে, যে আজকে ছেলের কোন পরীক্ষা ছিল জানা আছে কি? আমি কোনো উত্তর দিতে পারি না, কারণ সত্যি সত্যি আমি জানি না অনেক সময়। এবার এমন কিছু সাবজেক্টও আছে ওর এখন, মানে ও এখন আপার কেজিতে পড়ে, এমন কিছু সাবজেক্ট আছে যেটা মানে আমি সেই সাবজেক্টের সঙ্গে দূর দূরান্তে পরিচিত নই। আমার আপার কেজিতে কী সাবজেক্ট ছিল? ইংলিশ ছিল, যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, ইংলিশ ছিল, এনভায়রনমেন্টাল সায়েন্স মনে হয় তখনও আসেনি, এরকম কিছু জিনিসপত্রই ছিল, ম্যাথস থাকে, লিটারেচার থাকে, এই সমস্ত কিছু থাকে। আমার ছেলের আছে আনসিন প্যাসেজ, আমার ছেলের আছে তোমার হচ্ছে মানে ছবি দেখে

0: চিনতে হবে বা ছবি দেখে ওয়েদার চিনতে হবে বা ক্যারেক্টার চিনতে হবে, আবার ভাইস ভার্সা যে মানে নাম লিখে দেবে তোমাকে ড্র করতে হবে। এবার অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আছে এবং সেগুলোর গাল ভরা নাম আছে, যে কারণে আমি এগুলোর মধ্যে খুব বেশি ঢুকতেও চাই না, আমি এগুলো পারি না, তো কিছু বুঝি না আমি। শৌর্য লিখেছে আমাদের একটা মেসেজ, শৌর্য লিখেছে যে আমার মন আজকে খুব খারাপ, আমার লাইফ সায়েন্স পরীক্ষা ছিল কিন্তু কোনো কারণে আমি একটু গুলিয়ে ফেলেছি, আমি ভেবেছি আজকে আমার হিস্ট্রি পরীক্ষা ছিল, লাইফ সায়েন্স এক্সাম ভালো হয়নি, আমারই ভুল ছিল, আমি গতকাল পর্যন্ত হিস্ট্রি পড়েছিলাম এইটা ভেবেছি আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল। যাই হোক, কী করা যাবে, যেটা হয়ে গেছে সেটাকে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, এটা তো ফ্যাক্ট। এটা আমার সঙ্গে হয়েছে, তোমার সঙ্গে হয়েছে কখনো যে একটা পরীক্ষা
1: আমার সাথে
0: হয়নি? আমার সঙ্গে হয়েছে, আমি আমার সংখ্যা খুব গুলিয়ে যায়, আমি যে কারণে ফাইন্যান্সে খুব একটা ভালো নই, টাকা পয়সার ব্যাপারে আমি খুবই কাঁচা, এবং এটা আমাকে আমার বাড়ির প্রত্যেকে এটা নিয়ে আমাকে কথা শোনায় যে কিছুই তো জীবনে শিখলি না টাকা পয়সা কীভাবে রাখতে হয় বা কিছু, আমি একদমই এটা পারি না। সংখ্যা আমার কাছে খুব জটিল একটা জিনিস, আমি ইমোশন ক্যাপচার করতে পারি, আমার সেই ক্ষমতা আছে, এটা আমি স্বীকার করি। যে তুমি যদি কোনো একটা গল্প আমাকে বলো এবং সেই গল্পটা যদি আমার ভালো লাগে আমি সেই গল্পটা বহুদিন মনে রেখে দেবো, বা তোমার কাছ থেকে যদি আমি কিছু একটা শিখি, কোনো একটা ইন্সপিরেশনাল কিছু একটা, কিছু একটা মোটিভেশন কিছু একটা, আমি সেটা অনেকদিন মনে রেখে দেবো। কিন্তু তুমি আমাকে যদি বলো আমার যেটা হয়েছে যে আমি না ধরো এই যে ডেট মান্থ ইয়ার এইভাবে তো আমরা লিখি ডেট, কোনো কোনো সময় কোনো কোনো জায়গাতে দেখবে আগে মান্থ লেখে পরে ডেট লেখে তারপরে সাল লেখে, যেমন তোমার ডেস্কটপেই যেমন তোমার হয়, কম্পিউটারেই যেমন তোমার হয়, ওরা অনেক সময় আগে মান্থ নেয় পরে ডেট নেয় তারপরে তার সাল নেয়। তো আমি এরকম কোনো একটা পরীক্ষা ছিল আমার, আমার মনে আছে আমি না ওই মান্থ আর ডেট গণ্ডগোল করে ফেলেছিলাম, যার ফলে যে ডেটে আমার যে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল আমি সেই ডেটে অন্য ওই সেম একদম শৌর্যর মতন আমি একটা অন্য বিষয় নিয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। একদিন এরকম হয়েছে যে আমার একটা ম্যাথস পরীক্ষা ছিল, সেখানে আমি যাইনি, কারণ আমি ভেবেছি সেদিনকে ছুটি। হ্যাঁ মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জিনিস। ওকে,
1: না এরকম আমার আমার নিজের এরকম কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, তবে আমি একটা সিনেমায় দেখেছিলাম জিতের, বাংলা একটা সিনেমা ছিল, খুব সম্ভবত চ্যাম্পিয়ন বোধহয়, চ্যাম্পিয়ন সিনেমার বোধহয় নামটা আমি ভুলও বলতে পারি। তো সেখানে একটা সিন এরকম ছিল যে কলকাতার একটা কলেজ, সেখানে জিত সহ তার বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, তো তার মধ্যে একজন বন্ধু সে টুকলি নিয়ে এসছে, সে টুকলি নিয়ে এসছে কলের তলা থেকে টুকলিটা বার করেছে, সেখানে একটা মানে রচনা টাইপের কিছু লেখা, আর সেদিনকে অ্যাকচুয়ালি ইতিহাস পরীক্ষা।
0: ওকে, অনুষ্কা একটা মেসেজ করেছে আমাদের, লিখেছে হাই, আমি রিসেন্টলি রিয়েলাইজ করলাম যে সত্যি কথা বলতে কি মানুষের বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না, কারণ একজন মানুষের বেস্ট ফ্রেন্ড সে নিজেই হয়, তাই নিজের কথা প্লিজ খুব কাউকে ক্লোজ ভেবে বলে ফেলো না, কারণ সে তোমাকে তোমার বিপদের সময় 100% ছেড়ে দেবে। আমার দুই দাদাকেই এটা একটা পরামর্শ।
1: অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড বলতে মানে বেস্ট ফ্রেন্ডের অ্যাকচুয়াল সংজ্ঞাটা বা ডেফিনেশনটা যে ঠিক কী এটা না আজও আমি বুঝি না, মানে আমি হয়তো চুপ কথা এরকম অনেক মেসেজ পেয়েছি আগেও, বেস্ট ফ্রেন্ড কাকে বলে জিজ্ঞেস করেছে পরিষ্কারভাবে, হয়তো কিছু উত্তর দিয়েওছি, কিন্তু পরেও রিয়েলাইজ করেছি যে আমি যে উত্তরটা দিলাম সেটা কি 100% কারেক্ট হলো বা 90% কারেক্ট কি হলো, আমার কাছে নিজের কাছেও না আজও ডাউট আছে যে এই বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞাটা ঠিক কি। মানে আমরা বেস্ট ফ্রেন্ড ধরো আমার একজন খুব ভালো বন্ধু যাকে আমি বেস্ট ফ্রেন্ড বলে মনে করি, তাকে কি আমি সত্যি মানে সে আমার জীবনের সত্যি কি সব কিছু জানে? নয় তো। তো আমার নিজের দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের, কেউ এটা হয়তো অনেকেই অস্বীকার করবে, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সিক্রেট থাকে,
0: ডার্ক সাইড,
1: একদম সেই সিক্রেটটা সেই মানুষটা ছাড়া তার আয়নাটা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। কোনোদিন হয়তো সে মানে সে জন্মে হয়তো সে মারাও গেছে, কিন্তু সেই পার্টিকুলার সিক্রেটটা সারা জীবনেও কেউ কোনোদিন জানতে পারেনি।
0: ঠিক, তো মানুষের এরকম অনেক রূপ তুমি দেখবে অনলাইনে প্রকাশ পায়,
1: যেটা তুমি বলছিলে
0: যে তুমি ধর একটা মানুষকে চেনো, তুমি তার সঙ্গে সামনাসামনি যখন কথা বলেছো তুমি তাকে একরকম চিনেছো, তুমি অনলাইনে দেখলে সে মানুষ আরেকজন মানুষকে গিয়ে ব্যাপক আগ্রাসী ভাবে কিছু বলে আসছে, খারাপ খারাপ কথা, কথা হচ্ছে তুমি যখন সামনাসামনি তার সঙ্গে কথা বলছো সে নম্র ভদ্রভাবে কথা বলছে। তো এইরকমই মানুষের মধ্যে এটা একদম মানে তোমার

0: 100% একমত যে ইভেন আমি তোমাকে বলবো, বাবা মা, স্বামী, স্ত্রী, অনেকেই একদম সব থেকে কাছের মানুষরাও অনেক সময় কোনো মানুষের 100% অনেক ক্ষেত্রেই জানে না, অনেকে তারা জেনে অবাক হয়ে যায়, এটা ফ্যাক্ট, ঠিক কথা।
1: তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই মানে বেস্ট ফ্রেন্ড বলতে অ্যাকচুয়ালি যে কাকে বোঝায় বা কী যে ডেফিনেশন আমরা জানি না, আমরা সত্যি জানি না।
0: ওকে, হাতে সময় খুব কম, ফিরে আসছি এক্ষুনি চটপট 9909063652 নম্বরে মেসেজ আসতে থাকুক, এক্ষুনি ফিরে আসছি গানের পর।

0: একেবারে আমরা আমাদের চুপ কথার একদম লাস্ট ল্যাপে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তাই আর একটু সময় নষ্ট না করে আমরা আমাদের যেটুকু সময় রয়েছে যে কটা মেসেজ পড়তে পারবো দ্রুত পড়ে নেবো। সঞ্চারী লিখে পাঠিয়েছে যে তোমরা কেমন আছো, জানো তো কোনো একটা অজানা কারণে মনটা ভীষণ অশান্ত হয়ে রয়েছে, গোল সেট করছি কিন্তু সেই গোল অ্যাচিভ করতে পারছি না, সময় চলে যাচ্ছে কিন্তু পেন্ডিং কাজগুলো ঠিক কমপ্লিট করতে পারছি না, কি করা যায় বলতো খুব দ্রুত?
1: তার জন্য গোলটাকে একটু ভেঙে নাও, একটু ছোট ছোট যদি এই একটা গোলকে একটু ল্যাপে যদি ভেঙে নিতে পারো তাহলে আমার মনে হয় যে গোলটা অ্যাচিভ করতে অনেক বেশি সুবিধা হয়। মানে ধরো তুমি একটা গাড়ি কিনবে, সেক্ষেত্রে তোমার এত লাখ টাকা প্রয়োজন, মানে আমি চার চাকা গাড়ির কথা বলছি, সেক্ষেত্রে তুমি যদি তোমার মান্থলি সেভিংসটাকে একটু আগে থেকে ঠিক করে নাও এবং তুমি ঠিক করে নাও এক বছরের মধ্যে আমি এত টাকা জমাবো, দু বছরের মধ্যে আবার এই টাকাটা এত টাকা হবে, এইভাবে যদি একটা তুমি মানে যে কোনো একটা পার্টিকুলার, আমি একটা গাড়ির উদাহরণ দিলাম, যে কোনো একটা পার্টিকুলার গোলকে যদি তার একটু ছোট ছোট গোলে একটু ভেঙে নেওয়া যায় তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে যে কোনো গোল বড় গোল অ্যাচিভ করতে সুবিধা হয়।
0: বেশ, তো আজকে দুইবার শ্রমিকের জার্নি এত পর্যন্তই ছিল, আজকে অত্যন্ত চুপ কথা থেকে আমরা দুজনেই বলছি টাটা বাবাই, ভীষণ ভালো থেকো, আবার কোনো একটা উইকে কোনো একটা চুপ কথায় শ্রমিক আর দীপ আবার তোমার সঙ্গে রাতভর গল্প করতে আসবে। আজকের মতন টাটা বাবাই,
1: গুড নাইট, টাটা, গুড নাইট, ভালো থেকো, দারুণ থেকো।

ট্রেনের ঘড়ি বলছে সময় এখন রাত 3টে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ প্রথমে শুনব রাজা ফিল্মে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি।

উদিত নারায়ণ এবং অলোক আগ্নিকের কণ্ঠে পরের গান তাল ফিল্ম থেকেই।

পরের ফিল্ম রাজা। গান শুনছি উদিত নারায়ণ এবং অলকা ইয়াগলিকের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।

উদিত নারায়ণ এবং অলক ইয়াগনিকের কণ্ঠে পরের গান তালাশ ফিল্ম থেকে। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী

অর্ঘ চক্রবর্তী, রাগ নাটভৈরব, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিষ অধিকারী, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় দেবল মুখার্জি, রাগ নাটভৈরব।

নটভৈরব রাগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরৎবাদন শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরুণ চট্টোপাধ্যায়, মাফ করবেন, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়, রাগ আহির ভৈরব।

আহির ভৈরব রাগে শরৎপাদন শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলোর দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 22 আগস্ট শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন 9903653992 এই নাম্বারে। না না শূন্য না 9 9 0 365 দিনই আমরা আপনাদের পাশে, 9 9 9 আমরা আলাদা দুজন নই, এক। এই গল্পটাই মনে হয়েছিল এই ফোন নাম্বার থেকে 9903653992। আর যেহেতু এটা আগস্ট মাস, বলেছিলাম আগস্ট মাস মানেই আপনাদের শোনাব ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু গল্প। আজকে সেরকমই একটি গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। তবে প্রথমেই শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি দেশাত্মবোধক গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেই সময় কিন্তু বিশেষ করে এই বাংলার একটা অদ্ভুত জন জাগরণ বা জন প্লাবন ঘটেছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে। 1907 সালে 6 মে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জনপ্রিয় একটা পত্রিকা সন্ধ্যা সে সময় বেরোত, তাতে একটা ঘোষণা দেখা গিয়েছিল, সেটা অনেকটা এরকম ছিল। সেই নিবন্ধটির যে শিরোনাম ছিল তার নাম ছিল কালীমায়ের বোমা। যখন আলিপুর বোমা মামলা হলো তার এক্সিবিট হিসেবে এটি উপস্থিত করা হয়েছিল, তার থেকে তার তর্জমা করলে অনেকটা এরকম দাঁড়ায়, ইহা বড়ই আনন্দের বিষয় যে একটি চমৎকার ধরনের বোমা তৈয়ার হইতেছে, ইহার নাম কালীমায়ের বোমা। ইহা পরীক্ষা করিয়া দেখা হইতেছে এবং পরীক্ষা সফল হইলে ইহা প্রতি গৃহে রাখিতে হইবে। এই বোমা এতটাই হালকা

একজন লোক ইহা এক হাতে চালাইতে পারে। ইহাতে অগ্নি সংযোগ করিতে হয় না এবং অল্প আয়াসে ইহাকে ভূমিতে নিক্ষেপ করিলে বিকট শব্দে ইহা বিস্ফোরিত হয় এবং ধরণীকে প্রকম্পিত করে। প্রতি গৃহ হইতে একজন সন্তানের প্রয়োজন, যে ক্ষত্রিয় ধর্ম অনুশীলন করিবে, তাহারা কালীমায়ের বোমা লইয়া ক্রীড়া করিবে। বম কালী কলকাত্তা ওয়ালি। আসলে এই সন্ধ্যা পত্রিকাটি তার মাধ্যমে জ্বালাময়ী ভাষায় উগ্র ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ প্রচার করতেন ব্রহ্মবান্ধব। তো যখন এই নিবন্ধটি সন্ধ্যায় ছাপা হচ্ছে বাংলাদেশে, তখনও কিন্তু বোমার প্রাদুর্ভাব দেখা যায়নি। এটা একজন লেখকের মস্তিষ্ক প্রসূত একটা গল্প। কিন্তু 1906 সালের আগস্ট মাসেই অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং অন্যান্যরা মুরারিপুকুরে একটি গুপ্ত সমিতি গড়ে, মুরারিপুকুর যে মাঠ সেখানে বাগান বাড়ি, সেখানে তারা কিন্তু বোমা তৈরি করেছিলেন। এবং এই যে বাংলাদেশে গুপ্ত বিপ্লবী সংগঠন বোমা তৈরি, বন্দুক বিস্ফোরক নির্ভক গুপ্ত হত্যার কর্মকাণ্ড শুরু হয়েছিল, সেই নিয়েই কিন্তু আজকের গল্প, আজকের ঘটনা। এ প্রসঙ্গে আর একজনের কথা বলি, তিনি হচ্ছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, এবং সেই সময় কিন্তু এই আলিপুর বোমা মামলার সঙ্গেও তিনি ভীষণভাবে জড়িত ছিলেন। চন্দননগরে জন্মগ্রহণ করেছিলেন, যুগান্তর দলের সঙ্গে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। তবে প্রথম দিকে তিনি যখন কলকাতার ডাফ কলেজে চিকিৎসাবিদ্যা পড়ছিলেন, সে সময় তিনি সেসব ছেড়ে সন্ন্যাস নেন এবং অদ্বৈত আশ্রমে কিছুদিন বেদান্ত সাধনা করেন। তার পরবর্তীকালে তিনি বিপ্লবী জীবনের সংসারে ফিরে এসে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সশস্ত্র বিপ্লববাদে জড়ান, যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হন। তার পরবর্তীকালে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং দৈনিক বসুমতী সে সময় একটি কাগজ ছিল যার তিনি আমৃত্যু সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার একটি বই আছে নির্বাসিতের আত্মকথা। সেই নির্বাসিতের আত্মকথা বইটাতে তিনি এত সুন্দর করে সেই সময়ের ঘটনাগুলোকে বিশেষ করে তুলে ধরেছিলেন, আমরা সেই নির্বাসিতের আত্মকথার বইটা থেকে কিছু কিছু আজকে আপনাদের শোনাব। তবে এই মুহূর্তে একটি সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, তারপর ফিরে আসি।

কে কিন্তু এই লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। ১৯০৬ খ্রিস্টাব্দের তখন শীতকাল, আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মশাই তখন সবে সন্ধ্যায় চাটিম চাটিম বুলি ভাজিতে আরম্ভ করিয়াছেন। উপাধ্যায় মশাই মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যে সন্ধ্যা পত্রিকার কথা বললাম সেইটার ব্যাপারেই বলছেন উপেন্দ্রনাথ। অরবিন্দ জাতীয় শিক্ষার জন্য বরোদায় চাকরি ছাড়িয়া আসিয়াছেন। বিপিনবাবু ও পুরাতন কংগ্রেসী দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নতুনের প্রতীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবেমাত্র সাধুগুরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি। এমন সময় এক সংখ্যা বন্দে মাতরম হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। আজকাল এই কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালে বড় বড় রাজনৈতিক পাণ্ডারাও মুখ ফুটিয়া কথাটা বাহির করিতে পারিত না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলো দেখিয়া আমার মনটা তড়াং করিয়া নাচিয়া উঠিল। সেকালের নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন তখন তাহার পিছনে কলোনিয়াল কথাটি দিয়া শ্যাম ও কুল দুই রক্ষা করিতে চেষ্টা করিতেন। ভার তাহাতে আইনও বাঁচিত হাততালিও পড়িত। আসলে ওই সেলফ গভর্নমেন্ট এই কথাটা যখন আসে তখন স্বায়ত্তশাসন বা ইত্যাদি তার বাংলা হিসেবে, কিন্তু তার সঙ্গে ওই ঔপনিবেশিক কলোনিয়াল এই কথাটা বলে দেওয়া, অর্থাৎ আমরা নিজেরা শাসন করব কিন্তু তোমাদের ভরসাতে কলোনিয়াল, যার ফলে মানুষজন খুব হাততালি দিল, যাই হোক আমাদের ইংরেজ শাসন দূর হবে। তারা অতটা তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু তারা আইনটাও রক্ষা পেল তার বিরুদ্ধে কোনো রকম, যাতে ইংরেজ বাহাদুর শাস্তি না দেয়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, কিন্তু আমার কেমন পোড়া অদৃষ্টের লিখন, ওই ছাপার অক্ষরগুলো ভোঁ ভোঁ করিয়া কানের ভেতর ঘুরিতে ঘুরিতে একেবারে মাথায় চড়িয়া বসিল। মনটা কেবল থাকিয়া থাকিয়া বলিতে লাগিল, আরে ওট ওট সময় যে হয়ে এলো। সে রাত্রে আর ঘুম হইল না। শুইয়া শুইয়া স্থির করিলাম এসব কথার মূলে কিছু আছে কি না খোঁজ লইতে হইবে। সত্যই কি এর সবটাই শুধু বচন? খোঁজ লইতে বাহির হইয়া যে সমস্ত অদ্ভুত অদ্ভুত গুজব শুনিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল। পাহাড়ের কোন নিভৃত গহ্বরে বসিয়া নাকি লাখ দুই নাগা সৈন্য তলোয়ার শানাইতেছে, হাতিয়ার সব প্রস্তুত, ভারতবর্ষের অন্যান্য প্রদেশও নাকি প্রস্তুত, শুধু বাংলা পিছাইয়া আছে বলে তাহারা কাজে নামিতে একটু বিলম্ব করিতেছে। হবেও বা, সে সময় কলিকাতা হইতে যুগান্তর কাগজখানা বাহির হইতে আরম্ভ হইয়াছে। লোকে কানাকানি করে যে যুগান্তরের আড্ডাটা নাকি একটা বিপ্লবের কেন্দ্র। বিপ্লবের নাম শুনিয়াই অনেকের মুখের অনেক যুগের যে সঞ্চিত রোম্যান্স আমার মনের মধ্যে ঢেউ খেলিয়া উঠিল। ফ্রান্সের রবস্পিয়ের হইতে আরম্ভ করিয়া আনন্দমঠের জীবানন্দ পর্যন্ত সবাই এক এক করে মনের মধ্যে উঁকি দিয়া গেল। এদেশে যাহারা বিপ্লব আনিবে, ভবিষ্যৎ স্বাধীন ভারতে যাহারা মূর্ত বিগ্রহ, সেগুলো কিরকম জীব তাহা দেখিবার জন্য বড় আগ্রহ হইল। আমি ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিবার পাঁচজনে মিলিয়া রাতারাতি ভারত থেকে স্বাধীন করিয়া লইবে, এ তো আর সহ্য করা যায় না। কলকাতার যুগান্তর অফিসে আসিয়া দেখিলাম তিন চারটে যুবক মিলিয়া একখানা ছেঁড়া মাদুরের ওপর বসিয়া ভারত উদ্ধার করিতে লাগিয়া গিয়াছে। যুদ্ধের আসবাবের অভাব দেখিয়া মনটা একটু দমিয়া গেল বটে, কিন্তু সে ক্ষণিকের জন্যে। গুলিগোলার অভাবে তাহারা বাক্যের দ্বারাই পূরণ করিয়া দিলেন। দেখিলাম লড়াই করিয়া ইংরেজকে দেশ হইতে হটাইতে দেওয়া যে খুব একটা বেশি বড় কথা নয়, এ বিষয়ে তাহারা সকলেই একমত। কাল না হয় দুদিন পরে যুগান্তর অফিস যে গভর্নমেন্ট হাউসে উঠিয়া যাইবে সে বিষয়ে কাহারও সন্দেহ মাত্র নাই। কথায় বার্তায় আভাসে ইঙ্গিতে সেই ধারণাটা আমার মনে আসে।

হইয়া পড়িল যে এইসবের পশ্চাতে একটা দেশব্যাপী বড় রকমের কিছু প্রচ্ছন্ন হইয়া আছে। দুই চার দিন আনাগোনা করিতে করিতে ক্রমে যুগান্তরের কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ পরিচয় হইল। দেখিলাম প্রায় সকলেই জাতকাট ভবঘুরে বটে। দেবব্রত বিয়ে পাশ করিয়া আইন পড়িতেছিলেন, ভবিষ্যতে স্বামী প্রজ্ঞানন্দ নামে ইনি প্রসিদ্ধ হইয়াছিলেন। হঠাৎ ভারত উদ্ধার হয় হয় দেখিয়া আইন ছাড়িয়া যুগান্তরের সম্পাদকতার লাগিয়া গিয়াছেন। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেনও সম্পাদকের মধ্যে একজন। অবিনাশ এই পাগলদের সংসারের গৃহিণী বিশেষ, যুগান্তরের ম্যানেজারি হইতে আরম্ভ করিয়া ঘর সংসারের অনেক কাজের উপরই তাহার ভার। বারীন্দ্রের সহিত আলাপ একটু বিলম্বে হইল, কেননা সে তখন ম্যালেরিয়ায় দেওঘরে পলাতক। হার কখানার ওপর চামড়া জড়ানো শীর্ণ শরীর, মাঠের মতো কপাল, লম্বা লম্বা বড় বড় চোখ আর খুব মোটা নাক দেখিয়াই বুঝিয়াছিলাম যে কল্পনা ও ভাবের আবেগে যাহারা অসম্ভবকে সম্ভব করিয়া তোলে বারীন্দ্র তাহাদেরই একজন। অঙ্কশাস্ত্রের জ্বালায় কলেজ ছাড়িয়া সারেঙ্গি বাজাইয়া, কবিতা লিখিয়া, পাটনার চায়ের দোকান খুলিয়া এ যাবৎ অনেক কীর্তি সে করিয়াছে। বড়লোকের ছেলে হইয়া অবিধাতার কৃপায় দুঃখ দারিদ্রের অভিজ্ঞতা হইতে বঞ্চিত হয় নাই। এবার 50 টাকা পুঁজি লইয়া যুগান্তর চালাইতে বসিয়াছে। দেখা হইবার পর তিনি কথায় কথায় আমাকে বুঝাইয়া দিলেন যে 10 বছরের মধ্যেই ভারতবর্ষ স্বাধীন হইবে। হইবেই হইবে, ভারত উদ্ধারের এমন সুযোগ তো আর হাতছাড়া করা চলে না। আমিও বাসা হইতে পোঁটলা পুটলি গুটাইয়া যুগান্তর অফিসে আসিয়া বসিলাম। কিছুদিন পর দেবব্রত নবশক্তি অফিসে চলিয়া গেল, ভূপেনও পূর্ববঙ্গে ঘুরিতে বাহির হইল। সুতরাং যুগান্তরের সম্পাদকের ভার বারীন্দ্র ও আমার উপর আসিয়া পড়িল। আমিও তখন কেষ্টবিষ্টুদের মধ্যে একজন হইয়া দাঁড়াইলাম। বাংলায় সে অপূর্ব দিন আসিয়াছিল, আশার রঙিন নেশায় বাঙালির ছেলেরা তখন ভরপুর। লক্ষ্য পরাণে শঙ্কা না মানে, রাখে না কাহারও ঋণ। কোন দৈব স্পর্শে যেন বাঙালির হৃদঘুমন্ত প্রাণ তখন জাগিয়া উঠিয়াছিল। কোন অজানা দেশের আলোক আসিয়া তাহার মনের যুগ যুগান্তের আধার যেন উদ্ভাসিত করিয়া দিয়াছিল। জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। রবীন্দ্রনাথ যে ছবি আঁকিয়েছেন তাহা সেই সময় বাঙালি ছেলেদের ছবি। সত্য সত্যি তখন একটা জ্বলন্ত বিশ্বাস আমাদের মনের মধ্যে জাগিয়া উঠিয়াছিল, আমরাই সত্য। ইংরেজের তোপ, বারুদ, গোলাগুলি, পল্টন, মেশিন গান ওসব মায়ার ছায়া, এ ভোজবাজির ছায়া, এ তাসের ঘর। আমাদের এক ফুৎকারেই উড়িয়া যাইবে। নিজেদের লেখা দেখিয়া নিজেরাই চমকিয়া উঠতাম। মনে মনে হইত যে দেশের প্রাণ পুরুষ যেন আমাদের হাত দিয়া তাহার অন্তরের কথা বাহির করিতেছেন। হু হু করিয়া দিন দিন যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়িয়া যাইতে লাগিল। 1 হইতে 5 হাজার, 5 হাজার হইতে 10 হাজার, 10 হাজার হইতে 1 বৎসরের মধ্যে 20 হাজারে ঠেকিল। ছোট প্রেসে তো আর কাগজ ছাপা চলে না, লুকাইয়া লুকাইয়া অন্য প্রেসে ছাপানো হয় কিছু কিছু। ঘরের কোণে একটা ভাঙা বাক্সে যুগান্তর বিক্রয়ের টাকা থাকিত, তাহাতে চাবি লাগাইতে কখনো কাহাকে দেখি নাই। কত টাকা আসিল, কত টাকা খরচ হইল তাহার হিসাবও কেহ রাখিত না। যুগান্তরের অফিসে অনেকগুলো ছেলেও মাঝে মাঝে আসিয়া খাইত এবং থাকিত। তাহাদের বাড়ি কোথায়, তাহারা কি করে এ সংসারে এসব সংবাদ বড় কেউ রাখিত না। শুধু এইটুকু জানিতাম যে তাহারা স্বদেশী, সুতরাং তাহারা আমাদের আত্মীয়। বাহিরে যাইবার পর বাড়ির সম্মুখে দু একটা লোককে প্রায় দাঁড়াইয়া থাকিতে দেখিতাম। আমাদের দেখিলে তাহারা কেহ আকাশ পানে চাহিত, কেহ সম্মুখের চায়ের দোকানে ঢুকিয়া পড়িত, কেহ বা শীষ দিতে দিতে চলিয়া যাইত। শুনিতাম সেগুলো নাকি সিআইডির অনুগৃহীত জীব। সিআইডি কে কার করি ধারে, দিন
এরূপ কাটিতে লাগিত। একদিন সরকার বাহাদুরের হইতে একটা চিঠি আসিয়া হাজির হইল। যুগান্তর যেরূপ লেখা বাহির করিতেছে তাহা রাজদ্রোহ সূচক, ভবিষ্যতে ওরূপ করিলে আইনের কবলে পড়িত হইবে। আমরা তো হাসিয়াই অস্থির, আইন আইন কিরে বাবা, আমরা ভারতের ভাবী সম্রাট, গভর্নমেন্ট হাউসের উত্তরাধিকারী, আমাদের আইন শেখায় কে, কেডা আমাদের আইন শেখায় কেডা রে। একদিন কিন্তু সত্য সত্যি পালে বাক পড়িল। ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ি কয়েকজন কনস্টেবল লইয়া যুগান্তর অফিসে খানা তল্লাশি করিতে আসিলেন। যুগান্তরের সম্পাদক গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানাও তার সঙ্গে ছিল, কিন্তু সম্পাদককে এ বলে আমি ও বলে আমি, শেষে ভূপেন একটু মোটা এবং তাহায় বেশ মানানসই একরকম দাড়ি আছে বলিয়া তাহাকেই সম্পাদক বলিয়া স্থির করে তাকেই গ্রেপ্তার করা হল। ভূপেন যখন আদালতের সাফাই গাহিয়া আপনাকে বাঁচাইতে চেষ্টা করিল না, তখন দেশে দেশে ছোকরাদের মধ্যে একটা খুব হইচই পড়িয়া গেল। এ কারণটা নতুন আজগুবি কাণ্ড বটে। ভূপেন যাহাতে ত্রুটি স্বীকার করিয়া নিষ্কৃতি পায় সরকার পক্ষ হইতে সে চেষ্টা করা হইয়াছিল, কিন্তু ভূপেন রাজি হইল না, ফলে ম্যাজিস্ট্রেটের জলসায় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাহাকে এক বৎসরের জন্য জেলে ঠেলিয়া দিলেন। ম্যাজিস্ট্রেটের এজলাসে এই সময় হইতে দেশে রাজদ্রোহের মামলার ধুম পড়িয়া গেল। দুই সপ্তাহ যাইতে না যাইতেই যুগান্তরের ওপর আবার মামলা শুরু হইল এবং যুগান্তরের প্রিন্টার বসন্ত কুমার জেলে যাইলেন। একে একে এরূপে অনেকগুলো ছেলেকে জেলে যাইতে হইল। তখন বারীন্দ্র বলিল, এরূপ বৃথা শক্তি ক্ষয় করিয়া লাভ নাই, বাক্যবাণে বিদ্ধ করিয়া গভর্নমেন্টকে ধরাশায়ী করিবার কোনো সম্ভাবনা দেখি না, এতদিন যাহা প্রচার করিয়া আসিলাম তাহা এইবার কাজে দেখাইতে হইবে। এই সংকল্প হইতেই মানিকতলার বাগানের সৃষ্টি। এই সেই মানিকতলার বাগান যেখানে আলিপুর বোমা মামলার পীঠস্থান ধরা হয়েছিল, এবং এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে লেখা তাতে সেই সমসাময়িক চিত্র এবং মানসিকতা, বিশেষ করে মানুষজনের, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং লেখার ধরনটা এত সুন্দর, পরবর্তীকালে তিনি দীর্ঘদিন মানে আমৃত্যু দৈনিক বসুমতির সম্পাদক ছিলেন, তার আরও অনেকগুলো বই আছে। তবে এই যে ধরনটা, এটা কালকে যখন দেখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার কি করা যায়, কি ধরনের গল্প, তখন এটা খুঁজে পেলাম, ছাড়া যাচ্ছিল না, মানে পুরো বইটা পড়লাম। তবে এই বইটা পুরোটা তো শোনানো যাবে না, এই মুরারিপুকুর যে মামলার বা বাগান যেটা আর কি, তার শুরু এবং কিভাবে শুরু হয়েছিল এবং তারপরে তার ঘটনাটা, সেটা নিয়ে আজকের এই চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর খানিকটা একটু পড়ি, কারণ যতটা পড়া যায় যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, মানিকতলায় বারীন্দ্রের একটা বাগান ছিল। স্থির হইল যে একটি নতুন দলের ওপর যুগান্তরের ভার দিয়া যুগান্তর অফিসের জনকতক বাছাই বাছাই ছেলে লইয়া ওই বাগানে একটা নতুন আড্ডা গড়িতে হইবে। যাহাদের সংসারের টান নাই অথবা টান থাকিলেও অকাতরে যাহা বিসর্জন দিতে পারে, এরূপ ছেলেদেরই লইতে হইবে। কিন্তু ধর্মজীবন লাভ না হইলে এরূপ চরিত্র প্রায় গড়িয়া উঠিবে না। সেই জন্যে স্থির হইল যে বাগানে ধর্মশিক্ষার একটা ব্যবস্থা করিতে হইবে। আমি তখন সাধুগিরির ফেরত আসামি, সুতরাং পুঁথিগত মামুলি ধর্মশিক্ষার উপর আমার যে একটা বড় গভীর শ্রদ্ধা ছিল তা নয়। বারীন্দ্র কিন্তু নাছোর বান্দা, গেরুয়ার উপর তাহার অসীম ভক্তি। একজন ভালো সাধু সন্ন্যাসীকে ধরিয়া আমাদের দলে পুরিতে পারিলে তাহার শিক্ষার দীক্ষায় যে ছেলেদের ধর্মজীবনটা গড়িয়া উঠিবে, সেই আশায় সে সাধু খুঁজতে বাহির হইয়া পড়িল। কি করিব, সঙ্গে আমিও চলিলাম, কিন্তু যাই কোথায়, আমাদের পাল্লায় পড়িবার

অন্য কোথাও সাধু কি বসিয়া আছে? বরদায় থাকিবার সময় বারীন্দ্র শুনিয়াছিল যে নর্মদার ধারে কি একজন ভালো সাধু আছে, অতএব চলো সেখানেই চলো। তাহাই হইল, কিন্তু আশা লইয়া যে আসিয়াছিলাম তাহা মিটিল না। সাধুজি তাহার জিহ্বাটি উল্টাইয়া তালুতে লাগাইয়া দম বন্ধ করিয়া থাকিতে পারেন, শুনিলাম তিনি নাকি ঐরূপে ব্রহ্মরন্ধ্র হইতে খরিত সুধাধারা পান করিতে থাকেন। 20-50 রকমের আসনও তিনি আমাদের বাতলাইয়া দিলেন, কিন্তু রকম যেরকম ধৌতি বস্তির কসরত সেসব দেখাচ্ছেন, কিন্তু আমাদের পোড়া মন তাহাতে ভিজিল না। 2-3 দিন বেশ মোটামুটি ঘৃতসিক্ত রুটি আর অরহর ডাল ধ্বংস করিয়া আমরা তাহার আশ্রম হইতে বাহির হইয়া পড়িলাম। বারীন্দ্র কিন্তু নিরুৎসাহ হইবার পাত্র নয়, আবার বলিল, দেখো গিরিডির কাছে কোথায় একজন সাধু আছেন শুনিয়াছি, তুমি একবার সেইখানে গিয়া খোঁজ করতো। আর রাস্তায় কাশীতেও আমি একবার ঢু মারিয়া যাইও, আমি এই অঞ্চলে আরো কতদিন থাকিয়া দেখি। আমি তথাস্তু বলিয়া গিরিডি যাত্রার নাম করিয়া সটান মানিকতলায় আসিয়া উপস্থিত হইলাম। দিন কয়েক পরে শুনিলাম বাড়ির আরেকটি সাধুকে পাকড়াও করিয়াছে। 1957 সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি ঝাঁসির রানীর পক্ষ হইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন, তারপর সাধু হইয়া চুপচাপ এতদিন সাধন ভজন করিতেছিলেন। বারীন্দ্রের সংস্পর্শে আবার সেই বহুদিনের নির্বাপিত প্রায় অগ্নিস্ফুলিঙ্গ দাপ করিয়া জ্বলিয়া উঠিল। বারীন্দ্র তাহাকে বলিল, ঠাকুর ঠাকুর, তুমি আমায় একখানা গেরুয়া কাপড় দাও আর কানে যাওয়ায় কিছু একটা মন্তর দিয়ে দাও, বাকি সবটা আমি করে নেব। সাধু বারীনকে বড় ভালোবাসিতেন, তিনি তাহাতেই রাজি হইলেন। বারীন সাধুর নিকট যথা শাস্ত্র মতে মন্ত্র দীক্ষা লইল। কিছুদিন পর বারীনকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ সাধু কি মন্ত্র দিল? বারীন্দ্র বলল, ভুলে মেরে দিয়েছি। যাই হোক, বারীন্দ্র তাহাকে লইয়া মধ্য ভারতের কোনো তীর্থস্থানে একটা আশ্রম গড়িবার সংকল্প করে, কিন্তু অল্পদিনের মধ্যে জলাতঙ্ক রোগে বাবাজির মৃত্যু হওয়ায় সে সংকল্প আর কাজে পরিণত হয় না। কিছুদিন পরে বারীন্দ্র আরেকজন সাধুর নিকট হইতে সাধনা লইয়া দেশে ফিরিল। ওই সাধুটি মধ্য ভারত ও বোম্বাই অঞ্চলে এক প্রকার সিদ্ধ পুরুষ বলিয়া প্রসিদ্ধ। পরে তাহাকে আমিও দেখিয়াছি, তিনি যে অসাধারণ শক্তিসম্পন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বারীন্দ্র ফিরিয়া আসিবার পর একটা আশ্রম করিবার ছোঁক আমাদের ঘাড়ে খুব ভালো করিয়া চলিল, কিন্তু মনের মতো জায়গা মিলিল না। শেষে স্থির হইল, যতদিন না ভালো জায়গা পাওয়া যায় ততদিন মানিকতলার বাগানেই আশ্রমের কাজ চলুক। এইভাবেই শুরু হল মানিকতলার মুরারী পুকুরে আশ্রম। মানিকতলার বাগান যখন আশ্রমের সূত্রপাত হইল, তখন সেখানে 4-5 জনের অধিক ছেলে ছিল না, হাতে একটাও পয়সা নাই, ছেলেরা সকলেই বাড়িঘর ছাড়িয়া আসিয়াছে, সুতরাং তাহাদের মা বাপদের কাছ থেকেও কিছু পাইবার সম্ভাবনা নাই, অথচ ছেলেদের আর কিছু জুটুক না জুটুক দুবেলা দুমুঠো ভাত তো চাই। দু একজন বন্ধু মাসিক কিছু সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন, আর স্থির হইল যে বাগানে শাকসবজির ক্ষেত করিয়া বাকি খরচটা উঠাইয়া লওয়া হবে। বাগানে আম জাম কাঁঠলের গাছও যথেষ্ট ছিল, সেগুলোও জমা দিয়া কিছু টাকা পাওয়া যেতে পারে, আর আমাদের খাইতেও বেশি খরচ নয়, ভাতের ওপর ডাল আর একটা তরকারি, অধিকাংশ দিনই আবার ডালের মধ্যেই 2-4টা আলু দিয়ে তরকারির অভাব পুরাইয়া দেওয়া হইত, সময়ভাবে হইতে খিচুড়ির ব্যবস্থা। একটা মস্ত সুবিধে এই যে বারীন তখন ঘোরতর ব্রহ্মচারী, মাছের আঁশ বা পেঁয়াজের খোসাটি পর্যন্ত বাগানে ঢুকিবার কোনো নাম নাই, তেল লঙ্কা এসব একদম নিষিদ্ধ, সুতরাং খরচ কিন্তু অনেকটা কমে গেল। উপার্জনের আরও একটা পথ বারীন্দ্র আবিষ্কার করিয়া ফেলিল, হাঁস এবং মুরগি রাখা। কতগুলো হাঁস মুরগি কেনাও হলো, কিন্তু দেখা গেল যে তাদের ডিম পাওয়া যায় না, তার থেকে বড় কথা তাদের সংখ্যা দিন দিন কমিতে লাগল। কতগুলো শেয়ালে খায়, কতগুলো বা লোকে চুরি করে,
আর